অনুষ্ঠান আর 18 মিনিটে আপনাদের সঙ্গে রয়েছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে সকাল 6টা পর্যন্ত। যদিও 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি, তবুও বিদায় চেয়ে নেওয়া কিছুটা আগেই অনুষ্ঠানের প্রয়োজনই। যারা এতক্ষণ সঙ্গে রয়েছেন সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো এরকম প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম, যদিও 6টা পর্যন্ত সৌম্যকান্তির সঙ্গে রয়েছি। শুনছিলেন শিল্পী প্রদীপ কুলভীর কণ্ঠে চিত্ত আমার হারালো। বিদেশি ফুলের গুচ্ছ নয়, ওই আদরের নামে ডেকো সখা মোরে, ছেলেবেলা ওই নামে আমায় ডাকিত, তাড়াতাড়ি খেলাধুলা সব ত্যাগ করে অমনি যেতাম ছুটে, কোলে পড়িতাম লুটে, রাশি করা ফুলগুলি পড়িয়া থাকিত, নীরব হইয়া গেছে যে স্নেহের স্বর, কেবল স্তব্ধতা বাজে আজি এ শ্মশান মাঝে, কেবল ডাকি গো আমি ঈশ্বর ঈশ্বর, মৃত কণ্ঠে আর যাহা শুনিতে না পাই, সে নাম তোমার মুখে শুনিবারে।

চাই। হ্যাঁ সখা, ডাকিও তুমি সেই নাম ধরে, ডাকিলেই সাড়া পাবে, কিছু না বিলম্ব হবে, তখনই কাছেতে যাব সব ত্যাগ করে। বিদেশি ফুলের গুচ্ছ নয় শুনছিলেন, এবারে ডক্টর চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে আমার নিশীথ রাতের।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ১০৭ FM রেনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

প্রেমের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে

এই গান যেন কথা বলে, ছবি তুলে ধরে আমাদের কাছে, যে ছবি ভোরের কথাই বলে। এমন ছবি শহর কলকাতায় না হলেও গ্রাম বাংলার কিন্তু চেনা ছবি যেন দেখলাম আমরা মান্নাদের গানে গানে। অন্ধকার আর মেঘলা আকাশ এই মুহূর্তে একেবারে আলোয় আলো, তবে হ্যাঁ মেঘ মেঘের চাদর সরিয়ে ভোরের আলো উঠেছে বটে, কিন্তু সে মেঘলা ওয়েদার এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি ভেজা সকাল। মেঘলা আকাশ থাকলেও আলো আঁধারি আবহ এই মুহূর্তে রয়েছে, আর সেই আলোতেই মাখামাখি নতুন একটা দিন এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনে। ক্যালেন্ডারে আজকে 18th August, আর পঞ্জিকা দেখাচ্ছে আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি। এই শ্রাবণ মাস আজকে সংক্রান্তি মানেই হচ্ছে আজকে মনসা পুজো, আর তারপরেই শ্রাবণ চলে গেলেই কালকেই আসছে ভাদ্র, আর ভাদ্র মাস আসা মানেই কিন্তু শরৎ ঋতু এসে যাওয়া, আর শরৎ মানেই তো সেই আবার কাউন্টডাউন শুরু। আজকে থেকে গোনাগুনতি করলে 2 মাসও কিন্তু আর নেই পুজো আসতে বাকি। তো এই যে আমাদের 12 মাসে 13 পার্বণ, মানে গুচ্ছ গুচ্ছ অকেশন, আর অকেশন মানেই তো যেটা মাস্ট সেটা হচ্ছে ছবি তোলা, কারণ ছবির প্রেম কথা বলে। আর আমি আপনি আমরা প্রত্যেকেই আছি কিন্তু ছবির দুনিয়ায়, সেই মুহূর্তে কি হচ্ছে কি ঘটছে তার একটা ধারা বিবরণী থাকে প্রত্যেকটা ছবির মধ্যে। সে ছবি স্থির চিত্রও হতে পারে বা মুভিং ভিডিওগ্রাফিও কিন্তু হতে পারে। আমাদের জীবনের হেঁসেল থেকে শোয়ার ঘর, সব জায়গায় ঘরের কোণ থেকে ঘন বন, সব জায়গায় কিন্তু এই ফটোগ্রাফির অবাধ বিচরণ। লাইফের সব মুহূর্তের সঙ্গে কিন্তু আমাদের অজান্তেই জড়িয়ে রয়েছে ফটোগ্রাফি বা ছবি। আজকে ওই ধরুন ক্লাস 1 বা ক্লাস 2 এইরকম কোনো স্টুডেন্ট, মানে ক্লাস 1 বা ক্লাস 2 ছেলে বা মেয়ে, সেও কিন্তু জানে ছবি তুলতে বা সেলফির মানেটা কী। আসলে মোবাইলকে কোন পজিশনে ধরে, কিভাবে দাঁড়িয়ে, কোন অপশনে ক্লিক করলে তার ছবিটা ভালো হতে পারে, সেই সমস্ত কিছু ছোট্ট বাচ্চাটার কাছেও কিন্তু আজ আর অজানা নয়। শিল্প আর বিজ্ঞানের মেলবন্ধনই হচ্ছে ফটোগ্রাফি। আঙুলের নাড়াচাড়াতে সারা জীবনের জন্য ফ্রেম বন্দি করে রাখা যায় যে কোনো বিশেষ মুহূর্ত, যে কোনো স্পেশাল একটা সিচুয়েশনকে কিন্তু আমি আপনি আমরা ধরে রাখতে পারি। আসলে ছবির মাহাত্ম্য তো এটাই, ছবির ফ্রেম সত্যি কথা বলে। তাই তো ছবি তোলার নেশা যেমন রয়েছে, ঠিক তেমনই কিন্তু ছবিতে ধরা দিতে উৎসুক আগ্রহী বহু মানুষ কিন্তু আমাদের মধ্যেও আছেন। আর তাই ছবির প্রতি এই ভালোবাসাটা উদযাপন করতে কিন্তু একটা বিশেষ দিন আছে, সেলিব্রেট করতে কিন্তু গোটা পৃথিবী জুড়ে সেই দিনটাকে সেলিব্রেট করে ফটোগ্রাফি দিবস হিসেবে, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হিসেবে। তবে আজকে আমরা রয়েছি সেই ছবি তোলা নিয়ে। আজ সেই দিনটা না হলেও আমি আপনি আমরা তো সবসময় ছবি তুলতে ভালোবাসি, আর সেই দিনটাই কিন্তু আসছে রাত পোহালেই, মানে আগামীকাল 19th August গোটা বিশ্বে পালিত হবে ওই দিনটা। একটা ছবি তোলার জন্য গোটা দিন রয়েছে, ভাবুন একবার। আপনি কি জানেন যে সবার প্রথম ছবি কে তোলেন, কী বা সেই ছবিটা ছিল, ছবির বিষয়বস্তুটা আর কী ছিল, সেই সমস্ত কথা কি আপনি জানেন, বা কীভাবে এলো এই দিনটা, সেলিব্রেশনের আইডিয়া, সেলফি শব্দটাই বা কোথা থেকে এলো, এই সমস্ত কিছু অনেক মজার মজার ঘটনাই কিন্তু আজকে হবে আপনার হৃদয়বন্দী। SLR-এর সেই জাদু থেকে মোবাইলে মুহূর্ত বন্দী, সব কিছুই আজকে ফ্রেম বন্দী। হ্যাঁ, সেই ছবির ফ্রেমই কথা বলবে, কথা শোনাবে। ছবির দুনিয়ায় আমি আপনি থাকব 107 FM রেনবোর ভোড়াইতে। আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে না হলেও আগামীকাল হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। ছবির দুনিয়ায় তো আমাদের একটা বিশেষ দিনেই যে শুধু

চলে যেতে হবে তা তো নয়, আমরা গোটা বছর ধরে সব মুহূর্তে কিন্তু আমি আপনি আমরা সেই মুহূর্তটাকে আমরা লেন্সবন্দি করি। সেটা আগে ছিল এসএলআর ক্যামেরায় যেমন আমরা করতাম বা ক্যামেরাতে যেমন ছবি তুলতাম, এখন সেটাই আমার আপনার মুঠো ফোনে বন্দি হয়ে গেছে। মানে আমরা ছবির দুনিয়ায় সব সময় রয়েছি। আর আগামীকাল যেহেতু বুধবার, বুধবার মানেই তো আমরা রত্নগর্ভা নিয়ে চলে আসি আপনাদের কাছে। তো আজকে একটু আমরা ঘুরে ফিরে দেখব কীভাবে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেটা

নদী বা সমুদ্র বা পাহাড় যেখানেই যাই না কেন, মুহূর্তটাকে ধরে রাখার জন্য বন্দি করি আমরা ক্যামেরাতে। সেটা ওই বড় ক্যামেরাই হোক বা মোবাইলের ক্যামেরায় আমরা ছবি তুলি। আবার ঠিক সেরকমই আমি আপনি আমরাও কিন্তু বিভিন্ন ছবি আঁকি, অর্থাৎ কি না, ছবি মনের কথা বলে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মেসেজে প্রশ্নের উত্তরে লেখার জায়গাতে অনেক সময় আমরা কি করি, কোনো কথা না বলে, কোনো কিছু না লিখে শুধুমাত্র একটা ছবি আপডেট দিয়ে দিই। আর সেই ছবি দেখেই প্রশ্নকর্তা তখন বুঝে যান উত্তরদাতা কোথায় আছেন, কি করছেন, সব কিছুই কিন্তু বুঝে যান তিনি একটা মাত্র ছবি দেখে। ছবি তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড করা, সঙ্গে সঙ্গে ফিডব্যাক, বহু লোকের কমেন্ট, লাইক পাওয়ার নেশা আজও কিন্তু আমাকে আপনাকে একটা আলাদা জায়গায় কিন্তু নিয়ে গেছে। মানে আমাদের একটা প্রত্যেকের নেশা কিন্তু রয়েছে এই ছবি তোলা বা ছবি আপডেট দেওয়ার জন্য। প্রত্যেকে কিন্তু আমরা ফিডব্যাকের জন্য ওয়েট করি, মানে ওই কে কী কমেন্ট করছে, লাইক কতগুলো পড়লো, মানে সেটা একেবারে নেশায় পেয়ে বসে।

হচ্ছে, আর এই নেশাটাই আমাকে আপনাকে ফটোগ্রাফারে কিন্তু পরিণত করেছে। একটা সময় ফটোগ্রাফির বিষয়টা ছিল শুধুমাত্র শখ, হবি, যা কিনা বড় লোকের বিলাসিতা বলেই বলা হতো, বোঝানো হতো। আর আজকে সেটাই কিন্তু আমাদের অভ্যেসে পরিণত হয়েছে প্রত্যেকের। মানুষ বদলে গেলেও ছবি তো বদলায় না, ফ্রেমবন্দি ছবি কিন্তু বলে আসলে কথা। আর ওই যে ছবি তোলা নেশাই হোক বা পেশা, এর সঙ্গে কিন্তু শৈল্পিক ভাবনা যেমন জড়িয়ে রয়েছে, ঠিক তেমনই কিন্তু প্রযুক্তি, মানে টেকনিক্যাল যে জ্ঞান, সেই জ্ঞানটাও কিন্তু থাকাটা ভীষণভাবে প্রয়োজন। ছবি তোলা যে আসলে একটা আর্ট, ছবি বা ফটোগ্রাফি কোনো গল্প বলার ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ মিডিয়াম বলতে পারি, বলা যেতে পারে এটা এমন একটা মাধ্যম বা এটা এমন একটা মিডিয়াম যা কিনা শব্দের থেকেও অনেক বেশি তাড়াতাড়ি এবং মুহূর্তেই যেন আমার আপনার মনের ভাবটা ফুটিয়ে তোলে, বুঝিয়ে দেয় অন্যকে যে আমি কি বলতে চাইছি বা আমি কোথায় আছি। শুধুমাত্র ছবি কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছে আপনাকে, আমি কোনো কথা বলছি না কিন্তু আপনি বুঝতে পারছেন ছবিটা দেখে। ফটো বা ছবি মানেই তো আমি আপনি দেখতে দেখতে নস্টালজিক হয়ে যাই, মুহূর্তে ভালো লাগায় ভরে যায় আমাদের মন, এক মুহূর্তেই আমাদের মনে পড়িয়ে দেয় সেই ফেলে আসা হয়তো ঘটনাটা বা মুহূর্তটা বা আমাদের একেবারে ছেলেবেলার কথা। এই হলো ফটোগ্রাফির জাদু বা ছবি তোলা যে ব্যাপারটা, সেটা এখানেই যেন কীরকম একটা ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় আমাদের প্রত্যেকের, মানে ছবির দুনিয়ায় আমি আপনি আমরা সবাই থাকতে ভালোবাসি। ছবি তোলা পেশা যেমন, তার থেকেও কিন্তু আমাদের অনেকেরই অনেক বেশি এটা নেশা। এই পেশায় আমি আপনি সবাই কিন্তু নই, আমরা কেউই নেই সেই পেশাতে, না থাকলেও আমরা কিন্তু সবাই, মানে আমি আপনি আমরা সবাই বুঁদ রয়েছি এই ছবি তোলার নেশায়। হাতে মোবাইল থাকা মানেই ফটাফট ছবি তোলো, ফ্রেমবন্দি করো। এই যেমন আজকে আমি যখন আসছি তখন নর্থ কলকাতায় গাড়ি বারান্দা থেকে চায়ের দোকান, তারপর বৃষ্টি পড়ছে যে উনুন জ্বালানোর মুহূর্ত, এই সমস্তগুলো কিন্তু আমিও মোবাইলে বন্দি করেছি। সঙ্গে নিজে যে চায়ের কাপে যখন চুমুক দিচ্ছিলাম ওই ভোর পৌনে চারটের দিকে, তখন আমাদের নরসিংদা যিনি আজকে আমার ড্রাইভার ছিলেন, তো তিনিও আমি আর তিনি দুজনে চা খাচ্ছিলাম এবং চা খেতে খেতে একটা সেলফি তুলে নিলাম, কারণ আর কিছুই না, আজকে ডেটা সেলিব্রেট করছি না, কিন্তু ছবি তুললাম, মুহূর্তটাকে বন্দি রাখলাম এবং কতটা জল রয়েছে এই মুহূর্তে নর্থ কলকাতায় সেটাও একটুখানি আমরা সেই জলের সামনে দাঁড়িয়ে ছবিটা তুললাম, আর কিছুই না। অবশ্যই সেটা ওই মানে ভোর রাতে আসছি আমি আকাশবাণীতে আপনাদের কাছে এসে কথা বলবো, সেই মুহূর্তটাকে ছবি তুলে আমার স্ট্যাটাস আপডেট দিচ্ছি যে হ্যাঁ আমি আজকে এইখানে রয়েছি, আমার সঙ্গে নরসিংদা রয়েছেন, এরকম আর কি। তো সেখানে আমি হয়তো একটা ছবি তুলে পোস্ট করলাম, ক্যাপশন না দিলেও কিন্তু চলে, কারণ একটা ছবি না বলা অনেক কথা কিন্তু বুঝিয়ে দিতে পারে। ছবির শক্তি বা ছবির জাদু ঠিক এখানটাতেই লুকিয়ে আছে। গোটা বছর জুড়ে প্রতি মুহূর্তে ছবি তুললেও ফটোগ্রাফির জন্য আলাদা একটা আবার দিন রয়েছে, যেটা বলছিলাম একেবারে শুরুতেই, আজকে নয় আগামীকাল, মানে কয়েক ঘন্টা পরেই কিন্তু সেই দিনটা আছে, 19th August। প্রত্যেক বছর বিশ্বজুড়ে পালিত হয় দিনটা। শুধু কি ফটো তোলার নেশা বাড়াতে বা ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেওয়ার জন্য ডেটা সেলিব্রেট করা হয়, তা কিন্তু নয়। ফটোগ্রাফির নেপথ্যে পিছনের যে শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি এবং ইতিহাসের কথা মাথায় রেখেই সারা পৃথিবীতে ওই দিনটা উদযাপিত হয়, পালিত হয় প্রত্যেক বছর। ফটোগ্রাফির ইতিহাস খুঁজতে গেলে চলে যেতে হবে আমাকে অনেকটা পিছনে, এবং আমি সেই ইতিহাস ঘেঁটে ঘুঁটেই চলে এসেছি আপনাদের কাছে, কারণ ছবির দুনিয়ায় যখন থাকবো তখন সেই সমস্ত কথা হবে না, এবং বিশেষ করে রাত পোহালেই যখন সেই দিনটা আসছে তো সেই নিয়ে কথা বলবো না, এটা হতে পারে না। যাই হোক, ফটোগ্রাফির ইতিহাস খুঁজতে গেলে অবশ্যই চলে যেতে হবে অনেক পিছনে। পৃথিবীর ইতিহাসে সবার প্রথম কোন বিষয়কে কে ফ্রেমবন্দি করেছিলেন আপনি জানেন কি? বা প্রথম সেলফি বা কে তোলেন, আমি আপনি নই কিন্তু কে তুলেছেন, কি মুহূর্তে কোন মুহূর্তে তিনি সেলফিটা তুললেন, সেলফি তুললে জরিমানা এমনকি জেল পর্যন্ত হয় এমন দেশও কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীতে আছে। এই সমস্ত ইন্টারেস্টিং ঘটনা জানার জন্য অবশ্যই আপনাকে 7টা পর্যন্ত থাকতেই হবে আমার সঙ্গে, আর যে মৌমিতার সঙ্গে। আজকে আমি আপনি আমরা ছবির দুনিয়ায় আছি, 107 FM রেনবোয়, কথা হচ্ছে সেই ছবি তোলা নিয়ে বা সেই ছবিকে ঘিরে। আমি আপনি আমরা কেমন আছি, কি কি হচ্ছে সেই ছবি নিয়ে, সেই সব কথাই ফিরে দেখব, কারণ আমরা এগিয়ে চলেছি সময়ের সঙ্গে সঙ্গে। সময়ের সঙ্গে আমি আপনি আমরা এগিয়ে যাই, আমাদের জীবনটাও কিন্তু সেই সময়ের সঙ্গে এগিয়ে চলে সামনের দিকে। তবে ফেলে আসি আমরা যে সময়টা, সেটাই কিন্তু কথা বলে, ছবি হিসেবে ধরা দেয়, আর সেই ছবিতে আমি আপনি ফিরে যাই, নস্টালজিক হই তো।

সময়ের সঙ্গে আমরা সবাই এগিয়ে চলেছি সামনের দিকে, আর সেই সময়ের সঙ্গে সঙ্গেই সব কিছু কিন্তু বদলে যায়। জীবনের নিয়মে, সময়ের নিয়মে বয়স বাড়লেও, মানুষ বদলে গেলেও ছবি কিন্তু বদলায় না। ছবির মহিমা ঠিক এখানটাতেই। ছবি কোনো একটা গল্প বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম, মাধ্যম, যা কিনা শব্দের চেয়েও তাড়াতাড়ি এবং সঙ্গে সঙ্গে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি, আমাদের অনুভূতিগুলোকেও ফ্রেমবন্দি করতে পারি অনায়াসে এই ছবির মাধ্যমে। আমাদের জীবনে সেই হেঁসেল থেকে, মানে রান্নাঘর থেকে শোয়ার ঘর, সব জায়গাতেই কিন্তু ফটোগ্রাফি অবাধ যাতায়াত। ছবির দুনিয়াতেই কিন্তু আমরা আছি, আমাদের অজান্তেই প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু জড়িয়ে যাচ্ছে সেই ফটোগ্রাফির সঙ্গে, ছবির সঙ্গে। কোথায় আছি, কী করছি, সব বুঝিয়ে দেওয়া যায় একটা মাত্র ছবি আপলোড করে দিলেই। হাতে মোবাইল থাকা মানে তো পটাপট স্ন্যাপ নাও, কিন্তু একটা সময় যখন ফিল্ম ক্যামেরা ছিল, ভেবে দেখুন না আপনি সময়টাকে, যতক্ষণ না নেগেটিভ ডেভেলপ হচ্ছে ততক্ষণ কিন্তু কৌতূহল, কী তুললাম কে জানে, আচ্ছা সবার চোখের পাতাটা খোলা ছিল তো, ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক এসেছে তো, কি জানি কি দাঁড়ালো, এমন সব ভাবনা চিন্তা আমাদের প্রত্যেকের মনে ভিড় জমাতো কিনা বলুন আপনি। একটা ফিল্মে 35টা বা খুব বেশি যদি লাকি হতাম তাহলে হয়তো 36-37টা পর্যন্ত ছবি উঠত। তাই তখন কিন্তু হাতে ক্যামেরা থাকলেও যা ইচ্ছে যা দেখছি

0: তাই যে মুহূর্তে একদম মানে তুলে ফেলবো এই ব্যাপারটা কিন্তু অত সহজ ছিল না, মোটেই সেই ব্যাপারটা ছিল না। অন্তত বুঝে মেপে তবেই ছবি তুলতে হতো খরচ বাঁচানোর জন্য। আর এখন এখন তো ওই যে সময়ের সঙ্গে সঙ্গে টেকনিক্যাল চেঞ্জেস এসেছে, এসেছে ডিজিটাল যুগ, তো সেখানে একবারে একসঙ্গে তোলা যাচ্ছে হাজার হাজার ছবি, আর সঙ্গে সঙ্গে দেখেও নিতে পারছি যে ছবিটা যে ঠিকঠাক উঠলো তো, কেমন লাগছে, এ দূর আমার এই দিকটা ভালো লাগছে না, এই আমার না এই পজিশনটা যেন ঠিকঠাক এলো না, বা ওই ভালো করে পাহাড়টাকে আমি ঠিক মতন ছবিতে তুলতে পারলাম না, পছন্দ না হলে কী করা যাচ্ছে, মুছে দিয়ে আবার নতুন ছবি তোলা যাচ্ছে। ক্যামেরা বা মোবাইলে এখন ছবি তোলার খরচ নেই বললেই তো চলে, তাই না? ডিজিটাল ক্যামেরার হাত ধরে আজকে ফটোগ্রাফি অনেক অনেক সহজ হয়ে গিয়েছে, আর মোবাইলে তো ক্যামেরা অপশান আসবার পর সেটা একেবারে মানে ছোট বড় বয়স্ক সবার এই ছবি তোলা, ছবির দুনিয়ায় থাকা, এটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে, নাগালের মধ্যে চলে এসেছে। আগের মতো সেই নেগেটিভ ডেভেলপ না হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছি না ছবি, এই যে কৌতূহল, এই যে আগ্রহ, এই যে উত্তেজনা, সেটা অপেক্ষায় থাকা সবটাই কিন্তু হারিয়ে গিয়েছে আজকে এই ডিজিটাল যুগে বা মোবাইলে যুগে। সেই ডার্ক রুম এখন কম্পিউটারের সিপিইউতে বন্দি, তো সেখানে প্রেস ফটোগ্রাফি থেকে বা ওই দুর্ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সে জায়গা ঘিরে ফেলছে, এখন কি সেটা হচ্ছে অবশ্যই মোবাইল। মোবাইল সব কিছুতে কিন্তু থাবা বসিয়ে দিয়েছে, তাই না? সেই ফটোগ্রাফি থেকে পিক্টোরিয়াল সবেতেই কিন্তু এখন থাবা বসাচ্ছে এই ছোট্ট এই 2.5 বা 3 ইঞ্চির সেই মোবাইলটা। তো তেমনই আবার সুন্দর কিছু যখন আমাদের চোখে পড়ছে, ধরে রাখবার চেষ্টা করছি আমরা অবশ্যই আমাদের হাতের সেই মোবাইলেই, যেভাবেই হোক না কেন সুন্দর মুহূর্ত থেকে যে কোনো দুর্ঘটনার মুহূর্ত সব কিছু কিন্তু ফ্রেমবন্দি হচ্ছে এসএলআরের বদলে এখন আমাদের কাছে যেটা সবসময় থাকে মোবাইল, সেখানে আমাদের লাইফে এখন আরও বেশি করে যেন জুড়ে গিয়েছে এই ছবি বা এই ফটোগ্রাফি। ছবির ফ্রেম সত্যিই কথা বলে, ছবির দুনিয়ায় আমি আপনি আমরা প্রত্যেকে রয়েছি, কারণ সেই মুহূর্তে সেই জায়গাতে যা যা ঘটেছে বা যা যা ঘটছে তার একটা ধারা বিবরণী থাকে কিন্তু ছবিতে। আজকে সেই মানে কে না বলুন তো ছবি তোলে, বা প্রথম সেলফি কে তুললেন, বা প্রথম ছবিটাই বা কে তুললেন, কিসের ছবি ছিল, তো সেই সমস্ত কিছু কিন্তু ফিরে দেখব আজকে। যদি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে নয়, কিন্তু রাত পোহালেই আসছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, তবে আগামীকাল তো বুধবার, বুধবার মানেই তো আমরা অবশ্যই থাকি রত্নগর্ভা নিয়ে, তো সেখানে কালকে নিশ্চয়ই রত্নগর্ভার কথা হবে, কোনো এক মাকে আমরা আবারও ফিরে দেখব, কোনো বিখ্যাত মানুষের মাকে অবশ্যই, যিনি নিজেও বিখ্যাত, তো আমরা সেভাবেই আপনাদের কাছে নিয়ে চলে আসি। কিন্তু ছবির দুনিয়ার জন্য শুধুমাত্র যে 19th অগস্টকে বেছে নিতে হবে তা নয়, ছবির দুনিয়ায় আমি আপনি প্রতিদিন প্রতি মুহূর্তেই থাকতে পারি, তাই তো আজকে রয়েছি ছবির দুনিয়ায়। আমি আর যে মৌমিতার আমি আপনি আমরা এই মুহূর্তে রয়েছি 18th অগস্টে, হ্যাঁ 18th অগস্ট, হাতে আছে মাত্র দেখুন না ঠিক 2 শনিবার আর 2 রবিবার, এই অগস্ট মাস, তারপরেই কিন্তু শেষ হয়ে যাবে, আবার আসবে সেপ্টেম্বর মাস। তাহলে কি হবে, আমি আপনার কাছে বলছি এটাই যে শনিবার আর রবিবার ভোরাইতে আপনি কোন বিষয়ে আপনার বার্তাটা শেয়ার করবেন, তো চলুন সেটা ঝট করে শুনে নিই, শুনে নিয়ে গানের ওপারে ফিরছি। আমি আর যে মৌমিতা আছি তো আজকে ছবির দুনিয়ায় আপনাকে নিয়ে, আমি আর যে মৌমিতা।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে, পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই, কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:33 হয়ে 50 সেকেন্ড, সময়টা ভোরাইয়ের। আর আজকে যেমন পঞ্জিকায় দেখতে পাচ্ছি, আজকে শ্রাবণ সংক্রান্তি, মানে আজকে 33 সাল, বাংলার 33 সাল, 33 বঙ্গাব্দ, আর তারিখ হচ্ছে 32, 32 শ্রাবণ। আজকে আজকে শ্রাবণ সংক্রান্তি না বৃষ্টির হবেন এখনও কি ইতি, এই ব্যাপারটায় কোশ্চেনটা কিন্তু ঘুরপাক খাচ্ছে ঠিকই, এবং আমার আপনার আমাদের প্রত্যেকের মুখেই এখন একটা সেই ছড়াও ঘুরে ফিরে আসছে, লেবুর পাতা করমচা যা বৃষ্টি ধরে যায়। না, সেই বৃষ্টি কিন্তু কিছুতেই ধরছে না, নিম্নচাপ একেবারে সাংঘাতিকভাবে চাপে রেখেছে আমাকে আপনাকে, কিন্তু তাই বলে কাউন্টিং যে করবো না তা তো হয় না, পুজো কিন্তু আসতে চলেছে, মানে শ্রাবণ শেষ হয়ে গেলেই ভাদ্র আসছে, ভাদ্র আসা মানেই শরৎ ঋতু হচ্ছে, তো সেই শরৎ ঋতু আসা মানেই পুজো এসে যাওয়া একেবারে দৌড় গোড়ায়। আর সত্যিই তাই, ঠিক 2 মাসও কিন্তু বাকি নেই, আজকে থেকে গোনাগুনতি করলে 59 ডেজ মতন বাকি রয়েছে। আর এই অকেশন আসা মানেই তো অবশ্যই অবশ্যই যেটা মাস্ট সেটা হচ্ছে ছবি তোলা, যে কোনো অকেশন যে কোনো মুহূর্তে কিন্তু আমি আপনি আমরা ছবি তুলি, তবে হ্যাঁ শুধুমাত্র অকেশনে তো নয়, এই

এশেল থেকে ঘন বন সব জায়গায় কিন্তু ছবি তুলতেই হবে আমাকে। আপনাকে একটা ভালো কোনো রেসিপি করলাম, ব্যাস সেটা সঙ্গে সঙ্গেই ছবি তুলে আপলোড করে দিলাম, বা কোথাও কোনো রেস্তোরাঁতে খেতে গেলাম সেখানেও গিয়ে ছবি তুললাম, এগুলো যেন ছবি তোলাটা মাস্ট। তো আজকে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে না হলেও রাত পোহালেই কিন্তু আসছে সেই দিন। তবে আজ আছি আমরা ছবির দুনিয়ায়, কালকেও থাকবো ছবির দুনিয়ায়, পরশুও থাকবো ছবির দুনিয়ায়, কারণ আমি আপনি আমরা প্রত্যেকে ছবি তুলতে ভালোবাসি, এবং ওই ছবি তোলা শুধু না, ছবি তুলে সেগুলোকে আপলোড করতে ভালোবাসি, কারণ

ক্লিক ফ্ল্যাশের ঝলকানি, ব্যাস মুহূর্তটাই কিন্তু হয়ে গেল ফ্রেম বন্দি। সেই রোল ক্যামেরা ছবি কিন্তু ফ্রেম বন্দি মুহূর্ত, মানে ছবির দুনিয়ায় আজকে রয়েছে 107 এফএম রেনবোতে ভোরাইতে। পূজোর শপিং থেকে প্যান্ডেল হপিংয়ের ছবি তুলি আমরা, যেমন তেমন ভালো কিছু ওই যে বললাম রান্না করে সেই আইটেম থেকে রেস্তোরাঁতে বসে খাওয়ার মুহূর্ত, সব কিছু কিন্তু লেন্স বন্দি করে ফেলি আর সোশ্যাল সাইটে আপলোড করে ওয়েট করি কমেন্ট এবং লাইক দেখার জন্য। আবার সেলিব্রিটি দেখলেই টাইম ওয়েস্ট না করে, সময় নষ্ট না করে মুহূর্তেই কিন্তু তার পাশে দাঁড়িয়ে পড়ি এবং মিষ্টি করে হেসে একটা পোজ দিয়ে সেলফি তুলি। এটা হচ্ছে আমাদের ভালো লাগা, মানে ছবি তোলার প্রতি একটা ভালোবাসাও বলতে পারি। এবারে অবশ্যই যেটা করব সেটা হচ্ছে ফিরে দেখব সেই শুরুর দিন, মানে পৃথিবীর ইতিহাসে সবার প্রথম ছবিটি কে তোলেন আর কী বা ছিল সেই ছবির বিষয়বস্তু, মানে তাঁর ছবির বিষয়বস্তুটা কী ছিল। আপনি হয়তো ছবি তুলতে ভালোবাসেন পাহাড়ের, আমি হয়তো সমুদ্রের, আরও একজন হয়তো ভালো সবুজ গাছগাছালি বা ঘন বন দেখলেই ছবি তোলেন, এমন মানুষ তো আমরা অনেকেই আছি। তো বহুকাল আগে গ্রিক এবং চীনারা পিন হোলের মাধ্যমে স্ক্রিনে কোনো দৃশ্য ফুটিয়ে তুলত, এরপর সেই দেখে দেখে 1600 শতকে ইটালির এক বিজ্ঞানী পিন হোল থেকে ক্যামেরা অবস্কুরা তৈরি করেন, তিনি প্রথম লেন্স ব্যবহার করেন। ফটোগ্রাফির ইতিহাস ঘাঁটলে এবং অতীত দেখতে গেলে যেটা জানা যায় যে 1826 ফ্রান্সে ক্যামেরা ওই অবস্কিউরা সেই তার মাধ্যমে কিন্তু প্রথমবার ছবি তোলা হয়। কিন্তু সেই যে ছবি তোলা হয় সেটা ঠিক কথাই, এবং সেই ছবিটা স্থিরচিত্র তুলতে পারেননি তিনি, ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফোর নিয়েপস। দেখুন কি বড্ড খটোমটো নাম, তাই না? ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফোর নিয়েপস, এত খটোমটো নাম যে হোঁচট খাচ্ছি নাম বলতে গিয়ে, অথচ তিনি কিন্তু কোনো হোঁচট ছাড়াই ছবি তুলেছিলেন। আর ছবি তুলেছিলেন স্থির চিত্র নয়, সিঁড়ির ঘরের জানলা থেকে বাইরের দৃশ্য, এটাই ছিল তাঁর মানে তাঁর প্রথম ছবি তোলা, শুধু নয় বিশ্বের প্রথম ছবি তোলা। ছবির নামও তিনি দেন জোসেফ, সেই ছবির নাম দেন ভিউ ফ্রম দ্য উইন্ডো অ্যাট লা গ্রাস, হ্যাঁ এটাই তার ছবির ক্যাপশন ছিল। আর মুহূর্তকে ফ্রেম বন্দি করে সবার সামনে আনা, এটাই তো আসল না? আর সেটা করবার জন্য তখন লুই ডাগে ফটোগ্রাফিক প্রসেস আবিষ্কার করে ফেললেন, যার নাম ছিল ডাগেরোটাইপ। তো এর ঠিক 2 বছর পর 1839 জানুয়ারি দ্য ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্সেস এই আবিষ্কারের কথা ঘোষণা করে দেয়, এবং ওই বছর থেকেই অর্থাৎ 1839-এর ওই 19শে অগস্ট ওই দিনটাকে কিন্তু ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে হিসেবে ঘোষণা করেন। ভাবুন কত বছর আগে এই ছবির দুনিয়ায় আমি আপনি কিন্তু এন্ট্রি নিয়ে ফেলেছি, মানে আমরা ঢুকে পড়েছি, প্রবেশ করে ফেলেছি। আর প্রথম রঙিন ফটোগ্রাফ 1861-তে তোলা হয়েছিল। ছবি তোলা ব্যাপারটা নেশাই হোক বা পেশা, সময়ের সঙ্গে সঙ্গে ছবি তোলার ধ্যান ধারণা একেবারেই বদলেছে। স্টিল ছবি থেকে ছবি এখন চলমান, আমরা যাকে বলি ভিডিওগ্রাফি, কিন্তু এই বিবর্তন এটা তো আর একদিনে হয়নি। তবে ওই যে ক্যামেরা আর ছবির গুরুত্ব বুঝতে সময় কিন্তু লাগেনি লোকজনের, যে হ্যাঁ এই ছবি তোলাটা এটাকে কিন্তু একেবারে ভালো লাগা ভালোবাসায় পরিণত মানুষজন করতেই পারেন। বিশেষ করে যেখানে একদম পেশায় চলে এসেছে সেটা হচ্ছে সাংবাদিকতায়। সাংবাদিকতায় ছবি একটা সময় হয়ে ওঠে অনুভূতি প্রকাশের ভাষা। 1855 সালে ইংল্যান্ড রাশিয়া তুরস্কের মধ্যে যুদ্ধ যখন চলছে সেই সময় রজার ফেলচন তিনি লন্ডন থেকে ক্যামেরা নিয়ে খবর করতে যান সেখানে। 4 মাসে যুদ্ধক্ষেত্র থেকে মোট 360টা ছবি পাঠান তিনি। সেই প্রথম 1855-তে ছবি হয়ে ধরা দেয় যুদ্ধ। মুখে বলে পরিস্থিতি বোঝানো না গেলেও ছবি কিন্তু বুঝিয়ে দিতে পারে, বলে দিতে পারে সেই ঘটনার বিবরণটা। রোল ক্যামেরা ছবি, হ্যাঁ সেই ছবির ফ্রেম সত্যিই কথা বলে। ছবির দুনিয়াতেই আছি আমি আপনি, আমরা প্রতি মুহূর্তে হবে আজকে আরও অনেক ইন্টারেস্টিং কথা, আছি তো 7টা পর্যন্ত আপনার সঙ্গে ফ্রেম বন্দি হয়ে রোল ক্যামেরা অ্যাকশন ছবি, সেই ছবির দুনিয়ায় আছি আমি আর যে মৌমিতা। তাহলে এখন আর একটু দেরি নয়, ছবির কথা যখন এত এত হচ্ছে তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই সেই সমস্ত কথা জানবার জন্য আর যে মৌমিতার সঙ্গে আপনাকে থাকতে হবে।

এই ছবি তোলার জন্য কিন্তু আমি আপনি আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি, আর সেই জন্য কিন্তু আমরা সাজুগুজুও করে ফেলি, তাই না? আমি আপনি আমরা সবাই ছবি তুলি, নানান মুহূর্তে সেই ক্যাপচার করি, ফ্রেমবন্দি করি মুহূর্তটাকে। তো এই পৃথিবীতে প্রথম কে ছবি তোলেন আর কিসেরই বা ছবি তোলেন সেটা তো আপনাদেরকে বললামই একটু আগে। এই যে এখন ছোট্ট বাচ্চাটা থেকে আসি ছুঁয়ে যাওয়া মানুষটিও জানেন সেলফি কী, কোন অ্যাঙ্গেলে সেলফি তুললে ছবিটা ভালো আসে, এই সমস্ত কিন্তু এখন একেবারে জল ভাত যাকে বলে ঠিক সেরকম। সেলফি নিয়ে এখন বিশ্বজুড়ে একেবারে মাতামাতি, তার শুরুটা কোথায় হয়েছিল সেটা কি আপনি জানেন? তেমন আপনাকেই বলবো সেই ইনফোটা যে শেয়ার করবো অবশ্যই, যে বহু বছর আগের প্রথম মানুষের ছবি তোলার ঘটনাটাও সেলফি অর্থাৎ নিজস্বী, এই যে নিজে নিজেই নিজের ছবি তোলার যে রীতি, এর চলটা কিন্তু আজকে বা এই গত 5 বছর আগে তা কিন্তু নয়, এর চল বহু দিন ধরে বহু বছর আগে থেকেই কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, তখন যে ব্যাপারটা ছিল যে যদিও সেলফি নামটা বা এই টার্মটা ব্যবহার হতো না। পৃথিবীর প্রথম সেলফি উঠেছিল কবে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, 1839-এ ক্যামেরা সেট করে দৌড়ে গিয়ে ফ্রেমে দাঁড়িয়ে ছবিটা তুলেছিলেন রবার্ট কর্নেলিয়াস। ফিলাডেলফিয়ার বাসিন্দা তিনি কর্নেলিয়াস, নিজের দোকানের পিছনে দাঁড়িয়ে ছবিটা তিনি তুলেছিলেন সেই দিন, যেটা প্রথম মানুষের নিজের তোলা নিজের ছবি, যাকে আমি আপনি আমরা এখন বলি নিজস্বী বা সেলফি। ক্যামেরা সেট করে প্রাণপণে ছুটে ফ্রেমে দাঁড়িয়ে তোলা হলো নিজের ছবি সেই ফিলাডেলফিয়াতে 1839-এ। আর 1880-তে মানে যখন ফটোগ্রাফি জাস্ট হামাগুড়ি পর্যায়ে রয়েছে, তখন এই আমাদের দেশে ভারতে আমাদের ত্রিপুরার রাজা মহারাজ বীরচন্দ্র মাণিক্য এবং মহারানী ঘুমান, তাঁরা চালু করেন মনমোহিনী দেবী সেই মানে সেই সময় ফটোগ্রাফি নিয়ে তাঁরাও একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট করেছিলেন। তাঁরাও ক্যামেরাকে একটা জায়গায় স্থির করে রেখে দুজনে রাজা এবং রানী এক ফ্রেমে বন্দি করলেন নিজেদেরকে, ফ্রেম বন্দি হলেন রাজা রানী সেলফি স্টাইলে। তবে এই যে আমি আপনি সেলফি তুলি, তো এই সেলফি এই কনসেপ্টটা এলো কিন্তু প্রথম যে মানে এই যে এইভাবে, সেটা হচ্ছে 2002-তে অস্ট্রেলীয় যুবক ন্যাথান হোপলেস হয়ে গিয়েছিল তার 21তম জন্মদিনে, নেশার ঘোরে নিজেই নিজের ছবি তুলে ওয়েবসাইটে পোস্ট করে, এই হোপলেস হয়ে এই কাণ্ডটা করেছিল এবং ক্যাপশনে তিনিই প্রথম সেলফি শব্দটা জুড়ে দেন। নেশার ঘোরে 21তম জন্মদিনে ন্যাথান হোপ এই কাণ্ডটা করেছিলেন, আর 2013-এ এন্ট্রি নেয় এই সেলফি শব্দটা ডিকশনারিতে। কিন্তু সেলফির বাংলা যতই নিজস্বী হোক না কেন, আমি আপনি কিন্তু এই সেলফি শব্দটাকেই একেবারে নিজের করে নিয়েছি, একেবারে আপন করে নিয়েছি, বাংলা শব্দভাণ্ডারেও কিন্তু নিয়ে চলে এসেছি সেলফি শব্দটাকে, নিজস্বী সরিয়ে দিয়েছি। আপনি কি জানেন সেলফির এক্সিবিশন হয় এই পৃথিবীতে, এমন কি আজ তো একটা মিউজিয়াম আছে সেলফির, সব কিছুই করবো শেয়ার। আছি তো এখনও বেশ কিছুটা সময় আপনার সঙ্গে, হ্যাঁ আছি এখনও বেশ কিছুটা সময়। তবে কি এই যে বিভিন্ন সময়ের কথা এখন যেমন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা ভীষণভাবে বলতে ইচ্ছে করছে ছবির কথা, মানে এই যে আমি আপনি আমরা মুহূর্তেই কী করছি ছবির দুনিয়ায় যেমন আমরা নিজেরা রয়েছি, ছবি আসলে কোনো একটা গল্প বলার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম, একটা মাধ্যম, যেটা কি না শব্দের চেয়েও অনেক তাড়াতাড়ি আমার আপনার মনের ভাব প্রকাশ করে দিচ্ছে, আমাদের ফিলিংগুলো আমাদের অনুভূতিগুলো আমরা কিন্তু অনায়াসেই ফ্রেমবন্দি করতে পারছি, ছবি তুলতে পারছি। আমাদের জীবনে ওই যে বললাম রান্নাঘর, রান্নাঘর থেকে আমাদের শোয়ার ঘর, সব জায়গাতেই কিন্তু এই ফটোগ্রাফি বা এই ছবি তোলা এটা একেবারে অবাধ যাতায়াত, আমাদের অজান্তেই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু জড়িয়ে রয়েছে ফটোগ্রাফির সঙ্গে, এবং আমরাও পটাপট সেই ছবিগুলো তুলছি, এবং আমরা যখন অ্যালবামটা খুলে বসছি বা সেই আমাদের নিজেদের মোবাইলে যখন ছবিগুলো স্ক্রল করছি, তখন কিন্তু আমি আপনি একটু হলেও সেই নস্টালজিক কিন্তু হয়ে যাচ্ছি, কারণ ওই যে আর কিচ্ছু না, ছবি যে কথা বলে, ছবির সত্যি জাদু কিন্তু এখানেই, শুধু ছবি ছবি আর ছবির দুনিয়ায় আছি আজকে 7টা পর্যন্ত আপনার সঙ্গে। এখন আমি কথা বলছি কিন্তু পরের ঘন্টাগুলো আপনি বলবেন ছবি নিয়ে অনেক কথা, 10টা পর্যন্ত আছি তো আপনার সঙ্গে আমি আর যে মৌমিতা।

0: এই যে ছবির কথা হচ্ছে, ছবির দুনিয়ায় আমি আপনি রয়েছি, তো সেখানে সেলফি কিভাবে হলো বা কিভাবে এলো সে কথা বললাম, প্রথম ছবি কে তুলেছেন, কিসের ছবি, সেই ছবির বিষয়বস্তু কি ছিল, কত বছর আগে তোলা হয়েছে, সেই সমস্ত কথা কিন্তু আজকে ছবির দুনিয়ায় থাকতে থাকতেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই সেই 1839 সেলফি আজ দিনে দিনে অদল বদল হয়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে 2026 অনেক কিন্তু আধুনিক হয়ে গেছে, তাই না? তবে মোবাইল যেখানে শেষ সেখানেই কিন্তু শুরু হয় এসএলআরের জাদু। ডিজিটাল যুগে তোলা যাচ্ছে একসঙ্গে হাজার হাজার ছবি, সঙ্গে সঙ্গে কিন্তু দেখেও নেওয়া যাচ্ছে কি উঠলো কেমন উঠলো, পছন্দ না হলেই ডিলিট অপশন যাও, চলে যাও সোজা সেখানে গিয়ে মুছে দাও, পছন্দ মতো আবার ফ্রেম বন্দি করে ফেলো নিজেকে বা অন্য তুমি যে ছবি তুলতে চাইছো তাকে। তবে হ্যাঁ, এই যে এখানে যেমন ভালো দিক আছে, সহজেই মুহূর্তগুলো ফ্রেম বন্দি হচ্ছে, ছবি তুলতে পারছি ডিজিটাল যুগে মোবাইলে, তেমন কিন্তু একটাও মানে এমনটাও তো হচ্ছে যে আমরা অতি উৎসাহ দেখিয়ে যে কোনো মানুষের ব্যক্তিগত মুহূর্ত ছবি তুলেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছি, যেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। কোন ছবি তোলা যায় কোন ছবি তোলা যায় না সেই সমস্ত না জেনেই না মেনেই কিন্তু সাধারণ মানুষের এই ছবি তোলার প্রবণতাটা দিন দিন বাড়ছে। অনেক জায়গায় আমরা লেখা দেখি ছবি তোলা বারণ, অথচ মোবাইলটা বের করে টুক করে কিন্তু দুদিকে তাকিয়ে নিয়ে টুক করে ছবিটা তুলে ফেলে, এবং কেউ যদি এসে বারণ করে তার সঙ্গে একেবারে গলা ছেড়ে আবার ঝগড়া করি। মোবাইলে যা তোলা সম্ভব নয় সে ছবিও কিন্তু তুলতে মোবাইল নিয়ে একেবারে আমরা সেই মানে ছবিটা তুলতে উঠে পড়ে যাচ্ছি, তো সেখানে উঠে পড়ে যখন লেগে যাচ্ছি তখন কিন্তু ছবির প্রাণটা হারিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রেই। তাই তো বলে কথায় যে মোবাইলের যেখানে শেষ এসএলআরের শুরু ঠিক সেখানেই। এবারে বলি এই যে সেলফি, যা কিনা আমি আপনি তুলি, সেই সেলফির এক্সিবিশন হয় কোথায় জানেন? ফিলিপিন্সে। আবার সেলফির একটা আস্ত গোটা বড় একটা জাদুঘর আছে, মিউজিয়াম আছে, সেটা হচ্ছে ম্যানিলাতে। এই যে আমি আপনি সেলফি তুলি, গ্রুফি তুলি, নিজেকে ফ্রেম বন্দি করি, তো সেখানে অনেক সময় অচেনা মানুষও কিন্তু ফ্রেমবন্দি হয়ে যান আমাদের মধ্যে, হয় কি না, তাই না? হয়তো এমনটা। তাতে আমাদেরকে জরিমানা দিতে হয় না, ফাইন গুনতে হয় না, যেটা করতে হয় সেটা হচ্ছে মন খারাপ করে ধুস বলে আমরা তখন কি করি, ছবিটা ডিলিট করে দিই, কারণ অচেনা আননোন লোকটা ফ্রেমবন্দি হয়ে গিয়েছে, আমাদের মধ্যে চলে এসেছেন। ছবিটার মূল্যটাই মাহাত্মটাই একেবারে পুরো যেন জলো হয়ে গেল। হ্যাঁ, জলো হয়ে গেল বটে, তবে তাই ইরানে এই ছবি মানে মানা রয়েছে সেলফিতে অপরিচিত লোককে ফোকাস করে ফ্রেমবন্দি করা। ফটোগ্রাফি আসলে একটা হাতিয়ার যা নিজেকে তুলে ধরতে, অন্যদের সঙ্গে যোগাযোগ করতে, গল্প বলতে, না বলা কথা বোঝাতে ছবি শক্তিশালী একটা মাধ্যম। আর ইরানে যদি কেউ গ্রুফিতে বা সেলফির মধ্যে এসে যান অচেনা লোক, তাহলে কিন্তু জরিমানা দিতে হয় যিনি কিনা সেলফি বা গ্রুফি তুলছেন তাঁকে। আসলে ওই যে বললাম হাতিয়ার, ফটোগ্রাফি মানে ছবি তোলা মানেই একটা হাতিয়ার বলা যায়। তাই তো কথায় বলে রোল ক্যামেরা ছবি। হ্যাঁ, ছবির ফ্রেম সত্যিই কথা বলে, ছবির দুনিয়ায় আমি আপনি আছি, আর সেই ছবি যে কতটা শক্তিশালী মাধ্যম সেটা তো আমরা প্রত্যেক মুহূর্তেই বুঝি, তাই না? সেই ফ্রেমবন্দি হওয়ার দিনটাই হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন কিন্তু ছবির দুনিয়ায় আমরা থাকতে পারি। তবে আগামীকাল মানে রাত পোহালেই আসছে সেই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, যে দিনটা কিনা ভালো করে আপনি একটা ছবি তুলবেন, ছবি পোস্ট করবেন, এবং দিনটার ইতিহাস যেহেতু জেনে গেলেন অন্যকে জানিয়েও দেবেন কার ছবি তুলছেন। সেই ছবিটা সেলফি হোক বা গ্রুফিতেই আপনারা অনেকে মিলেই ছবি তুলুন, যাই হোক না কেন সেই ছবি তোলাটা কিন্তু মাস্ট। হ্যাঁ, অবশ্যই ছবি তোলা মাস্ট। আর তার মধ্যে কিন্তু আমার স্টুডিওর ঘড়ির দিকেও চোখটা যাচ্ছে, কারণ সময়টা দেখাটাও তো মাস্ট। 6:54 হয়ে 35 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, হাতে আছে আর মাত্র 2 শনিবার 2 রবিবার। তাহলে চলুন ঝট করে একবার শুনে নিই যে এই অগস্ট মাসে শনিবার আর রবিবারে ভোরাইতে আপনি কোন বিষয়ে আপনার বার্তা শেয়ার করবেন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে, পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। অপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই, কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল

0: প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
2: 6:56 হয়ে 27 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি তেমনটাই কিন্তু দেখাচ্ছে। অকেশন থেকে ভ্যাকেশন, স্পেশাল ডে সেলিব্রেশন অবশ্যই হতে হয়, যেটা সেটা হচ্ছে ফ্রেমবন্দি। মুহূর্তগুলো করতে হয় অবশ্যই ফ্রেমবন্দি, আর সেই ফ্রেমবন্দি হওয়ার কথাই হচ্ছে আজকে, কারণ আজ আমি আপনি রয়েছি সকাল 6টা থেকে ছবির দুনিয়াতে। আজকে 18th August, কিন্তু রাত পোহালেই 19th August, আর 19th August আসা মানেই হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে চলে আসা। আমি তো সেই শুরুর দিন থেকে আজকের ছবি তোলা প্রসঙ্গে একাই কত কথা বলে গেলাম, অনেক কিছু বললাম, আপনিও বলবেন, আপনার জন্যও সেই সুযোগ রয়েছে। আছি তো আমি, আপনি, আমরা পরের তিনটে ঘন্টা কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। আমি আরও এই 2:54 আছি নমস্কার কলকাতায়, ঠিক ওই 7:02 চলে আসব। ছবি তোলা ফটোগ্রাফি ব্যাপারটা আসলে আমাদের লাইফে সব সময়ের জন্যই কিন্তু জড়িয়ে গিয়েছে, তাই তো বলছি ছবির দুনিয়ায় আছি আমরা। যতই কালকের দিনটা হোক না কেন, ফটোগ্রাফি ডে, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, ওয়ার্ল্ড ব্যাপী সেই দিনটাকে সেলিব্রেট করা হবে ঠিকই, কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু আমি আপনি আমরা নিজেদেরকে ছবির মধ্যে সেই ফ্রেমবন্দি করি। আমরা ঘরের কোণ থেকে, ঘন বন যেখানেই যাও না কেন, ফ্রেমবন্দি হও। আসলে ছবির ফ্রেমই যে কথা বলে, শিল্প আর বিজ্ঞানের মেলবন্ধন হলো এই ফটোগ্রাফি বা ছবি তোলা। ফটোগ্রাফির দিন আসছে আগামীকাল, গোটা পৃথিবী জুড়ে উদযাপিত হবে কাল ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। আপনিও অবশ্যই সামিল হবেন কালকে, এবং আজকে থেকেই আপনি ছবি তুলুন, ছবি পোস্ট করুন, আর কালকের দিনটাকে ভালোভাবে সেলিব্রেট করুন। ছবিগুলো আসলে মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে, এবং অবশ্যই অবশ্যই অ্যালবামের পাতা উল্টিয়ে একবার ফিরে আমি আপনি আমরা যেতেই পারি সেই আমাদের ফেলে আসা দিনটায়, ফেলে আসা মুহূর্তটাতে, কারণ ছবি কথা বলে না। আর যে মৌমিতা কথা বলবে না, ভোরায়ের পথ চলা আজকে এখানেই শেষ। তবে ওই স্টুডিও তো লিভ করছি না, আসছি ঠিক 7:02, আমি আর যে মৌমিতা ফিরছি, আপনিও থাকবেন আমার সঙ্গে, কারণ 10টা পর্যন্ত আপনাকেও ছবি নিয়ে, ফটোগ্রাফি নিয়ে অনেক অনেক কথা বলতে হবে, সেই সুযোগ আর যে মৌমিতা আপনাকে অবশ্যই অবশ্যই দেবে, কারণ আপনি ফটোগ্রাফার হয়ে থাকবেন 7:02 থেকে 10টা পর্যন্ত আমার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী সাজাত ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200 বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনাও ভেস্তে দেওয়া হয়েছে। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,877 কোটি টাকা। এর ফলে 9,500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1,45,00,000 বেশি আবেদনপত্র বিলি করা হয়। 13,000-এর বেশি বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এনোমিনেশন ফর্ম বিলি, ভোটারদের নাম ও নথিপত্র যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের সমস্ত রকম প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। আইআরজিসির মুখপাত্র হোসেন মোহেবি এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আইআরজিসির আধিকারিকদের মধ্যে কোনো আলোচনাই হয়নি। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন যুক্তরাষ্ট্র ও আইআরজিসির মধ্যে কোনো রকম ঘরোয়া আলোচনার খবর অস্বীকার করেছেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট টুরান কাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে। গত সন্ধ্যায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শিলং এ লাজং এফসিকে 5-2 গোলে হারিয়ে দেয়। অন্যদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে 9-8 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দেন মোহনবাগান সুপার জায়ান্ট। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: ঘড়ির কাঁটা অলরেডি 7টার ঘরে, সপ্তাহ বদলে হাজির আমি। আজ মঙ্গলবারে, ক্যালেন্ডার দেখাচ্ছে আজ 18 অগস্ট, রাত পোহালেই কাল, সারা দিন ছবি তোলাটা কিন্তু মাস্ট। আজ থেকেই প্ল্যানিংয়ে রাখো কাল আসছে অকেশন, কোন লোকেশনে কোন কোন ড্রেসে হবে ডে সেলিব্রেশন। এখন থেকেই প্রায় ঘণ্টা তিনেক হবে প্রচুর কথা মৌমিতার সঙ্গে, শুনছো তুমি মঙ্গলবারের নমস্কার কলকাতা। দেখো, কথা বলতে বলতে কিন্তু ঘড়ি 7টা ছুঁয়ে ফেলেছে, অগস্টের 17টা দিন চলেও গিয়েছে, আর আজকে হচ্ছে 18 অগস্ট। আজকে শ্রাবণ মাসের শেষ, আজ মনসা পুজো, আর রাত পোহালে আবারও অকেশন, 19 অগস্ট, ছবি তোলাটা কিন্তু মাস্ট। আর এদিকে আজকে শ্রাবণ সংক্রান্তি, বৃষ্টি কি হবে এবার? ইতি আজকে মঙ্গলবারে ওয়েদার থেকে বাজার দর কতটা মঙ্গলময় হবে সেই আপডেট তো দেবই। আর আজই কিন্তু শ্রাবণ গুড বাই বলে ভাদ্রকে আগামীকালই জায়গা দেবে। ভাদ্র মাস আসা মানেই তো শরৎ চলে আসা, আর তার মানেই হচ্ছে পুজো এসে যাওয়া। কটা দিনের মাত্র অপেক্ষা, পুজো আসতে ওই মাস দেড়েকের একটু বেশি সময় আর কি, ওয়েট করলেই এসে যাবে। আবার ওয়েট বাড়লে হাজারটা সমস্যা, হাজারটা প্রবলেম। আজকে মঙ্গলবার, সব কিছু ঠিকঠাক হবে, সময় মতো সব কিছু সামলে দিলে তবেই। অলরেডি 7টা বেজে গিয়েছে, তোমার উইকনেসকে ভ্যানিশ করে এনজয় করো মৌমিতা, আছি তো কানে কানে। আর অনুপম এবং লগ্নজিতা আসছে দিন রাত্রির ভালোবাসার সেই কাব্য নিয়ে শুধুমাত্র গানে গানে।

দিবারাত্রির কাব্য নাকি ভালোবাসার কাব্য? সত্যিই দেখো, এটার নামই কিন্তু ভালোবাসা। শীত গ্রীষ্ম বর্ষা আছে সেখানেই কিন্তু ভরসা। সেই চিরকুটেই লেখা থাকে এই দিবারাত্রির কাব্য, ভালোবাসার কাব্য। তোমার আমার রিলেশনটাও তো সেই ভালোবাসাবাসির, দিনের শুরু থেকে শেষ সেই ভালোবাসার আবেজ থাক। তবে হ্যাঁ, এই যে শেষ হচ্ছে কিন্তু শ্রাবণের, মানে শ্রাবণ মাস শেষের পথে, আজই হচ্ছে সেই শ্রাবণ সংক্রান্তি। তাহলে এবার কি সত্যিই হবে বৃষ্টির ঋতু? বর্ষা তো আজই চলে যাবে, তাই না? ঋতু হিসেবে কিন্তু বর্ষা আজই চলে যাবে, কালকে ভাদ্র আসা মানেই তো শরৎ চলে আসা। আর আজকে তো মঙ্গলবার, গতকাল থেকে কিন্তু দাম বেড়েছে বেকারির বিস্কিট থেকে পাউরুটির এক গাদা। আজকে মঙ্গলবারে বাজার থেকে ওয়েদার ঠিক কতটা মঙ্গলময় হবে সে আপডেট তো দেবই। আজকে তো মনসা পুজো, সামনেই আসছে রাখি পূর্ণিমা থেকে ঝুলন উৎসব, সে তো তুমি আমি জানি। কিন্তু জানি না যেটা, সেটা হচ্ছে আজকে 18th August ডেটা কেন মেমোরেবল, আর সেটা কেন স্মরণীয় সেটা দেখবার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ডায়েরির পেজ উল্টাতে হবে, যে ডায়েরি এখন এই মুহূর্তে আর যে মৌমিতার হাতে। আজকে 1433-এর 32-এ শ্রাবণ। হ্যাঁ, 1433-এর 32-এ শ্রাবণ আজ। ইংরেজির 18th August ক্যালেন্ডার বলছে, ডায়েরিও দেখাচ্ছে। এবারে ডায়েরির পেজ উল্টিয়ে শেয়ার করছি তোমাকে ডেটা কেন মেমোরেবল। আজকে ডেটটা অনেক ঘটনার সাক্ষী রয়েছে। আজকে 18th August লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করেন, আর 1858-এর 18th August ব্রজেশ দাস প্রথম বাঙালি, যিনি প্রথম এশীয় হিসেবেই কিন্তু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন। আজকের দিনেই 1757-সালে কলকাতায় প্রথম মুদ্রা ছাপাতে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আজকের দিনে রিগা শহরের জন্ম। শুধু রিগা শহরের যে জন্ম তা নয়, আমি আবার দেখছি জন্ম কিন্তু আজকে অনেকেরই, মানে 18th August আজকে লিরিসিস্ট, ডিরেক্টর এবং প্রডিউসার গুলজার সাহাবের বার্থডে। আর হবে আজকে তাঁদের কথা, আজ যাঁদের বার্থডে। আর শোনো না, তোমাকে বলছি গো, আরে তুমি যতই হেলথ কনসিয়াস হও না কেন, আজকে ডায়েটের ছুটি দিয়ে দিনের যে কোনো সময় পিৎজায় বাইট দিও। আবার কখনো তুমি আইসক্রিমও খেতে পারো ডেজার্ট হিসেবে, কারণ আজকে এই দুই আইটেমেরই কিন্তু দিন। এই দুই আইটেমই 18th August ডেটা দখল করে রয়েছে। আর পাইনঅ্যাপল জুসেও চুমুক দিতেই পারো যে কোনো সময়, কারণ আজকে তারও দিন। আর ব্রেকফাস্ট থেকে লাঞ্চ বা ডিনারে যে কোনো মেইন কোর্সের সঙ্গে স্যালাড রাখাটা মাস্ট। হ্যাঁ, স্যালাড অবশ্যই সাইড ডিশে রেখো, কারণ হজমে যেমন সাহায্য।

0: Primeira Date.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানটার কথাগুলো সত্যি অদ্ভুত একটা মুগ্ধতা এনে দেয়। নো বিরহ, নো মান অভিমান, গানটায় ছিল শুধুই ভালো লাগা। আসলে স্পেশাল ডে এমনই কথা বলেই তো কাছের করে নিতে হয় মনের মানুষকে, আর এটা তো নিশ্চয়ই জানো মেন্টাল স্ট্রেস, পেইন, এই সমস্ত কিছু থেকে রিলিফ পাওয়ার বেস্ট মেডিসিন হচ্ছে মনের মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করা। ভালোবাসার ইকুয়েশনটা সত্যিই জমে যায় এমন সব মিষ্টি মিষ্টি গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ইটিং আউটিংয়ে, আর বার্থডে জমে যায় অফকোর্স কেক কেটে আর পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 18th August, ডায়ের পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম আজকে সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করবো উইশ। তবে তার আগে যেটা করবো সেটা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। হ্যাঁ, একটা কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, আর যাবো আর আসবো, তারপরেই তো এসে সেই বার্থডে যে লিস্টটা রয়েছে সেটাই তো তোমাকে শেয়ার করবো। দেখো না, তোমারও যদি আজকে বার্থডে হয় তাহলে এই সমস্ত মানে এত এত গুচ্ছ গুচ্ছ সেলেবের সঙ্গে কিন্তু তুমিও তোমার স্পেশাল ডে বার্থডেটা শেয়ার করবে। তাহলে চলো একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকে যাই, আর যাবো আর আসবো, তারপরে এসেই তোমার সঙ্গে আরো অনেক কথা বলবো।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপ্রাইটার ননী।

0: গোপাল দাস,
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: 7:15 হয়ে জাস্ট এই 40 সেকেন্ড হয়েছে, হ্যাঁ স্টুডিওর ঘড়ি কিন্তু সেই সময়টাই বলছে। আর যেটা বলছিলাম, আর যে মৌমিতা তোমাকে যেটা বলছিল, সেটা হচ্ছে আজকে তো ক্যালেন্ডার দেখাচ্ছে 18th August, ডায়েরির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম যে ডেটা কেন মেমোরেবল সেইগুলো যখন তোমাকে বলছিলাম, তখনই তো দেখলাম আজকে সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ। অ্যাক্টর রণবীর শোরে অ্যাক্ট্রেস প্রীতি, অ্যাক্ট্রেস মডেল নেহা মহাজন, সিঙ্গার ডালের মেহেন্দির বার্থডে আজকে। না, এখানেই কিন্তু শেষ নয়, বার্থডে লিস্ট শেয়ার করার আছেন এক বিখ্যাত লিরিসিস্ট ডিরেক্টর প্রডিউসারের বার্থডে আজ, যিনি বন্দিনী থেকে আশীর্বাদ মুভির জন্য গান লিখেছেন। লিরিসিস্ট হিসেবে ইজাজত, খামোশি, গুড্ডি, মচিস, ওমকারা, দিলসে, এমনকি স্লামডগ মিলিয়নেয়ারেও গীতিকার হিসেবে যাঁর অবদান রয়েছেন, সেই মন ছুঁয়ে যাওয়া গানের কথা থেকে বাঁশি, ম্যান্ডোলিনের ছোঁয়ায় অসামান্য সব গান যিনি আমাদের উপহার দিয়ে যাচ্ছেন, তিনি গুলজার সাহাব। আজকে তাঁর জন্মদিন, আজকে তাঁর বার্থডে। আজ যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু এত সব সেলেবের সঙ্গে তোমার এই জীবনের ডেটা, স্পেশাল ডেটাও শেয়ার করছো। শেয়ার তো আমিও করব ওয়েদার আপডেট থেকে নানা ইনফো, যেমন পুজোর আগেই কিন্তু ফিরতে চলেছে কলকাতায় ডাবল ডেকার বাস, চালু হবে নতুন নতুন রুটের ট্রাম এবং সার্ভিস দেবে ওয়াটার ট্যাক্সি এই আমাদের শহরে গঙ্গাতে। আর কলকাতার লাইফ লাইন মানেই তো মেট্রো, মেট্রো কিন্তু সার্ভিস দিচ্ছে সকাল 6টা থেকে রাত 10:30 পর্যন্ত, মিলছে মিলছে শহর কলকাতায় সারা রাত বাস সার্ভিস, আর এখন মিলছে কলকাতায় নানা রেস্তোরাঁতে স্পেশাল ইলিশ থালি, কারণ চলছে ইলিশ পার্বণ। আর শহরে রয়েছে ট্রাম ক্যাফে থেকে কাপলস ফ্রেন্ডলি ক্যাফে, আছে গ্রিন হাউস ক্যাফে থেকে জঙ্গল সাফারি ক্যাফে, এমন সব থিম বেসড ক্যাফে তো রেডি তোমাকে ওয়েলকাম করতে। তো এখানে এসে তুমি মনের মতো খেয়ে দেয়ে টাইম স্পেন্ড করতেই পারো, একান্তেই স্পেশাল ডে সেলিব্রেট করতেই পারো তুমিও। কবে আসছো, কবে কোথায় যাচ্ছ প্ল্যান করে ফেলো। আর অবশ্যই আপাতত যেটা করতে পারো সেটা হচ্ছে মন পাখির সঙ্গে তুমি এই তোমার ভালো লাগার শহরে উড়ান দিতে পারো।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:20 হয়ে 30 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারে নমস্কার কলকাতা। ঘড়ি তো ছুটে চলেছে, আর ঘড়ির সময়ের সঙ্গে সঙ্গে ছুটতে গেলে তোমাকে আমাকে ফিট অ্যান্ড ফাইন তো থাকতেই হবে, সময় মতো খেতে হবে, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার এই সব কিছু সময় মতো গুছিয়ে করাটাই কিন্তু আসলে চ্যালেঞ্জ। আবার নিত্য নতুন আইটেম বানানো সেটাও তো কম চ্যালেঞ্জের নয়। আজকে হবে এমন একটা জলখাবার যা মুখে দিয়েই তুমি বলবে খাবো আবার, খাবো বারবার। আজকে হবে চিঁড়ের রোল। দেখো, দই চিঁড়ে, চিঁড়ে ভাজা, চিঁড়ের পোলাও এসব তো খেয়েছো, তাই না? চিঁড়ের রোলটা কি তুমি কখনো ট্রাই করেছো? যদি ট্রাই না করে থাকো আজকেই করো। চলো চলো সোজা রান্নাঘরে চলো। ফুড ফান্ডা, রান্নাঘরে আনলাম এই কারণে যে যা যা উপকরণ লাগবে সবই কিন্তু রয়েছে তোমার রান্নাঘরে আর তোমার ফ্রিজে। এখনকার বেশিরভাগ লোকজন কি খুব হেলথ কনশাস, চিলি, ময়দা, তেল এসব খেলেই নাকি লাইফ হেল, তাই এগুলো ছাড়াই হবে এই আইটেমটা। প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে 200 গ্রাম মতন চিঁড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওতে 3-4 চামচ টক দই তুমি অ্যাড করে দাও। তার সঙ্গে অবশ্যই শুধু টক দই দিয়ে যে তুমি থেমে যাবে তা নয়, 2 চামচ সুজি আর টেস্ট মতো নুন দিয়ে মিক্সিতে ওদেরকে ঘুরিয়ে নাও। এবারে টেস্ট বাড়ানোর জন্য কি করবে, ওতে একটু ধনে পাতা কুচি, একটু ম্যাশ করা আলু সেদ্ধ, গ্রেট করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স মিক্স করে একটা ডো বানিয়ে ফেলো। আর এবারে ওই ডো থেকে একটু করে নাও নিয়ে দাও ওকে রোলের শেপ। 8-10টা গড়ে নিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা জল ভাপানোর জন্য দিয়ে ওপরে ছড়ানো একটা থালাতে দিয়ে দাও। যে রোলগুলো তুমি তৈরি করলে সেই রোলগুলো রেখে স্টিমেই কিন্তু হয়ে যাবে চিঁড়ের রোল। মিনিট 10-15 রেখে নামিয়ে নিয়ে প্যানে আর একটা প্যান তুমি নেবে এবং সেখানে একটু হালকা করে বাটার ব্রাশ করে রোলগুলোকে জাস্ট এপিট ওপিট সেঁকে দাও। তুমি সার্ভ করে সঙ্গে একটু টমেটো সস বা মেয়োনিজে দিয়ে দিতে পারো, কারণ এই মেয়োনিজ বা টমেটো সসে ডিপ করে মুখে দাও। পুরে রেডি হচ্ছে তোমার এই জলখাবার যা মুখে দিয়েই তুমি বলবে দাও দাও, খাবো আবার, খাবো বারবার। সত্যি তাই গো, চিঁড়ে আর মাত্র কটা উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এই চিঁড়ের রোলের স্বাদের ছেলা যেমন দেখতে হয় ঠিক তেমনই কিন্তু টেস্টি হয় এই আইটেমটা। তাহলে আর কি, আর একটু দেরি নয়, অবশ্যই সেটা শুরু করে ফেলো। আর ওই যে তোমাকে বললাম চিনি, ময়দা, তেল এসব খেলেই নাকি লাইফ হেল, আর সেজন্যই কিন্তু আজকে শুধু স্টিমে যে রান্নাটা হতে পারে সেই চিঁড়ের রোল কিন্তু আজকে তোমাকে আর যে মৌমিতা সার্ভ করলো। তাহলে আর দেরি নয়, এবারে যেটা হতে চলেছে সেটা হচ্ছে ওই কাণ্ডটাই হবে, মানে রান্না বাটি সেই মুভির সাউন্ড ট্র্যাক থেকেই এবারে আসছে তোমার জন্য টাইটেল ট্র্যাক। হ্যাঁ, রান্না বাটিই তো হবে এখন এই মুহূর্তে।

আর যে মৌমিতা শেফ হয়ে আজকে কিন্তু ব্রেকফাস্টে এমন একটা রেসিপি শেয়ার করলাম, এমন এক জল খাবার মুখে দিয়েই তুমি বলবে খাবো আবার খাবো বারবার, চিঁড়ের রোল। মাত্র কয়েকটা, মানে চিঁড়ের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এই চিঁড়ের রোলের স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি থেকে নতুন নতুন ইনফো আইডিয়াস পেতে অবশ্যই অবশ্যই শুনতে থাকো 107 FM রেইনবো। টিউন করো প্রতিদিন সকাল 7:02। আসলে প্যাকেজটা এখন অনেকখানি লম্বা, এই এলাম আর অমনি চলে গেলাম এমন ব্যাপারটা কিন্তু নেই। মানে নতুন নতুন অনেক অনেক সেগমেন্ট নিয়েই আমি আমরা সবাই তোমাদের সঙ্গে থাকি। 8:30 প্রায় 3 ঘন্টা 2 ঘন্টা 54 মিনিট কিন্তু আমরা থাকি নতুন নতুন সেগমেন্ট নিয়ে এই নমস্কার কলকাতা। আর এদিকে শহর কলকাতায় চলছে ছবির উৎসব, ভেনেজুয়েলার ছবি প্রদর্শনী চলছে SRFTI-তে, গোর্কি সদনে চলছে রুশ ছবি প্রদর্শনী। ছবি বা মুভি দেখার পাশাপাশি যদি আজই তুমি চাও তাহলে কিন্তু তুমি চলে আসতে পারো এক্সিবিশন কাম মেলা। আরে বাবা, চলছে ইকো পার্কে চলছে হস্তশিল্প মেলা, সল্ট লেকে তালতলা গ্রাউন্ডে চলছে শাড়ির মেলা। আসলে 2 মাসও তো বাকি নেই, পুজো আসতে মাত্র 59 ডেজ বাকি রয়েছে। আর যদি তুমি স্টিল ছবির এক্সিবিশন দেখতে চাও তাহলে অবশ্যই তোমার ডেস্টিনেশন হোক বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, এখানেই কিন্তু চলছে প্রদর্শনী। থিম হচ্ছে পুরনো কলকাতা। প্ল্যান করো তুমি কোথায় যাবে, এতগুলো অপশান আর যে মৌমিতা তোমার সামনে কিন্তু দিয়ে দিল। অফিস ফেরতা পথে মুভি বা নাটক যেমন দেখতে পারো তেমন কিন্তু এক্সিবিশনেও আসতে পারো তুমি। আর কি মানে কিছু কিনতেও পারো, অর্নামেন্টস রয়েছে তোমার জন্য। আরে বাবা, সেন্ট্রাল পার্ক থেকে মোহরকুঞ্জ সবখানেই পাবে, একাডেমি চত্বর সব জায়গায় কিন্তু পাবে তুমি টুকিটাকি অর্নামেন্টসের কালেকশন, সঙ্গে ঘর সাজানোর রকমারি টুকিটাকি আইটেম। এই যে এখন বর্ষাকাল আর এই বছর রেকর্ড বৃষ্টি হচ্ছে, তো ভিজে ভিজে হচ্ছে তুমি আমি নাজেহাল, তবে দেখতে পাচ্ছি না শহর কলকাতায় কোথাও কদম বা জুঁই গাছ। হ্যাঁ, তোমার হয়তো ব্যালকনিতে আছে, কিন্তু আলাদা করে যে কদম গাছ, বিরাট বড় একটা গাছ, সেখানে হলুদ হলুদ কদম ফুল ফুটে রয়েছে বা নিচে কদম ফুলের সেই পাঁপড়িতে ভর্তি, তা কিন্তু আমরা দেখতে পাই না। আসলে শহরে এরা একেবারে অমিল, উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে কোথায় পাবো কদম ফুলে ভর্তি গাছ দেখতে বলো? কিন্তু খুঁজে তো ফিরি, তুমি আমি তাদেরকে কিন্তু খুঁজে ফিরি। আর এই ফিলটাই, এই টাচটাই কিন্তু রয়েছে প্রদর্শনীতে। রেইনি র‍্যাপসিতে কিন্তু আসতে পারো গৌরী ধর্মপাল হলে, সঙ্গে পেয়ে যাবে তুমি এখানে এলেই ওই ডোকরা এবং কাঠের মাটির পুতুলের সম্ভার। আর আজকে, এই আজকে মানে এই 18th August তুমি আসতে পারো সাহিত্য পরিষদে, কারণ এখানে চলছে ছোট্ট একটা বইয়ের প্রদর্শনী। কেনাকাটাতে কিন্তু মিলছে অনেক ছাড়। আসলে কলকাতা অলওয়েজ রেডি তোমাকে ওয়েলকাম করতে, আর রেডি আমিও। কিভাবে বলো তো, আমিও রেডি তোমাকে শহর সফর করানোর জন্য। এমন একটা গান রাখছি তোমার জন্য, যে গানটা শুনতে শুনতে তুমি এই শহর কলকাতায় বেড়াতে পারো, ঘুরতে পারো, হারিয়ে যেতে পারো।

0: ये है
1: করতে পারো একেবারে অন্যরকম ভাবে তুমি তোমার ডেটাকে কিন্তু কাটাতে পারো। আর এই অন্যরকম ভাবেই তো ডাকতো তারাও, মশাই চেহারা উঠাইবেন। বেন্ডিং স্ট্রিটে বিদেশি ফটোগ্রাফারের স্টুডিওর বাইরে বাঙালি কর্মচারীর ডাক ছিল ঠিক এইরকম, ও মশাই চেহারা উঠাইবেন। ঠিক এমনটাই কিন্তু ছিল সে কালে কলকাতায় চালু হলো ছবি তোলা, পশ এলাকায় স্টুডিও তৈরি হলো। আর সেই যুগেই সেই সাদাকালো ছবিতেই বিশ্ব আলোকচিত্র উৎসব উদযাপনের শহর কলকাতাও কিন্তু রয়েছে আজ থেকেই। হ্যাঁ, আজকে থেকে মানে 18th August থেকে আগামীকাল 19th August এই দুটো দিন ICCRA কিন্তু তিনটে গ্যালারিতেই চলবে এক্সিবিশন ফটোগ্রাফি চর্চার উদ্যোগে। আবার অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারিতেও রয়েছে আজ এবং আগামীকাল ওপার বাংলা এপার বাংলার ফটোগ্রাফারদের কাজ নিয়ে প্রদর্শনী। আর যামিনী রায় গ্যালারিতেও কিন্তু রয়েছে এক্সিবিশন, কাল ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, তো সেই জন্যই কিন্তু সেলিব্রেশন মানে কালকে হলেও আজকে থেকেই কিন্তু গোটা কলকাতায় এরকমভাবে কিন্তু ছবির উৎসবগুলো চলছে। আর্ট গ্যালারিতে এক্সিবিশনগুলো তোমাকে ওয়েলকাম করতে কিন্তু রেডি রয়েছে আজ থেকেই। আজকেই আবার নন্দন থ্রিতে আসছে আর্জেন্টিনার চারটে ছবি, আর্জেন্টিনায় সেই সিনেমা উৎসব রয়েছে আজ কাল দুদিন শহরের নন্দন থ্রিতে। এত এত অপশন রাখলাম তোমার সামনে, আর রাত পোহালেই কিন্তু আসছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, তো সেই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে সেলিব্রেশনে সব আর্ট গ্যালারি তোমাকে ওয়েলকাম করতে রেডি। প্ল্যান করো কোথায় যাবে ছবি দেখতে, আর অবশ্যই ছবি তুলতে কোথায় যাবে, কারণ তোমাকে আজকে প্রথমেই যে কথাটা বলেছি ওই যে মানে যেহেতু রাত পোহালেই আসছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, তাই জন্য আজকে থেকেই প্ল্যানিংয়ে রাখো কাল আসছে অকেশন, কোন লোকেশনে কোন কোন ড্রেসে হবে তোমার ডে সেলিব্রেশন। হ্যাঁ, কারণ সুন্দরী তো তোমাকে হতেই হবে, আর সুন্দরী হলেই ছবি তোলাটাও মাস্ট, তাই না? 19th August ছবি তোলা মাস্ট। আর আজকে সকাল থেকে ছবির দুনিয়ায় আছি, সেই ভোড়াই থেকে তুমিও থাকবে এই ঘন্টা, পরের ঘন্টা, তার পরের ঘন্টাতেও।

0: ভালোবাসি তো ভালোবাসি, তোমাকে ভালোবাসি, ছবি তুলতেও ভালোবাসি। আসলে সুন্দর করে সেজে গুজে সুন্দরী হয়ে বা ক্যাজুয়াল লুকে তুমি আমি আমরা সবাই কিন্তু ছবি তুলে ফেলি এবং ফ্রেম বন্দি করি নিজেকে, কারণ আমরা ছবি তুলতে ভালোবাসি। এটা তো আমাদের অনেকেরই হবি, আমাদের অনেকেরই শখ। হাতে স্মার্টফোন থাকা মানেই মুহূর্তে মুহূর্তে লেন্স বন্দি হচ্ছে সব কিছু। তো রাত পোহালেই শুধুই তার দিন, হ্যাঁ 19th August ফটো তোলা মাস্ট। আগামীকালই আসছে সেই 19th August ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। আর এবারে শোনো না ভালো করে, তোমাকেই আমি বলছি, প্রিয় সেলেবের সঙ্গে যদি থাকে একটা পিক, আনন্দে মনটা পাগল, চোখ দুটো চিকচিক, ফ্রন্ট ক্যামেরায় নিজের ছবি নিজেই যদি তোলে ওয়ার্ল্ড ব্যাপী, এটাকে তখন সবাই সেলফি বলে। ফটোগ্রাফি ডে কালকে, তাই তো আজই জানিয়ে যাও কার সঙ্গে কালকে তুমি একটা ছবি তুলতে চাও। এরই সঙ্গে আরও কিছু প্রশ্ন মনে জাগে, বলো তো দেখি কিসের ছবি তুলতে তোমার ভালো লাগে, ছবি তুলে পোস্ট করে কিভাবে তাদের থামানো যায় তুমি বলে ফেলো। আর বকুনি খেয়েছো কখনো, ম্যানেজ করলে কি করে, সেটাও আজ 9903659992 নাম্বারে মেসেজ করে তুমি জানিও। আজকে তো 18th August, রাত পোহালেই 19th August, সেই 19th August ওই ফটো তোলা মাস্ট। বিশ্ব আলোকচিত্র দিবস কালকে, আর ওই যে ছবি দেখতে ছবি তুলতে তুমি আমি আমরা সবাই ভালোবাসি, আর ক্যামেরা হাতে না থাকলেও স্মার্টফোনের সৌজন্যে যখন তখন তুমি আমি কি করি, ছবি তুলে ফেলি, লেন্স বন্দি করতে পারি নিজেদেরকে। তাই তো আজকেই তুমি বলো কোন সেলেবের সঙ্গে তুমি একটা সেলফি তুলতে চাও, মানে তোমার সেলফি তোলার শখ আছে কোন সেলেবের সঙ্গে সেটা বলো, সঙ্গে এটাও বলো কিসের ছবি তোমার তুলতে ভালো লাগে। আর হ্যাঁ, সঙ্গে এটাও জানিও ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কখনো বকুনি খেয়েছো, বা ধরো অতি সাধারণ একটা কোনো ছবি যেটা তুমি পোস্ট করলে কমেন্টের ঝড় দেখছো, তুমি সেইগুলো আর কি দেখার পরেও তুমি বকুনি খেয়েছো কিনা সেটাও তুমি আজকে বলবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা বলবে, যখন তখন যেখানে সেখানে যারা সেলফি তোলে তাদেরকে কিভাবে থামানো যায় সেটাও প্লিজ বলো, কারণ অনেক সময় আমাদের বিরক্ত লাগে, তো সেটাও কিভাবে থামানো যায় সে কথাও কিন্তু আজকে অবশ্যই অবশ্যই বলো 9903659992 তে। এই সমস্ত কিছু ছবি কথা তুমি অবশ্যই অবশ্যই জানিয়ে ফেলো, আমিও তো বলবো তোমাকে সেই সমস্ত কথায়, ছবি নিয়ে অনেক ইন্টারেস্টিং ইনফো তোমাকেও আমি শেয়ার করব। আর আপাতত যেটা করতে চলেছি সেটা হচ্ছে ওই বছর দশেক বছর এগারো আগে যে মুভিটা রিলিজ হয়েছে সেই বজরঙ্গি ভাইজান মুভির সাউন্ড ট্র্যাক থেকে এখন তোমার জন্য আসছে রেইন ফ্ল্যাশব্যাকে সেই গানটা, যে গানটা তুলতেই মানে আর কি শুনতে শুনতে তুমি অবশ্যই অবশ্যই সেলফি তুলবে। চলো তাহলে সেই গানটা শুনি।
1: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

সেলফি যে কোনো সময় তোলাই যায়, তাই না? সেলফি তোলা তো কোনো অন্যায় নয়, কে তোলে না বলো তো, আর কেই বা আপলোড করে না? হলিউডের মেরিল স্ট্রিপ বা আর্জেন্টিনার মেসি বা রাসেল, আর এখনও ওই গানটার রিল তো সবাই আপলোড করছে, ওই যে হুসান তেরা, তাওবা তাওবা বা ওই কভালা, জেইলার, এর সাউন্ড ট্র্যাকগুলো, জামাল কুদু, ওই অ্যানিমালের যে সাউন্ড ট্র্যাক, সেইগুলো তো আমরা মোটামুটি প্রায় প্রত্যেককেই দেখেছি ওই রিল বানিয়ে কিন্তু আপলোড করতে, বা উই আম্মা, হ্যাঁ এই আজাদের ট্র্যাকটাও কিন্তু আমরা দেখেছি। আর এই 2013 অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা করে নিয়েছে সেলফি, এই ওয়ার্ডটাই, সেলফি শব্দটা। আসলে কি হুজুগেও আমরা সেলফি তুলি, আবার বিশেষ মুহূর্তেও নিজের কাছে, মানে সে কারণেও আমরা বিশেষ মুহূর্তটাকে ঠিকঠাক করে নিজে সেখানে আছি সেটা জানানোর জন্য, বোঝানোর জন্যও কিন্তু সেলফি আমরা তুলি। আর আজকে ফটাফট তুমি জানিয়ে ফেলো কোন সেলিব্রিটির সঙ্গে সেলফি তোলবার তোমার শখ রয়েছে, আর কিসের ছবি বা তুলতে চায়, মানে তোমার ভালো লাগে, লেন্স বন্দি করতে ভালো লাগে সেটাও বলবে। আর সঙ্গে কিন্তু ভুলো না ওই যে কোনো একটা অতি সাধারণ ছবি হয়তো তুমি সোশ্যাল সাইটে পোস্ট করেছো, আপলোড করেছো, এবং তারপরেই তুমি কেস খেয়েছো, বকুনি খেয়েছো, সেটাও কিন্তু আজকে বলো। আর অবশ্যই তুমি তাদের কথাও বলো যারা যেখানে সেখানে যখন তখন ওই সেলফি তোলে এবং পোস্ট করে, সেই তাদেরকে কীভাবে থামানো যায়, অনেক সময় আমাদের বিরক্ত লাগে কি না, তো সেটাও কিন্তু তুমি আজকে বলো 9903659992। তবে তার আগে আমি তোমার কাছে জানতে চাইছি তুমি মিনিটে কতগুলো সেলফি তুলতে পারো, হয়তো খুব বেশি মানে হিসেব টিসেব করে যা দেখতে পাবে হয়তো।

0: যদি মানে মোটামুটি হয়তো তিনটে কি চারটে এরকম হতে পারে। যদি চাও গিনেস বুকে নাম তুলতে, তাহলে তোমাকে বিট করতেই হবে অ্যাকশন হিরো অক্ষয় কুমারকে। কারণ খিলাড়ি অক্ষয় কুমার 3 মিনিটে 184টা সেলফি তুলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামটা এন্ট্রি করে ফেলেছেন। এর আগে যে রেকর্ডটা ছিল ইউএসএর জেমস স্মিথ, তিনি আর কি এই রেকর্ডটা করেছিলেন, 3 মিনিটে 168টা সেলফি তুলেছিলেন। কিন্তু অক্ষয় কুমার 3 মিনিটে 184টা সেলফি তুলে গিনেস বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম এন্ট্রি করে ফেলেছেন। সেই জন্যই তো তোমায় বলছি, 3 মিনিটে 184-এর বেশি মানে 185টা সেলফি যদি তুলতে পারো, তাহলে গিনেস বুকে তুমিও কিন্তু নামটা তুলে ফেলতে পারবে। আর এই মুহূর্তে তুলে ফেলেছে নাম কে? অবশ্যই অবশ্যই সৌভিক। সৌভিক কি বলছে? সৌভিক সরকার কসবা হালতু থেকে অ্যাজ ইউজুয়াল প্রথম মেসেজ করেছে, ভোরাইতে আজকে খুব ভালো লেগেছে, সেই সমস্ত ছবির দুনিয়ায় আজকে ছিলাম আমরা, সেই ইতিহাসগুলো জেনেছে, ভালো লেগেছে সেটা বলছে। আর যেটা বলেছে সাংঘাতিক কথা, সেলফি তুলতে চায় কোন সেলেবের সঙ্গে জানতে চেয়েছি, ও বলছে আমার সঙ্গে। আমি কোথায় সেলেব? আমি তো তোমাদেরই একজন, তোমাদের পরিবারের একজন। তো সেই সেলেবের সঙ্গে ও কার সঙ্গে ছবি তুলবে সেটা সৌভিক বলেছে। আর প্রকৃতির ছবি তুলতে ওর ভীষণ ভালো লাগে, ও ভালোবাসে, আর আজকে পর্যন্ত কখনো বকুনি খায়নি কোনো ছবি পোস্ট করে। আর যারা ভুলভাল জায়গায় সেলফি তোলে, তাদের না নেট কানেক্ট কেটে দেওয়া উচিত, আর সোশ্যাল নেটওয়ার্ক ছবি দিতে তাহলে আর তারা পারবে না, তাই মন খারাপ করে করবে এবং অবশ্যই অবশ্যই নিজেদেরকে শুধরে নেবে। দারুণ কিন্তু বলেছে, আসছে আসছে প্রচুর কিন্তু সেলফি কথা, শুধু না ছবি কথা তোমাদের কাছ থেকে আসছে। আর ওই যে বললাম না তোমাদেরকে যে মানে ইরানে পাবলিক প্লেসে যদি কেউ ছবি তোলে, তাহলে ছবি তোলার সময় যদি সেলফিতে কোনো অচেনা মানুষ মুখ দেখান, তাহলে কিন্তু সেখানে ভারতীয় টাকায় প্রায় 1.5 লক্ষ টাকা জরিমানা তাকে দিতে হয়, মানে সেই ইরানের মানুষকে দিতে হয় যদি কোনো অচেনা মানুষ সেলফি বা গ্রুফিতে চলে আসেন। আর ওই যে টাকার কথা বললাম, না দিলেই জেল হাজতবাস অবধারিত। আজকে থেকে যাও না 10টা পর্যন্ত আমার সঙ্গে, জানতে পারবে সেলফি এক্সিবিশন থেকে সেলফির মিউজিয়াম রয়েছে সমস্ত কথা, কারণ আমি আছি আজকে একদম 10টা পর্যন্ত প্রচুর ছবি কথা নিয়ে। আপাতত যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমি সেলফি তুলতে যাচ্ছি না, যাচ্ছি এখন হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আকাশের মোড় থেকে থেকে অফ হয়ে যাচ্ছে বৃষ্টির চান্সেস, আজকেও সব জেলাতে রয়েছে প্রচুর প্রচুর বৃষ্টি হবে। আজকে মঙ্গলবারে ওই ওয়েদার আপডেটটা মোটেই কিন্তু মঙ্গলময় নয়। তবে গতকাল যে বৃষ্টি হয়েছে সোমবারে, সেটা হচ্ছে হায়েস্ট যে টেম্পারেচার ছিল সেটা হচ্ছে 27.2, যা স্বাভাবিকের থেকে 4.7 ডিগ্রি কম। লোয়েস্ট টেম্পারেচার 25, যা স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 99%, মিনিমাম 96%, বৃষ্টি 60.4 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য অবশ্যই ওয়ার্নিং মেসেজ রয়েছে, আজকে কিন্তু কোনোভাবেই ট্রলার ভাসিয়ে সাগরে যাবে না, কারণ সমুদ্র রাফ রয়েছে, 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। 8টা তো বাজতে গেল, এগিয়ে আসছে অফিস টাইম, এগিয়ে আসছে তোমার ছবি কথা থেকে ছবির সাত কাহন, আর মাঝে তো মাত্র আজকের দিন, তারপরেই তো কাল ছবি তোলার দিন। রোজ রোজ মুহূর্তে মুহূর্তে ছবি তোলাতুলি হলেও কালকে 19th August ছবি তোলাটা মাস্ট। আর তাই তো আজকেই তুমি জানিয়ে যাচ্ছ কার সঙ্গে সেলফি তুলতে চাইছো, এরই সঙ্গে আরও কিছু প্রশ্ন মনে জাগে, কিসের কিসের ছবি তুলতে তোমার ভালো লাগে, ছবি তুলে পোস্ট করে বকুনি খেয়েছো কখনো, গ্রুফি বা সেলফি কথায় কথায় যারা তোলে তাদেরকে কিভাবে তুমি থামাবে সে কথাও কিন্তু আজকে যাও বলে। এই সমস্ত কথা তুমি জানাতে থাকো 10টার আগে, আমি 8:02 ঠিক ফিরছি, কারণ নিউজ হেডলাইন্স ব্রেকে যাচ্ছি। ফিরবো তোমার ছবি কথা থেকে, থাকবে আমার সঙ্গে রেল কথা, থাকবে ট্রাম কথা থেকে, থাকবে শহরের রীতি কথা, থাকবে সেলফি মিউজিয়াম থেকে, বলবো ছবি তুললেই দিতে হয় কোথায় ফাইন টাইন, সমস্ত কিছু, অনেক ইন্টারেস্টিং গল্পগাথা কিন্তু নিয়েই রয়েছি। স্টে টিউনড 107 FM রেইনবো। তবে আমি কিন্তু ফাঁসবো না, যতই ফেঁসে যাই গানটা শুনতে শুনতে পরের ঘন্টায় যাই না কেন, আমি ফাঁসবো না, কারণ 10টা পর্যন্ত আছি আমি তোমার সঙ্গে।

0: আকাশবাণী কলকাতা FM রেডিও প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের দুজন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। এছাড়া নতুন সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন মধুচন্দা কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। অধ্যক্ষ কাজে স্থানীয়দের বিবেচনা করতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিমত প্রকাশ করেছেন। পুরুলিয়ার রঘুনাথপুরে গতকাল অমিত মেটালিক্সের 4,000 কোটি টাকার লৌহ ইস্পাত কারখানার শিলান্যাস করেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট আশ্বাস দিয়ে বলেন, জমি সংক্রান্ত সমস্যার সমাধান তার সরকার করবে, প্রয়োজনে সরাসরি জমি কিনে তা শিল্পের জন্য তুলে দেওয়া হবে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় ফসল নষ্ট করার অজুহাতে রাজ্য হাতি করিডোর বন্ধ করতে পারে না বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এ ব্যাপারে কেন্দ্রকে গোটা দেশ জুড়ে সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। বীরভূমের তালাপিঠে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এখনও থমথমে। আতঙ্কিত পর্যটকদের মধ্যে হোটেল ছাড়ার হিড়িক পড়ে গেছে। এদিকে দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক ধ্রুব সাহা প্রমুখ গতকাল এই অগ্নিকাণ্ডে নিহত মেঘালয়ের একই পরিবারের 5 জনের নিকট আত্মীয়দের সঙ্গে কথা বলেন। সরকারি উদ্যোগে মৃতদেহগুলি বাড়িতে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি পরিবারের লোকেদের সব রকম সহায়তার আশ্বাস দেন তারা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিমে এবং পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড বিহারের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে পশ্চিমের কয়েকটি জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির গিল্ড ও ফেডারেশনগুলির সাধারণ নির্বাচন হবে আগামী 31 অক্টোবর এবং 1 নভেম্বর। নন্দন 2-এ গতকাল এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি এই বৈঠকের পৌরোহিত্য করেন বরিষ্ঠ অভিনেতা প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:03 হয়ে 28 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে 107 FM রেনবোয়ে মঙ্গলবারের নমস্কার কলকাতা। দেখো, আজকে হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, তবে হচ্ছে না এখনই বৃষ্টির রীতি। নিম্নচাপ আবারও কিন্তু ফেলেছে চাপে, আর আস্তে আস্তে চাপ মুক্ত হব তুমি আমি আজকের পর থেকে। কিন্তু বৃষ্টি এখনই তোমাকে আমাকে টাটা বাই বাই বলছে না, কারণ বৃষ্টি এখন সরছে ঝাড়খণ্ডের দিকে। তবে আজকে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার চান্সেস কিন্তু রয়েছে সমস্ত জেলাতে, আর চাপে পড়বে তুমিও গো। সোনা একদম, সোনা ছুতে চলেছে 3 লাখ, মানে সোনা হতে চলেছে 3 লাখই। তাই চাপমুক্ত হতে আজই এই 33 সালের 32-এ শ্রাবণ যাবো ভাবছি আমি, কোথায় জানো? মঙ্গলে। কারণ সেখানে সোনা নয়, সোনা মিলছে না, কিন্তু গুচ্ছ গুচ্ছ রত্ন মিলছে। আরে বাবা, বলবো তো সেই রত্ন কথা থেকে, বলবো এই ঘন্টাতেই ট্রেনের রুট বাড়ছে সেই কথা থেকে, একটা স্মার্ট কার্ডে গোটা ভারতে মেট্রো রুটে মেট্রো চড়ার কথা থেকে, হাত দেওয়া যাবে না পেঁয়াজে সেই কথাও বলবো। আর এই সব কথা শেয়ারের সঙ্গে অবশ্যই থাকবে তো তোমার সেই সেন্ড করা ছবি কথা, কারণ মাঝে মাত্র আজকের দিন, তারপরেই কাল আসছে ছবি তোলার দিন। সে হতে পারে সেলফি থেকে যে কোনো কিছুর ছবি, মোট কথা 19th August ছবি তোলাটা মাস্ট। আর সেজন্যই তো তোমাকে আজকেই সেন্ড করতে বলছি, ফটোগ্রাফি ডে কালকে, তাই তো জানিয়ে যাচ্ছ আজকে কার সঙ্গে একটা সেলফি তুমি তুলতে চাইছো। এরই সঙ্গে আরও কিছু প্রশ্ন মনে জাগে, বলে ফেলো কিসের ছবি তোমার তুলতে ভালো লাগে, ছবি তুলে পোস্ট করে বকুনি খেয়েছো কখনো, ম্যানেজ করলে কিভাবে, সে কথাও তুমি আজ

জানিও। আর হ্যাঁ, কথায় কথায় যেখানে সেখানে যখন তখন সেলফি গ্রুপই দ্বারা যারা তোলে তাদেরকে কিভাবে তুমি থামাবে সে কথাও কিন্তু আজকে বলতে ভুলো না, আমিও ভুলিনি গো। তোমার ছবির সাতকাহন, তুমি যা সেন্ড করছো ছবি কথা, সেই সমস্ত কিছু সবাইকে যেমন বলবো তেমন কিন্তু আমিও ভুলিনি। কি জানো তো, আমি ভুলিনি ওই যে মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে কবে আসছেন সেই গোনাগুন্তিটা কিন্তু করতে আমি ভুলিনি। আরে 25 সালের দশমীতে মানে ভাসানের দিন থেকে এসেই তো গোনাগুন্তিটা করছি, কাউন্টিং আমি করছি। ঠিক 59 দিন পরে মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসছেন, আর আজকে তো মনসা পুজো, আর 2 মাসও কিন্তু বাকি নেই মা দুর্গার ফুল ফ্যামিলি নিয়ে আসা বাকি নেই। বিদায় জানাতে পাউরুটি থেকে ডিম, পেঁয়াজ থেকে বিস্কিট সব জানতে থেকে যাও আমার সঙ্গে, 10টা পর্যন্ত আছি তো, আমি তোমার পাশাপাশি আছি, তোমার কাছাকাছি। আরে বাবা, বিশ্বাস করো তোমাকে ছেড়ে থাকা সত্যি বড় কঠিন, তাই তো গত উইকের পর আজ মঙ্গলবার চলে এসেছি যাতে ব্যাপারটা কঠিন থেকে জলবৎ তরলং হয়ে যায়।

0: আসছি, এই যেমন আজকে এসেছি ঠিক তেমনই কাল বাদে পরশু কিন্তু আসছি। আর তবে এখন আজকে তো এসেছি তুমি আমি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায়, আর এসেছে কিন্তু সেই নতুন সুবিধা। আরে বাবা, ওই যে গত 15th August থেকেই কিন্তু এসেছে এক কার্ডে ভ্রমণের সুযোগ, মানে NMRC ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড থাকলেই সারা দেশে যেখানে খুশি তুমি কিন্তু মেট্রো রেলে ছুটে বেড়াতে পারবে, মানে যেখানে যেখানে মেট্রো রেল ছুটে বেড়ায় সেখানেই কিন্তু ওই কার্ডেই মেট্রোতে চড়তে পারবে। আর ওদিকে কিন্তু বাড়ছে শহর কলকাতাতে আরও 130 কিলোমিটার রুট মেট্রো, কলকাতার টাইম লাইন মেট্রো আরও বেশি করে সার্ভিস দিতে রেডি। আরে বাবা রেডি, আমিও তো চেক করব তোমার ছবি কাহন, কারণ মাঝে মাত্র আজকের দিন, তারপরেই তো সেই ছবি তোলার দিন, কাল ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। তবে ছবি তোলা তুলিতে তো কোনো অনীহা আমাদের নেই, বিশেষ মুহূর্ত এলেই আমরা সবাই বন্দি করে ফেলি সেটা মোবাইলে, কম বেশি সবাই আমরা সেলফিও তুলি। আর আজই অফিস ফেরতা পথে তোমার ছবি তোলার কথা বলছি না, মানে তুমি সেলফি তুলতেই পারো, তবে তোমার ডেস্টিনেশন কোথায় হবে সেটাই আমি বলছি, ICCR, কারণ সেখানে 3টে গ্যালারিতেই চলছে এক্সিবিশন। চাইলে তুমি আসতে পারো বেঙ্গল আর্ট গ্যালারিতে, আজ থেকে শুরু হচ্ছে প্রদর্শনী, বাঙালির আলোকচিত্র চর্চা নিয়ে জানতে পারবে। তাছাড়াও আসতে পারো অবনীন্দ্র আর্ট গ্যালারিতে, দেশ বিদেশের ফটোগ্রাফি নিয়ে ফটোগ্রাফারদের ফ্রেম দেখতে পারো তুমি আজকে যদি চলে আসো। শুধু আজ নয়, আজ এবং আগামীকাল কিন্তু এখানে এক্সিবিশন প্রদর্শনী চলবে। তবে এই সমস্ত গ্যালারিতে যেতে গেলে জানতে হবে আজকে শহরে কোনো মিটিং মিছিল আছে কিনা। তুমি এখন হয়তো গাড়ি স্টিয়ারিংয়ে রয়েছো আর আর্জে মৌমিতাকে শুনতে শুনতেই ভাবছো এখন এই মুহূর্তে রাস্তার অবস্থা কীরকম, সেই আপডেট শেয়ার করবো বলেই তো এখন আর্জে মৌমিতা যাচ্ছে সোজা কোথায়, লালবাজারে।
1: মধ্যে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজকে উল্লেখযোগ্য মিটিং মিছিল বলতে দুটো নাগাদ একটি প্রসেশন RSM Square থেকে টুয়ার্ডস শিয়ালদার দিকে যাবে, 100 থেকে 120 মতন স্ট্রেন। এছাড়া আর বড় মিটিং মিছিলের খবর আমাদের কাছে আজকে কিছু নেই, আশা রাখি থাকবে নর্মালি থাকবে। নমস্কার।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে কলকাতা শহরের রাস্তার অবস্থা কীরকম, যেমন জানতে পারলে তেমনই কিন্তু শুনে নিলে আজকে কোথায় মিটিং মিছিল রয়েছে। তো তোমাকে বলছি একটা ইনফো, তোমাকে শেয়ার করছি বলতে পারো, মানে তোমাকে শেয়ার শুধু করছি না, তোমাকে সাবধান করছি। এই যে যারা টু হুইলারে চড়ো বা চালাও, প্রত্যেকে কিন্তু মনে করে স্যান্ডেলের বদলে জুতো বা স্ট্র্যাপ বাঁধা চটি পরো, না হলে গুনে গুনে ফাইন দিতে হবে। ফাইন তো আমাকেও দিতে হবে না যদি না আমি তোমার সেন্ড করা ছবি কথা শেয়ার না করি, সবার সঙ্গে যদি না বলি। সেলফি বা ছবি থেকে ছবি আপলোড করা, এই সমস্ত সাতকাহন তো তুমি আমাকে পাঠাচ্ছ, মানে তোমার ছবি কথা তুমি আমাকে সেন্ড করছো। তবে হ্যাঁ, তোমার আমার সেলফি বা গ্রুপি তুলতে গেলে অচেনা কেউ যদি ফ্রেমে চলে আসেন তাহলে ফাইন আমাদেরকে কিন্তু দিতে হয় না, কিন্তু ইরানে দিতে হয়, গুনে গুনে ইন্ডিয়ান কারেন্সিতে ভারতীয় টাকায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয় যদি কেউ অচেনা মানুষ, তুমি যখন সেলফি তুলছো বা তোমরা যখন গ্রুপি তুলছো তার মধ্যে যদি তাঁর মুখটা এসে যায় তাহলে তাঁকে কিন্তু গুনে গুনে 1.5 লক্ষ টাকা দিতে হয়। আবার এটাও একটা খবর দিতে আর কি আমাকে হবেই, সেটা হচ্ছে সেখানেও কোনো রকম ফাইন দিতে হয়নি, বিয়ে বাড়িতে ফটো তুলছিলেন ফটোগ্রাফার, আর শুধু ফটোগ্রাফার যে ফটো তুলছিল তাই নয়, ফাটিয়ে নাচছিল। আরে বাবা, সেটাই তো হয়েছে ভাইরাল, আবেগ যখন বাদ সাধে না তখন এমনটাই তো হবে। তো সেই হবে, এখন সেই ছবির গানই হবে, নতুন ছবির গান হবে যেখানে কিনা বিয়ে বাড়ির সেই অ্যাম্বিয়েন্সটা রয়েছে। তাহলে চলো এখন কি হবে, ফুল পিসি ও এডওয়ার্ড মুভির সাউন্ড ট্র্যাক থেকেই আসছে তোমার জন্য সেই নতুন গানটা, যে গানটা এখন এই মুহূর্তে রেইনবো নিউ টিউন হয়ে শুধুমাত্র থাকবে তোমার জন্য 107 FM রেইনবো।
2: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: 107 FM Rainbow. Shot Shure Sharade. Shot Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:18 হয়ে 24 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারে নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। আজকে তো 18th August, 10:00 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট, না থাকলে অনেক কিছুই কিন্তু তুমি মিস করবে। আরে বাবা, মাঝে মাত্র আজকের দিন, তারপরেই তো কালকে ছবি তোলার দিন, আর যেটা মাস্ট সেটা হচ্ছে ছবি তোলাটা। আরে বাবা, তুমি যদি আজকে আমার সঙ্গে না থাকো অনেক কিছু কিন্তু মিস করবে, সেজন্যই তো তোমাকে বলছি আজকে তুমি থেকে যাও আমার সঙ্গে 10:00 পর্যন্ত। তো যেটা হচ্ছে কথা, যে ফটো তোলাটা বা সেলফি তোলা যাই হোক না কেন, বা গ্রুপি, মন আমাদের যা চায় সেটাই কিন্তু লেন্স বন্দি তুমি আমি করে ফেলি। কারণ ওই যে আর কিছুই না, ছবি তুলতে আমরা সবাই ভালোবাসি। ফটোগ্রাফি ডে কালকে, তাই তো আজই জানিয়ে যাচ্ছ কোন সেলেবের সঙ্গে তুমি কালকে সেলফি তুলতে চাইছ, এরই সঙ্গে জানাচ্ছ কিসের ছবি তুলতে তোমার ভালো লাগে, এবং ছবি তুলে পোস্ট করে বকুনি খেয়ে ম্যানেজ করেছো কিভাবে সেটাও কিন্তু আজকে শেয়ার করছো 9903653992-তে। সঙ্গে আরও একটা কিন্তু কোয়েশ্চেন তোমার কাছে আমি জানতে চেয়েছি, সেটা হচ্ছে ওই যে যখন তখন যেখানে সেখানে যে সমস্ত ছেলেমেয়েরা বা যে সমস্ত লোকজন ছবি তোলে, মানে সেলফি তোলে, গ্রুপি তোলে, তাদেরকে কিভাবে থামানো যায়। আমাদের অনেক সময় এগুলো ব্যাপারগুলো একটু বিরক্ত লাগে, একটা রয়েছে পাবলিক ভেহিকলসের মধ্যে হঠাৎ করে সেলফি তুলতে শুরু করলো, হাহা হি করে হেসে গড়িয়ে পড়লো, এই জিনিসগুলোকে কি করে থামানো যায় সেটাও কিন্তু প্লিজ আজকে জানাতে ভুলো না। তোমার ছবি কথা, তোমার কাছ থেকে যা আসছে সেটা তো চেক করবো বলেই আমি এখন যাচ্ছি সোজা 9903653992-তে। এই মুহূর্তে কিন্তু আমি শহর কলকাতাতে থাকলেও পৌঁছে যাচ্ছি ফোনে ফোনে, কোথায় বলো তো, একদম তামিলনাড়ুতে, কারণ অর্জুন সিং রয়েছে সেখানে। অর্জুন কি বলছে, সেলফি তুলতে চাই অবশ্যই মাধুরী দীক্ষিতের সঙ্গে, ওয়াও বেশ। আর অবশ্যই বিভিন্ন পশু পাখির ছবি তুলতে আমার বেশি ভালো লাগে, অর্জুনের বেশি ভালো লাগে, কারণ অর্জুন হচ্ছে কুকুর লাভার, ওর পেট আছে এবং ও পেটসদের খুব ভালোবাসে, সেটা তো ও বারে বারে ওর মেসেজের মধ্যে আমাদেরকে জানায়। তো বিশেষ করে কুকুর বেড়ালের কথাই বলছে, যে যাদের ছবি তুলতে ওর ভালো লাগে তাদের বিশেষ বিশেষ কোনো কোনো মুহূর্ত যেগুলো খুব ভালো লাগে, আনন্দ দেয়, সেগুলো ও ভীষণভাবে ছবি তুলতে ভালোবাসে। না এখনও পর্যন্ত কখনোই অর্জুন ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ওই পোস্ট করার পরে বকা বা কেস এই সমস্ত খায়নি, তবে কিছু কিছু ছবি বা ভিডিও থাকে যা কিনা ডার্টি, সেগুলো কিন্তু ফেসবুকের মনে হয়েছিল, সেগুলো সেটা সরিয়ে দিয়েছিল। আর ফেসবুক বা সমাজ ব্যবস্থা এমন সত্যের গুরুত্ব কমেছে, তাই এই রকম ছবি তাদের কাছে মনোনীত হচ্ছে না। অর্জুন সিং তামিলনাড়ু থেকে একটা লম্বা মেসেজ কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এবারে আমি কোথায় যাচ্ছি, লালমোহনদার কাছে, জালালসি বৌবাজার হাওড়া থেকে লালমোহনদা কি বলছেন। লালমোহন মাঝি, আমি ছবি তুলতে ভালোবাসি প্রকৃতির আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা মানুষদের, ওয়াও দারুণ। আর সেলফি তুলতে চাই, ওরে বাস, আবার সেই মৌমিতার সঙ্গে, আরে বাবা সেলেবের সঙ্গে বলছি ছবি তোলার কথা। এই যে যেমন অর্জুন বলল মাধুরী দীক্ষিত, তো সেরকম হতেই পারে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এরকম তো কত মানুষজন আছেন তাই না, মৌমিতার সঙ্গে ছবি তুলতে ইচ্ছে করছে, ঠিক আছে বেশ যদি দেখা হয় সেলফি কিন্তু তোমার সঙ্গে আমি তুলে ফেলবো, লালমোহনদা বলে ফেললাম। লালমোহন মাঝি, জালালসি, বৌবাজার হাওড়া থেকে আর কি বলছেন, তিনি বলছেন তুমি, ওরে বাস, আবার লিখে দিয়েছেন তুমি আমাদের সেলিব্রিটি, ও ফু কি বলবো আর, আনন্দে বসতেই পাচ্ছি না, ভীষণ আনন্দ হচ্ছে, FM রেইনবোর সবচেয়ে জনপ্রিয় আর যে, উড়ি বাস, নিজের মুখে এই সমস্ত কথাগুলো পরপর বলে যাচ্ছি, কেমন লজ্জা লজ্জা করছে তো আমার। আর তার সঙ্গে যেটা আমাদের বলছেন লালমোহনদার, ছবি তুলে পোস্ট করে এখনও পর্যন্ত কোনোদিনও কেস উনি খাননি, কারণ এমন কোনো কাজ করেনি না, তাই জন্যই তিনি বলছেন। স্বপন চৌধুরী গড়িয়া বোড়াল থেকে কি বলছেন, কোভিডের সময় ল্যাবের একটা ছবি তুলে পোস্ট করে ভীষণভাবে কেস খেয়ে গিয়েছিলাম, সেই কথাই কিন্তু আজকে স্বপনদা এসে, স্বপন কুমার চৌধুরী এসে কিন্তু নিজের মুখে স্বীকার করে গেলেন। আর কোন ছবি তুলতে ভালো লাগে বা কোন সেলেবের সঙ্গে ছবি তুলতে চাও সেটা তো বললে না, আজকে তো আমার মনে হচ্ছে তোমাকে আমি আমার শোতে প্রথম লিসনার যার কাছ থেকে কিনা পেলাম মেসেজ। এরপরে আমি কোথায় যাচ্ছি, সোজা এই সকালবেলা চলে যাচ্ছি ক্যান্টনমেন্টে, দমদম ক্যান্টনমেন্টে সোমনাথদা রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথদা কি বলছেন, ভেরি নাইস টপিক, ওহ ঠিক আছে কলারটা একটু তুলছি তার জন্য। এবার বলছেন আমাদের প্রত্যেকের সঙ্গে সেলফি মানে গ্রুপি তুলতে চাইছেন, গ্রুপি তুলতে চাই চাই চাই, মানে এইভাবে উনি আর কি বলে দিয়েছেন আমাদেরকে, চাই চাই চাই, যাই কিউব করে দিয়েছেন। আর আমি নেচারের ছবি মানে প্রকৃতির ছবি তুলতে এবং পোস্ট করতে ভীষণ ভালোবাসি। আমি নই বলছেন এই কথাগুলো সোমনাথ দা, আমিও ডেফিনেটলি ভালোবাসি, তবে সোমনাথ দা এই কথা বলছেন। আর সোমনাথ দা যেটা বলছেন প্রয়োজন, যেটা বলছেন যে এখনও পর্যন্ত মানে আজ পর্যন্ত কোনো বকুনি খাননি, আর সেলফি জোন ছাড়া সেলফি তুললে পেনাল্টি দিতে হবে, এই নিয়মটা যদি চালু করা যায় ডেফিনেটলি কিন্তু মানে তাদেরকে থামানো যাবে, যারা যখন তখন যেখানে সেখানে ছবি তুলে পোস্ট করে তাদেরকে থামানোর কিন্তু দারুণ একটা কথা বলেছেন আমাদের সোমনাথ দা। যেখানে শুধুমাত্র সেলফি জোন আছে সেখানেই তারা ছবি তুলতে পারবে, অন্য জায়গায় ছবি তুললেই বা সেলফি তুললে গ্রুপি তুললে অবশ্যই অবশ্যই পেনাল্টি দিতে হবে। আর ফাইন বা পেনাল্টি দিলেই কিন্তু লোকজন আস্তে আস্তে নিজে থেকে একটু একটু হলেও সম্বিত কিন্তু ফিরে পাবে। এরপরে আমি কোথায় যাচ্ছি, একদম ক্যান্টনমেন্ট থেকে সোজা যাদবেন্দ্র দার কাছে যাচ্ছি। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন যাদবেন্দ্রদা। যেটা বলছেন সেটা হচ্ছে যে আকাশবাণীর আরজেদের সঙ্গে ছবি তোলার অনেক দিনের ইচ্ছে আছে, যেমনটা আমাদের সোমনাথদা বলেছেন। আর প্রকৃতির ছবি তুলতে ওনারও খুব ভালো লাগে, ও মা সোমনাথদার সঙ্গে কত মিল। আর তার সঙ্গে বলছেন কোনোদিন খারাপ ছবি তুলে পোস্ট করিনি তাই বকুনিও খায়নি, সোমনাথদার সঙ্গে এখানেও মিলে গেল। আর যেখানে সেখানে যারা ছবি তোলে সেখানে ছবি তোলা বারণ, এই নোটিশটা ঝোলানো উচিত। ও দাদা সে ছবি মানে ছবি তোলা বারণ এই নোটিশ সব জায়গায় আছে, তারপরেও কিন্তু লোকজন ছবি তোলে চারিদিকটা তাকিয়ে চোরের মতন টুক করে একটা ছবি তুলে নেয়। কাউকে বারণ করতে গেলে আবার ওই যে একদম গলা ছেড়ে ঝগড়া করতে শুরু করে, তো তাদের জরিমানা করা উচিত, এটাই বলছেন। হ্যাঁ ঠিক তাই। আর তার সঙ্গে সঙ্গে আবারও একটা লম্বা সার্টিফিকেট আমার জন্য এসে গেছে। যাদবেন্দ্রদা যেমনটা আর কি পাঠিয়ে থাকেন আজকে ভোড়াইতে আমার মিষ্টি গলার কথায় গানে, বিশ্ব ফটোগ্রাফি দিবসের অনেক তথ্য, ইতিহাস, প্রেমবন্দী ছবির কথা, মোবাইলে সেলফির কথা, যেগুলো আর কি প্রথম প্রথম হয়েছে সেই সমস্ত কথা জানতে পেরে ভীষণ ভালো লাগছে। ওনার অসাধারণ উপস্থাপনা, থ্যাংকস আ লট আমার সঙ্গে সকাল 6টা থেকে থাকার জন্য। আবার কাল আসছি না কিন্তু পরশুদিন আবার আসছি এই একই শোতে, তাই আমার সঙ্গে কিন্তু আবার পরশুও থাকতে হবে। আমি জানি তো তুমি থাকবে, তোমার মেসেজও রয়েছে। এই মুহূর্তে তোমার মেসেজ চেক করতে করতেই আমি ভাবছি এই উইকে কলকাতার জন্য দারুণ একটা খবর রয়েছে কিন্তু 22 অগস্ট, হ্যাঁ 22 অগস্ট আরও 3টে নতুন রুটে বাস সার্ভিস দিতে রেডি হচ্ছে। আর ওদিকে আবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত স্পেশাল বাস সার্ভিস দিচ্ছে, কারণ মেট্রো বন্ধ রয়েছে। আর 7 সকালের আগেই কিন্তু মিলছে মেট্রো, মনে আছে তো, 1 মাস তো হয়ে গেল। এখনও জানো না তাহলে অবশ্যই অবশ্যই থেকে যাও, মেট্রোর টাইম টেবিল থেকে কোথায় আছে সেলফি মিউজিয়াম এই সমস্ত ইনফো শেয়ার করব। তাই তো তোমাকে বলছি আজকে 18 অগস্ট ছবি তোলা এবং 10টা পর্যন্ত 107 FM রেইনবোয় থাকাটা কিন্তু মাস্ট। আনরিড মেসেজের সংখ্যা বাড়ছে, তবে আজকে তো সেলফি তো মানে তুমি তুলতেই পারো, তবে কালকে কিন্তু অবশ্যই সেলফি তুলো এবং তার সঙ্গে সঙ্গে পোস্ট করো যে ছবিগুলো ভালো লাগবে সেগুলো। আর কোন সেলেবের সঙ্গে ছবি তুলবে সে কথাও কিন্তু প্লিজ বলো। আর দেখো যারা সেলফি তোলে তারা আবার অনেকেই কিন্তু আমি তুমি যেমন দেখে থাকি পাবলিক ভেহিকলসের রিলস বানায়, আবার তাদেরকেও কিন্তু এনকারেজ আমি করব বলেই এখন যারা রিলস বানায় তাদের জন্যই রাখছি একটা গান, যে গানটায় রিলস অনেকেই বানিয়েছে, হয়তো তুমিও বানিয়েছো, তোমাকেই আমি হয়তো এই গানটা ডেডিকেট করছি। এই গানটা এখনও পর্যন্ত রিলস বানিয়ে রেকর্ড গড়ে ফেলেছে, প্রচুর মানুষ কিন্তু এই গানটায় রিলস বানিয়েছেন, সেই গানটাই এখন আসছে। জামাল কুদুর পর কিন্তু এই গানটাই এখন বেস্ট, একদম হায়েস্ট কিন্তু জায়গায় রয়েছে, স্কোর করেছে সেটাই, সেই গানটাই কিন্তু এখন আসছে তোমাদের জন্য আজাদ মুভির সাউন্ড ট্র্যাক থেকে। যদি রিল না বানিয়ে থাকো বানিয়ে ফেলো এখনই।

0: এই ট্র্যাকটা শুনতে শুনতেই না স্টুডিওর ঘড়ির দিকে আমার চোখ চলে গেল, 8:29 অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, ও 8:29 হয়ে গেছে। আর যে মৌমিতা তোমাকে এখনই টাটা বাই বাই বলবে না, কারণ এখনও একদম অনেকটা সময় আছে, আমি তোমার সঙ্গে 1.5 ঘন্টা আছি, 10:00 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে কিন্তু তোমাকেও থাকতে হবে, কারণ আজকে 18th August, 10:00 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট। আর যেটা মাস্ট, যেটা অবশ্যই দরকার, সেটা হচ্ছে একটা কমার্শিয়াল ব্রেক নেওয়ার দরকার, কারণ 8:30 রয়েছে সেই ব্রেক। তাই সেই ব্রেকের পরেই কিন্তু ফিরছি আমি তোমার কাছে, তোমার সেন্ড করা ছবি কথা, তোমার ছবির সাতকাহনী, আমি আর যে মৌমিতা। শুধু তাই নয়, থাকবে আমার সঙ্গে আরও অনেক অনেক এই ছবি নিয়ে ইন্টারেস্টিং ইনফো। তাই অবশ্যই অবশ্যই 10:00 পর্যন্ত থেকে যাও আমার সঙ্গে, আর যে মৌমিতার সঙ্গে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
0: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:30 হয়ে 24 সেকেন্ড, তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো, তুমি আমি আমরা জানি এই শহর কলকাতার টাইম লাইন হচ্ছে মেট্রো, যানজট ছাড়াই এই মেট্রো সার্ভিস দিচ্ছে তোমাকে আমাকে সকাল থেকে রাত।

সাড়ে দশটা পর্যন্ত। তবে হ্যাঁ, রাত সাড়ে নটার পর কিন্তু ওই টিকিট কাউন্টার কিন্তু একদম বন্ধ থাকছে। তাহলে উপায়, উইদাউট টিকিটে তুমি মেট্রো চড়বে মোটেই না, স্মার্ট কার্ড তোমার সঙ্গে থাকতে হবে। আর যদি স্মার্ট কার্ড না থাকে তাহলেও নো প্রবলেম, অ্যাপ আছে তো, মোবাইলে অ্যাপেই কিন্তু পারবে তুমি টিকিট কাটতে, আর তারপরে তুমি মেট্রো চড়তেও পারবে। আর এদিকে মাঝে মাত্র, মানে আজকের রাতটুকুই, আরে বাবা আজ, হ্যাঁ মাঝে মাত্র আজকের দিন, তারপরেই কালকেই ফটো তোলার দিন। মানে ফটো তুলো তুমি আমি অবশ্যই যে কোনো সময় যে কোনো মুহূর্তে, তবে আগামীকাল একটা গোটা দিন কিন্তু জুড়ে রয়েছে সেই ফটো তোলার দিন, মানে কালকে হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। আর তারপরেই মাঝে মাত্র একটা দিন, তারপরে 20th August মিলবে নতুন পরিষেবা এসি লোকাল। আরে বারাসাত পর্যন্ত যে এসি লোকালটা সকালবেলা ছুটছিল শিয়ালদা থেকে, সেই লোকালটাই কিন্তু 20th August বনগা পর্যন্ত ছুটবে। হ্যাঁ বনগা পর্যন্ত ছুটবে, আর সাড়ে দশটার এসি লোকাল এটাই কিন্তু যাবে শিয়ালদা থেকে একদম সোজা কোথায়, বনগায়। আর এদিকে সারা রাত সার্ভিস দিচ্ছে বেশ কিছু বাস শিয়ালদা, হাওড়া, দমদম, বেহালা এই রুটগুলোতে। আর মনে আছে তো প্ল্যানে কিন্তু রাখতে পারো IRCTC সেই সপ্ত জ্যোতির্লিঙ্গ মহাযাত্রা, 11 রাত 10 দিনের সফর। যদি ইন্টারেস্টেড তুমি হও ভিজিট করে নাও একবার IRCTC-র ওয়েবসাইট পেজটা। আর হ্যাঁ, 8:30 তো বেজে গিয়েছে অলরেডি, আর বেড়েছে কিন্তু গতকাল থেকে বেকারির বিস্কিট থেকে পাউরুটির দাম, আর বাড়ছে পেঁয়াজ থেকে সবজির দাম, সবই তোমায় বলবো তোমার সেন্ড করা ছবি কথা চেক করবার পরে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি হাওড়ায় সাঁকড়াইলে, কারণ আমাকে শর্মিষ্ঠা ছবি কথা সেন্ড করেছে, ওর ছবির সাতকাহন, ছবির পাঁচালি ও আমাকে সেন্ড করেছে। কি বলছে, শুভ সকাল দিদিভাই, গুড মর্নিং শর্মিষ্ঠা, আমার সঙ্গে ও ছবি তুলতে চাইছে কারণ আমরাই ওর কাছে অবশ্যই সেলেব, ও এমনটাই বলছে। ওয়াও, তোমার এই ভালোবাসা পেয়ে সত্যি আমরা সবাই কিন্তু ভীষণ খুশি। তো অনেক লাইক পাবে সেই জন্যই ও আমাদের সঙ্গে ছবি তুলবে, এবং অবশ্যই ক্যাপশনে তো দেবে, লিখে দেবে যে কারা রয়েছে আজকে তোমার সঙ্গে। তো ভোরাই থেকে ও আমার সঙ্গে শুনছে, সেটা বলছে অন্য দিনের মতোই শুনছে, থ্যাংকস আ লট শর্মিষ্ঠা, এভাবেই থাকো। আর শর্মিষ্ঠার যে ছবিগুলো তুলতে ভীষণ ভালো লাগে সে কথাও বলেছে, খাবারের ছবি, কিন্তু ও বলেনি যেগুলো, সেটা হচ্ছে ওই মানে যারা যেখানে সেখানে যখন তখন সেলফি তোলে তাদেরকে কিভাবে থামানো যায়, সেই একটা কিন্তু মানে আমাদের একটা সেই মেসেজটা কিন্তু ও করেনি। তবে হ্যাঁ, কে করেছে আমাকে মেসেজ, এবার সেখানেই আমি যাচ্ছি। বাড়ির ছাদ থেকে তোলা ছবি পাঠিয়ে দিয়েছেন আমাকে পায়রাডাঙ্গা রানাঘাট থেকে কৃষ্ণেন্দুদা, কৃষ্ণেন্দু বিশ্বাস। কি বলছেন, নমস্কার বৃষ্টি ভেজা সুপ্রভাত, গুড মর্নিং। সত্যি এই বৃষ্টি, আজকে হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, অথচ হচ্ছে না এখনই বৃষ্টি রীতি, কারণ শ্রাবণ মাস শেষ হলেই আসে ভাদ্র মাস, আর ভাদ্র মাস মানেই শরৎকাল, অথচ বৃষ্টি কিন্তু এখনই যাচ্ছে না আমার তোমার কাছ থেকে, বৃষ্টি এখনো রয়েছে। নিম্নচাপ সত্যি চাপে ফেলে দিয়েছে আমাদের আষাঢ় শ্রাবণ, দু মাস ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, 20%-এর বেশি কিন্তু বৃষ্টি হয়ে গেছে অলরেডি দক্ষিণবঙ্গে। যাই হোক, এরপরে আমাকে কি বলছেন কৃষ্ণেন্দুদা সেই মেসেজেই আমি যাচ্ছি। আজকের বিষয় এটুকুই বলবেন যে ছবি তোলা নেশা খুব ছোট্ট বয়স থেকে আমাদের কৃষ্ণেন্দুদার, তবে প্রকৃতি মায়ের ছবি তুলতে বেশি ভালো লাগে ওনার। আর যখন শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায় তখন ছবি তুলতে তুলতে কল্পনার রাজ্যে হারিয়ে যান আমাদের কৃষ্ণেন্দুদা। ঠিক তাই, একদমই ভীষণ ভালো লাগে সেটা। আর সব শেষে যেটা বলছেন, সুনাগরিকদের কাছে আবেদন, সাধারণ মানুষের অসুবিধা করে সেলফি তুলবেন না, আর যদি সম্ভব হতো আগামীকাল আকাশবাণীতে গিয়ে স্টুডিওর ভিতরে গিয়ে প্রিয় আরজেদের সঙ্গে একটা সেলফি তোলার সৌভাগ্য হতো তবে বেশ হতো। ঠিক আছে, কোনো একদিন হয়ে যেতেই পারে, হলেও হতে পারে, কিন্তু সেন্সাসের ডিউটি তো, সেই জন্য স্কুলে যেতেই হচ্ছে, আর তাই কম সময় রয়েছে। কৃষ্ণেন্দুদা টিচার আমরা জানি, তিনি আবার তার সঙ্গে তাঁর যে কাজটাও অ্যাড হয়েছে এখন সেটাও কিন্তু আমাদের বলছেন, গোনাগুনতি তারাও করছেন, গোনাগুনতি আমরাও করছি। পুজো আসতে বাকি ঠিক 59 days, হ্যাঁ এখনও কিন্তু আর 2 মাসও বাকি নেই পুজো আসতে। আর এদিকে স্টুডিওর ঘড়ি দেখাচ্ছে 8:34:27 আসছে তোমার ছবি কথা, আসছে ইলিশ, তবে বাপু চিনে জেনে তবেই কিন্তু ইলিশ কিনো, গুজরাট আর মুম্বাইয়ের স্বাধীন ইলিশ ছেয়ে গিয়েছে বাজার, এদের মধ্যে থেকে গঙ্গার ইলিশ তুমি কিভাবে চিনবে? আরে বাবা তুমি টানাটানি করবে মোটেই না, দেখবে ভালো করে তারপর চিনবে তারপর কিনবে। গঙ্গার ইলিশটা সাধারণত চ্যাপটা হয় এবং ঘাড় আর মাথার কাছটা একটু মোটা হয়, আর অন্যদিকে গুজরাট আর মুম্বাইয়ের ইলিশ একটু সরু হয় আর চকচকে অনেক কম হয় গঙ্গার ইলিশের থেকে। আর যেটা হচ্ছে এদিকে দাম বাড়ছে আটা থেকে ময়দার, গতকাল 17th August থেকে কিন্তু আটা ময়দার দাম বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বেকারি শিল্পের মানে বেকারির সঙ্গে যে বিস্কিটগুলো আমরা খাচ্ছি সেগুলোর দাম বেড়েছে, তার সঙ্গে সঙ্গে পাউরুটির দামও বেড়েছে। তাই ব্রেকফাস্টে যে তুমি পাউরুটি দিয়ে যে ফাস্টিংটা ব্রেক করবে, আপাতত সেদিকে সেগুড়ে বালি, কারণ আলবিদা, যে কোনো মুহূর্তে কিন্তু পাউরুটি জানাতেই পারে ব্রেকফাস্ট টেবিল থেকে, এতটাই দাম বেড়েছে পাউরুটি। তার সঙ্গে সঙ্গে ডিম থেকে মাছ সবার দামই কিন্তু বেড়েছে, আর বেড়েছে যেটা টমেটো থেকে আদার দাম, মানে হাত ছোঁয়াতে গেলেই ভাবতে হচ্ছে, বিরাট দাম বাড়তে চলেছে পেঁয়াজের, এখনো পর্যন্ত 50 টাকা থাকলেও কিন্তু পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। আর পেঁয়াজ

রসুনের দাম বাড়ছে, তার সঙ্গে সঙ্গে এটাও বলছি 3 লাখই হবে নাকি সোনা। 1955 সালে 10 গ্রাম সোনা, 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 79 টাকা, আর 1960 সেটাই দাম বেড়ে হয়েছে 111 টাকা, আর 2010 দাম বেড়ে হয়েছিল 18,500 মতো। 2024 সেই দামটাই ছিল, 22 ক্যারেটে 10 গ্রামের সোনার দাম ছিল 74,100 টাকা, আর এখন সেটাই 1.5 লাখ ছুঁই ছুঁই, এবারে ছোঁবে 3 লাখ। মার্কেট অ্যানালিস্টরা এমনটাই বলছেন, আর যে মৌমিতার কথা নয়, জাস্ট সেই মেসেজটা আমি তোমাদের কাছে পার্সিউ করে দিচ্ছি। 2030 দাম হবে সোনার 2,80,000 থেকে 3 লাখের মতো। এবারে বলো তুমি, তুমি কি করবে? গোলাপ তুলতে গেলে কাঁটা ফোটে, আর সোনা কিনতে গেলে হার্ট ফেল হয়, আর ওয়ালেটে হাত দিয়ে বাজার করতে গেলেও কিন্তু রীতিমতো বুকে ব্যথা হয়। আর তাই এখন আর কোনো কথা নয়, এখন সেই কাঁটা ফুটসের গানটাই কিন্তু আসছে, যে গানটা নারী চরিত্র বেজায় জটিল মুভির সাউন্ড ট্র্যাক।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:39:30। আজ উইকের ফোর্থ ডে, বৃহস্পতি। আজকে বৃহস্পতিবার নয় তো, আজকে হচ্ছে মঙ্গলবার। আসলে কি ওই কাল বাদে পরশু বৃহস্পতিবার আবার আসব, আজকে মঙ্গলবার। আমি মানে ওয়েদার থেকে বাজার দর কতটা মঙ্গলময় সেটা তো তোমাদেরকে জানাচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীবারেও আসবে এবং লক্ষ্মীবারেও লক্ষ্মীমন্ত হবে কিনা ওয়েদার বা ওই বাজার দর সেগুলোও আমি তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব। তো আজকে মঙ্গলবারে তোমাদের এই বাজার দরটা ঠিক কেমন রয়েছে সেটা তো আমি জানাবো, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও জানিয়ে দিয়েছি যে আপডেটটা, হাওয়া অফিসের আপডেটটা তো পেয়ে গেছি অলরেডি, আজকে বাজার দর পকেট সাপোর্ট করবে কি না মঙ্গলবারে সেটাও তো জানাতে হবে। তুমি যতই হিসেবে হও না কেন, যতই হিসেব করে ব্যাগ হাতে তুমি বাজারে যাও না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও না প্যাকেট ভর্তি বাজার আসবে কিনা যথেষ্ট ডাউট আছে। তবুও শরীর চোটাতে গেলে খেতে তো হবেই, আর তাই বাজার যেতেও হবে। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ জানা না থাকলেও দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে টিউন করতেই হবে 107 FM রেইনবো।
4: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর,
5: প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
3: লাফিয়ে লাফিয়ে, একদম লাফিয়ে লাফিয়ে বাড়ছে চড়ছে সবজির দাম। শেয়ার মার্কেটের মতোই কিন্তু চাল ডালের দাম বাড়ছে, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু চাল ডালের দাম আরও বাড়বে। গোবিন্দভোগ চাল কিন্তু 190 টাকাতে রয়েছে, আর বাসমতি চাল ওই 215 থেকে 220 টাকার মধ্যেই কেজিতে রয়েছে, আর অন্যান্য চালের দাম কেজিতে প্রায় বেড়েছে 3 থেকে 5 টাকা। আটা ময়দা দামে তুলছে ফায়দা, গতকাল থেকে দাম বেড়ে গেছে, পোস্ত তো দাম বাড়ানোতেই ব্যস্ত, 2100 থেকে 2200 টাকা কেজি রয়েছে পোস্তর। আর ওদিকে আলু, আলুর দামটা এখনও পর্যন্ত ঠিক থাকলেও ঢেঁড়স কিন্তু এখন 50 টাকা, পটল ওই 60 টাকার মতন কেজি, বেগুন তো পুরো আগুন, কেজিতে প্রায় ওই সেঞ্চুরি ক্রস তো করেইছে, অনেক জায়গায় 110 কিন্তু বিকোচ্ছে। আদা তো 250 থেকে 300 টাকায় কেজিতে রয়েছে, পেঁপে কুমড়ো ওরা মোটামুটি 40 রয়েছে, 40 টাকাতে মিলছে কেজিতে। তবে ঝালে আছে একই কিন্তু দামে বেড়েছে, ঝাঁঝ বেড়েছে লঙ্কার, ডাবল সেঞ্চুরি ক্রস করে সেই লঙ্কা কিন্তু এখন বাজারে বিকোচ্ছে। টমেটো 120 টাকা মতন কেজি রয়েছে, বরবটি চিচিঙ্গে ঝিঙে দামে কিন্তু 60 থেকে 70 টাকা। ডিম, হাঁসের ডিম তো 15 টাকা পিস, আর মুরগির ডিম 8 থেকে 9 টাকা ছিল, তবে এবারে কিন্তু 10 টাকা হতে চলেছে। বাজার করতে করতে গলা তো শুকিয়ে যাবে, কারণ এত এত টাকা যখন তোমার গুচ্ছ গুচ্ছ টাকা ব্যাগের থেকে বেরিয়ে যাবে তখন তো গলা শুকোবেই, স্বাভাবিক সেটা। কিন্তু তাকিয়ে দেখবে ডাব আছে বাজারে, কিন্তু ডাবের সঙ্গে নেই ভাব, কারণ 70 থেকে 80 টাকা পিস একটা ডাব, আর নারকেল 35 থেকে 40 টাকায় নারকেল কিন্তু মিলছে। এবারে সবজি বাজার থেকে সোজা যাব মাছ বাজারে, কারণ বর্ষা এসছে, বর্ষায় কিন্তু সমস্ত ধরনের মাছ রয়েছে বাজারে, আর অন্যান্য মাছের সব মাছেরই কিন্তু অ্যাটেন্ডেন্স মিলছে। তবে এই মুহূর্তে মাটন হাজারে, তুমি মুখ বেজার করো না, হাজার মাটন নেই, 1100 থেকে 1200 টাকা কিন্তু এখন মাটন হয়ে গেছে। আর মাছের কথা যেটা বলছিলাম, রুই কাতলা পাবদা থেকে আছে মৌরলা গলদা, তবে দামে বেড়েছে এক গাদা। রুই কাতলা মিলছে এখন ওই 450-500 এরকম, ট্যাংরা 1000 টাকা ক্রস করেছে, পাবদা পমফ্রেট এরাও রয়েছে বাজারে কিন্তু ওই 850 থেকে 950 টাকার আশেপাশে রয়েছে, মৌরলা আছে 600 থেকে 650 টাকা, বাগদা গলদা এগুলো কিন্তু রয়েছে 1000 ছুতে চলছে এরাও। আর ইলিশ আসছিল এতদিন খুব কম, কিন্তু ইলিশ এখন আসছে ট্রলার ভরে। তবে ওই যে একটু আগেই তোমাকে সাবধান করলাম যে মুম্বাই এবং গুজরাটের ইলিশ কিন্তু বাজারে ছেয়ে গেছে, আর তাই গঙ্গার ইলিশ তুমি দেখে শুনে কিনে তবেই কিন্তু বাজারে থেকে কিনে বাড়িতে নিয়ে এসো, তারপরে তুমি ওই ইলিশ ভাজা কি ইলিশ ভাপা কি ইলিশের টক কি ইলিশের কোরমা যাই খাবে না খাও না কেন তুমি খাও। রূপালী শস্যে তো ছিলাম এতক্ষণ চোখ দিয়ে, মানে জলের রূপালী শস্যর কথা বলছি, এবারে রূপালী শস্য থেকে একটু সোনালী ধাতুর দিকে আমাকে আসতেই হবে। সোনা কিন্তু এখন 22 ক্যারেটে হঠাৎ করে 1.5 লক্ষ টাকা প্রায় ছুতে চলেছে, না এই মুহূর্তে রয়েছে 1,40,000 টাকার মতো। তবে 15th August সোনার দামটা কীরকম বেড়ে গিয়েছিল, আরে বাড়বেই তো, তোমাকে বললাম না মার্কেট অ্যানালিস্টরা বলছেন যে খুব শীঘ্রই 30 সালের মধ্যেই কিন্তু সোনা 3 লাখই হয়ে যাবে। তাহলে কি করবে তুমি, তোমার সোনাকে তুমি কিভাবে সোনা গিফট করবে সেটাই তো তোমাকে বলছি, মানে তুমি তোমার ফিয়ান্সকে বেটার হাফের মন পাওয়ার জন্য কিভাবে তুমি তাকে সোনা গিফট করবে, এখন থেকে পিগি ব্যাংকে কি জমাবে অত টাকা, জমিয়েও 3 লাখে ওই মানে তোমাকে সোনা কিনতে হবে 10 গ্রাম, এটা বড্ড চাপ হয়ে যাচ্ছে বস। তাই জন্য তুমি যেটা করবে সেই গানটাই এখন রাখছে তোমার জন্য আর যে মমিতা, গানটা শোনো আর সোনা সোনা করে লিপসিং করো, আর কিচ্ছু চাই না।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:48 হয়ে 10 সেকেন্ড। তুমি শুনছো 107 FM Rainbow, নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে। দেখো, 107 FM Rainbow এখন আরও কালারফুল হয়ে নানা সেগমেন্টে কিন্তু সাজিয়ে নিয়ে চলে আসি আমরা নমস্কার কলকাতা। যত ব্যস্তই তুমি থাকো না কেন, 7:02 হলেই কিন্তু টিউন করো রোজ রোজ 107 FM Rainbow। এখন এই মুহূর্তে তোমাকে যেটা বলবো, যে শহর কলকাতা কিন্তু আবারও শুরু হচ্ছে ফেরি সার্ভিস বাঁধাঘাট, আর্মেনিয়ান ঘাট আর ফেয়ারলি প্লেসের মধ্যে যে আবারও কিন্তু ফেরি সার্ভিস চালু হতে চলেছে। আর এখন চলছে প্রদর্শনী একাডেমি অফ ফাইন আর্টসে, বর্ষার বৈচিত্র্য, এখানকার থিম প্ল্যান করো তুমি কোথায় যাবে। আমি যাব এখন 9903653992 চেক করতে। এই মুহূর্তে আমি কোথায় যাচ্ছি? এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে বৌলখালী, বাউরিয়ার বৌলখালী। সেখান থেকে টেক্সট করেছে আমাকে শান্তনু ঘোষ, সেখান থেকেই শান্তনু আমাকে ছবি কথা পাঠিয়েছে। আমার মানে শান্তনুর কিছু সবজি গাছ আছে, সেখানে ফল ধরলেই, সবজি ধরলেই ও সেলফি তোলে। অনেক দিনের ইচ্ছে ওর যেটা, সেটা হচ্ছে রেইনবো সমস্ত আর্যদের সঙ্গে একটা গ্রুপি তুলবে, সেলফি তুলবে, কারণ সারা বছর আর্যদের কথা শুনেই কাজ করে আমাদের শান্তনু। তো শান্তনু সেই ইচ্ছেটা কোনো একটা সময় নিশ্চয়ই হয়ে গেলেও যেতেই পারে, তাই না? আর তার সঙ্গে সঙ্গে এবার আমাকে কে মেসেজ করেছে এটা, আচ্ছা না, এই যে দুটো ইচ্ছে প্রকাশ করেছে আমাদেরকে, কে এটা করেছে বুঝতে পাচ্ছি না, নাম তো লেখেনি, এবং যে দুটো ইচ্ছে প্রকাশ করেছে, যে দুটো কখনোই সম্ভব নয় এমনই দুটো নাম, তবে সবারই আমাদের ভীষণ ফেভারিট, তিনি হচ্ছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। তাদের সঙ্গে সেলফি তোলা, সেটা তুলতে গেলে কোথায় যেতে হবে, না সেখানে কেউ যাবে না এখন এই মুহূর্তে। যাই হোক, এবার যেটা দেখছি, সবুজ ভূঁইয়া পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে কি বলছেন। 2024 সালে দীপক অধিকারী মানে দেবের সঙ্গে সেলফি তুলেছিল, তো সেটা গার্লফ্রেন্ডের সঙ্গে সেলফি তুলতে ভীষণভাবে পছন্দ করে, বোঝে না। আচ্ছা, এইগুলো কিন্তু বলছে আমাকে ঘাটাল থেকে সবুজ ভূঁইয়া। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এবার কে বলছে, ডিয়ার আরজে মৌমিতা, আমি সেলফি তুলতে চাই এসআরকের সঙ্গে, আর আর আমার সঙ্গে, উড়ে বাস, হাওড়া মুন্সিডাঙ্গা থেকে মুন্না সর্দার এই মেসেজ কিন্তু আমাকে পাঠিয়েছে ছবি কথা। আর কোন ছবি তোমার তুলতে ভালো লাগে সেটা বললে না, কারা যারা কিনা যখন তখন যেখানে সেখানে সেলফি তোলে, যারা আমাদের মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, তো তাদেরকে কী করে থামানো যায়, রোখা যায়, সে কথাটাও কিন্তু আমাকে বলেনি। এরপরে আমি যাচ্ছি একটা ছবি দেখছি, দারুণ সুন্দর, কারণ এটা পাঠিয়েছেন আমাদেরকে বিহার কিষাণগঞ্জ থেকে গৌতম দা। গৌতম দত্ত কিষাণগঞ্জ বিহার থেকে কি বলছেন, সকাল থেকেই আছেন আজ আমার সঙ্গে, সেটা বলেছেন। তার সঙ্গে বলছেন প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, থ্যাংকস আ লর্ড দাদা আমার সঙ্গে থাকার জন্য। প্রোগ্রাম শুনতে শুনতে আমি আমার ছাদ বাগানে কাজ করে যাচ্ছি, আমার ক্যামেরায় সবসময় এই আমার ছাদ বাগানের ফুলগুলোই থেকে যায়, হয়ে থাকে। আর এখন ছাদ বাগানে প্রচুর অ্যাডেনিয়াম হয়েছে, তার সঙ্গে অর্কিড শোভা পাচ্ছে, ওয়াও দারুণ ব্যাপার। কিন্তু সেই ছবিগুলোর কথা তিনি বলেছেন এবং ছবি তুলেও আমাদেরকে পাঠিয়েছেন। ওদিকে শুনছো তো, মানে শুনেছো তুমি নিশ্চয়ই, যে লোকাল ট্রেনে চালু হয়েছে কিন্তু এসি। হ্যাঁ, এসি, যেমন এসি লোকালে নিশ্চয়ই চড়ছো, আজ অনেকগুলো মাস হয়ে গেল এসি লোকাল ছুটছে। আর তার সঙ্গে শুধু মানে তাই শুধু নয়, তার সঙ্গে সঙ্গে লোকাল এসি লোকালের যে রুটটাও যে আস্তে আস্তে বাড়ছে, সম্প্রসারণ হচ্ছে, সেটাও তোমাদের একটু আগে বলে দিয়েছি। এবারে যেটা বলবো সেটা হচ্ছে লোকাল ট্রেনের সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা কম্পার্টমেন্ট আসছে। ব্যস্ত সময় যখন অফিস টাইম থাকে, ভিড় থাকে তখন ট্রেনে, যাতে কিনা সিনিয়র সিটিজেনদের উঠতে নামতে অসুবিধা না হয়, সেই জন্যই এমন একটা বিশেষ কম্পার্টমেন্ট থাকছে লোকাল ট্রেনের কোচে। এখন মুম্বাইতে রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে সারা দেশে এই সুবিধা, এই ফ্যাসিলিটিস। আর এখন আসছে একটা গান, এমনই একটা গান আসছে যা শুনলেই মন তো ভালো হয়, সঙ্গে যেটা হয় নাচতে বাধ্য হয় লোকজন, এমনই কিন্তু একটা গান এখন থাকছে ইন্ডি পপ, যে গানটা আমরা শুনবো রেমো ফার্নান্ডেজের কণ্ঠে। তাহলে চলো, এখন আর কোনো দেরি নয়, যে গান শুনতে শুনতে ডেফিনেটলি তুমি নাচানাচি করবে, কারণ সেই প্রিয় গানটাই কিন্তু আসছে, ও মেরে মুন্নি।
1: FM Rainbow-তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

মুডটা কেমন যেন একেবারে ঝরঝরে ফড়ফুড়ে হয়ে গেল, তাই না? একদম ঝাক্কাস যাকে বলে সেরকমই কিন্তু মুড হলো। আসলে মুড অন থেকে মুড অফ, বা ওই ঘুম থেকে উঠে বা ঘুমোতে যাওয়া, খাওয়া, সমস্ত কিছু, মানে সব মুহূর্তগুলোকে কিন্তু আমরা ক্যামেরা বন্দি বা ফ্রেম বন্দি করি। আসলে সেলফি তুলে সেটাই আমরা স্টেটাস আপডেট দেওয়ার চেষ্টা করি, এটাই দস্তুর। আর সেলফি তুলতে গিয়ে প্রায় যেটা হয়, ফ্রেমের মধ্যে হঠাৎই আননোন লোকজন ঢুকে পড়ে, আর তাতে কিন্তু পকেট গড়ের মাঠ হওয়ার ভয়টা থেকে যায়, যেটা আছে ইরানে। ইরানে পাবলিক প্লেসে সেলফি তুলতে গিয়ে বা গ্রুপে তুলতে গিয়ে অচেনা লোক ফ্রেম বন্দি হলেই 1.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়। আবার তোমার আমার শহরে সেলফি এক্সিবিশন না হলেও ফিলিপিন্সে কিন্তু আছে সেই সেলফি মিউজিয়াম, আর ম্যানিলাতে তো আছেই সেলফি মিউজিয়াম আছে, আর সেলফি এক্সিবিশন হয় হচ্ছে যেটা সেটা হচ্ছে ফিলিপিন্সে। আর ম্যানিলার মতো শহর কলকাতায় সেলফি মিউজিয়াম নেই, তবে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কাছে রয়েছে মেসেজ, সেটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে পাঠিয়েছে রঞ্জন টুডু। ও সেলফি তুলতে চায় সিঙ্গার অরিজিৎ সিং এর সঙ্গে, কিন্তু বাদ বাকি ছবি কথা আমাকে সেন্ড করেনি। করছো তোমরা সবাই সেন্ড 9903659992 তে ছবি কথা বা ছবি সাত কারণ আজকে পাঠাচ্ছ। 8:58 হয়ে গেল, 9টা বাজতে চলেছে, ব্যস্ত তুমি, ব্যস্ত শহর কলকাতা, আর পুজো আসছে, মেকওভার করে গঙ্গার ঘাটগুলোও কিন্তু নতুন সাজে আসতে চলেছে পুজোর আগেই। আর দিন যত এগোচ্ছে শহরে মেট্রো রুটের সংখ্যাও তো বাড়ছে, বাড়তে চলেছে মেট্রো রেকের সংখ্যা। হাওড়া থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর সংখ্যা কিন্তু এবারে বাড়বে, মানে পুজোর আগেই বাড়বে। শহরে হচ্ছে পকেট বাগান, শহরে হচ্ছে আরও সুন্দরী, আর এই সুন্দর জায়গাগুলোর অবশ্যই ছবি তুমি তুলবে, তুলবে সেলফিও, কারণ আজ রাতের পরেই কালই হচ্ছে সেই সেলফি তোলা বা ছবি তোলাটা মাস্ট, কারণ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। আরে বাবা, আমি যাচ্ছি তো কালকের দিনের দিকেও যেমন এগোচ্ছে, তেমনই আমি যাচ্ছি পরের ঘন্টার দিকে। বলবো না টাটা বাই বাই, 10টা পর্যন্ত মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরের ভিত্তি বর্ষ হিসেবে 2002 ধার্য করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ একটি স্বেচ্ছাসেবী সংস্থা দাখিল করা এ সংক্রান্ত জনস্বার্থ

0: মামলা খারিজ করে দিয়েছেন। ওই আবেদনে 1993কে ভিত্তিবর্ষ হিসেবে গণ্য করার কথা বলা হয়। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। নতুন দিল্লিতে আজ দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক বসবে। ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের এই বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। বৈঠকে পরিবেশ ক্ষেত্রে সুসংগত উপায়ে নির্মাণ, উদ্ভাবন, পারস্পরিক সহনশীলতা এবং সহযোগিতা বিষয়ে আলোচনা হতে পারে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। ইরানের প্রশাসনিক এক শীর্ষ আধিকারিক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী চুক্তি না করলে তেহরান মার্কিন নৌবাহিনীর অবরোধের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। কলকাতায় আরও একটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় গতকাল জানান, আসানসোল, বালুরঘাট, আলিপুরদুয়ার, কালিম্পং এবং সিউড়ি এই 5 জায়গায় ইতিমধ্যেই মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির গলদ ও অনিয়ম ঠিক করে নেওয়ার জন্য আরও 7 দিন সময় দিয়েছে স্বাস্থ্য দপ্তর। বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে ব্লাড ব্যাঙ্কে নোটিশ পাঠিয়েছিল তারা। 48 ঘন্টার মধ্যে তাদের অনিয়ম ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় জানিয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
2: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 44 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। এখন তুমি রেডি হচ্ছ অফিসে যাওয়ার জন্য, কারণ আজকে মঙ্গলবার, নো ছুটি হবে, শুধুই ছুটো ছুটি। আর এর পরেই তো আসছে রাখি পূর্ণিমা, আসছে আবার তার সঙ্গে সঙ্গে ঝুলন উৎসব, তার সঙ্গে আসছে জন্মাষ্টমী, আর আজই হচ্ছে শ্রাবণ সংক্রান্তি, আজই হচ্ছে মনসা পুজো। শ্রাবণ সংক্রান্তি হলেও বৃষ্টির কিন্তু এখনই হচ্ছে না ইতি। আর আসছে তো সকাল থেকেই কত ছবি, তুমি নিশ্চয়ই স্ট্যাটাস আপডেট দিয়েছো আজকেও। আসলে ছবি বা ফটো মুহূর্তগুলোকে না লেন্স বন্দি করেই পোস্ট করলে তোমার আমার কাজ অনেকটা কমে যায়, কারণ ফটো বা ছবি তো কথা বলে না, তো সেখানে ছবি ওরা কথা বলছে ব্যাস। আর আমাদের কিন্তু ওই ক্যাপশন ট্যাপশন না দিলেও চলে যে কোথায় আছি, সেই ছবিটা দেখে, ব্যাকগ্রাউন্ডটা দেখে কিন্তু মানুষজন, লোকজন, তোমার আমার পরিচিত, তারা কিন্তু বুঝে ফেলেন যে আমি কোথায় রয়েছি। আর তারপরেই সেই ছবি তোলাটা কিন্তু মাস্ট 19th August, কারণ কালকেই হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। রাত পোহালেই তো সেই দিন, ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে আসছে। আর সেই অকেশন সেলিব্রেশনের দিন যখন আসছে, তখন তোমাকে তার আগের দিনই কিন্তু সেন্ড করতে বলছি যে তোমার কিসের ছবি তুলতে ভালো লাগে, কার সঙ্গেই বা তুমি সেলফি তোলবার তোমার শখ আছে, সেই সমস্ত কিছু কিন্তু তুমি আজকে শেয়ার করছো, সেন্ড করছো 9903659992। তবে হ্যাঁ, ভুলো না কিন্তু ওটা জানাতে, ওই যে ইরানে সেলফি তুলতে গেলে ফ্রেমে অচেনা কেউ এসে গেলেই ফাইন গুনতে হয়, ইন্ডিয়ান কারেন্সিতে 1.5 লক্ষ টাকা দিতে হয়, কিন্তু তোমাকে আমাকে টাকা না দিলেও তোমাকে আমাকে কিন্তু মাঝে মাঝে বিরক্ত হতে হয়, কারণ যেখানে সেখানে যখন তখন লোকজন, ছেলেমেয়েরা সেলফি তোলে, গ্রুফি তোলে, আর সেটাই ভীষণভাবে বিরক্তও লাগে আমাদের, কারণ অনেক সময়ই না হয়তো খুব দ্রুত কোথাও যাচ্ছ, আর বা তুমি ঠাকুর দেখতে বেরিয়েছো, সেখানে এমনভাবে ঠাকুর ওই প্যান্ডেলকে গার্ড করে রেখে দিয়েছে, ছেলেমেয়েরা সেলফি তুলতে এতটাই ব্যস্ত রয়েছে যে তুমি আর সেটা ভালো করে দেখতেই পাচ্ছ না। তো সেই জিনিসগুলো, সেই বিরক্তগুলোকে কীভাবে থামানো যায়, মানে তাদের ওই সেলফি তোলা থেকে কীভাবে বিরত করা যায়, সেটাও কিন্তু আজকে তোমাকে সেন্ড করতে বলেছি 9903659992। সঙ্গে এটাও বলেছি যে কোনো ছবি, সাধারণ ছবি তুমি তুলে পোস্ট করেছো, আপলোড করেছো তোমার সোশ্যাল মিডিয়াতে, তো সেখানে সোশ্যাল সাইটে কি পোস্ট করার পরেই তুমি কেস খেয়েছো কিনা বা বকুনি খেয়েছো কিনা কিভাবে সামাল দিলে সেটাও কিন্তু ছোট্ট করে আজকে জানিয়ে দিতেই পারো। তুমি জানাচ্ছ তোমার ছবি কথা, আর তোমার ছবি কথা থেকে সেলফি সাতকাহন আমি সবার সঙ্গে শেয়ার করব বলেই তো লাইভ রয়েছি 10টা পর্যন্ত। এই সবার মানে এই ঘন্টাতে কিন্তু তোমার

সঙ্গে থাকছেন ডক্টরও, নেব তার সাজেশনস। খুব একটা কমন সমস্যা সবারই, আমাদের প্রায় অনেকের বাড়িতেই আছে বা অনেকেরই আমাদের নিজেদের আছে, সেটা হচ্ছে ব্লাড প্রেশার, যার উপর নির্ভর করে রয়েছে আমাদের গোটা শরীর স্বাস্থ্যটা। তো রক্তচাপের এই কমা বাড়া, ফ্ল্যাকচুয়েট করা, বা এটার জন্য কোনটা ঠিকঠাক কোনটা ঝুঁকির, সেটা আমরা না অনেকেই জানি না, বা ওষুধ না খেয়ে কি প্রেশার কন্ট্রোলে রাখা যায় শুধুমাত্র হাঁটাহাঁটি করলে, বা আমি জাঙ্ক ফুড খেলাম না তাহলে কি প্রেশারটা সত্যিই কন্ট্রোলে এসে যাবে? প্রেশার ঠিক কতটা হলে আমরা বলতে পারি যে হাইপারটেনশনের পেশেন্ট হচ্ছে, উচ্চ রক্তচাপ হচ্ছে, বা ব্লাড প্রেশারের ওষুধ হয়তো কেউ একবার খেতে শুরু করলেন? অনেকেই মনে করেন যে একবার যখন খেতে শুরু করেছে ও আর জীবনেও ছাড়া যাবে না, সত্যি কি তাই? আরও একটা কথা শুনেছি যে এই প্রেশারের ব্যাপারটা, মানে প্রেশারের ওষুধ খেতে আমরা অনেকেই ভুলে যাই, স্কিপ করে যাই। তো এমন নাকি একটা ইঞ্জেকশন আসছে বাজারে, যেটা ট্রায়াল চলছে, সেই ইঞ্জেকশনটা এলে বছরে মাত্র দুটো ইঞ্জেকশন নিলেই কিন্তু ভালো থাকা যায়, প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যায়, এমনটাই কিন্তু মানে এখনও চলছে কাজ, ট্রায়াল চলছে। তো দেখা যাক, সেই সমস্ত কিছু কোয়েশ্চেন নিয়েই কিন্তু আমরা আজকে তাঁর কাছ থেকে শুনবো, ডক্টরের কাছ থেকে শুনবো। হ্যালো ডক্টরে, তাকে নিয়ে আমরা আসবো একটু পরেই, হবে অনেক কথা, আছি তো চেনা জানা ঘরে, তুমি আমি আছি একদম পাশাপাশি, আছি একদম কাছাকাছি, আমি ফিরে এসেছি তো দ্বিতীয় ঘন্টার পর তৃতীয় ঘন্টাতেও, চেনা জানা ঘরে তোমার শোনে।

আমিও ফিরেছি ঘরে, চেনা জানা ঘরে রয়েছি দ্বিতীয় ঘন্টা থেকে, এখন আমি চলে এসেছি তৃতীয় ঘন্টায়। নমস্কার কলকাতা, তৃতীয় ঘন্টায় রয়েছি তুমি আমি আর একেবারে হাত বাড়িয়ে আছি পাশাপাশি কাছাকাছি। আরে বাবা, এই হাত আলগা হতে দেবই না, কোনোভাবেই কিন্তু আলগা হতে দেব না, তোমাকে আমি বিপদে পড়তেও দেব না, যাতে না তোমার ওই সেলফাইটিস হয়। বিশেষজ্ঞরা কিন্তু বলছেন বর্ডার সেলফাইটিস হচ্ছে দিনে তিনটের বেশি সেলফি তোলা আর আপলোড করা, তাহলেই কিন্তু বর্ডার লাইনে আছো তুমি। তাই তোমাকে আমি বিপদ থেকে, যাতে বিপদে না পড়ো সেজন্যই তোমাকে বলছি, ওই সেলফাইটিসে যাতে আক্রান্ত না হও সেজন্য তিনটের বেশি সেলফি তুলো না বা আপলোড করো না। আর যদি সেলফি তুলেই যাও তুলেই যাও তুলেই যাও আর পোস্ট করে যাও আপলোড করো, তাহলে সোশ্যাল সাইটে যদি দিনে ছবারের বেশি তুমি ওই সেলফি তুলে পোস্ট করো, তাহলে না ক্রনিক সেলফাইটিসে আক্রান্ত বলে ডিটেক্ট হবে তুমি। তাই তোমাকে সাবধান করছি, আবার উল্টোটাও বলছি, ট্রাইও করতে বলছি, কারণ অ্যাকশন হিরো অক্ষয় কুমার কী করেছে আগের ঘন্টায় বলেছি, অক্ষয় কুমারকে চ্যালেঞ্জ করতেই পারো তুমি সেলফি তোলবার ব্যাপারে, কারণ তাহলে তোমাকে 3 মিনিটের মধ্যে 184টার বেশি সেলফি তুলতে হবে। কারণ অক্ষয় তো সেটাই করেছে, 3 মিনিটের মধ্যে 184টার বেশি 84টা সেলফি তুলে তিনি গিনেস ওয়ার্ল্ড বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে কিন্তু নাম তুলে ফেলেছেন। তবে এই গিনেস বুকে তুমিও নাম এন্ট্রি করতে পারবে যদি তুমি 184টার বেশি সেলফি তুলতে পারো 3 মিনিটের মধ্যে। আরে বাবা, এন্ট্রি তো আমি নিয়েছি, নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় রয়েছি, এবারে আমি চেক করব তোমার ছবি কথা। মৌমিতা, গুড মর্নিং। অন্নদাতা কৃষক বন্ধুরাও আমার কাছে সেলেব, এই বন্ধুদের সঙ্গে ফটো তুলতে ইচ্ছে হয়। যারা যত্রতত্র সেলফি তোলে তাদেরকে বলবো যশস্বী হয়ে ওঠে, নিজস্বী তুলতে হবে না। সুভাষ দা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে এই মেসেজ, এই ছবি কথা সেন্ড করেছেন আমাদেরকে। এবারে আমি কোথায় যাচ্ছি?

0: নস্টালজিক ছবি যেগুলো রয়েছে, যেমন প্রাচীন কলকাতার হেরিটেজ বিল্ডিং, ঐতিহ্যবাহী বেশ কিছু ধ্বংস, প্রায় মহান সৃষ্টি যেগুলো, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড মানে করে থাকেন। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করে কখনো অসুবিধায় পড়েননি আমাদের সোমেন, সে কথাও কিন্তু জানাতে ভোলেননি। আর যদি কোনো সেলেবের সঙ্গে ছবি তুলতে হয় তাহলে সেটা হচ্ছে তুমি। ওরে বাবা রে, ভাবতেই পারছি না আর যে মমিতা কিভাবে সেলেব হয়ে গেল যে তোমরা আমার সঙ্গে ছবি তুলতে চাইছো। ঠিক আছে, কোনো একটা দিন হয়তো দেখা হয়ে যাবে কোথাও, তখন অবশ্যই অবশ্যই সেই ছবিটা নিশ্চয়ই তোলা যাবে। এবারে আমি কোথায় যাচ্ছি, রয়েছে আমার সঙ্গে বারাসাতের শাওন। শাওন কি বলছে, আলাদা করে সেলফি জোন দরকার নেই, সেলফি জোন ব্যাপারটা না মানে আমাদের কাছে একটু ওভার হাইপড লাগে। আর যেটা হচ্ছে, যেখানে সেখানে যারা সেলফি তুললেই হলো, শুধু দেখতে হবে সেলফি তুলতে গিয়ে অন্য কারো যেন অসুবিধা না হয়, এটাই তো লোকজন বোঝে না গো। শাওন কজন আছে বলো তো তোমার মতন গুড বয়। সেলফি তোলার ক্ষেত্রে আমাদের শাওন একদমই সিদ্ধ হস্ত নয়, কিন্তু যদি সুযোগ পায় তাহলে অবশ্যই ও আমাদের সমস্ত আর্যদের সঙ্গে কিন্তু ছবি তুলবে, সেলফি তুলবে, সেটাও ও বলেছে। তোমরাও কোনো সেলেবের থেকে কম না উড়ে, বাস এমন করে বলছো না, রিয়েলি বলছি, দশটার পরে বাড়ি যাওয়াটা খুব চাপের হয়ে যাবে, একে নিম্নচাপ চাপে রেখেছে, তারপরে তোমাদের এই সমস্ত মেসেজ পাওয়ার পরে রিয়েলি বলছি ভীষণ ভীষণ চাপে পড়ে যাবো। যাই হোক, সেলফি তোলার সময় যদি কেউ ফ্রেমে চলে আসে ঝামেলা করে লাভ নেই, ছবিটা জাস্ট খুব খারাপ লাগবে, তাহলে পরে আবার একটা সেলফি তুলে নাও, ব্যাস এসে গেছে এই ছবিটা, এইরকমটাই রেখে দিই। আর মোটামুটি সব কিছু ছবি তুলতে খুব ভালো লাগে আমাদের শাওনের, সেটাও বলেছে, শুধু চেষ্টা করে যেটার ছবি তোলে সেটা যেন ছবিতে একটু হলেও দেখতে সুন্দর লাগে, আর সেটা অবশ্যই প্রকৃতি হোক বা মানুষজন হোক কিংবা বাস ট্রাম ট্রেন যাই হোক না কেন, ওর চোখে যেটা ভালো লাগে ও সেই ছবিটাই তোলে সুন্দর করে। আর কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল না আমাদের শাওন, এখনও নয়, তাই খুব একটা ছবিও পোস্ট করে না, যেটুকু করে নিজের তোলা ছবি পোস্ট করে, তাই কেস খাওয়ার কোনো চান্স নেই শাওনের। শাওন কিন্তু জানিয়ে দিয়েছে, তুমি কি জানাচ্ছ সেটাও তুমি বলো, তুমি তো সেন্ড করছো তোমার ছবি তোলার সাত কাহন, তোমার সেলফি তোলবার শখ কার সঙ্গে বা কিসের ছবি তুলতে তোমার ভালো লাগে, সেই মন ভালো হয় তুমি সেগুলো জানাচ্ছ। আর তুমি আমি আমরা সবাই জানি তো মন আর শরীর একে অন্যের সঙ্গে রিলেটেড, শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর সেই শরীরকে সুস্থ রাখাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। রোগের তো শেষ নেই আমাদের, ওষুধ খাওয়ারও কিন্তু শেষ নেই। আর আজকে যেটা আমাদের ভীষণ কমন একটা প্রবলেম, সেটা নিয়ে আজকে আমরা ডক্টরের সঙ্গে কথা বলবো, হাইপার টেনশনে কথা। তো হাইপার টেনশনে ওষুধের খুঁটিনাটি নিয়ে আমরা কথা বলবো, কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে যে হ্যাঁ আমার পিছু নিয়ে নিয়েছে হাই ব্লাড প্রেশার, প্রেশার কতটা হলে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো, বা প্রেশার কখন মাপা উচিত, প্রেশারের ওষুধ খাওয়ার নিয়মটাই বা কি, হঠাৎ যদি প্রেশার কমে যায় প্রেশার ওষুধ খেতে তাহলে কি ওষুধটা বন্ধ করে দেওয়া হবে, নাকি একবার ওষুধ মানে সারা জীবন ওষুধ খেয়েই যেতে হবে, যদি কারো কোমরবিডিটি থাকে, ডায়াবেটিক যদি কেউ হন বা কিডনি ডিজিজ যদি থেকে থাকে, তাহলে বিপি কত হলে ওষুধটা সেক্ষেত্রে অবশ্যই মাস্ট। আজ এই সমস্ত কিছু সমস্যার সমাধান শুনবো, সাজেশনস নেব হ্যালো ডক্টরে, মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে আসছে, তাকে নিয়ে একটু পরেই। এখন রেইনবো ফ্ল্যাশ ব্যাকে আসছে সেই গান, কেকের গান, যে গানটা সত্যি সত্যি তোমার আমার মনের কথা বলে, জিন্দেগি আমাদের জীবন সত্যি ক্ষণিকের, কয়েক মুহূর্তের।
1: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: সত্যি তাই, আমাদের জীবনটা ক্ষণিকের, আর সেই জীবনকে সুস্থ রাখতে গেলে অবশ্যই চাই যেটা, সেটা হচ্ছে খাবার দাবার যেমন চাই তেমন চাই ডক্টরের সাজেশনস মতো ওষুধ খাওয়া। বয়স হলে হাজারটা রোগ হয় এই কনসেপশনটা জাস্ট ভুল, মানে সেটা তো আমরা সবাই দেখছি, কারণ রোগ কখনো কিন্তু শুধু বয়স দেখে বাসা বাঁধে তা নয়, শরীরে সেটা একেবারেই যে শুধু এসে বয়স বাড়ছে সেই জন্যই রোগ হচ্ছে এমনটা নয়। শরীর ঠিক রাখতে গেলে চাই অবশ্যই যেটা, সেটা হচ্ছে ডক্টরের সাজেশনস মতো প্রেসক্রিপশন মেনে ওষুধ খাওয়া। যেমন আমরা অনেক সময় না বুঝি না যে প্রেশার কতটা হলে সেটাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো, কখন থেকে আমরা ওষুধ খাবো, বা ওষুধ একবার খাওয়া শুরু করলে আমাদের মধ্যে অনেকেরই আছে যে আর বোধহয় ওষুধ ছাড়া যাবে না, একবার ওষুধ শুরু মানে আজীবন সেই ওষুধ খেয়ে যেতে হবে, মানে প্রেশারের ওষুধ। তো প্রেশারের ওষুধ খাওয়ার নিয়মটাই বা কি, খালি পেটেই দুম করে খেয়ে নেওয়া যায় নাকি ব্রেকফাস্ট খাওয়া করার পরে, নাকি আবার অনেক সময় এরকমও আছে অনেকেরই হয়তো দুটো করে ওষুধ খেতে হয় বা তিনটে করে প্রেশারের ওষুধ খেতে হয়, হয়তো সকালের ওষুধটা কোনোভাবে ভুলে গেছেন বা স্কিপ করে গেছেন, তাহলে কি একসঙ্গে দুটো ওষুধ খেয়ে নেওয়া যায়? এরকম আমাদের কিন্তু অনেক সময় কোয়েশ্চেনগুলো মনের মধ্যে আসে, বা ওষুধ খাওয়ার নিয়ম কানুন থেকে হাইপার টেনশন মানে ওষুধের খুঁটিনাটি নিয়ে যেমন কথা শুনবো, তার সঙ্গে সঙ্গে এটাও শুনবো যে আমাদের অনেকের বাড়িতে কিন্তু প্রেশার মাপার মেশিনটা রয়েছে, তো সেই কখন আমরা মাপবো, দৌড়ে এসেই আমি প্রেশার মাপতে বসে পড়বো নাকি একটু ঘুমিয়ে টুমিয়ে নিলাম, শুয়ে শোয়ার পরেও আমি উঠেই দুম করে প্রেশার মাপবো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা হ্যালো ডক্টরে মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে অনেক কিন্তু কথা শুনবো। তাহলে এক্ষুনি ফিরছি তাঁকে সঙ্গে নিয়ে।
1: হ্যালো ডক্টর, ডক্টর
0: 107 FM রেইনবো তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যালো, আবারও চেষ্টা করছি তাকে আমাদের সঙ্গে পাওয়ার জন্য, নিশ্চয়ই এক্ষুনি পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এই তো রিং যখন হচ্ছে তখন, হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
2: গুড মর্নিং সবাইকে।
0: হ্যাঁ, তো আজকে যেটা আমাদের আর কি একটা কমন প্রবলেম, যেটা নিয়ে আমাদের অনেকেরই আর কি কনসেপশনটা ঠিকঠাক নেই, ক্লিয়ার নেই, তো সেটা হচ্ছে যে আমাদের হাইপার টেনশন, কখন আমরা কোন সময়টায় বলবো যে না এইটাকে উচ্চ রক্তচাপই বলবো, যে এই ব্যাপারটা মানে ঠিক কতটা হলে সিস্টোলিক বা ডায়াস্টোলিকটা কত হলে আমরা ধরবো উচ্চ রক্তচাপ, এবং একবার আমার
2: তুমি যে ইন্ট্রোডাকশনটা দিচ্ছিলে সেখানে মোটামুটি মেইন কোয়েশ্চেন গুলো সবগুলো বলে দিয়েছো, যে আমাদের কি কি জিনিস হাইপার টেনশনে জানা দরকার। তো তাহলে প্রথম পার্টটা দিয়ে শুরু করি, যে কখন বলবে হাইপার টেনশন। অনেক রকম গাইডলাইন আছে, কিন্তু বটম লাইন এটাই যে মোটামুটি অ্যাবাভ 18 মানে অ্যাডাল্টদের জন্য ওই ব্লাড প্রেশার সিস্টোলিক যদি 130 উপরে যায় আর ডায়াস্টোলিক যদি 80 উপরে যায়, তাহলে সেটাকে আমরা হাইপার টেনশন বলি। এবং সেটা ইরেসপেক্টিভ অফ পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, কিডনি ডিজিজ আছে কিনা, বয়স কত, সব মিলিয়ে এই একটা ফিগার মনে রাখলে আপাতত কাজ চলে যাবে।
0: আচ্ছা, 130 আর 80,
2: কিছু নুয়ান্সেস আছে যে বিশেষ পেশেন্ট গ্রুপে টার্গেটটা আলাদা, কিন্তু সেটা এখানে না বললেও চলবে।
0: আচ্ছা, এমনও তো মানে আগে যেটা ছিল 140-90 না হওয়া পর্যন্ত অনেকেই ছিলেন যে ওষুধ খাবেন না, হাঁটাহাঁটি করে খাবার কন্ট্রোল করে, যে জাঙ্ক ফুড খাবো না আমি, আমি হাঁটাহাঁটি করবো, লাইফস্টাইলটা জাস্ট চেঞ্জ করবো, তাহলেই আমার হয়ে যাবে, এই ব্যাপারটা কি ঠিক, নাকি ওষুধটা খেয়ে কন্ট্রোলে এনে তারপরে তুমি বাদ বাকি যা করছো করো, ডক্টরের কাছে যাও, এই ব্যাপারটা কি বলবেন আপনি?
2: না দেখো, ব্লাড প্রেশার নিজে চেক করার পরে বসে থাকা তো উচিত না, ব্লাড প্রেশার যদি দেখা যায় বেশি ডাক্তারের কাছে যেতে হবে, তারপর ডাক্তার ডিসিশন নেবেন যে ওটা ট্রিটমেন্ট করার দরকার কিনা। পেশেন্ট যদি নিজে প্রেশার চেক করে তারপর নিজে ডিসিশন নেয় যে আমি প্রেশার ওষুধ খাবো না, কিছুই করবো না, শুধু হাঁটাহাঁটি করবো, সেটা কিন্তু ঠিক নয়।
0: আচ্ছা, কারণ তাহলে যে কোনো মুহূর্তে স্ট্রোক হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই তো?
2: হাই প্রেশার থেকে তো অনেক কিছু হয়, তাহলে সেইটা নিয়ে আরেকটা একটু ডিসকাশন করে দিই, যে যদি হাই প্রেশার হয় অনেকে বলেন আমার তো কোনো সিমটম হচ্ছে না, তাহলে আর আমার চিন্তা

0: থাকি সেটা কিন্তু নয়, হাই প্রেশার থেকে অনেক কিছুই হতে পারে। ফর এক্সাম্পল স্ট্রোক, তুমি যেটা বললে, অর্থাৎ মাথায় স্টিরাজ ফিরে যাওয়া বা মাথায় রক্ত জমে যাওয়া, সেটা একটা ইস্যু। এই ছাড়া হতে পারে হার্ট ফেলিওর, হার্ট পাম্পিং অ্যাকশন নষ্ট হয়ে গেল। সবচেয়ে বড় কথা হতে পারে কিডনি প্রবলেম, সেইটা একটা ইস্যু যে কিডনি খারাপ হয়ে গেল আস্তে আস্তে, এবং প্রত্যেকটাই কিন্তু সাইলেন্টলি হবে, এমন নয় যে এগুলোর কোনো সিমটম প্রথমে থাকবে। কারণ কেউ যদি ভাবেন আমার কোনো সিমটম নেই তাহলে আর আমার চিন্তা কি, সেটা কিন্তু ঠিক নয়।
1: আমি বুঝতে পারছি না যে আমার প্রেশার ঠিক আছে।
0: অবশ্যই, এবং আমি তো বলবো যে ইলেকট্রনিক ব্লাড প্রেশার মেশিন প্রত্যেকের বাড়িতে থাকা উচিত।
1: হ্যাঁ,
0: আর ঠিক আছে, ইলেকট্রনিক ব্লাড প্রেশার মেশিন এখন পাওয়া যায়, ম্যানুয়ালি ব্লাড প্রেশার দেখার ব্যাপারটা আস্তে আস্তে এখন উঠে যাচ্ছে, উঠে গেছে বলতে পারো, ঠিকই আছে, এখন মেশিন গুলো খুবই ভালো। তো সেই হিসাবে এখন প্রত্যেকের বাড়িতে থাকা উচিত, এবং রোজ নয়, অনেকে আবার বাড়াবাড়ি করে রোজ দেখে, সেটা নয়।
1: এই নিয়মটা যদি আমাদের একটু বলে দেন, নিয়মটা যে যারা প্রেশারের রোগী বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছেন, তো তারা কিভাবে প্রেশারটা চেক করবেন, মানে সেটা সপ্তাহে একদিন নাকি প্রত্যেক দিন একবার করে নির্দিষ্ট সময়, এইটা যদি একটু গাইড করেন।
0: ব্লাড প্রেশার বেশি, ওষুধ চলছে, তারা চিকিৎসকের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, পরে মাসে একবার চেক করলেই যথেষ্ট।
1: আচ্ছা,
0: তার বেশি কখনোই দরকার নেই, শুধু নিজের টেনশন বাড়িয়ে কোনো লাভ নেই। সারাদিন বসে বসে নিজের ব্লাড প্রেশার দেখারও কোনো দরকার নেই, অন্য কাজ আছে করুন।
1: আচ্ছা,
0: কিন্তু যদি সিমটম কিছু হয়, ফর এক্সাম্পল যদি দেখা যায় মাথা ঘুরছে বা অন্য কিছু, হঠাৎ করে বুকে চাপ লাগছে, তখন প্রেশারটা দেখে সেই মতো ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু যেটা আমি বলতে চাই, প্রেশার দেখুন বাড়িতে, কিন্তু ডিসিশনটা কিন্তু নিজে নেবেন না, সেটার জন্য আপনাকে কোয়ালিফাইড প্রফেশনালের কাছেই যেতে হবে।
1: আর ওষুধ খাওয়ার নিয়মটা যদি একটু বলেন, যে সকালে উঠেই খালি পেটেই খেয়ে নেবে নাকি ব্রেকফাস্ট করার পরে ওষুধ খাবেন? আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে দুটো হয়তো ওষুধ রয়েছে কি তিনটে ওষুধ রয়েছে, কোনো একটা হয়তো ভুলে গেলেন বা স্কিপ করে গেলেন, একসঙ্গে কি সেটা দুটো ওষুধ খেয়ে নিতে পারেন, এই ব্যাপারটা যদি একটু বলেন আমাদের।
0: না, ওষুধ তো বিভিন্ন রকম হয়, প্রেশারের ওষুধ 15-20 রকম আছে, এবার কোনটা কখন খেতে হবে সেটা তো প্রেসক্রিপশনে লেখা থাকবে, সেটা দেখেই খেতে হবে, সেটা তো ওইভাবে বলা সম্ভব না। আর স্কিপ করার ব্যাপারটা বরং বলি, প্রেশারের ওষুধ অনেক সময় টাইম মেনটেন করে খেতে হয়, সেটা প্রেসক্রিপশনে লেখা থাকবে, সেই মতো ফলো করতে হবে।
1: আচ্ছা,
0: এবার স্কিপ করে গেলে, ধরো একটা ওষুধ আছে সকালে সকাল কথা দুপুরে মনে পড়লো, তখন আইডিয়ালি সেটা খেয়ে নিতে হবে।
1: আচ্ছা,
0: কিন্তু যদি কারোর অনেকগুলো ওষুধ থাকে, ধরো সারাদিনে 5টা প্রেশারের ওষুধ আছে, এর মধ্যে একটা মিস হলো, তাহলে কিন্তু চিকিৎসককে ফোন করে সেখানে জানতে হবে যে কি করব।
1: আচ্ছা,
0: সুতরাং সবার ক্ষেত্রে ব্যাপারটা এক নয়, যাদের একটা সিঙ্গেল ট্যাবলেট সারাদিনে চলে তাদের এই ব্যাপারটা করতেই পারে, যে 2-3 ঘন্টা পরে মনে পড়লো খেয়ে নিন, ঠিক আছে, এই পর্যন্ত।
1: আর
0: কিন্তু যেটা করবেন না, ধরো সাপোজ আজকে খাওয়ার কথা ভুলে গেল, কালকে সকালে খাওয়ার সময় মনে পড়লো যে আমার কালকেরটা মিস হয়েছে, মানে আগামীকাল সকালে মনে পড়লো, তখন দুটো একসঙ্গে খাবেন না, একসঙ্গে
1: সেটা কখনোই নয়, ঠিক না?
0: কালকের ডোজটা কালকে খান,
1: হ্যাঁ,
0: তারপর আবার রেগুলার চলবে।
1: আচ্ছা আচ্ছা, ধরুন মানে আমাদের মধ্যে যেটা আর কি অনেকেরই আছে, যে একবার আমার যখন প্রেশার হাই হয়ে গেছে, ডক্টর যখন আমাকে ওষুধ দিয়েছেন, আমি হাইপারটেনশনের পেশেন্ট, আমি ওষুধ খাচ্ছি, আমি আর জীবনেও এই প্রেশারের ওষুধ ছাড়তে পারবো না, এটা কি ঠিক নাকি একটা নির্দিষ্ট সময়ের পরে প্রেশারটা
0: কন্ট্রোল? ভালো কোশ্চেন করলে। দেখো, এটা না পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে।
1: আচ্ছা,
0: আমরা সব রকম পেশেন্টই পাই, যে কারোর একটা হয়তো কোনো একটা পার্টিকুলার লাইফের একটা পার্টিকুলার সিচুয়েশনে প্রেশারটা বেড়ে গেছে, সেটা পার্সোনাল বা প্রফেশনাল বা অন্য কোনো কারণ, এবার সেই ব্যাপারটা চলে গেল, তারপর প্রেশার কমে গেল, আর কোনোদিন লাগলো না, এটা হতেই পারে।
1: আচ্ছা,
0: সেকেন্ড হচ্ছে বডি ওয়েট প্রচন্ড বেশি, প্রেশার বেড়ে গেছে, এবার বডি ওয়েট কমালো ওষুধ দিয়ে বা জিম করে বা ডায়েট করে, বডি ওয়েট কমানোর পরে প্রেশার কমে গেল, আর খেতে হলো না, সেটাও পসিবল।
1: আচ্ছা,
0: আর কিছু কিছু আছে এসেনশিয়াল হাইপারটেনশন, সেটা কিন্তু আর কোনোদিন বন্ধ হয় না,
1: সেটাও নিজেরা কখনোই নয়, ডাক্তার যেভাবে বলবেন সেটাই আমাদের অবশ্যই করা উচিত।
0: এর উল্টো পিকটা বলি, হচ্ছে বহু পেশেন্ট দেখি আমরা, যারা না ওই প্রেশার বেশি, ধরো প্রেশারটা বেশি পেলাম, এবার আমি বললাম আপনাকে ওষুধটা দেবো, আপনাকে ওষুধটা খেতে হবে, তখন পেশেন্টের একটা ভয় যে এই ওষুধ শুরু করলে সারা জীবন খেতে হবে? আমি এখন ওষুধ খাবো না, আমি প্রেশার কমানোর চেষ্টা করে দেখি, আমি হাঁটবো, আমি খাবার কন্ট্রোল করবো, আমি এই করবো সেই করবো। এইটা একটা অদ্ভুত ভয় আমাদের দেশের লোকে কাজ করে, যে প্রেশারের ওষুধটা শুরু করলে তো চলবে তাহলে, বা থাইরয়েডটা শুরু করলে সারা জীবন চলবে, আমি সুতরাং এখন শুরু করব না। এটা না একটা খুব মানে কি বলবো, খুব বাচ্চা বাচ্চা টাইপের অ্যাটিটিউড। অসুখ হলে ওষুধ খেতে হবে, এটা হচ্ছে বটম লাইন। আর অসুখটা যদি 30 বছর বয়সে হয় তাহলে 30 বছর বয়স থেকে ওষুধ খেতে হবে। আচ্ছা, এবার এখানে অনেকটা কথাও বলে দিই, একই কথা শেষ পার্টটা, সেটা হচ্ছে অনেকে বলেন প্রেশারটা কি থেকে হলো, আমি তো কিছুই করি না। এটা একদম মনে রাখবেন, কোনো কিছু থেকে প্রেশার হয় না। আপনার বডির ফিজিওলজি যদি চেঞ্জ হয় তাহলে হাইপারটেনশন হতে পারে। এটা আপনার কাজের উপর, আপনার লাইফস্টাইলের উপর সবসময় ডিপেন্ড করে না। সম্পূর্ণ সুস্থ অ্যাপারেন্টলি লোক কোন রকম বাইরের খাবার খান না, বডি ওয়েট বেশি নয় এবং কোন রকম অ্যালকোহল স্মোকিং করেন না, তারও প্রেশার আকাশ ছুঁয়ে আছে, আমরা প্রচুর পাই। সুতরাং আপনি সবকিছু করলেও মনে রাখবেন যে নিজের ফিজিওলজিকে আপনি এড়িয়ে যেতে পারবেন না। সুতরাং আপনার ফিজিওলজি যদি হাইপারটেনশনের দিকে প্রোন হয়, আপনার প্রেশার হবেই এবং হলে আপনাকে সারাজীবন ওষুধ
1: খেতেই হবে।
0: এই রিয়েলিটিটা যত তাড়াতাড়ি লোকে অ্যাকসেপ্ট
1: বুঝতে পারবেন তত তাড়াতাড়ি ভালো থাকবেন। হ্যাঁ ঠিক তাই, তত তাড়াতাড়ি ওই মানে চাপ নিয়ে লাভ নেই, উচ্চ রক্তচাপ, এই ব্যাপারটাই আর কি। যে চাপ কমানোর জন্য অবশ্যই ডক্টর যেভাবে সাজেশনস দেবেন, যেভাবে প্রেসক্রাইব করবেন ওষুধের, সেটাই আমাদেরকে মানতে হবে। আর একটা কথা একটু জিজ্ঞেস করছি, যে আমরা না অনেকেই ভাবে যে ওই যেমন খাওয়ার কথাটা আপনি বললেন, যে জাঙ্ক ফুড বা ওই বিরিয়ানি মাটন, এগুলো কি মানে প্রেশার হওয়া মানে কি একদম বাদ? এই মানে ডায়েট
0: প্রবলেম হচ্ছে তিনটে, হাই ফ্যাট, হাই সুগার, হাই সল্ট, এই জিনিসগুলো কিন্তু ভালো না।
1: হ্যাঁ,
0: এবং এগুলো থেকে প্রেশার এবং অন্যান্য অনেক প্রবলেম হতে পারে।
1: আচ্ছা,
0: তুমি যদি এক কথায় জিজ্ঞেস করো তাহলে বলবো হ্যাঁ, যাদের হাইপারটেনশন আছে তাদের কিন্তু এই জাঙ্ক ফুড বাদ দেওয়া উচিত।
1: আচ্ছা, আর
0: এই হাইপারটেনশন শুধু না, সেই অর্থে ডায়াবেটিসও বলা।
1: হ্যাঁ অবশ্যই তাই। আচ্ছা, এই হাইপারটেনশন নিয়ে কথা বলতে বলতে একটুখানি ছোট্ট করে জিজ্ঞেস করছি, হাইপোটেনশনের ক্ষেত্রে চিকিৎসা কি দরকার আছে? ধরুন কারোর প্রেশারটা মানে বেশ কয়েক মাস ধরে 90 ওপরে রয়েছে, নিচে 60 রয়েছে, তো সেই ক্ষেত্রে তিনি নিজের যত্নটা কিভাবে নেবেন?
0: মানে ডিম প্রেশার বাড়ানোর ওষুধ হবে হয় না।
1: আচ্ছা,
0: প্রেশার যদি দেখা যায়
1: সেই ক্ষেত্রে কি লাইফস্টাইলটা চেঞ্জ করবে?
0: হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কাছে যেতে হবে, প্রেশার কমাতে অনেক কারণ থাকে, সেইগুলো হয়। আবার যেমন মহিলাদের ক্ষেত্রে অ্যানিমিয়া আমাদের দেশে একটা বিশাল কারণ।
1: হ্যাঁ হ্যাঁ,
0: বিশাল কারণ। ধরো 70-80% মহিলাদের সাম ডিগ্রি অফ অ্যানিমিয়া থাকে, এবার তাদের হাইপোটেনশন ক্রনিক্যাল থাকবে। এবার এটা তো যতক্ষণ না অ্যানিমিয়াটাকে অ্যাড্রেস করা হচ্ছে, হাইপোটেনশন কারেক্ট হবে না।
1: আর একটা কথা একটু জিজ্ঞেস করছি, এটা কয়েকদিন আগেই দেখছিলাম, যেমন গত বছর অগস্ট মাসে আমরা দেখেছি যে ওই মানে আমেরিকান হার্ট রিসার্চ সেন্টারের একটা নিউজ পেপারে দেখেছিলাম যে ওই প্রেশারের ক্ষেত্রে আর কি 140-90 হওয়া অবধি আগে ওষুধ মানুষজন খেতেন না, কিন্তু এখন আপনি যেটা বললেন ওই 130-80 যে গাইডলাইনটা, এইটা আর কি যে 14th August এই একটা পেপারে আর কি দেখেছিলাম সেই সময়। তো এখন এখন আর একটা দেখলাম কদিন আগেই, যে ওষুধ অনেকেই তো খেতে ভুলে যান প্রেশারের, তো আর কি এখন ট্রায়ালে রয়েছে, ডাক্তাররা এনেছেন একটা ইঞ্জেকশন যেটা বছরে দুবার নিলেই নাকি প্রেশার কন্ট্রোলে থাকবে। এইটা সম্পর্কে আপনি কি কিছু আর কি ধারণা দিতে পারবেন আমাদের?
0: এই এই ওষুধটা পুরোপুরি এক্সপেরিমেন্টাল, বুঝলেন?
1: আচ্ছা আচ্ছা,
0: এটা নিয়ে এখনো কোনো বলার কিছু হয় না, আসেনি।
1: আচ্ছা,
0: এটা আদৌ সাকসেসফুল হবে কিনা, ক্লিনিক্যাল ট্রায়ালে তো অনেকগুলো স্টেজ আছে। একটা ইঞ্জেকশন দিলে অসুখ পুরো সেরে যাবে, এই ধরনের মানে ম্যাজিক্যাল মেডিসিনে বিশ্বাস না করাই ভালো।
1: ঠিক ঠিক,
0: পৃথিবীর ইতিহাসে এগুলো কখনোই সত্যি হয় না।
1: ঠিক, আচ্ছা, একদম
0: এগুলো মানে স্টাফ অফ ফেয়ারি টেল, আমার একটা ওষুধ একবার খেলাম আমার
1: আমার সারা জীবন হয়ে গেল।
0: মানে মানুষের জীবনটা ঠিক ওরকম না, ওগুলো ফেয়ারি টেলে ভালো লাগে, প্র্যাকটিক্যাল লাইফে না।
1: আচ্ছা, আর একদম শেষে আমাদের একটুখানি গাইডলাইন আর কি আপনি একটু টিপস দিন আমাদের লিসনারদের, যে কিভাবে প্রেশারকে, হাইপারটেনশনকে বা এই উচ্চ রক্তচাপকে চাপে আমরা নিজেরাই রাখতে পারবো, কন্ট্রোলে রাখতে পারবো, যে কীরকমভাবে লাইফস্টাইলটা হলে, সেটা একটু আমাদের বলে দিন।
0: হ্যাঁ ভালো করেছেন, যেটা আমি একটু

0: ডিসকাস করা শুরু করছিলাম সেইটারই বলি যে অ্যালকোহল আর স্মোকিং এই দুটো জিনিস কিন্তু হাইপার টেনশনের জন্য ভীষণ ভাবে রেসপন্সিবল। সুতরাং অ্যালকোহল আর স্মোকিং বন্ধ করাটা প্রথমেই দরকার। স্মোকিং বলা উচিত না টোবাকো, কারণ ইন্ডিয়াতে টোবাকোটাই মানে চিউয়েবল টোবাকোটাই বেশি
1: বেশি রয়েছে, একদমই
0: মানে ওই গুটখা জাতীয় চিবিয়ে খায়, এগুলো হাইপার টেনশনের জন্য ভীষণ ভাবে দায়ী। সুতরাং এইটা হচ্ছে ফার্স্ট, এটাকে অ্যাড্রেস করতেই হবে। একজন হয়তো চেন স্মোকার, তিনি ওষুধ খাচ্ছেন, বাকি জিমে যাচ্ছেন বা সবকিছু করছেন, কিন্তু চেন স্মোকিংটা ছাড়ছেন না, তাহলে তার হাইপার টেনশন ডায়াবেটিস কোনোদিন কন্ট্রোল হবে না, সে যে যাই করুক। আচ্ছা, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে ঘুম। ঘুম জিনিসটা ভীষণ দরকার। এখন দেখা গেছে আরবান পপুলেশনে, সারা পৃথিবীতে ইন্ডিয়াতেও বটে, আরবান পপুলেশনে ঘুম ভীষণ ফ্র্যাকচার্ড হয়ে যাচ্ছে। তার নানা কারণ, কাজের চাপ তো আছেই, এছাড়া আছে মোবাইল বা স্ক্রিন অ্যাডিকশন যার জন্য ঘুম নষ্ট হয়, এছাড়া আছে সাউন্ড এক্সেট্রা। তো এই ব্যাপারটাকে অ্যাড্রেস করতে হবে। ঘুম যাদের ভালো না হবে তাদের প্রেশার কন্ট্রোল হবে না।
1: ঠিক ঠিক, একদমই তাই।
0: তিন নম্বর লাস্ট কথা যেটা বলবো, দেখো স্ট্রেস কমান, এই কথাটা খবরের কাগজে, ম্যাগাজিনে, ওয়েবসাইটে প্রচুর লেখা থাকে,
1: আমাদের বাড়ির মানুষজনরাও বলেন
0: আপনি স্ট্রেস কমান তাহলে। কিন্তু দেখো, আধুনিক ইকোনমিতে যদি কেউ প্রফেশনাল হয়, স্ট্রেস কমানো পসিবল নয়। সেই রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করে তারপরে আমাদের ভাবতে হবে হোয়াট উই ক্যান ডু টু অ্যাড্রেস দ্য ইস্যু। ওই স্ট্রেস কমান, প্রাচীন লাইফস্টাইলে ফিরে যান, এগুলো বোকা বোকা কথা। তো তাহলে স্ট্রেস থাকবে, এটা অ্যাকসেপ্টেবল করতে হবে, আর নাহলে চাকরি ছেড়ে বাড়িতে বসে থাকতে হবে মাঝে মাঝে কিছু। তাহলে ওই একটু মেডিটেশন করা, একটু প্রাণায়াম করা, এই জিনিসগুলো একটু নিজের লাইফস্টাইল ইনকর্পোরেট করতে হবে। মানে ধরো একটু স্পেয়ার টাইম বার করে মেডিটেশন, প্রাণায়াম, একটু ওয়াকিং, এই একটু ডিজিটাল ডিটক্স বলে, মানে দিনে একটা দুটো ঘন্টা রাখলে যেখানে তুমি কোন রকম ডিজিটাল ডিভাইসের ধারে কাছে আসবে না, পৃথিবী উল্টে গেলেও আসবে না, মানে হোয়াটসঅ্যাপ বন্ধ, ফোন বন্ধ, ল্যাপটপ বন্ধ, ট্যাবলেট বন্ধ, সবকিছু বন্ধ থাকবে। মানে অফকোর্স পৃথিবীর কেউ 24/7 ইমার্জেন্সি সার্ভিসে অন থাকতে পারে না।
1: ঠিক ঠিক,
0: যদি কেউ ভাবে না আমি সারা পৃথিবীর জন্য সবসময় ইমার্জেন্সিতে অ্যাভেলেবেল থাকবো, ওটা বোকামো। দিনে এক দু ঘন্টা এই জিনিসটা করতে হবে, এইগুলো না করলে কিন্তু হাইপার টেনশন কন্ট্রোল হবে না। এটা গ্রসলি বললাম, কিন্তু ব্যাপারটা এটাই।
1: থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আবার একটা কোনো সমস্যা নিয়ে আবার আপনার কাছে চলে আসবো, তার সলিউশন বা তার সলভটা আপনি আবার করে দেবেন আমাদের। আবারও কথা হবে।
2: হ্যালো ডক্টর।
1: আজ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। তো তার কাছ থেকে আমরা আজকে শুনলাম যে হাইপার টেনশনকে কীভাবে আমরা ওই উচ্চ রক্তচাপকে নিজেরাই চাপে রাখতে পারবো, ওষুধ কীভাবে খেয়ে, কীভাবে নিজেদের লাইফস্টাইলটাকে মডিফাই করে, ডক্টরের সাজেশনস মতন আমরা কীভাবে মেনে চলবো, তাহলেই কিন্তু আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো, আর ওই উচ্চ রক্তচাপকেও চাপে রাখতে পারবো। যাই হোক, এবারে কিন্তু আর কোনো চাপে টাপে আমি নেই, এই মুহূর্তে চাপে নেই বলাটা ভুল, আমি চাপেই আছি, কারণ তোমাদের প্রচুর মেসেজ কিন্তু আমার কাছে জমে রয়েছে। আবারও একটা কথা বলছি, আমি যখন ডক্টরের সঙ্গে কথা বলছি তখন বারে বারে আমাকে কিন্তু প্রশান্তবাবু বলে কেউ একজন ফোন করে যাচ্ছেন, প্লিজ এটা করবেন না, এটা কিন্তু জাস্ট শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং টেক্সট করার জন্য, এটা ফোন করা, ভিডিও কল করার জন্য নয়। আবারও কিন্তু বললাম একই কথা, রোজ রোজ এসে এই কথাগুলো বলতে তো ভালো লাগে না, তাই না? টাইমটা আর কি আমাদের নষ্ট হয়, সেই সময়টা যাতে নষ্ট না হয় সেইভাবেই কিন্তু আমাদেরকে চলতে হবে। আর এই মুহূর্তে আমি ফিরছি তোমার মেসেজ নিয়ে, তোমার ছবি কথা নিয়ে, তোমার ছবির সাতকাহন নিয়ে। জাস্ট 2 মিনিট 14 সেকেন্ডস আমি তোমার কাছ থেকে সময় নিয়ে নিচ্ছি, কারণ ছবি কথা, ছবির সাতকাহন নিয়েই তো ফিরছি আমি আর যে মৌমিতা সব।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিও ঘুরতে সময় এখন ঠিক 9:38 হয়ে 21 সেকেন্ড। তুমি শুনছ আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। দেখো, এই যে তুমি এখন ব্যস্ত অফিসে যাওয়ার জন্য আর গঙ্গার ঘাট থেকে পার্ক শহরে সাজগোজ মানে পুরোপুরি মেক ওভার করে আসতে চলেছে, শহরও কিন্তু এখন পুরোপুরি ব্যস্ত কারণ পুজো আসতে চলেছে। মাত্র 59 ডেজ কিন্তু বাকি রয়েছে, আর ওদিকে রেডি হচ্ছে শিয়ালদা স্টেশনে নতুন পার্কিং জোন আসছে পুজোর আগেই, শিয়ালদাতে রেলকোচ ক্যাফে, আর ওদিকে আবার তাঁতের হাট কিন্তু বসেছে সেন্ট্রাল পার্কে, সল্টলেকেও চলছে হস্তশিল্প মেলা। শপিংয়ে তুমি যেও আর সেলফিটাও অবশ্যই অবশ্যই তুলো, স্টেটাস আপডেটও দিও, আর ঘুম থেকে ওঠা বা ব্রেকফাস্ট করা বা লাঞ্চে কিছু আইটেম, নতুন কোনো একটা আইটেম বানানো থেকে রেস্টুরেন্টে খাওয়া, এই সমস্ত কিছু মানেই তো ছবি তোলা মাস্ট, সেলফি তোলা মাস্ট, আর এই সব ছবির 7-17 চেকটাও মাস্ট, কারণ অলরেডি 9:39 হয়ে গেছে কথা বলতে বলতে। এখন আমি যাচ্ছি নিবেদিতার মেসেজে। নিবেদিতা সেন শেয়ারফুলি থেকে কী লিখছেন সেটাই তো আর যে মৌমিতা এখন দেখছেন। চিঁড়ের রোল এক নতুন আইটেম এটা, তো এইটা জলখাবারের জন্য পারফেক্ট, ও এটা বানাবে সেটা বলছে। কলকাতায় যাব কি, কলকাতা বানভাসী, তাই কলকাতায় না গিয়ে কাল বাড়ির লোকেদের সঙ্গে ছবি তুলে সেলিব্রেট করবে দিনটা, আর সেলফি তুলেছিল দীঘাতে বন্ধুদের সঙ্গে, না কোনো দিন কোনো অসুবিধা হয়নি, একটা সেলফি তোলবার ইচ্ছে আছে বৃষ্টির মধ্যেই আগামীকাল। তো আগামীকাল বৃষ্টি পাবে কি পাবে না সেটা বলা যাচ্ছে না, কারণ আজকে থেকে কিন্তু নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, তাই তোমাকে আমাকে কিন্তু চাপমুক্ত হয়তো আপাতত করতে পারে নিম্নচাপের বৃষ্টি। তবে হ্যাঁ, যেটা তুমি বলছো শহর কলকাতা একেবারে জলে ভর্তি তা কিন্তু নয়, আমি নর্থ কলকাতা থেকে আজকে এসেছি, সেখানে কিন্তু পুরোপুরি জলে ভর্তি এটা একদম নয়, এটা মোটেই নয়। যেটা গত বছর দেখেছিলাম সেপ্টেম্বর মাসে সেরকমটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যাই হোক, বিকাশ দা কি বলছেন, বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে বলছেন, মোবাইলে সেলফি তোলবার খুব নেশা আছে আমাদের বিকাশদার, আর নিজের এবং বেটার হাফের সঙ্গে প্রচুর সেলফি তুলেছেন বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে, তাছাড়া পাহাড় সমুদ্র নদী সব জায়গায় প্রচুর ছবি তুলে ফেসবুকে পোস্ট করা, এটা একেবারে নেশা আমাদের বিকাশদার, সেটা কিন্তু উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মাধাইদা কি বলছেন, মাধাইদা আমাদেরকে বলছেন বহরু ঘোষপাড়া থেকে মাধাইদা, যেটা বলছেন সেটা হচ্ছে বর্তমানে কখনো রোদ উঠছে আবার কখনো মেঘ, আর গতকাল তো পুরো ভাসিয়ে দিল বৃষ্টি। প্রথমেই যেটা বলছেন আমাদের মাধাইদা সেটা হচ্ছে কোনো ছবি পোস্ট করেননি, কারো করবার ইচ্ছে নেই, তাই বকুনি খাবার কোনো ব্যাপার মাধাইদার নেই। মাধাইদা গুড বয়, এটা মোটামুটি শাওনের মতোই, তিনিও যে সেটা বলতে পারি। আর ছবি তুলতে ভালো লাগে বন জঙ্গল, সেই জঙ্গলের প্রাণীদের ছবি তুলতে ভীষণ ভালো লাগে, যদি সেলফি তোলবার সুযোগ পায় তাহলে শ্রাবন্তী মজুমদার আচ্ছা আর অমৃত সিং অরোরার সঙ্গে সেলফি তুলবেন। এর কারণ আছে, অনেকদিন আগে ডায়মন্ড হারবারে গঙ্গাবক্ষে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে অমৃত সিং অরোরা আছেন কিনা যাই হোক, তো সেটা ওনার আর কি ইচ্ছে রয়েছে, তো ক্যামেরায় ছবি তুলেছিলেন, দুর্ভাগ্যের বিষয় সেই ফটোগুলো ধুতে যখন আর কি ওয়াশ করতে যখন দিয়েছিলেন, নেগেটিভ থেকে যখন পজিটিভের জন্য দিয়েছিলেন তখন থেকে ছবিগুলো জ্বলে গিয়েছিল, নষ্ট হয়ে গেছিল, তো সেই আফসোসটা রয়ে গেছে, সেই জন্য যদি তিনি সুযোগ পান সেই কথাটাই তিনি বলছেন। আর তার সঙ্গে সঙ্গে আমাকে বেহালা থেকে আমাকে উৎপল কি বলছে সেটা তো আমাকে বলতে হবে। তো বেহালা থেকে উৎপল বলছে যে ফটোগ্রাফি নিয়ে আজকে ভোরাই শুনলাম, তার সঙ্গে সঙ্গে একটু আর কি

পেছনে চলে গিয়েছিল ক্যামেরাটা, আজকে পড়েই আছে আলমারিতে, ছবি তোলা আর হয় না, তিনজনের সঙ্গে আলাদা আলাদা করে সেলফিও তুলতে চায়, আজকে অবধি সেটা তোলাও হয়নি। আফসোস বলতে পারবো কিনা, ব্যাড লাক বলতে পারি, তিনজনেই এখন হচ্ছে অ্যাডোরেবল ফ্রেন্ড, শিল্পী চৌধুরী, তাপসী চৌধুরী আর করবি জানার সঙ্গে, বুঝলাম। আর স্টেশন বা ভিড়ে যদি রিলস বানায় তাহলে ঠেলে ঠেলে সরিয়ে দেবে আমাদের উৎপল, এমনটাই বলছে। সরিয়ে দিয়ে হালকা করে মিষ্টি হেসে বলবে সরি, ব্যাস এটা বলে ও সরিয়ে দেবে, আর কিছু দরকার নেই। সেলফিটা তুমি পাশে গিয়ে সাইডে গিয়ে তোলো, এটাও ও বলে দেবে। নিজেকে খুব ভালোবাসে তাই নিজের সেলফি তুলবে, নিজের সেলফি তুলতেও ভালোবাসে উৎপল, কিন্তু নিজের মুখে নিজের কথাই স্বীকার করেছে। তোমরা সবাই কে কী বলছো, রয়েছে আমার কাছে প্রচুর মেসেজ, এখনও ছবি কথা যা তোমরা সেন্ড করছো সেগুলো তো রয়েছে, তুমি তো শেয়ার করছোই তোমার ছবি তোলা থেকে তোমার ছবির নানা কথা, আমিও তোমাকে শেয়ার করছি। এবারে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে, কোথায় জানো? কুমোরটুলিতে। আরে বাবা, ছবি তোলার জন্যই কুমোরটুলিতে রেকর্ড সংখ্যক ওই আবেদন জমা পড়েছে। দু রকমের ব্যবস্থা করা হয়েছে এখানে, টানা 15 দিন ছবি তুলতে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর গোটা মরশুমের জন্য অফুরান ছবি তুলতে পারবে 100 টাকা দিয়ে টিকিট কাটলেই। সেই টিকিটটা যদি তুমি কেটে নাও ফটোগ্রাফারদের মতো, তাহলেই তুমি একদম মানে গোটা বছর ধরে সমস্ত অকেশনের আগে কিন্তু কুমোরটুলিতে গিয়ে ছবি তুলতে পারবে। আর এখন যেটা পারবে সেটা হচ্ছে বাজে বয়ের গান শুনতে পারবে, কারণ ডালের মেহেন্দির আজকে গান, তাই এখন কোনো কথা নয়, চলো একটু মানে ঝিনচ্যাক নাচানাচি হয়ে যাক, একটু স্টেপিংস মেলাও। আরে বাবা, তোমার শরীরটা ভালো থাকবে, আর এরকম গান শুনলে মনটাও ঝাক্কাস বিন্দাস থাকবে।

0: বলে ওয়ার্ল্ড ব্যাপী এটাকে তখন সবাই সেলফি বলে। ফটোগ্রাফি ডে কালকে, তাই তো আজই জানিয়ে যাচ্ছ কার সঙ্গে একটা ছবি তুমি তুলতে চাইছ। এরই সঙ্গে আরও কিছু প্রশ্ন মনে জাগে, বলো তো দেখি কিসের ছবি তুলতে তোমার ভালো লাগে? ছবি তুলে পোস্ট করে কিভাবে বকুনি খেয়েছ কখনো? ম্যানেজ করলে কি করে সেটাও আজকে 9903659292 নম্বরে মেসেজ করে জানিও। জানাচ্ছ তো তুমি, আর সেই মেসেজেই কিন্তু আমি এখন এই মুহূর্তে চলে যাচ্ছি। আমাকে মেসেজ করেছে চিত্তব্রত গুহ, জয়রামপুর হাওড়া থেকে। চিত্তব্রতদা কি বলছেন, পাহাড়ে ঝর্ণার সামনে অমিতাভ বচ্চনের সঙ্গে সেলফি তুলতে চাইছেন বিগ বির সঙ্গে চিত্তব্রতদা, দারুণ ব্যাপার কিন্তু। আচ্ছা ওই সেলফিতে, ওই সেলফিটা একটু গ্রুফি যদি হয়ে যায় ভালো হয়, কারণ আমিও সেখানে গিয়ে একটু মুখটা জাস্ট বাড়িয়ে দেবো। সেলফি জোন ছাড়া সেলফি তুলে না ফাইন করা উচিত, এটাই কিন্তু একমাত্র যারা যেখানে সেখানে যখন তখন সেলফি তোলে তাদের জন্য এই আইনটা যদি আনা যায় তাহলে কিন্তু ব্যাপারটাও খুব ফাইন হবে। চিত্তব্রতদা এমনটাই কিন্তু আমাদেরকে বলছেন। আর তার সঙ্গে কে, ও হো, শুধু শুধু হাই হাই এই সমস্ত কেন, মেসেজও তো করতে পারো তোমরা, তাই না? শঙ্করদা কি বলছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি বলছেন, সেলিব্রিটি দেখলে লোকে হামলে পড়ে সব, পাশে গিয়ে সেলফি তাঁরা তোলেন টপাটপ। আমার যত সেলিব্রিটি দুষ্টু বিচ্ছু যত কচি কাঁচা, ওদের নিয়ে হাসি খেলা, ওদের নিয়েই বাঁচা। যেসব ছবি পোস্ট করলে থাক কেশ খাবার গন্ধ, যত্নে রাখি গ্যালারিতে মিডিয়ায় দেওয়া বন্ধ। প্রকৃতির ছবি তুলতে আমি বড্ড ভালোবাসি, দুষ্টু বিচ্ছুদের খুনসুটি আর মিষ্টি মুখের হাসি। যত্রতত্র যারা সেলফি তোলে তাদের জন্য করতে হবে কড়া আইন, মোবাইল হবে বাজেয়াপ্ত, সঙ্গে মোটা ফাইন। শেষ শ্রাবণের শ্রাবণী শুভেচ্ছা সহ শঙ্করদা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। এত সুন্দর করে তিনি তার পুরো কথাটা আমাদেরকে মেসেজে জানিয়ে দিয়েছেন, খুব সুন্দর প্রোগ্রামটা শুনতে লাগছে, শুভ সকালের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সব কিছু জানিয়েছেন। কে, সুরজিৎ বর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, থ্যাংকস আ লট। কিন্তু কি বলছো তুমি সেটা তো বলছো না, পার্বতীপুর আমার ঘর, অনুষ্ঠানটা পরিচালনা করছেন খুব সুন্দর আপনার, আপনি অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবই তো বুঝলাম, কিন্তু আমার ছবি কথা সেটা তো সেন্ড করবে, সেটাই তো করলে না, তো সেই ছবি কথাটা কিন্তু ভীষণভাবে শুনতে জানতে ইচ্ছে করছিল, জানতে তো ইচ্ছে করছে, শুনতে ইচ্ছে করছে, শোনাতেও ইচ্ছে করছে। শ্যাম সুন্দর দার মেসেজ, শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে কি ছবি কথা পাঠিয়েছেন বলি এবার। শুভ সকাল মৌমিতা, ছবি তুলতে ভালোই লাগে, সঙ্গে থাকলে প্রিয়া, এখনো আনন্দে নাচে আমার প্রবীণ হিয়া, বিয়ে বাড়ির অনুষ্ঠানে সেলফিতে মজা পাই, নানা ঢঙে ছবি তুলি, অন্তরে এখনো বাজে সানাই, মেট্রোর ভিড়ে ছবি তোলা বড্ড লাগে বিরক্ত, মাথা গরম হয় তখন দেখে সেলফিদের ভক্ত। বিয়ের দিন ভোরবেলা হয়েছিল মোর দধিকর্মা, ফেসবুকে ছবি দিয়ে সবার কাছে অকর্মা, খই দইয়ে মাখামাখি, আমার বোকা মুখখানি, সবাই করলো হাসা হাসি দেখে ছবি খানি। আহা বেচারি কিভাবে কেসটা খেয়ে গিয়েছিলেন, আরে বাবা দই চিড়ে খেয়েছেন, কেস খাবেন কেন, ঠিক আছে বিয়ে মানুষজন করে, ওরম যারা বলে ওই অকর্মা টর্মা তারা হিংসায় বলছে, জাস্ট এইটাই মনে করবেন আর কিচ্ছু না। দারুণ হয়েছে শ্যাম সুন্দরদার নামেই যার সুন্দর রয়েছে, তিনি তো সুন্দর করে বার্তা পাঠাবেন, এটাই স্বাভাবিক। গুড মর্নিং, আচ্ছা এই মেসেজটা এর পরে উড়ে, বাস এখনো বেশ কিছু মেসেজ রয়েছে, কিন্তু আর কথা বললে এদিকে কিন্তু আমার ওই পরপর তিনটে গান কিন্তু শোনানো হবে না, এখন কোনো কথা না, মন দেওয়া নেওয়া মন ছুঁয়ে যাওয়া গানই কিন্তু এখন আসছে তোমাদের জন্য 107 FM রেনবো, তিন একে তিন সেই গানের হ্যাট্রিকে।
1: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে, স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে

0: FM Rainbow Tee, Tine ke Tin, Tine ke Tin, Ganer Hattrick, Ganer Hattrick.
1: ফিরে এলাম তো গানের হ্যাট্রিকের পর, তিন এক তিন। আজকে গানের হ্যাট্রিকে যে গানগুলো তোমার জন্য রেখেছিলাম, সেই সব গানগুলো মন দেওয়া নেওয়া, মানে মন পাওয়ার ফর্মুলাই ছিল এই সমস্ত গানগুলোতে। তো সেখানেই মানে যে গানগুলো এমনভাবেই তোমার জন্য রেখেছিলাম, যেখানে ওই মানে একদম মিষ্টি করে মনের কথা বলে দেওয়ার পরেই কিন্তু একদম বোল্ডলি বলে দেওয়া যে আই লাভ ইউ, হ্যাঁ এইভাবেই কিন্তু সেই গানগুলো মন ছুঁয়ে গেল এবং মন দেওয়া নেওয়ার গানের কথাই কিন্তু বলে গেল তিন এক তিন গানের হ্যাট্রিকে। আর আজকে ছবি কথা থেকে সেলফি সাত কারণ সবই হলো আজকে এই মানে আগামীকালই আসছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, ঠিক তার আগেই কিন্তু এই সমস্ত কথা ছবির সাতকাহন কিন্তু হলো। সকাল থেকে অনেক কথাই হলো আর আর অলরেডি দেখছি স্টুডিওর ঘড়িতে 9:57 হয়ে গেছে, মানে 10:00 দিকে এগোচ্ছে ঘড়ি। আর ওদিকে এগিয়ে আসছে তো পুজোও এগিয়ে আসছে, আজকে মনসা পুজো, কালকেই আসছে ভাদ্র মাস, ভাদ্র মাস আসা মানেই শরৎ ঋতু চলে আসা। আর দু মাসও কিন্তু বাকি নেই পুজো আসতে, মাত্র 59 বাকি রয়েছে পুজো আসতে। আর তবে তোমাকে বলছি বাইরে বেরোবে, কারণ 10:00 বাজতে চলেছে, অফিস নিশ্চয়ই যাচ্ছ, ছাতা ক্যারি করো, আর আমাকেও কিন্তু এই বৃহস্পতিবার সকালে এই শোটাতেই রেখো, সঙ্গে রেখো, 10:00 বাজতে চলেছে। যেতে যেতে তোমাকে বলি আজকের মতো সময় শেষ, তুমি থাকছো বিন্দাস ফ্রেশ, 10:00 ঘরে পৌঁছে যাচ্ছে স্টুডিওর লাল ঘড়ি, আমিও তাই আজকের মতো জার্নিটা শেষ করি। আজকে আমি যাচ্ছি ফিরে, বলছি টাটা বাই বাই। 20th August বৃহস্পতির সকালে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, আপাতত যাচ্ছি আমি নিকিতার সঙ্গে বাড়ি।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর ভিত্তিবর্ষ হিসেবে 2002 ধার্য করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহানার বেঞ্চ একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাখিল করা এ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন। ওই আবেদনে 1993কে ভিত্তিবর্ষ হিসেবে গণ্য করার কথা বলা হয়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার কার্ড ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। তিনি এই ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধিতে এই নিয়ম যথাযথভাবে ব্যবহার করার পক্ষে সওয়াল করবেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থা নির্বাচন নিরাপত্তার উৎকৃষ্ট উদাহরণ। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ভোটার শনাক্তকরণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তারাপীঠে হোটেলে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মালিক কল্যাণ আশিস পালকে পুলিশ গ্রেফতার করেছে। তাকে গতকালই আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আজ আদালতে তোলা হবে। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয়, 3 জন আলিপুরদুয়ারের ও 1 জন জলপাইগুড়ির বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 6 জন। কলকাতায় আরও একটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় গতকাল জানান, আসানসোল, বালুরঘাট, আলিপুরদুয়ার, কালিম্পং এবং সিউড়ি এই 5 জায়গায় ইতিমধ্যে মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মাসের মধ্যে ব্যাপারে বিস্তারিত জানানো হবে। সমাজ মাধ্যমে ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ। ফেসবুকে মুঘলে আজম এবং জিহাদি সাবিবিল্লাহ নামে দুটি অ্যাকাউন্ট থেকে নিয়মিত ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: देखते हैं इस गीत को गुनगुनाते गुनगुनाते कौन हाजिर है टेलीफोन लाइन पे। हेलो।
1: हेलो, नमस्कार दीदी भाई।
0: नमस्कार, कौन बोल रहे हैं, कहाँ से बोल रहे हैं?
1: आमी प्रद्युत सामंत बोलछी, कामिना श्यामपुर हावड़ा थेके।
0: श्यामपुर हावड़ा थेके। हाँ। तो प्रद्युत, सबसे पहले तो तुम्हारा बहुत बहुत स्वागत है कार्यक्रम नॉनस्टॉप गपशप में। और आज विश्व स्तर पर मनाया जा रहा है नेवर गिव अप डे, यानी कि हार ना मानने वाला दिन। तो क्या है ना कि ये जो है एक संकल्प होता है जो हम अपने मन में लेते हैं। तो इस विषय से संबंधित तुम्हारे भी कोई विचार होंगे। अच्छा ये बताओ, तुम करते क्या हो प्रद्युत?
1: सोना डिजाइनर
0: है, माने ज्वेलरी डिजाइनर। वाओ, तब तो बड़े आदमी हो तुम। हाँ,
1: वही चुल चार के रखूंगी।
0: हाँ, और
1: তার মধ্যে থেকে দিদি ভাই, তবে আমি বলছি আমি ছোট থেকে হার মানতে শিখিনি।
0: খুব ভালো।
1: হ্যাঁ, হার মানতে শিখিনি, অনেক রকম টানা পড়ে এসেছে, তবু আমি উঠে দাঁড়িয়েছি। তবে ছোটবেলায় স্কুলে যখন যেতাম, একটা পত্রিকায় তখন লেখা বেরোতো, আমার বন্ধু একটা ওখানে লেখা পাঠাতো, ওর দেখে দেখে ইচ্ছা হতো পাঠাবো, কিন্তু ওর কাছে ঠিকানা নিয়েছিলাম যে আমি তাহলে ওইখানে একবার পাঠাবো, তাহলে দেখি কয়েকবার পাঠিয়েছিলাম, আমার লেখাগুলো ঠিক ছাপানো হয়নি, দেখি বন্ধুর লেখাগুলোই ছাপানো হতো। সে আমাকে বলেছিল, আর কেন, এবার ছেড়ে দে না ভাই, ছেড়ে দে না, আর কেন, তোর মনে হচ্ছে আর হবে না। আমি কিন্তু সেই দিন ভাবিনি যে আমার দ্বারা কিছু হবে না, আমি বরং নিজেকে বলেছিলাম যে আমি এটা করেই ছাড়বো, আমি হার মানবো না। সেই হিসাবে আমি বারবার সেখানে লেখা পাঠিয়েছি, তবে এখন সব লেখা না বিবেচিত হলেও, ছাপানো না হলেও, তবে ওর যে আমার বেশি এখন ছাপানো হয়, তবে
0: আমি খুব ভালো।
1: হ্যাঁ, ওর লেখাচ্ছে আমার লেখা বেশি ছাপানো হয়, তবে আমাকে ওর একবার পুরস্কৃত করেছিল, আমি একটা পেন এবং ডায়েরি একটা পেয়েছিলাম।
0: তাহলে তোমাকে তো কংগ্রাচুলেশনস। হ্যাঁ,
1: ধন্যবাদ দিদি ভাই। তবে আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম, না আমি হার মানবো না, হার মানতে আমি শিখিনি, এটাই আমার কাছে চ্যালেঞ্জের ছিল যে আমি কোনো কিছু তো পিছিয়ে পড়বো না।
0: আচ্ছা, ইসকে আলাওয়া কোই অর বাত হ্যায় জাহাঁ সে আপকো প্রেরণা মিলতি হো, শক্তি মিলতি হো কি নাহি, হামে হারনা নাহি চাহিয়ে, আগে বাড়তে রহনা চাহিয়ে?
1: হ্যাঁ, তবে সে বর্ডার সিনেমাটা দেখে একটু মনে হয় যে সৈনিকরা কিভাবে আমাদেরকে দেশ সুরক্ষা দিয়ে চলেছে, আমরা রাতে ঘুমাই কিন্তু ওরা জেগে আমাদের পাহারা দেয়, এইখান থেকেই অনেকটা আমার মনে
0: कि देश के लिए अपने जान को भी वो निछावर करने से पीछे नहीं हटते हैं, है ना?
1: पीछे नहीं हटते हैं। हाँ। और आमादे जोने गुली खेते हो प्रस्तुत, किंतु हमारे निश्चिंत रहते घुमाएं।
0: तो उनसे जरूर हमें प्रेरणा मिलती है कि हमें हार नहीं मानना चाहिए, नहीं और मानना अपने चाहिए। मतलब जो भी हमारी मंजिल है उसके तरफ आगे बढ़ते रहना चाहिए। बहुत अच्छा लगा प्रद्युत, तुम जुड़े कार्यक्रम में, यूं ही समय मिलेगा तो जुड़ते रहना।
1: हाँ, भला था, दीदी भाई।
0: हाँ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। তারাপীঠে হোটেলে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে দুই। হোটেলের মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণ আশিস পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। কল্যাণকে পুলিশ গতকালই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে তোলা হবে। ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। এদিকে তারাপীঠ হোটেল সংলগ্ন পুকুরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন। হোটেলে অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে অনেকেই ঝাঁপ দেন ওই পুকুরে। ওই অবস্থায় কেউ পুকুরে তলিয়ে গেছে কি না তা খতিয়ে দেখতেই সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করেছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের জেরে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর ফের ভয়াবহ ভাঙনের কবলে। উত্তাল সমুদ্রের ঢেউয়ে তছনছ হয়ে গেছে কপিলমুনির আশ্রম সংলগ্ন সৈকত। প্রশাসন সূত্রে জানা গেছে সমুদ্রের জলের তোড়ে এক থেকে পাঁচ নম্বর স্নানের ঘাট সম্পূর্ণ ভেঙে গেছে। টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা, সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল। দুদিনের বৃষ্টিতে জলস্তর বেড়েছে বাঁকুড়ার নদীতেও, জল বেড়েছে গন্ধেশ্বরী নদীতে, দুকুল ছাপিয়ে জল বইছে গন্ধেশ্বরীর ওপর মানকানালি কজওয়েতে। জোড়াবাগানের ব্রজদুলাল স্ট্রিটে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। পরিত্যক্ত ওই বাড়িতে বহু মানুষ বসবাস করতেন বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী উস্কানিমূলক ও জিহাদি প্রচার চালানোর অভিযোগে ভাঙড় থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃত জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ ফেসবুকে মুগলে আজম এবং জিহাদি সাবিবিল্লা নামে দুটি অ্যাকাউন্ট থেকে নিয়মিত ভারত বিরোধী ও উস্কানিমূলক প্রচার চালাত বলে অভিযোগ। মুম্বাইয়ের রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করার সময় বহুতল থেকে পড়ে গিয়ে মুর্শিদাবাদের বড়েয়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আমিরুল শেখ। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: স্টুডিওর ঘড়ি জানাচ্ছে সময়টা 11:04, আর এই সময়টায় 107 এফএম রেনবোতে আপনারা শোনেন আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান গানদরিয়া। আজকের গানদরিয়া মানে মঙ্গলবারের গানদরিয়া মানে আধুনিক গান, আর আধুনিক গান নিয়ে আজ স্টুডিও প্রান্তে হাজির আমি বিদিশা
5: অম্বালিকা। আপনাদের সব সময় যে সময়টা কথা বলা হয় যে সোম মঙ্গল বুধ হচ্ছে আধুনিক গান, বাংলা আধুনিক গান নিয়ে থাকি, আর শুরু করে দিই বরং গানে যাই, তারপর এসে বলবো কী নিয়ে কথা হবে, থাকছে কিন্তু ঠিক একটা পর্যন্ত। স্টে টিউনড উইথ আস।

0: এই যে সুরে বেজে চলেছে, সেই সুরটা আমাদের কানেও কিন্তু বেজে চলেছে। কার কথা বলছি, কার সুরে আমরা আজ দড়িয়া ভাসালাম, সে কথা বলতেই কিন্তু ঠিক এই সময়টাকে বেছে নিলাম আমরা। হ্যাঁ, টাপুর টুপুর বৃষ্টি, জলের নুপুর সারা দুপুর এই যে চলছে, আমাদের বৃষ্টির তো মোটামুটি কোনো কমছে না আর কি, সেই সময়টাতেই আমাদের মনে হলো এই গানটা দিয়ে শুরু করা যায়। কিন্তু একদিন কেউ একজন তাকে বলেছিলেন গানটা একটু খারাপ করে গাইতে হবে। না, আমরা কিন্তু বলছি না তার কথা। খারাপ করে গাইতে তিনি কি পারবেন সে অন্য প্রসঙ্গ। আবার কেউ হয়তো বলেছেন যে তুমি কিন্তু একেবারেই এসো না রবীন্দ্রসঙ্গীতের দিকে। তিনি সে কথাও মেনে
1: নিয়েছেন।
0: কার কথা বলছি আমরা? হ্যাঁ, বলবো, তিনি একেবারে আমরা যাকে বলি বাংলার স্বর্ণযুগ, ঠিক সেই সময়কার এক অন্যতম রূপকার। তিনি আমাদের চোখের সামনে এনেছেন অজানা নজরুলকেও। এমন নানান কথা কিন্তু তাকে নিয়ে বলা যায়। আর আজ যদি বলি তার আধুনিক গানের কথা, সেখানেও কিন্তু অবদান কম কিছু নয়। সেই সবটা মিলিয়ে বলবো। কিন্তু কার কথা বলছি, গানের শুরুটা দিয়ে নিশ্চয়ই বুঝে গেছেন কোন গান কার কথা বলছি, তবু নামটি তো বলতেই হয়, তিনি মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: একদম, বাংলা আধুনিক গানে স্বর্ণকণ্ঠ, স্বর্ণযুগ যাকে চিরস্মরণীয় করে রেখে দিয়েছে সেই মানবেন্দ্র মুখোপাধ্যায়। যে মানুষটি দিল খোলা, প্রাণ খোলা মানুষ, যে মানুষটি গান কখন মুখে মুখে বেঁধে ফেলছেন, কখন সেই গানে সুর করছেন, আবার অন্য সুরকারের গানে নিজের অসামান্য কণ্ঠ দিয়ে হৃদয় জয় করে নিচ্ছেন আপামর শ্রোতা বন্ধুদের। এবং সবচেয়ে বড় কথা, তার গীত গান গাইতে ভয় পাচ্ছেন লতা মঙ্গেশকর, এমনই ছিল তার গায়কির ব্যাপ্তি সেই মানুষটিকে নিয়ে। আচ্ছা, হঠাৎ করে আজ মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আধুনিক গান কেন শোনাতে বসলাম বিদিশা এবং অম্বালিকা, তার কারণটা অনেকেরই জানা, তবু মানে এটা আমাদের একটা সেই বিধিবদ্ধ কর্তব্য যে এই মাসেরই অর্থাৎ অগাস্ট মাসের 11 তারিখে আমরা পেরিয়ে এসেছি তার জন্মদিন।
0: আর এই সময়টা জুড়েই কিন্তু যেটা ছিল আমাদের স্বাধীনতার, যেহেতু ওই সময়টা ছিল, সেজন্য সেভাবে ঠিক তাকে নিয়ে অনুষ্ঠানটা করা,
1: একেবারে শুধু তাকে বেস করেই যে আমরা অনুষ্ঠান করব, যে একটি অনুষ্ঠান আধুনিক গানের একটি দিন আমরা একেবারে পুরোপুরি ডেডিকেট করলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়কে। আজকে সেই দিন, সেই সুযোগ আমরা পেয়েছি, এবং সেই জন্য বিদিশা অম্বালিকা কিন্তু আমরা নিজেদের ভীষণভাবে কি বলবো গৌরবান্বিত মনে করছি যে এইরকম মানুষের গান, এইরকম মানুষের কিছু কিছু টুকরো টুকরো কথা, তার জীবনের নানা রকম গল্পের কোলাজ আপনাদের সামনে 2 ঘন্টার জন্য তুলে ধরতে পারবো এবং শোনাবো তাঁর গীত অসাধারণ সমস্ত বাংলা আধুনিক গান।
0: আর সেই কথাটাতেই বলবো যে আমরা কিন্তু আজকে যেটা পারবো না সেটা হচ্ছে সিনেমার গান,
1: অবশ্যই আধুনিক গান আমাদের সেগমেন্ট,
0: এই যে মানে জায়গাগুলো, মানে তার কথা বলতে গেলে তো আসলে তাই বলতে হয় যে তিনি তিনি মানে নজরুল গীতি, তিনি মানেই ক্লাসিক্যাল বেস যে গানগুলো সেগুলো তো রয়েছে, তার মধ্যে আমরা কিন্তু চেষ্টা করব যে আধুনিক গান এবং রম্যগীতিও এই সবটাই নিয়েই কিন্তু আমরা আজকে
1: একেবারে আমরা বরং আবারও গানে চলে যাব,
0: চলে যাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: আমরা কিন্তু শুনছিলাম সুধীন দাশগুপ্তর সুরে এই গানটা। হ্যাঁ, তাকে মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা বলবো, সে কথা তো আমাদের হয়েই গেল। অমালিকা বিদিশার সঙ্গে শুনছেন গান দরিয়া। স্টুডিওর ঘড়ি এখন মোটামুটি বলছে 11:19 হয়ে গেছে, আর অমালিকা বিদিশা আজকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আধুনিক গানের ডালি সাজিয়ে বসেছে। তবে হ্যাঁ, তিনি যে সুর করেছেন সে কথাও যে বলবো না তা তো নয়, বলবো তো অনেক কিছুই, তবে তার চেষ্টা করছি আমরা তার যে গাওয়া সেই গানগুলো। এর মধ্যেই একটু বলি যে আসলে কি হয়েছে, গান নিয়ে ওর প্যাশনটা তো একটা অন্যরকম পর্যায়ের ছিল। যেটা বলছিল একটু আগেই বিদিশা, যে রেকর্ডিং করতে এসে কখনো সুরের গমকে তিনি কেঁদে ফেলছেন, আবার সুর আসছে না, কথা ভালো লাগছে না বলে উত্তেজিত হয়ে পড়ছেন, এমনও আছে। আবার রেকর্ডিং করতে বসে কখনো মনে হয়েছে না না এই সুরটা ঠিক নয়, আমি এই সুরে গান গাইবো না। ঠিক এরকম কারণেই নচিকেতা ঘোষের সঙ্গে বেশ বড়সড় ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল। গল্পটা তাহলে বলি,
1: বলে ফেলো।
0: কারণ পুলকবাবু বলছেন যে তার সাথে আগের দিন নানান কথা হয়েছে নচিবাবুর, এবং তিনি একটা গানের ব্যাপার নিয়ে খুব মনটা একটু উদাস হয়ে আছে, তিনি বাড়ি ফিরেছেন। ফিরে তার বারান্দায় মানে ছাদে বসেছেন, এবং বারান্দায় ফুল এরকম গাছ আছে, তো সেই গাছে সেই দিকে তাকিয়ে এই গানটি লিখে ফেললেন। এবার সেই গানটি এত পছন্দ হলো তো নচিবাবু বললেন হ্যাঁ এরকম একটা আমি সুর করে ফেললাম। তো যাই হোক, এইবারে কি হয়েছে মানে অবশ্যই সেই সময় পুজোর গান, মানে পুজোর গান মানে তো একটা বিরাট ব্যাপার ছিল, সেই পুজোর গানের রেকর্ডিং হবে সেই জন্যই এই ব্যাপারটা। তো এবার রাধাকান্ত নন্দী যিনি তবলিয়া, তিনি তাকে বলছেন তুই একটু করে বাজা।
1: শুধু তবলিয়া নন, বিখ্যাত তবলিয়া, বিখ্যাত তবলিয়া,
0: একেবারে সেই হরিহর হাতটা বন্ধু যাকে বলে তারা হচ্ছেন তাই, সেই জন্যই সেই সব আমরা সবটাই জানি, সবাই জানি যে তার নামটাও ব্যবহার করা হয়েছে কোনো কোনো গানে। তো যাই হোক, এবার যেটা হলো সেটা বলছেন যে হ্যাঁ দুজনের পছন্দ হয়েছে, সব কিছু হয়েছে, হ্যাঁ রেকর্ডিং করা হবে, কিন্তু যিনি নচিকেতা ঘোষ যে সুরটা করেছেন সেটা ওনার কিছুতেই পছন্দ হচ্ছে না,
1: ওনার মানে মানবেন্দ্র মুখোপাধ্যায় পছন্দ হচ্ছে না।
0: এবার মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছেন যে যখন বাজাচ্ছেন তখন সেখান থেকে গানের মুখটা তিনি ধরলেন, এরপর দুজনের পছন্দ হলো, নচিকেতা তার নিজের সুর করা, তিনি ভীষণ রেগে গেলেন, চলে গেলেন। কিন্তু মহলা থামলো না, রেকর্ডিংও হলো। এই পুরো সময়টা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার অলক্ষ্যে গান শুনেছিলেন নচিকেতা ঘোষ। ধীরে ধীরে গানটা ওর মনে ধরে গেল, শেষে এসে জড়িয়ে ধরলেন এই মানুষটিকেই। আমরা বোধহয় সবাই জানি গানটার শোনালেই বোঝা যাবে যে কোন গানটার কথা বলছি এবং কেন বলছি আর কি। এই গানটা মোটামুটি আমাদের একেবারেই সকলের জানা। তো গল্পটা এটুকুই যে সুর কিন্তু শুধুই নিজের তার করা নয়, সবসময় যে সেটাই হতো তা বোধহয় নয়, ঠিক এমন সুন্দর সম্পর্কগুলো সেই সময় ছিল।
1: আসলে রাধাকান্ত নন্দী যেভাবে তবলাটা বাজিয়েছিলেন, যে সুর নিয়ে তিনি অর্থাৎ মানববাবু খুঁতখুঁত করছিলেন যে নচিবাবুর সুরটা ঠিক তার মনে ধরছে না, কিন্তু রাধাকান্ত নন্দী যখন সেই তবলায় বোলটা তুললেন, মুখরাটা ধরলেন এবং নিজের করা গানের সুরটায় ঠিক এদিক ওদিক করে এরা দুজন কি করছে, এরা দুজন মানে মানববাবু আর রাধাকান্ত বাবু, সেটা কিন্তু শোনার জন্য নচিবাবু দরজার আড়ালে দাঁড়িয়েছিলেন, এবং যখন তৈরি হলো তখন যেটা তৈরি হলো সেটা কিন্তু মাস্টারপিস। আমরা এবার শুনে নেব।

0: 107 FM Rainbow. Shat Shure Sharani. Shat Shure Sharani.
1: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই যে গানটা আমরা শুনছিলাম, হ্যাঁ আমরা তার আগেই বলে গিয়েছিলাম যে পরপর দুটো গান শোনাবো। সেখানে নচিকেতা ঘোষ, মানে আমরা প্রথম গান যেটা শুনছিলাম এবং পরেরটাও নচিকেতা ঘোষ, আমরা নচিকেতার সুর, ঘোষের সুরের কথা বলছিলাম, সেই চলনের কথা বলছিলাম। সেখানে কিন্তু দুজন মানুষের কথা বলা হচ্ছে, যে গৌরীপ্রসন্ন মজুমদার এবং পুলক বন্দ্যোপাধ্যায় দুজনেই তার খুব কাছের ছিলেন নচিকেতা ঘোষের অবশ্যই। তো এবার তুমি খেয়াল করে একটুখানি দেখো যে এই যে লেখাটার কথা বলছি, এটা পুলক বন্দ্যোপাধ্যায় নিজের লেখা, এবং সেটা ওই যে সামনে যখন এই গল্পটা বলছিলাম আর কি, যে তিনি ওইভাবে বসেছেন এবং লেখা হয়েছে সেইখানে, ভাবতে গিয়ে আসলে বেশিরভাগ সময় তো মানববাবু মানেই শাস্ত্রীয় সঙ্গীত, ওস্তাদি গান এরকম একটা ছিল,
1: ধ্রুপদী সঙ্গীত।
0: হ্যাঁ, এই মহান শিল্পীকে মানে ভালোবেসে তিনি কিন্তু, ওই যে বললাম নচিকেতা ঘোষের তো আসলে ছিল মানে যে একেবারে জহুরির চোখ, তো সেজন্যই বোধহয় এইভাবে তিনি গানগুলো গেয়ে গাইয়ে নিতে পেরেছিলেন। তিনি জাত শিল্পী, সেই জন্যেই তার কণ্ঠে এই গানটা দিলেন। চলো আমরা একটা অন্য গান শুনে নিই বরং।

0: এই গান কিন্তু আর্কাইভাল রিলিজ অর্থাৎ অল ইন্ডিয়া রেডিওর রম্যগীতির নিজস্ব যে প্রোডাকশন সেখানে এই গান কিন্তু লিখেছেন কে, সুর করেছেন কে, ভি ভালসারা এবং শ্যামল গুপ্ত। এই মানুষের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক ছিল।
1: এই যে শ্যামল গুপ্ত, একটু একটু শুরু করি শ্যামল গুপ্তর সঙ্গে সম্পর্কের কথা দিয়ে, তারপরে না হয় তাদের কাজের কথায় আসবো। এই যে শ্যামল গুপ্ত মানুষটি, গীতিকার শ্যামল গুপ্ত মানবেন্দ্রবাবুর কিন্তু বহুকালের বন্ধু, এবং তখনও কিন্তু শ্যামল গুপ্তের সঙ্গে আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিয়ে হয়নি, তখন থেকেই কিন্তু তারা একেবারে অভিন্ন হৃদয় বন্ধু। এবং এই বন্ধুত্ব শুধুমাত্র কিন্তু দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, পরিবারের মধ্যেও তা ছিল, মানে দুই পরিবারও ছিল কিন্তু তারা একে অপরের ভীষণভাবে কাছের। এবং তারা যে কতটা কাছের সেইটা মানে বোঝাতে গিয়ে একটা রীতির কথা বলি, প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার সন্ধ্যা, অক্ষয় তৃতীয়ায় সন্ধ্যা মুখোপাধ্যায় নর্থ রোডে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে যেতে এবং এক কুঁচো জল, এক থালা ফল আর মিষ্টি নিয়ে যেতেন। এবং এ প্রথা কবে যে শুরু হয়েছিল, মানে তারা যে কবে শুরু করেছিলেন সেটা বলা মুশকিল, কিন্তু চলেছিল মানবেন্দ্রবাবুর জীবনের একেবারে প্রান্তবেলা পর্যন্ত।
0: কি অদ্ভুত না?
1: এবং দেখো মানে তারা তো একসঙ্গে অনেক কাজ করেছেন, আধুনিক গানে কাজ করেছেন, সিনেমায় কাজ করেছেন। শ্যামল গুপ্ত লেখা গান মানবেন্দ্র মুখোপাধ্যায় যতবার গিয়েছেন তা যেন অন্য মাত্রা পেয়েছে। এবং ওই যে বলে না যে মানে এই গীতিকার গান লিখছেন এই শিল্পীকে ভেবে, এরকম তো আকচার ঘটে থাকে। এবং মানে সেরকমই ওই মেটেরিয়া মেডিকার কাব্য, যদিও আজকে সিনেমার গল্প নয় তবু একবার উল্লেখ করলাম বরং যে মেটেরিয়া মেডিকার কাব্য, সেই গান যদিও ছুঁড়ে ফেলে দিয়েছিলেন মানব বাবু,
0: মানে সেটা নিয়ে বলতে হলে মোটামুটি একটা অনুষ্ঠান হয়ে যাবে,
1: অনুষ্ঠান চলে যাবে। আমরা বরং আবারও আধুনিক গানে ফিরে আসি। আধুনিক গানের গীতিকার শ্যামল গুপ্ত যখন গান লিখছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্য,
0: আর কি বলতো সেই সময়টা না, ওই অল ইন্ডিয়া রেডিওর কথাটা এই জন্যই এলো আমাদের প্রসঙ্গে এলো, যখন তখন তো রেডিওর একটা লাইভ ব্রডকাস্টের যুগ, মানে আমরাও ধরো ওই সময়টা দেখিনি আমরা কেউই, তো সেটা
1: অম্বালিকা দেখেছে, অম্বালিকা দেখেছে
0: একেবারেই না, এখানে তখন আমাদের এই বিল্ডিংটাও হয়নি, মানে আকাশবাণী যে অল ইন্ডিয়া রেডিওর আজকের যে আকাশবাণী ভবন সেটাও হয়নি তখন, সেটা ছিল গার্স্টিন প্লেসে। তো যাই হোক, এবার সেই সময় যাই হোক তিনি গান টান সবে করেছেন, অনুষ্ঠানের মাঝে বেশ কিছুটা সময় ফাঁকা ছিল, তো সেখানে অনেকেই অফিসেই কাটিয়ে দিতেন এবং ছাদে গেছেন সেই সময়, তো ছাদে গুনগুন করে গান গাইছেন। এবার আস্তে আস্তে সন্ধে নেমেছে সুন্দর। এবার কি হয়েছে, এই সময়টা একটা বহুশ্রুত ব্যাপার আছে, সেই সময় পাশেরটি হচ্ছে কবরস্থান, মানে গার্সিন প্লেস যে বাড়িটা যেখানে ছিল সেটি পাশে ছিল সেরকম, তো তাতে অনেকেরই খুব একটা গা করতেন না অনেকেই। কিন্তু সেদিন কি হলো, হঠাৎ করে একদম ভারী গলায় একজন বলছেন, মানব মানব। হ্যাঁ, চমকে উঠে পিছনে তাকিয়ে দেখছেন দুটো চোখ একেবারে জ্বলছে, এই কে গলা দিয়ে প্রায় আওয়াজই উঠছে না। তখন শ্যামল বাবু বলছেন, আমি শ্যামল, একটা গান লিখে ফেলেছি জানিস।

0: তিনি
1: শুনবি
0: হাতস্থ হয়েছেন একটু। ও আচ্ছা, তার মানে সত্যি সত্যি এটা শ্যামল, মানে ভূতটুত কিছু নয়। যাই হোক, তিনি বলছেন হ্যাঁ, সেখানেই শুনতে লাগলেন সেই গানের কলি, সেই যে তোমার কাজল চোখে যে গভীর ছায়া। আহা না, এত কথা বলতে হলে বলছি না আমরা, কারণ সে তো প্রেমের চিঠি যাকে বলে।
1: কিন্তু তারপরে কি হলো?
0: হ্যাঁ,
1: সারা শরীরে তো বিদ্যুৎ খেলে গেল, কারণ শেষ হতে ওই গানের কলি শোনানো শেষ হতেই বন্ধুকে পাকড়ে সোজা নিয়ে এলেন
0: পাঁচ নম্বর স্টুডিও।
1: সেখানে রাখা কি?
0: গ্র্যান্ড পিয়ানো। তারপর কি হলো বলতো? সেই গ্র্যান্ড পিয়ানোটা কোনোদিন খোলা থাকে না,
1: একদম তালা বন্ধ থাকত।
0: ঘরটাও কিন্তু মোটামুটি সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায়,
1: যেটা
0: আমাদের এখানে হয়ে থাকে আর কি, যে সন্ধ্যে ছটার পরে মোটামুটি
1: ইনস্ট্রুমেন্টের
0: ঘর বন্ধ হয়ে যায়। তো সেইটা কি হলো অদ্ভুত ভাবে, সেই দিনই যে কি ছিল, দরজার ল্যাচ ঘোরাতেই খুলে গেল, ডালায় হাত দেওয়াতে দেখা গেল সেটা উঠে গেল, ব্যাস। সেই গ্র্যান্ড পিয়ানোয় তৈরি হয়ে গেল বিখ্যাত গান, যাকে জীবনের শেষ দিন অবধি তিনি বলতেন ভূতে পাওয়া গান।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা কিন্তু একদমই বিশ্বাস করছি না যে আপনার ভালো লাগছে না, ভালো তো ভীষণ লাগছে,
1: কারণ ওইটাই তো বলেছেন, ভালো লাগে না তুমি না এলে, তাই না? আমরা না এলেও আপনাদের ভালো লাগে না, আমি জানি সেটাই। অম্বালিকা বিদেশের সাথে শুনছেন আপনি গান্ধরিয়া 107 FM রেনবো, রয়েছে আমরা আজকে একেবারে মানবেন্দ্রময়।
0: একদম, এই যে মানুষটি যিনি নিজে এত ভালো গান করতেন, এত ভালো সুর করতেন, সুরকার গীতিকাররা মানে তাকে গান দিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে যেতেন।
1: দেখো আমরা কিন্তু এই জন্য পরপর দেখো শ্যামল গুপ্ত এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়, মানে পরপর যে দুটো গান শোনালাম আমি, কিন্তু সেইটাও কম্বিনেশনটা একই রাখার চেষ্টা করলাম। এবং অদ্ভুত ভাবে দেখো সুরের চলনটা এটাতে, যে শাস্ত্রীয় সঙ্গীতে যে যাকে বারবার বলা হতো আর কি, যে তিনি ভীষণ ভাবে এই ধরনের গানগুলোর প্রতি একেবারে সুবিচার যাকে বলে, সেটা কিন্তু তিনি করতেন, তাই না?
0: এবং দেখো এই মানুষটির ফ্যান তো মানে কি বলবো, সেই বলা যায় যে বাংলা গানের শ্রোতা যারা তারা এই মানুষটিকে ভালো না বেসে তো পারেনি, তাই না? এবং এই মানুষটি কাকে ভালোবাসতেন, কোন গায়ককে ভীষণ মানে একেবারে ফ্যান ছিলেন তার, সেই গায়কের নাম হলো মেহেদী হাসান। এবং মেহেদী হাসান একবার শো করতে কলকাতায় এসেছেন, এবং মেহেদী হাসান কিন্তু শুনেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সম্পর্কে, শুনেছেন তার গান, এবং দর্শক আসনে রবীন্দ্রসদনে তিনি গাইতে এসেছেন, তার আগে তিনি শুনেছেন যে কলকাতায় আর একজন মেহেদী হাসান আছেন, তিনি মানবেন্দ্র মুখোপাধ্যায়। এবং সংগঠকদের সে কথা তিনি জানালেন, জানিয়ে বললেন যে আমার তার সঙ্গে আলাপ করার ভীষণ ইচ্ছা, মেহেদী হাসান বললেন। এবং দর্শক আসনে মানবেন্দ্রবাবু যখন বসে আছেন, তারা মেহেদী হাসানকে সেটা জানালেন, সংগঠকরা জানালেন, তখন উনি স্টেজে

0: উঠে প্রথমেই বললেন যে মানবেন্দ্রজি আপনি একবার উঠে দাঁড়াবেন, আমি একবার অন্তত আপনাকে দেখতে চাই। এই যে মানে আমার আরাধ্য যে, হ্যাঁ, সেই মানুষটি তাকে যে আরাধনা করে, তার যে পূজারী তাকে বলছে আপনি একবার উঠে দাঁড়াবেন, আমি আপনাকে দেখে নিজের জীবন ধন্য করতে চাই। মানে কি ছিল তখনকার সম্পর্ক, কি ছিল শিল্পীর প্রতি আর একজন শিল্পীর সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা।
1: ঠিক তাই, ঠিক এরকমই একটা গল্প তুমি যখন মুম্বাইয়ের ওইদিকে চলেই গেলে, একটা কথা একটু বলি যে লতা মঙ্গেশকরের সাথে হয়েছে, ঠিক এরকম ভাবে মানে পরিচয় পর্ব যাকে বলে, কলকাতায় হোপ 86 এরকম একটা অনুষ্ঠান হচ্ছে,
0: বিশাল অনুষ্ঠান হয়েছিল তখন,
1: মানে সারা ভারতের একেবারে বহু
0: বড় শিল্পীরা সেখানে পারফর্ম করেছিলেন,
1: তো যাই হোক সবটাই হয়েছে, সেখানে লতা মঙ্গেশকরও এসেছেন। গ্রিন রুমে তার সঙ্গে আলাপ করতে গেলেন বানবেন্দ্র মুখোপাধ্যায়, হাত জোড় করে প্রণাম করে বলতেই লতাজি ভুরু কুচকে একেবারে চমকে উঠে বললেন, মানবেন্দ্রজি হাঁ পুয়ো গানা গায়ে থে হম তো কুছ ভি নেহি গা পায়।
0: আচ্ছা কি ব্যাপার, কি মানে লতাজি বলছেন, হ্যাঁ, যাকে মানে ভারতে সুর সম্রাজ্ঞী বলা হয় তিনি বলছেন যে একেবারে হাম তো কুছ ভি নেহি গা পায় আপ জো গানা গায়। ব্যাপারটা হলো কি, সলিল চৌধুরীর সুরে একটা অসম্ভব শক্ত তাল লয় বাঁধা একটি গান মানবেন্দ্র মুখোপাধ্যায় ততদিনে রেকর্ড করে ফেলেছেন।
1: হ্যাঁ, মানে তখন তো ওই দুপিঠে মানে দুটো এরকম হতো, তাহলে সেখানে কি হয়েছিল, দুটো গান দুপিঠে ছিল, ঠিক আছে,
0: আমরা কিন্তু গান দুটোর নাম বলছি না,
1: দুটোই শুনবো কিন্তু আমরা, হ্যাঁ দুটোই কিন্তু শুনবো, পরপর একটু তাড়াতাড়ি করি না হলে শোনানো যাবে না। তো এর যখন মানে দ্বিতীয় গানটা যেটা বলছি, মানে প্রথমে আমরা সেটা শোনাবো, তার হিন্দি ভার্সনটা হবে। লতা মঙ্গেশকরের কাছে গেছেন সলিল বাবু, তো গান শুনে লতাজি বলছে, সলিলদা এই অসম্ভব, এ কেউ গাইতে পারবে না, মানে এত শক্ত সেই সুরের চলন
0: একেবারে। কিন্তু
1: সলিল চৌধুরী বলেছিলেন,
0: বলেছিলেন লতাজি এই গান কিন্তু বাংলায় অলরেডি রেকর্ডেড, আর সেই রেকর্ডটা কে করেছিলেন, মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: তাহলে ভাবো সেইখান থেকেই কিন্তু লতাজি একেবারে মুগ্ধ হয়েছিলেন। গানটা কোনটা শোনাই।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সলিল চৌধুরী ম্যাজিক, তাই তো? কিন্তু সেই ম্যাজিক চলতে থাকবে, স্টুডিওর ঘড়ি বলছে 56 হয়ে গেছে, তাই আমাদের আর হাতে সময় নেই, আমরা 12টা বেজে 2 মিনিটে আবার ফিরছি। ততক্ষণ আপনারা
1: যদিও গানে গানেই ফিরবো, সংবাদ বিরতির পরে অবশ্যই মানব বাবুর গান নিয়ে ফিরবো। আজকে আমরা পুরোপুরি মানবেন্দ্র মুখোপাধ্যায়কে নিয়েই রয়েছি। আপনিও থাকুন বিদিশ এবং অম্বালিকার সঙ্গে 107 FM রেইনবোতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরের ভিত্তি বর্ষ হিসেবে 2002 ধার্য করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ একটি স্বেচ্ছাসেবী সংস্থা দাখিল করা এ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন। ওই আবেদনে 1993কে ভিত্তি বর্ষ হিসেবে গণ্য করার কথা বলা হয়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার কার্ড ব্যবস্থাপনায় প্রশংসা করেছেন। তিনি এই ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনী বিধিতে এই নিয়ম যথাযথভাবে ব্যবহার করার পক্ষে সওয়াল করেন। মার্কিন রাষ্ট্রপতি বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থা নির্বাচন নিরাপত্তার উৎকৃষ্ট উদাহরণ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ভোটার শনাক্তকরণ প্রয়োজন বলে মন্তব্য করেন। তারাপীঠের হোটেলে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মালিক কল্যাণ আশিস পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকালই তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কলকাতায় আরও একটি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় গতকাল জানান, আসানসোল, বালুরঘাট, আলিপুরদুয়ার, কালিম্পং এবং সিউড়ি এই 5 জায়গায় ইতোমধ্যেই মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মাসের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। সমাজ মাধ্যমে ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। ধৃতের নাম জিন্নাতুল কিবরিয়া ওরফে টুটুল বেগ। ফেসবুকে মুগলে আজম এবং জিহাদি সাবিবিল্লা নামে দুটি অ্যাকাউন্ট থেকে নিয়মিত ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় ফসল নষ্ট করার অজুহাতে রাজ্য হাতি করিডোর বন্ধ করতে পারে না এই বলে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ এ ব্যাপারে কেন্দ্রকে গোটা দেশ জুড়ে সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া।

0: আমরা ফিরে এলাম আবারও 107 FM রেনবোয়, সংবাদ বিরতি, গান শুনিয়ে সবকিছুর পরে 12:05 হয়ে গেছে। বিদিশা এবং অম্বালিকা আবারও 107 FM রেনবোয়। আমরা ছিলামই, মাঝখানে ছোট্ট একটা বিরতি
1: ছিল, সংবাদ বিরতির পর ফিরে এসেছি। অম্বালিকা আর বিদিশা কিন্তু এখন মোটামুটি হয়েছে, যেটা কথা দিয়ে গেছিলাম ঠিক দুপুর একটা পর্যন্ত থাকছি আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সেই
0: গানে, তার সুরে আমরা বিভোর হয়ে আছি। আমরা মানে আমরা স্টুডিওতে আর আপনি রেডিও ওই পারে, তাই তো?
1: আধুনিক গান নিয়ে আমরা যেটা রয়েছি আর কি, সেই গানে আমরা যে গানটা শোনালাম মানে এই মুহূর্তে শুরু করলাম যেটা দিয়ে আর কি দ্বিতীয় হাফটা, সেটা হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর। সেই সময়টা কি হয়েছে জানো, লেখাটা অবশ্যই আনন্দ মুখোপাধ্যায় দুপীঠের জন্যই একদম প্রথম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গানটি শুরু করছেন সেই সময়, তাদের দুজনের একসাথে যে কাজ
0: চলা,
1: হ্যাঁ পথ চলাটা এটা দিয়ে শুরু হলো। তো সেই সময় তিনি যেভাবে ভেবে লিখেছেন বা গান করেছেন এই মুক্তছড়া কন্যা, তিনি বোধহয় একটু ছোট, মানে একেবারেই সেই কন্যাটি একটু ষোড়শী বা একটু ছোট, কিন্তু যারা তারা যখন গান করতে বসলেন এবং সেই
0: যাকে ভেবে করা হচ্ছে আর কি,
1: একদম
0: কাউকে তো কল্পনা করে এই গানটি লেখা হয়েছে,
1: এবং বিখ্যাত যে তবলিয়া রাধাকান্ত নন্দী, তারা দুজন যখন সেই তালবাদ্য এবং সবটা মিলিয়ে বসলেন, তিনি দেখছেন যে কোথাও গিয়ে সুরটা সরে সরে যাচ্ছে, একটু অন্যরকম ভাবে
0: জটিল হয়ে যাচ্ছে। আসলে গানের কথাগুলো তুমি যদি ভাবো একটু, যদি আমরা গানের কথাগুলোকে মনে করি, মুক্ত ছড়া নেই কো কন্যা নেই কো মনির হার, এবং এই যে আমার মনের মুক্ত আছে সেই মনের মুক্ত দিয়ে তোমাকে অলংকার গড়িয়ে দেব, তার মানে কি একটি নিরাভরণ কন্যা,
1: হ্যাঁ,
0: এবং তাকে মনে করে লেখা হয়েছে সেই গানখানি। কিন্তু যখন গানে সুরের চলন চলছে এবং গায়কই চলছে, সেটা যেন বড় জটিল হয়ে পড়ছে।
1: এবার কি হলো, সেখানে যখন রেকর্ডিং, মানে সেখানে পবিত্র মিত্র আর কি বিখ্যাত সেই সময়ের মানুষ আর কি, তো তিনি বলছেন না না একটু আড়ি করে গানটা গাওয়ার কথা মানবেন্দ্রবাবুকে বলছেন, কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে চুপ করে গেলেন। দেখলেন যেভাবে গানটা চলছে তার চলন যেভাবে হচ্ছে সেভাবে হতে থাকুক, আর অদ্ভুতভাবে দেখো গানটা কিন্তু ইতিহাস সৃষ্টি করলো ঠিক সেইভাবেই। অর্থাৎ তার গানের চলনে কোথাও কিন্তু কোনো ভুল হলো না। এভাবেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের যে
0: পথ চলাটা শুরু হলো,
1: শুরু হয়ে গেল। আরেকটা গান শুনে নি বরং তাদের দুজনের।

0: না উদাসী আমরা কেউ নই বলো, মানে তার গান শুনবো উদাস হয়ে যাবো? হ্যাঁ অবশ্যই, তার গানের যে প্রভাব সেই প্রভাবে আমাদের মনের মধ্যে নানা রকম অনুভূতি খেলা করতেই পারে, সেটা উদাসও হয়ে যেতে পারি, খুশিও হতে পারি, নানা রকমভাবে আবার প্রেমে একেবারে ডুবে যেতে পারি।
1: আসলে কি হয়েছে জানো তো, এই যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার নিজের বিভিন্ন লেখনীতে আমি দেখেছি তিনি মানে তার মানে ওখান থেকেই বলছেন যে সত্যি তো সলিল চৌধুরী জাত মানে শিল্পী, মানে তিনি তো চিনতেন মানুষকে যে কিভাবে কাকে দিয়ে, জহুরির চোখ তো তাদেরও ছিল
0: একদম।
1: হ্যাঁ, তো সেই জহুরির চোখ দিয়ে কিন্তু অদ্ভুত ভাবে তুমি ভেবে দেখো, মানে কাউকে কখনো কোনো ধরো টপ্পা সেটা প্রকাশ হচ্ছে আধুনিকভাবে। হ্যাঁ, যেটা আমরা এর আগে ওই গানটাতে শুনলাম আর কি, যে আমি বুঝিনি, মানে সেটা তো সত্যি মাইল ফলকের মতো, মানে ব্যাপারটা আমি পারিনি বুঝতে পারিনি এরকম। জানো এরবার একটা গানের কথা একটু বলবো, মানে যাকে বলে এবার সুধীন দাশগুপ্ত, মানে সলিল চৌধুরীর কথার পরে আমি কেন এই দুটো একসঙ্গে বললাম, সেটা হচ্ছে যে পপুলার মানে যখন হচ্ছেন তিনি বলছেন যে বিভিন্ন শিল্পীর কণ্ঠ তারা তাকে তাদের মতো করে ব্যবহার করেছেন। সেখানে যেটা হচ্ছে সেটা একটা অদ্ভুত সুন্দর রোমান্টিক গান, কিন্তু এটা কিন্তু

0: সঙ্গীত কোথাও একটা অন্যভাবে ব্যবহার করা হচ্ছে, তার গলাকে তার গায়ককে কিন্তু নানাভাবে ব্যবহার করা হয়েছে।
1: আসলে তার গান মানে গলার যে কি বলবো মানে
0: রেন্ডিশন যাকে বলা হয়,
1: রেন্ডিশন এবং সবচেয়ে বড় কথা তার যে গলার স্তর, তার যে গলার বেস,
0: ঠিক
1: সেটা এতটাই মানে তার সঙ্গীত শিক্ষার যে গোড়াটা এতটা মজবুত না, যে কারণে এবং সবচেয়ে বড় কথা তিনি যে পরিবেশে বেড়ে উঠছেন সেই পরিবেশে তিনি কাকে না দেখছেন, সেই যুগের তাবড়ো সঙ্গীত শিল্পীদের, তাবড়ো যন্ত্রশিল্পীদের তিনি তার বাড়িতে আনাগোনা করতে দেখছেন, তাদের অনুষ্ঠান শুনতে যাচ্ছেন, বাড়ির পরিবেশটাই গানের পরিবেশ, যে কারণে তাদের বাড়িকে এখনো লোকে গানের বাড়ি হিসেবে চেনে, মানে গানের বাড়ি নামে চেনে। তো সেই রকম পরিবেশে বড় হচ্ছে যে মানুষটি, সেই মানুষটির গলা যে এই রকম ভাবেই খেলবে, সে যেমন সুরই হোক না কেন, এ কথা বলাই বাহুল্য। আমরা গানে চলে যাব, একেবারে প্রাচ্য থেকে পাশ্চাত্য একেবারে সমানভাবে অনায়াসে তার গানের গলা চলে যেত।
0: সুধীন দাশগুপ্ত এভাবেই খেললেন।

0: যে কথা আমরা বলছিলাম না, যে ছোটবেলা থেকে তার যে বেড়ে ওঠার পরিবেশটা সেটাই ছিল ভীষণ সাংগীতিক,
1: একদম।
0: কারণ ঠাকুরদা যিনি ছিলেন, গজেন্দ্রনাথ ছিলেন অসম্ভব সঙ্গীত রসিক মানুষ, রজনীকান্ত সেনের সঙ্গে একই মেসে তিনি থাকতেন, ভক্তিগীতি হরিনামের গান এইসব তিনি গাইতেনও, এবং রজনীকান্ত সেন মানে তাদের মধ্যে বন্ধুত্বটা এতটাই গাঢ় ছিল যে গান লিখে গজেন্দ্রনাথকে দেখাতেন। বরিশালের উজিরপুরে যেখানে তাদের দেশের বাড়ি, সেখানে যে চণ্ডী মণ্ডপ ছিল সেখানে কিন্তু

0: গানের আসর লেগেই থাকতো সেখানে, কখনো হচ্ছে রাধাকৃষ্ণের লীলা কীর্তন, কখনো রয়ানি গান, কখনো মনসা মঙ্গলের আসর। এবং একটা কথা এখানে উল্লেখ করি, তার কিন্তু গানের জগতে আসাই কীর্তনাঙ্গের গানের হাত ধরেই, তাই না, যখন তিনি প্রথম আসছেন। আবার মাঝি মাল্লারাও গান গাইতেন সারিন্দা বাজিয়ে, সেখানে শাড়ি জারি ভাটিয়ালি সমস্ত ধরনের গান কিন্তু তিনি শুনেছেন। বাবা অতুলচন্দ্র যিনি ছিলেন, তিনি গান বাজনা না করলেও তাঁরই উৎসাহে দুই কাকা রত্নেশ্বর আর সিদ্ধেশ্বর গানের চর্চা করতেন। ওনাই ছিলেন কিন্তু মুকুজ্জ পরিবারের কীর্তন ধ্রুপদী গানের বাহক, এবং কাকাদের সঙ্গে হরিলুঠের আসরে রূপানুরাগ মান মাথুর গাইতে যেতেন ও বাড়ির পল্টন। পল্টন মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ডাকনাম,
1: ঠিক তাই,
0: যে নামে তাকে

0: শুনেছে। বাবা অতুলচন্দ্র যিনি ছিলেন, তিনি গান বাজনা না করলেও তাঁরই উৎসাহে দুই কাকা রত্নেশ্বর আর সিদ্ধেশ্বর গানের চর্চা করতেন। ওনাই ছিলেন কিন্তু মুখুজ্জে পরিবারের কীর্তন ধ্রুপদী গানের বাহক এবং কাকাদের সঙ্গে হরিলুঠের আসরে রূপানুরাগ মান মাথুর গাইতে যেতেন ও বাড়ির পল্টন। পল্টন মানে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ডাকনাম,
1: ঠিক তাই
0: যে নামে তাকে

0: কাকে বলে, সেই স্নেহের আবদারে এসডি নিচে দাঁড়িয়ে থাকতেন গ্যালারির নিচে, এবং যখন চিৎকার হতো, কোন একটা গোল হয়েছে, কিছু একটা মানে চরম উত্তেজনার মুহূর্ত, খুব চিৎকার হচ্ছে, তখন এসডি বলতেন, আরে চেঁচাই কাদের লোক, আমাদের না ওদের, মানে উনি আনন্দটা করবেন না করবেন না
1: সেটা তো বুঝতে পারছেন না।
0: এবং হতো কি, তোমার যদি মনে থাকে আমাদের ছোট্টবেলায় রঙিন রঙিন লম্বা লম্বা ওই চিনির লজেন্স পাওয়া যেত, বেশ লম্বা লম্বা চিনির লজেন্স গুলো, সেই লজেন্স গুলো সবুজ রঙের লজেন্স গুলো, যেহেতু ওই বিশেষ দলের জার্সির রং সবুজ মেরুন, সেহেতু হতো কি, মানববাবু মানে যারা ইস্ট বেঙ্গলের সমর্থক, মানববাবু ওরকম বেশ কয়েকটা ওরকম সবুজ লজেন্স নিয়ে যেতেন, এবং নিয়ে গিয়ে একটা করে লজেন্স এক একজন খেতেন, আর বলতেন এই মোহন বাগান রে খাইলাম।
1: ও আচ্ছা, এইটা দারুণ মজার। কিন্তু
0: হ্যাঁ, মানে খেলার যে উত্তেজনা সেটা কতটা, এবং নিজেও ক্রিকেট ফুটবল যথেষ্ট ভালো খেলতেন,
1: এবং এই ব্যাপারগুলো কিন্তু তাকে বলাই হয়। যে দেখো, তুমি তার গানের ক্ষেত্রে যে প্রভাবটা তুমি বলছিলে না, যে বিভিন্নভাবে আমরা দেখছিলাম যে সব দিকেরই তো গানের প্রভাব। আমরা যখন এই মানে পড়ার কথা বলছো তুমি, ধরো গানের ওখানে যাচ্ছেন, এই যে মেটেরিয়া মেডিকার কাব্য বা এই যে মানে এই সমস্ত লেখাগুলো তাদের কিন্তু এইভাবে এসেছে
0: একেবারে একেবারে,
1: মানে তার জীবন থেকে তো নেওয়া, এই তারা আসলে সেরকমই ছিলেন, তাই নয় কি? সেই জীবন সেরকম ভাবেই কাটিয়েছে। যাই হোক, আমরা পরপর বরং দুটো গান গাই, মানে গান গাই মানে গান শোনাই আর কি, শোনা মানে তার নিজের জীবনের কথা যখন আজ চলতে গিয়ে থমকে পিছে তিনি পিছে তাকিয়েছেন, সেটাও যেমন বললে সোনালি দিন, দুটো পরপর গান বরং শুনি, তাই না?
0: একদম।

শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
0: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে।

0: কি অদ্ভুত, তুমি দেখো যে একটা প্রেমিকার হৃদয়ে প্রেমিকের অনুভবকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন এই তার যে সুরসৃষ্টি, তার যে অনুবদ্য গলার কাজ, সেই সবটা। মানে ধরো মনে হয় যে কেমন যেন ছবি আঁকতে যেমন নানান রং লাগে, একটা গান গাইতেও তো কণ্ঠে বিষয় অনুযায়ী নানান রং লাগে, সেই সব কটা রং,
1: সুরের রং,
0: সুরের রংগুলো বোধ হয় তার কণ্ঠে একেবারে বিরাজমান যাকে বলে।
1: আচ্ছা, এইরকম নীলাম্বরী শাড়ি গায়ে কি তিনি বেলা মুখোপাধ্যায়কে দেখেছিলেন গলি দিয়ে হাঁটতে, এবং সেই দেখেই বোধ হয় প্রেমে হাবুডুবু খেয়েছিলেন
0: মানববাবু?
1: এবং ওই যে বাঙালপাড়ায় যে যেখানে তাদের বাড়ি ছিল, সেখানে কিন্তু গলির, এক্ষুনি বলছিলাম যে গলির মুখের একেবারে বাড়িটা সেটা ছিল বেলা বেলাদেবীর, এবং একদম শেষের বাড়িটি ছিল মানববাবুর। তো সেখান থেকেই প্রেম শুরু, কিন্তু প্রেমে কিন্তু পারিবারিক কোনো বাধা আসেনি, যদিও ছেলেটির তুলনায় মেয়েটির পরিবার যথেষ্ট সচ্ছল ছিল, বাবা ছিলেন কমান্ডিং অফিসার, কিন্তু তাতে কিন্তু দাদু দিদার কোনো আপত্তি ছিল না, একথা বলছেন কন্যা মানসী মুখোপাধ্যায়। এবং বলছেন যে মায়ের রীতিমতো বিয়ের আগেই বাড়িতে যাতায়াত ছিল, মানে শ্বশুর বাড়িতে বিয়ের আগেই তিনি আসতেন, মানে যেতেন আর কি, এবং খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন তার মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্বশুর শাশুড়ি।

0: জরুরি তাদের এই জামাইটিকে। এবং একবার হলো কি, মানস মুখোপাধ্যায় বলছেন যে দিদা একবার বলল, পল্টন তোমার জন্য একখানা জিনিস কিনেছি, আমি নিজে গিয়ে সেই জিনিসটা তৈরি করে এনেছি, তখন বিয়ে হবে আর কি, এরকম ব্যাপার, সমস্ত জিনিসপত্র কেনা চলছে, কেনাকাটা চলছে, শুধু একটা জিনিস শাশুড়ি মা তিনি জামাইকে না জিজ্ঞাসা করে কিনে ফেলেছেন।
1: আচ্ছা,
0: তো শুনে তো বললেন যে কি জিনিস কিনেছেন মা? তো উনি বললেন যে আমি একখানা হারমোনিয়াম কিনে এনেছি। ব্যাস, এ যেন আগুনে ঘৃতাহুতি হলো। সঙ্গে সঙ্গে জামাই তো একেবারে রেগে অগ্নিশর্মা বললেন, ইয়ে আপনি কি করেছেন, কেন করেছেন, আপনি জানেন ওটা বাজিয়ে কিনতে হয়, আপনি কি করে বুঝবেন ওটা ভালো হারমোনিয়াম? এবার তখন উনি বলছেন যে মামনি খুব ভুল করে ফেলেছেন আপনি। তো তখন বলছে কোত্থেকে কিনেছেন শুনি। তখন খুব দামি, মানে খুব নামি একটি ইনস্ট্রুমেন্টের,
1: হ্যাঁ,
0: একটা দোকানের নাম তিনি বলেন, ইনস্ট্রুমেন্ট যেখানে বিক্রি হতো সেরকম একটি দোকান। তাতে খানিকটা মানববাবুর রাগ পড়লো, কিন্তু তারপরে তিনি বললেন আচ্ছা সে দেখা যাক, আমি একটু হারমোনিয়ামটা বাজিয়ে দেখি। যে মা যে মানে যে যখনই তিনি বেলোটা ধরেছেন এবং রিডে হাতটি দিয়েছেন, তিনি চমকে উঠলেন, এই যে অসম্ভব সুরেলা হারমোনিয়াম। এবং তিনি যত বাজাচ্ছেন তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছেন, এবং সেই মুগ্ধতার আবেশে তিনি কি করলেন বলতো, মানে এমন পাগল মানুষ, হ্যাঁ, তিনি তার সেই মানে স্নেহের, স্নেহ বলবো না, শ্রদ্ধার, ভালোবাসার, আদরের মামনিকে পাঁজা কোলা করে তুলে ধেই ধেই করে নাচতে লাগলেন যে কি ভালো হারমোনিয়াম মামনি তুমি আমাকে উপহার হিসেবে দিয়ে, মানে দেওয়ার কথা ভেবেছো, উপহার হিসেবে নিয়ে এসেছো। এবং সেই হারমোনিয়াম এবং মানববাবু যেন এক অবিচ্ছেদ্য পর্ব হয়ে গেল। এরপরে তিনি যে অনুষ্ঠানেই গেছেন না কেন, ওই হারমোনিয়ামটি সঙ্গে রয়েছে, মানে সঙ্গে ছিল তার সব সময়। এবং মানে তিনি সেই হারমোনিয়াম এত বাজিয়েছেন, এত বাজিয়েছেন যে কিছু রিড আছে যেগুলো তার আঙুলের চাপে একটু একটু বসে গেছে, মানে বোঝা যাচ্ছে যে হারমোনিয়ামটি তার কাছে কতটা প্রিয় ছিল। এমনই মানে সেই আত্মভোলা সুর সাধক পাগলপারা মানুষ ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।
1: ঠিক,
0: আমরা বরং গানে চলে যাই, কি বলো?
1: চলো তাহলে তাই যাই।

0: তিনি মানে পরিবারের প্রতিও যে কতটা কি বলবো স্নেহপ্রবণ ছিলেন, কতটা দায়িত্বশীল ছিলেন, সেটা কিন্তু বোঝা যায় তার কন্যা যে সমস্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন, বাবা মেয়ের যে সম্পর্কের সমীকরণ
1: কথা।
0: হ্যাঁ, যদিও খুব তাড়াতাড়ি তিনি চলে গেলেন আমাদের ছেড়ে, কিন্তু তাহলেও যতটুকু তিনি বাবাকে পেয়েছেন, যতটুকু আমরা তাকে পেয়েছি, তিনি ভরিয়ে দিয়ে গেছেন, তার শ্রোতাদেরও ভরিয়েছেন, তার পরিবারকেও ভরিয়ে দিয়ে গেছেন। এবং মানসী মুখোপাধ্যায় তার কন্যা, বাবার সঙ্গে ছিল তার মজার সম্পর্ক, মানে মাকে ছাড়া চলতো না ঠিকই, কিন্তু বাবা অসম্ভব প্রিয়, মানে প্রিয় পাত্র ছিল কন্যা মানসীর কাছে। বাবার সঙ্গে চুটিয়ে মজা করা হতো, স্কুলে বাবা যখন নিতে যেত তখন কিরকম দুষ্টুমিটা করতেন মানববাবু, কন্যা মানসী স্কুল থেকে বেরিয়ে এসে দেখছে কেউ আসেনি তাকে নিতে। এবার আস্তে আস্তে স্বাভাবিক সমস্ত স্কুলের ছেলেমেয়েরা ধীরে ধীরে বাড়ি চলে যাচ্ছে, স্কুল চত্বর আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, এবার তো মেয়ে প্রায় কাঁদো কাঁদো, ঠিক সেই সময় এসে আলতো করে পিঠে চাপড় মেরে বলতেন ধাপ্পা। ওই যে কাঁদো কাঁদো মুখটার পরে ওই যে একটা আনন্দের উজ্জ্বল আভাস, সেটা দারুণ লাগতো না? আবার দেখো বাবার পিঠে পিঠ দিয়ে মেয়ে পড়াশোনা করছে, গান শিখছে, বাবা মেয়ের যে পড়ার বই, সেই পড়ার বইয়ের থেকে যেসব ছড়া রয়েছে সেই ছড়ায় সুর করে দিচ্ছে, সেই গান মেয়ে গেয়ে বেড়াচ্ছে। আবার কি, এই যে খেলা, হ্যাঁ, বাবা মেয়ে একসঙ্গে বসে রেডিওতে খেলা শুনছে, কারণ বাড়ি তো তখন পুরোপুরি মোহনবাগান সাপোর্টারদের দখলে, বাবা মেয়ে তো ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তাই তারা অন্য জায়গায় বসে গলদঘর্ম হয়ে রেডিও শুনছে। হ্যাঁ, এইরকম মানে নানা রকম মজার গল্প এবং বই পড়া, তিনি নানা রকম বই পড়তে ভালোবাসতেন এবং সেই অভ্যাস কিন্তু তিনি চালিয়ে দিয়ে গিয়েছিলেন মেয়ের মধ্যেও। এবং সবচেয়ে বড় কথা, গানের বীজ বপন করা।
1: আরো কি বলতো, অনেকটা বছর পর পিতৃসুলভ একটা ব্যাপার ছিল, তারা সে হয়তো ঘুমাচ্ছে, তাকে দেখতে চলে আসছেন। হ্যাঁ, সে ঘুমাচ্ছে অনেকটা রাতে, প্রায় 11:30-11:30 হয়তো বেজে গেছে, তারা দুজন একসাথে ফিরছেন, ফেরার সময় তাকে একটু আদর করে গেলেন। একটা সুন্দর যে সম্পর্কগুলো সেই সময় ছিল, একটা অদ্ভুত সুন্দর। একটা একটা গান শুনি, যে গানটা সত্যি আমার মনে হয় কেমন যেন তার নিজের কথা।

শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: তার সময়ের মানে এই গানটা শুনতে শুনতে আমার আসলে মনে পড়ে যাচ্ছিল, তুমি একটু আগে যে গল্পগুলো বলছিলে না, যে সেই তার ছোটবেলার কথা, তার ঠাকুরদার কথা বললে, সেই সঙ্গীত রসিক মানুষ, সেখানকার কথা বললে,
1: সেই বাংলাদেশের উজিরপুরের কথা,
0: একদম ভক্তিগীতি, হরিনামের গান, এই সমস্ত মানে শুনে আর কি সেইটা বড় হয়েছেন। তারপরে তাদের সেই দেশের বাড়ির যে চণ্ডী মণ্ডপ, সেখানে গান তো হতোই, সেখানে ওই যে লীলা কীর্তন, রায়ণী গান, মনসামঙ্গলের আসর, এটাও তিনি দেখেছেন। মাঝি মাল্লারাও গান গাইতো, সারিন্দা বাজিয়ে সেখানে গান হতো, শাড়ি জারি ভাটিয়ালি, এরকম কত কিছু মানে গান, মানে সেই মাঝিরা গাইতো তার নাম সংকীর্তন ওই সময়। মানে তুমি ভাবো সেখান থেকেই বোধহয় এই গানগুলোর মানে
1: ওই যে
0: কথাটা চলে এলো আর কি।
1: বলছেন না যে তার কন্যা বলছেন যে বাবা না কোনোদিন সেই সুর ভুলে যাননি, এবং বারে বারে সেই সুরের টানে, দেশের টানে তিনি কিন্তু ছুটে যেতেন সেখানে।
0: ঠিকই তো, মানে ওই জন্যই তো তুমি দেখো একদিকে সেই মায়া টান, মানে ওই যে তুমি তার আগে বলছিলে যে তাদের সাথে দেখা হয়েছে, বিশ্বদেব চট্টোপাধ্যায়, বারে গোলাম আলী, মানে তাদের জ্ঞান প্রকাশ করছে, মানে কাকের কার কথা বলতে গিয়ে কাটটা ছাড়বো আর কাটটা বলবো।
1: ঠিক ঠিক, একদম একদম। আবার দেখো এই যে আমরা মানে তার তিনি যাদের সংস্পর্শে বড় হয়েছেন, সেই মানুষগুলো যে শুধু তাকে একজন খুব পাকা গাইয়ে তৈরি করেছে, তাও তো তা শুধু নয়, একজন খুব ভালো মানুষ, একজন অত্যন্ত খোলা মনের মানুষ তৈরি করেছেন। এমন বোধহয় মানে তার কন্যা বলছেন যে এমন বোধহয় কোথাও শোনা যায় না যে মেয়ে বাবাকে বলছে বাবা আমার একজনকে ভালো লাগে, আমি একজনকে ভালোবাসি, এবং সেই কথা শুনে বাবা বিন্দুমাত্র রেগে তো গেলেনই না, উল্টে মেয়েকে একখানি গান লিখে উপহার দিলেন, একখানি প্রেমের গান লিখে উপহার দিলেন। এবং মেয়ে তখন বয়স সন্ধিতে, যখনই যাকে ভালো লাগছে বাবাকে এসে বলছে, এবং এরকম একবার হলো যে একজন বিশেষ ফুটবলারকে মেয়েটির বড় ভালো লাগতো, তো সেই ফুটবলারের বাড়ির কাছাকাছি অনুষ্ঠান ছিল, মানববাবু করলেন কি, সেই ফুটবলারকে দর্শক আসনে দেখেই তাকে ডেকে বসলেন, ডেকে বসলেন, বলে এই শোনো না ভাই, আমার মেয়ে ঠিক করেছে তোমাকে ছাড়া কাউকেই বিয়ে করবে না। মেয়ের তো তখন ধরনী দিদা হওয়া অবস্থা, তাহলে ভাবো বাবা মেয়ের মধ্যে সম্পর্কের যে মানে কি বলবো, সরল, কতটা সরল সম্পর্ক, কতটা খোলা সম্পর্ক, যে তারা একে অপরের সঙ্গে নিজের মনের কত গোপন কথা ভাগ করে নিতে পারত, তাই না?
0: ঠিক কথা।
1: এবং দেখো উনি যে চলে গেলেন, তখন একটি বিশেষ রেকর্ডিং চলছিল যেখানে পুরনো কলকাতা নিয়ে গান হচ্ছিল, সেখানে তিনি বলছেন যে আজকে তো ট্র্যাক রেকর্ড হবে, গাড়িতে করে যখন যাচ্ছে রেকর্ডিং স্টুডিওর দিকে, আজকে বরং তুমি গিয়ে দাও, বলে তিনি দুটোই গান শুনলেন মেয়ের গলায়, বললেন একদম ঠিক আছে, এবং পরে তিনি রেকর্ড করলেন। তারপরে আর কিন্তু তার ওই ডাবিংয়ের সময়, হ্যাঁ ডাবিংয়ের সময় করা হলো না, কারণ তিনি একদম ম্যাসিভ হাতেটাকে চলে গেলেন, কাউকে কিছু সুযোগ না দিয়েই, কাউকে কিছু করার সুযোগ না দিয়েই। তখন কিন্তু সে রেকর্ডিং স্টুডিও থেকে বলা হলো, রেকর্ডিং কোম্পানি থেকে বলা হলো যে বাকিটা তো কাজ তো হয়নি, ওই দুটো গান বাকি আছে, ওই দুটো গান তুমি গেয়ে দাও। এবং মানুষই দেখলেন যে ঠিক সেই দুটো গানই বাকি রয়েছে, যে দুটো গান তার বাবা তার গাড়িতে যেতে যেতে তাকে দিয়ে গাইয়ে বলেছিলেন যে না একদম ঠিক আছে তুমি এই দুটি গান গাইতে পারো।
0: ভেবে দেখো, মানে এটাই বোধহয় সেই যাকে বলে না যে
1: ওই ভাগ্যের ফের, নিয়তি, অদৃষ্ট, যাই বলো না কেন। তবে তিনি যতটুকু দিয়েছেন, মানে যতটুকু বলবো না, অনেক দিয়েছেন, অনেক, কিন্তু আমাদের তো পিপাসু মন, তাই আমাদের আর মন ভরে না। আজকে এই দু ঘন্টা পরিসরে আমরা কতটুকু তাকে ছুঁতে পারলাম জানি না, তাকে বহুবার তাকে নিয়ে, তার গান নিয়ে, তার বিভিন্ন ধরনের গান নিয়ে অনেক অনুষ্ঠান আকাশবাণীতে হয়েছে, ভবিষ্যতেও হবে। তবে আজকে তার এই জন্ম মাসে আমরা তাকে শ্রদ্ধা জানালাম।

0: শুধু এইটুকুনি কথা বলার যে যাদের সংস্পর্শে, তুমি যেটা বললে সেইটুকুনি বলি যে তাদের সংস্পর্শে এসে তিনি বোধহয় এই ব্যাপারটাই বারে বারেই তার চলন, তার সুরের চলনে, তার রামধনুতে, সুরের রামধনুতে যার চলাচল, তার রঙের খেলা বহুগামী হয়েছে, এ তো বড় কথা নয়। এই সমস্ত সুরের চলন নিয়েই আমরা আজকে একেবারে শেষ গানে যাব, তাই না? কারণ আর বোধহয় আমাদের হাতে সময় নেই, তাই আর কথা না বাড়িয়ে আমরা এই গানটা দিয়ে বরং শেষ করি। সে গানের কথা বলবো, মানে সেই সেইটুকুনি কথা যে গান দিয়ে আমরা
1: বিদিশা অম্বালিকা আজকের মতো গান দরিয়া শেষ করবে।
0: হ্যাঁ, শুধু ওই যে সেই বন্ধুত্বের কথা,
1: একদম
0: সন্ধ্যা শ্যামল এবং মানবেন্দ্র একটা জুটি, সেই গল্প তো ছিলই, সেই শ্যামল গুপ্ত মানবেন্দ্র মুখোপাধ্যায়,
1: আবারও একবার
0: গল্প দিয়েই শেষ করব আমরা এই গান, এই অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। বীরভূমের তারাপীঠে হোটেলে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য জেলা পুলিশ বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। এর নেতৃত্বে থাকবেন রামপুরহাটের এসডিপিও। এদিকে দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, বিধায়ক ধ্রুব সাহা গতকাল এই অগ্নিকাণ্ডে নিহত মেঘালয়ের একই পরিবারের পাঁচজনের নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলেন। জনগণনার কাজে শিক্ষকদের ছাড় দেওয়া হবে নাকি তাদেরকেও করতে হবে এই কাজ, রাজ্য সরকার তাদের সিদ্ধান্ত জানাতে ফের একদিন সময় চাইল কলকাতা হাইকোর্টের কাছে। বিচারপতি কৃষ্ণা রাও আগামীকাল রাজ্যের বক্তব্য শোনার পর নির্দেশ দেবেন এই মামলায়। কলকাতা হাইকোর্ট জাতিগত শংসাপত্র যাচাইয়ের বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি

অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতে এই মামলার নিষ্পত্তি না হওয়া বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের তিনি সূচনা করবেন বলে জানা গেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্রিত হয়েছেন। কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাতে নতুন রাজ্য ইনচার্জ নিয়োগ করেছেন। উত্তরপ্রদেশের ইনচার্জ হিসেবে বিনোদ তাওরেকে নিযুক্ত করা হয়েছে। ইরানের IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাক চ্যানেল সংক্রান্ত দাবি খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, এর আগে ইরানের সঙ্গে ওয়াশিংটনের গোপন যোগাযোগ ব্যবস্থা রয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক প্রবীর পালকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে দুই। গতকাল গভীর রাতে গ্রেপ্তার হন হোটেল মালিকের ছেলে কল্যাণ আশিস পাল। এই ঘটনায় সিট গঠন করল বীরভূম পুলিশ, নেতৃত্বে আছেন রামপুরহাটের এসডিপিও। কলকাতার জোড়াবাগানের ব্রজদুলাল স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। পরিত্যক্ত এই বাড়িতে বহু মানুষ বসবাস করতেন বলে জানা গেছে। বাড়ি ভেঙে পড়ায় অনেকেই আটকে পড়েন। দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে এটিসি ভবনে আজ ভোরে আগুন লেগে যায়। নিমিষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। বিশেষ কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর আগেই বন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বেতন ও ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। কলকাতার মুহুরকুঞ্জে আজ সবুজ স্বাধীনতা কর্মসূচির উদ্বোধনী মঞ্চ থেকে তিনি জানান, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের প্রায় 500 জন রেঞ্জারের মাসিক বেতন 5,000 টাকা, 500 জন বিট অফিসারের বেতন 5,000 টাকা এবং 650 জন ফরেস্ট গার্ডের বেতনও 5,000 টাকা করে বাড়ানো হবে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে 100টা 6 মারার মাইল ফলক স্পর্শ করলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। তিনি ভারতের প্রথম এবং বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসেবে কৃতিত্ব অর্জন করলেন। মাত্র 51তম টেস্টেই 100টা 6-এর মাইল ফলক ছুঁয়ে ঋষভ পন্থ সবচেয়ে দ্রুত এই রেকর্ড গড়লেন। এর আগে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকস 82টি টেস্টে এই সংখ্যায় পৌঁছেছিলেন। সরকার ভারতীয় ক্রীড়া পুরস্কার 2025-এর ঘোষণা করেছে। খেলাধুলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ভারতের মহিলা ব্যাডমিন্টন ডাবলস জ্যোতি ত্রিশা জলি ও পুল্লেল্লা গায়ত্রী গোপীচাঁদ সহ বিভিন্ন বিভাগের আরও 15 জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার প্রদান করা হবে। প্রবীণ ভারতীয় ফুটবলার ইসাইয়া অরুমায় নৈগমকে অর্জুন পুরস্কার সম্মানে ভূষিত করা হবে। এছাড়া অ্যাথলেটিক্স কোচ পরবীর সিং, বক্সিং কোচ ছোটলাল যাদব এবং শুটিং কোচ নেহা নন্দকুমার চবনকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক শিকার।

ওড়িয়া ভাষায় মূল কাহিনী ভগবতী চরণ পাণিগ্রাহী। বাংলা বেতার নাট্যরূপ সন্তু বসু। প্রযোজনা সৌমেন বসু।

0: হে মাধো।
1: হ্যাঁ মালিক।
0: দেখ কুড়া মাঝি ঘর কে আছে কি লাই।
1: হ্যাঁ মালিক।
0: বলবি মহাজন আসেছে, যা মু যাইছি।
1: হ্যাঁ মালিক।
2: এ কুড়া,
3: হাই আপা মহাজন অখন মানে।

0: Dediler bir somu buca gelam. Sun. Tin roz time dilam. E bite to chede tuhar ke chelle jete hobe.
1: Hajar mu kuthe jabo hajar?
0: Jahanname.
1: Hajar.
0: Salo. 2 saal se hamar ke jhoot bolchis. Chupa ke ghum chis. U chala ki au chelbe klai. Adalat tikka ye degree liya se chi. Tin roz ka andar bhita na chhaile. জবরদস্তি দখল লিব
1: ইটো তো অলে অলেজ্য মহাজন মু তো বিহার
0: সব হারাম যাবে তোর ধন্দাবাজি আমি মিটাইয়া দিব অলেজ্য অলে হে মাধো
2: হ্যাঁ মালিক
0: সালোকে থোড়া মেরামত করে দে
2: চল চল সালো চল সালো চল
3: জুবানী
0: মুর্গা পেড়িয়া হে মাধো চর দে হে কোড়া ই মায়ের তো কে
1: হজর আমার মেয়া হজর
0: আচ্ছা ঘরে জুবানী বেটি বেশ বগড়ি খেতে তো তোর উধার সোদ নিতে পারে উটা কে মূল্য যুব
1: নাই হজর ফাগুন মাইনা ওর সাথে তুব সব ঠিক হলে আছে দোয়া কর হজর
0: একে না কর সাদি মু দিয়া দিব শূন্য চিন্তা লাই হে মাধো
2: হ্যাঁ মালিক
0: মেয়েটাকে উঠায় লিয়া
1: হজর ছেড়ে দে হজর গড় ধরি ছেড়ে দে ছেড়ে দে
0: আরে তোমার বিটিয়া হামরা বিটিয়া তর রাইতে ঘর কা কাম কাজ করবে গাই ভৈস চরাবে খাবে দাবে জলান মে আরাম সে রবে কই চিন্তা লাই এ মাধো
2: মালিক
0: লিয়ে চল
2: চল
3: চল
2: চল আরে চল
3: চল
2: তুই মেরে বাপ যাবে চল ফেলি চল চল চল
1: মানে মানে রে ভগবান মেয়েটা জবরদস্তি উঠায় গেল

0: জবরদস্তি উঠায় নিয়ে গেল
1: গোবিন্দ সিং চৌকিদার সাথে নিয়ে আসেছিল জাপট।
2: কাকা তুই টুকচা আওয়াজ দিলি না কেনে?
1: মেয়ে টুকু বের বেগারি কাটাবে
2: জিতনা জলদি হো ও সালার গদি লুট করব। লোক চাই, হাতিয়ার চাই, মেয়েটাকে বাঁচাইতে হবে। লোক চাই, বহুত বহুত লোক।

0: কাল কুমারহাট থেকে খাজাঞ্চি বাবু মোটা খাজনা নিয়ে যাবে এই মৌকা হামলোক ইয়ে খাজনা লুট করব জঙ্গলের ভিতর হাতিয়ার নিয়ে সব তৈরি থাকবি শিকার আসবে তো
1: লেকিন হশিয়ার
0: ঠিক আছে
1: খাজাঞ্চি বাবুর সাথে সিপাহী থাকবে সাবধান।

0: ওকে ওকে
1: সব সব বিনয় একটু সোল দিয়ে আসেছে, চিল্লাচ্ছে, আমার দিমাগ খারাপ করে দিচ্ছে।
0: শোনো, তুমি কাম করো, উসকো বুলাও।
1: জি সাহেব।
2: এহি মাউকা সাহেব, কথা করো, মোর এখানে থাকাটো ঠিক হবে লাই, সন্দেহ কইবে, মু পাশের কামরায় যাইছি। সাহেব, টাকার লুপ দেখাও।
0: Well, let me try.
1: Sir.
3: Yes, sir. My work sister is very busy.
0: Hamid, you go.
1: Yes, sir.
0: How much time do you have to work sister?
3: 5 taka.
0: Bas? Only? 5 taka?
3: 5 taka.
0: Khenwa, তোমার কি আমি ৫০০ টাকা বকশিশ দেব?
3: ৫০০ বাপরে,
0: তোর ঘর বানাই দেব।
3: সচ সচ হজুর,
0: সাহেব কবি ঝুট বলে না কিনবা। ১০০ টাকা আমি আগাম আগাম দিলাম, আগের শিকার শিকার তো করে দিবে তো আর ৪০০ টাকা মিলবে, সব মিলে ৫০০ টাকা। লেকিন আমার কাম তো না হবে তো ও টাকা তোমাকে ওয়াপস দিতে
3: হবে। জান কবুল, শিকার তোমারকে জরুর মিলবে সাহেব। ঘিনুয়া পুন শিকারে ডরাইলা, আর ঘিনুয়া লিসান ভি কবি বেকার যায় না, একটু খেয়াল রাখিস। বল বল বল, কোন সা শিকার? বল বল, কোন সা শিকার?
0: নাই নাই আভি নাই, আভি থোড়া নাস্তা পানি কর, পিছে বলবো।
3: তু নিশ্চিত জান সাহেব, মোর জান তো চলে যাবে, তোমার শিকার জরুর মিলবে।

0: 500 টাকা বকশিস? সাহেব দিব্যি বলেছে? এ ঘিনুয়া ঘিনুয়া রে, কা সুসছিস? দিন ভর জঙ্গলে জানোয়ারের পিছে পিছে ছুটিস, ডর লাগে।
1: জানোয়ার মার লাই বিলাই মোদের জান তো কই ভাও আছে? জিন্দগি ভর শুধু লড়াই লড়াই লড়াই, লেকিন শিকার
0: কোন সা শিকার?
1: বহুত খতরনাক। জান তো ইধার 500 টাকা উদ্ধার, লেকিন 500 টাকা মুছাইর বলাই মোদের মোদের মোদের ঘর জমিন জিরে থাক টুকচা সুখের মুখ দেখব। এই শিকার মুখ করবই করব আধি, এই শিকার মুখ করবই অর্থ গুলান টকা।
0: তিহার সাথে হাতে যেয়ে মুয়ে টলি মুনি হান্ডির কড়াই লিপব, লক্ষ্মীর পট লিপব, গন্ধের তেল কড়ুয়া তেল কাঙ্গি মিলব।
1: লেকিন বক্সিস মিলি তব না?
0: কেনে বক্সিস মিলবেক নাই কেনে? ভগবান এত লিদা হবেক লাই, তুই তো জিন্দগি মে কই পাপ করিস লাই, তো ভগবানের দোয়া লিশ্চই হবেক, দেখ লিশ্চই।
1: ভগবানের কাছে দোয়া মাং।

এই শিকারটা যেন মো সাহেবকে দিয়ে আসতে পারি। হে ভগবান, হে ভগবান, পেটের লাগে যো পাপ করি আমরাকে

0: শীতকাল সাঁঝের বেলায় ঘর ছেড়ে চিকনুয়া আর এক সাঁঝ আসলো ওখানে ঘরে ফিরল না মনিষ্ঠ। গ্রামে এত বড় সত্যনাশ হলো, ঝাপর সিং যে খুন হলো, আর এই লোকটার দেখা লাই গো। কোথায় ছিলে দিন ভর?
1: জঙ্গলে। এই তোরা পানি দে রা।
0: হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তু ঘরে না ফিরলে মনটা ছটফটা এটো ভাবিসলা?

0: এদিকে গ্রামে তো চাপর সিং খুন হয়ে গেছে।
1: কোন চাপর?
0: হ্যাঁ, লদিকে নারী ওয়ান লাশ পড়ে ছিল, মুড়া তো কেটে নিয়ে যাচ্ছে।
1: লোক আপনার স্বার্থ খেলে সব কিছু করতে পারে রে আন্টি। স্বার্থ স্বার্থ স্বার্থ
0: লোকে বলছে গোবিন্দ সিং খুন করেছে।
1: লোকে বলছে?
0: হ্যাঁ,
1: গোবিন্দ সিং। হ্যাঁ, হতে পারে হতে পারে।
0: তোহার কি শিকার মিলল তো?
1: শিকার?
0: সাহেব বকশিশ দিচ্ছে।
1: মনটা বড় খারাপ হয়ে গেল। ছাপট ছাপট সান্তালদের চিগরি তো আসছিল। বড় আফসোস কা বাত রে আদি। লুপ লুপ লুপ শুনলে।

0: হে মাধব।
1: হ্যাঁ মালিক।
0: দেখ।
1: হ্যাঁ মালিক।
2: খুন তো না দেখলে মূর্তি মা তো ঠান্ডা হবে ইস বদলা মুলি বয়ল চল চল চল চল চল চল চল।

0: Bloody bee.
1: দূর রোজ হয়ে গেল, এই মনিষ্ট ঘরে ফিরবার মন লাইলা গো। সাহেবের কাছে বক্সেস লিতে গেল তো, একটু দেরি তো হয়লা। তবে কি জঙ্গলের জানোয়ার আসছে? যাই যাই, কি মানে তু ঘরে সিধাতে দে, এখন খানি বুইছে বুইছে। বললাম তো সাহেবের কোঠিতে কাম করছে,
2: ভেঙে আসিছে।
1: সাহেব তো শয়তান, আর আমি তো রোজ রাতে সোনা সোনা দে গিনুয়াকে পরশু সিপাহী পকড় কে লিয়ে যেছে। কেনে
2: গোবিন্দ মহাজন কে ঘিনুয়া খুন করছে।
1: কাল রাতের আধারে আমি চাচা সাহেবের কোঠি থেকে ভাগাই দিয়ে বললে তো চল দে যা ঘিনুয়ার বউটুকে খবর কর। ওর বললে
3: চুপ চাপ।

0: শিকার নাটকটি এখানেই শেষ হল। ওড়িয়া ভাষায় মূল কাহিনী ভগবতী চরণ পাণিগ্রাহী, বাংলা বেতার নাট্যরূপ সন্তু বসু। অভিনয় করেছেন ব্রাউন, স্বরাজ বসু, গোবিন্দ, বিপ্লব কেতন চক্রবর্তী, ঝাপট সিং, অতনু রায়, হামিদ, চঞ্চল মুখোপাধ্যায়, কুড়া, সুতেজ সাত্বিক, ভাদু, কপিল বন্দ্যোপাধ্যায়, মাধব, দীপঙ্কর সেন, ওসি, সব্যসাচী দাশগুপ্ত, জৎ সাহেব, দেবাশিস বসু, মানি, শর্মিলা ঘোষ, আধি, রূপশ্রী কাহালি ও ঘিনুয়ার ভূমিকায় দেবেশ রায়চৌধুরী। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সৌমেন বসু।
1: বাংলা নাটকের পর এবার আধুনিক গান, শিল্পী মানসী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আধুনিক গানে এবারে শিল্পী শঙ্খ বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের হলদিয়া যাচ্ছেন। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় জেলার বন্যা পরিস্থিতিরও খানিকটা উন্নতি হয়েছে। বিভিন্ন প্লাবিত অঞ্চল থেকে জল নামতে শুরু করেছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ বন্যা কবলিত চণ্ডীপুর, ভগবানপুর ও পটাশপুর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর আগেই বন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বেতন ও ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। কলকাতার মোহরকুঞ্জে আজ সবুজ স্বাধীনতা কর্মসূচির উদ্বোধনী মঞ্চ থেকে তিনি জানান, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের প্রায় 500 জন রেঞ্জারের মাসিক বেতন 5000 টাকা, 500 জন বিট অফিসারের বেতন 5000 টাকা এবং 650 জন ফরেস্ট গার্ডের বেতনও 5000 টাকা করে বাড়ানো হবে। পাশাপাশি 1500 জন বন সহায়কের মাসিক ভাতা 10000 টাকা থেকে বাড়িয়ে 12000 টাকা করা হচ্ছে। পুজোর আগেই এই বর্ধিত সুবিধা কার্যকর হবে। জনগণনার কাজে শিক্ষকদের ছাড় দেওয়া হবে নাকি তাদেরকেও করতে হবে এই কাজ রাজ্য তাদেরকে সিদ্ধান্ত জানাতে ফের একদিন সময় চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও আগামীকাল রাজ্যের বক্তব্য শোনার পর নির্দেশ দেবেন এই মামলায়। গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশ এবং তার সংলগ্ন এলাকায় পশ্চিমে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। শেষ র্যাডার পর্যবেক্ষণ অনুযায়ী নিম্নচাপটি রাঁচি থেকে 100 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছিল। আগামী 24 ঘন্টায় এটি আরও উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে, তবে পশ্চিমের কয়েকটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির জেরে দ্রুত জলস্তর বাড়ছে দামোদর নদে। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে টানা জল ছাড়ার কারণে দুর্গাপুর ব্যারেজেও জলের চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘক্ষণ ধরে টানা বৃষ্টির জেরে পুরুলিয়া

0: বিভিন্ন এলাকা জলমগ্ন। সাধারণত খরাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পুরুলিয়ায় ভারী বৃষ্টিতে একদিকে যেমন তীব্র গরম এবং জলের সমস্যা থেকে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন, অন্যদিকে বিভিন্ন এলাকায় জল জমে দুর্ভোগ বেড়েছে। এরই মধ্যে জলের তীব্র স্রোতে বাইক সহ ভেসে যেতে দেখা গেছে এক বাইক আরোহীকে। পরে স্থানীয়দের তৎপরতায় তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়। পুরুলিয়া বরাকর স্টেট হাইওয়ে থেকে বাঁকুড়ার দিকে যাওয়া মূল সড়কের বেশ কিছু অংশ জলের তলায়। ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের টানা 24 দিনের আন্দোলনের চাপে JSSC CGL পরীক্ষা বাতিল করেছে রাজ্যের সরকার। এর পাশাপাশি বেসরকারি সংস্থা TDPL এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ প্রক্রিয়াও বাতিল করা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের CBI তদন্তের দাবির বিষয়টি অমীমাংসিত থেকে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার আইডি কার্ড ব্যবহার করার ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধিকে আরও কঠোর করার ক্ষেত্রে এটি এক আদর্শ হিসেবে উল্লেখ করেন তিনি। আমেরিকান ভোটারদের শনাক্তকরণের নিয়ম আরও কঠোর করার কথা পুনর্ব্যক্ত করে তিনি ভারতের নির্বাচনী ব্যবস্থারকে একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন। গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর অংশ এবং তার সংলগ্ন এলাকায় পশ্চিম উত্তর পশ্চিমে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। শেষ রাডার পর্যবেক্ষণ অনুসারে নিম্নচাপটি রাঁচি থেকে 100 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থান করছিল। আগামী 24 ঘন্টায় এটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: Rainbow Time Check. Rainbow Time Check. ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 4:08, আর তুমি কি শুনছো সেটা হয়তো তুমি জানো, কিন্তু কার কার সঙ্গে শুনছো? শুনছো আর যে মধুরিমা এন্ড আর যে উষসের সঙ্গে, কিন্তু কি শুনছো?
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়েস, ক্যাফে কলকাতায় সঙ্গে আছি উষসী আর মধুরিমা, আর আমাদের আজকে কিন্তু গানের সঙ্গে সঙ্গে একদম শুরু হয়ে গেছে। 6:30 পর্যন্ত সঙ্গে আছি, আর 9903652992 তোমার সাথে আড্ডা হবে, কিন্তু কি নিয়ে হবে সেটা এক্ষুনি বলবো না।
2: এক্স্যাক্টলি, তাই আর সব থেকে বড় কথা এই যে জব হাওয়ায় সোনাতি হ্যাঁ, আমার মনে হয় যে এই মুহূর্তে হাওয়া, বাতাস, বৃষ্টি, বাদল, রোদ, মানে কি না যে তোমাকে শোনাচ্ছে না। সব থেকে মজার ব্যাপারটা কি জানো তো, মানে আমি আর উষসী যখন আর কি শো করতে আসি, ঠিক সেই দিনই ওয়েদারটা একটা অদ্ভুত মুডে চলে যায়। মানে ঠিক আমাদের দুরকম দুজনের
0: আতঙ্কটা না এক্স্যাক্টলি আমার গতকাল রাত্রির থেকে হচ্ছিল। আমি ভাবছিলাম মানে কালকে রাত্রে যে পরিমাণে বৃষ্টিটা হয়েছে এবং গতকাল সারাদিন যে তুমুল বৃষ্টিটা হয়েছে, আমি ভাবলাম আগামীকাল তো আমার আর মধুরিমার অনুষ্ঠান, নিশ্চয়ই আবারও আমাদের দুজনকে ডুব সাঁতার দিতে দিতে মোটামুটি এক গলা জলে, মানে ওই যেভাবেই হোক, সাঁতরে হোক, ভেসে হোক, ডুবে হোক, এসে লাইফটা করতে হবে। এবং এই আশঙ্কাটা যখন সকালের মোটামুটি একটা মিটিমিটি রোদ এসে দূরে সরিয়ে দিল, তখন আমি আতঙ্কিত, তাহলে কি ফেরার পথে ডুবতে হবে?
2: হ্যাঁ, মানে মোটামুটি আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে যে ডুবলাম কিনা জানি না, একদিকে ভিজলাম যখন আমি বেরোলাম, তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তারপরে আমি যখন স্টুডিওতে ঢোকার ঠিক আগের রাস্তাতে, তখন মোটামুটি রোদে আমার গা পুড়িয়ে দিচ্ছিল। তো এইরকম আমি সেই দুতরফা ব্যাপারকে নিজের কাঁধে বয়ে আমি চলে এসেছি যাতে তোমার সঙ্গে আড্ডায়। কিন্তু বেসিক্যালি আজকে আমি আর উষসী, বুঝতেই পারছো, আড্ডা মানেই একটা লম্বা প্রলম্বিত আড্ডা হবে, তার মধ্যে কিছুটা পাগলামি থাকবে, কিছুটা আনন্দ থাকবে, আর কিছুটা তোমাদের সঙ্গে বিশাল বিশাল বিশাল একটা বিষয় গল্প হবে, বুঝলে তো। কিন্তু সেটার জন্য আপাতত তোমরা যারা আর কি আমাদের মেসেজ করবে 9903652992, তাদেরকে আমরা যেটা বলবো সেটা গানে গানে শোনাবো, বুঝলে তো। শুনতে থাকো, ফিরছি 3:36 পরে। ট্যাং ট্যাং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আমি ট্রাফিক কন্ট্রোল থেকে বলছি, এই মুহূর্তে শহরে যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে, আর তবে আজকে মিটিং মিছিল যেগুলো ছিল সবই প্রায় মিটে গেছে। তো এই সময় পরবর্তী সময় আর কিন্তু অফিসিয়ালি কোনো মিটিং মিছিল কিছু নেই, তাই আশা রাখা যায় ভারী বৃষ্টি যদি না হয় তাহলে ট্রাফিক স্বাভাবিক থাকে। নমস্কার।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: তুমি শুনছো ক্যাফে কলকাতা, তোমার সঙ্গে আছে মধু, মানে আছে মধু আর আর যে উষশী। আর বলেছি যে আজকে তোমার সাথে আমাদের 9903653992 আড্ডা হবে,
2: একদমই তাই।
1: কিন্তু
2: কিন্তু কিন্তু তুমি যেভাবে ঝাঁপিয়ে পড়লে না,
1: হ্যাঁ হ্যাঁ,
2: সেইভাবে
1: তোমার উপর
2: না, মানে এই যে মাইক্রোফোনের উপর আছে, আমি এরকম ভাবে কখন ঝাঁপিয়ে পড়ি বলো তো, যখন ওই ঘুড়িটা কেটে পড়ে তখন জাস্ট আমি ঝাঁপিয়ে, মানে ঘুড়িটাকে আমি তো ওড়াতে পারি না, কিন্তু আমার ওই কাটা ঘুড়িটা চাই।
1: এই দাঁড়াও, সাসপেন্সের আগে সাসপেন্স সেভাবে ভেঙে দিতে নেই।
2: আচ্ছা
1: একটু বাজনা বাজিয়ে দিই, তারপরে বলছি যে ও কেন ঘুড়ি নিয়ে ঘোরাঘুরি করছে।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং।

0: কাটিং।
1: ইয়েস, আজকে 9903659992 তে আমরা ছড়া কাটবো, মানে প্রচুর ছড়া ছড়িয়ে পড়বে আমাদের
2: চারপাশে,
1: এই চারপাশে। আর আজকের ছড়া কাটিং এর মানে যেটা আমরা ওই একটু আগেও ঘোড়া নিয়ে ঘুরি ঘুরি করছিল না, মানে ঘোড়া না সরি মানে ইয়ে সরি মানে ঘুরি ঘুরি,
2: হ্যাঁ মানে বৃষ্টি বাদলা হচ্ছে, তুমি জলে ভেসে যাচ্ছ, ডুবে যাচ্ছ, কাদায় তোমার পা ডুবে যাচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে, কিন্তু ঘোড়া তার জন্য
1: না, মানে ঘুড়ি থেকে ঘোড়া হয়ে গেছে। আমি না আই মানে ওই যে বলে না দ্য স্কাই ইজ দ্য লিমিট, আমি কখনো ছোট জিনিসে থাকতে পারি না,
2: তাই জন্য ঘোড়ার মানে ঘুড়ির বদলে আকাশে ঘোড়া উড়বে, ঠিক
1: আছে। হ্যাঁ হ্যাঁ, তো আজকে আমাদের ছড়া কাটিংটা কি কি
2: আজকে ছড়া কাটিংটা হঠাৎ করেই ইচ্ছে হলো উড়েই যাব আমি।
1: ইয়েস, হঠাৎ করেই ইচ্ছে হলো উড়েই যাব আমি। তারপরে তারপরের লাইনটা লিখতে হবে তোমাকে 9903659992 তে। উষশী আর মধু রয়েছে, আর আজকে এই যে ভরা মঙ্গলবার, মানে কালকে জাস্ট সোমবার থেকে উইকটা শুরু হয়েছে, এই উইকটা কাটাতে হবে। আজকে এই যে 17 গিয়ে এই যে আজকে 18 আগস্ট, মানে আগস্টেরও আমরা মিডল পয়েন্ট ছেড়ে চলে গেছি। স্বাধীনতা দিবসের যে ছুটিগুলো ছিল, স্বাধীনতা দিবস
2: সমস্ত কাটিয়ে ফেলেছি মোটামুটিভাবে। তবে হ্যাঁ, আপাতত আসছে আসছে রাখি, আসছে সামনে অনেক ইভেন্ট রয়েছে, তো সেই সমস্ত ইভেন্টের জন্য
1: আমি 10 দিন বাকি হ্যাঁ,
2: যাই হোক আসছে তো, সামথিং ইজ কামিং, ঠিক আছে, ছুটি ইজ কামিং, ঠিক আছে,
1: নিউ ইয়ারও আসছে, তাহলে ক্রিসমাসও আসছে,
2: একদম তাই, সমস্ত কিছু আসছে, কিন্তু তার মাঝখানে তোমার দিনগুলো আরেকটু মানে স্মুথ করে দেওয়ার জন্য কিন্তু এই 107 FM রেনবো ক্যাফে কলকাতার আড্ডায় আসা। আর এই মুহূর্তে তোমার জন্য কিন্তু ছড়া কাটিং অলরেডি উষশী বলে দিয়েছে, আরও একবার উষশী আজকে ছড়া কাটিংটা তোমার জন্য।
1: হঠাৎ করেই ইচ্ছে হলো উড়েই যাব আমি। তারপর তারপর না হয় আপাতত গানেই গানেই উষশী মধুরিমার সাথে তুমিও উড়ো, আর 9903659992 তে তোমার ছড়া উড়ে উড়ে আসুক।

0: হ্যাঁ, আমি বাউন্ডুলে ঘুরি কি না জানি না, কিন্তু আপাতত আমাদের যেটা টপিক ছিল সেটার মধ্যে ঘুরি ছিল, এবং সেটা নিয়েই কিন্তু আজকে তোমার এবং আমাদের ছড়া কাটিংয়ের ঘোরাঘুরি হবে। টপিকটা হঠাৎ করেই ইচ্ছে হলো উড়েই যাব আমি। আর এই যে উড়ে যাওয়া, এই উড়ে যাওয়ার জন্যে কিন্তু ফিগার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যতই বলি উড়ে যাওয়ার জন্য ডানা লাগে না, মন লাগে, কিন্তু আমি যদি কোথাও আমার এই দশমন চেহারা নিয়ে বসে যাই, সেখান থেকে কিন্তু উঠতে মুঠিয়ে পারবো না।
1: আহা, এরকম করে মানে বডি শেমিং করতে নেই,
0: নিজের করছি।
1: দেখো, আমাদের মন কিন্তু সর্বদাই উঠতে চায়, সর্বদাই উঠতে চায়।
0: ও আচ্ছা,
1: আমি উড়বো, ঠিক আছে, আমার যত যাই হোক না কেন আমি উড়বো।
0: না না, তুমি তো স্লিম অ্যান্ড ট্রিম, আমি তোমাকে নিয়ে কোনো দ্বন্দ্বই প্রকাশ করিনি। আমার যত দ্বন্দ্ব, যত দ্বিধা, যত সংশয়, যত অনুশোচনা, অনুতাপ, আর বাংলা শব্দ বলবো
1: না,
0: থ্যাংক ইউ, এগুলো সব আমার নিজেকে নিয়ে। কিন্তু এই যে কেন বললাম, এই যে রোগা হওয়ার ব্যাপারটা, রোগা হওয়ার সাথে এই বিকেল গড়িয়ে সন্ধ্যের একটা খুব মিল আছে, সেটা কি তুমি জানো?
1: কিরকম বলো তো?
0: এই বিকেল এই যে হয়েছে, এখন তোমার মনটা কি করছে, মানে যেটা তুমি আপাতত 6:30 আগে পাবে না?
1: 1 2 চা চা চা,
0: 3 4 চা চা চা,
1: মানে সময় যেখানেই যাক না কেন মনটা কিন্তু ভীষণ ভাবে চা চা।
0: শুধু এইটা এখন ঘড়ির কাঁটা বলছে 4:28 হয়ে 30 সেকেন্ড, সেই কারণে নয়, আমি মোটামুটি যখন ওই একটা অদ্ভুত রোদ, কিন্তু আকাশের দিকে তাকিয়েই মনে হচ্ছে বৃষ্টি পড়বে, তখনও আমার স্টুডিওতে যোগার আগে মনে হচ্ছিলো এক কাপ চা খেয়ে এলে হতো। এইটা অলওয়েজই আমাদের মনে হয়, কিন্তু চায়ের সাথে ফিগার এবং স্পেশালি ডাইজেশনের ভীষণ সম্পর্ক রয়েছে।
1: তাই কিরকম বলো?
0: মানে যেমন ধরো, এই যে বিকেলবেলা আমরা চা খাই, ইদানিংকালে এটা ভীষণ হয়েছে, এটা আমার বলার কোনো জরুরি বিষয় নয়, এটা এখন প্রত্যেকেই জানে, অনেক কাল আগেই আমাদের অনেকের বাড়িতেই দুধ চায়ের পার্ট অনেক বাড়িতেই গেছে।
1: হ্যাঁ সত্যি তাই।
0: হ্যাঁ, লিকার চা বহুকাল আগে আমাদের ভীষণ ভীষণ ট্রেন্ডিং এবং হট ফেভারিট হয়ে গেছে, ইদানিংকালে আবার জেন জি, মানে আমরা মিলেনিয়ালরাও মোটামুটি জেন জির সঙ্গে গ্রিন টি, তারপরে জিঞ্জার টি ইত্যাদি ইত্যাদি বহু জিনিসে হাত পাকিয়েছি, যাতে ওই বলে যে গ্রিন টি খেলে নাকি ওয়েট কন্ট্রোলে থাকে, এবং যারা বেশ হেলদি বা মোটা তাদেরও নাকি ওয়েট কমাতেও নাকি ভীষণ সাহায্য করে গ্রিন টি। তার সঙ্গে আর একটা জিনিসও আছে, অনেকেই অনেকবার চা খান, যেমন আমি প্রচুরবার চা খেলে যেটা হয় পেট ফেপে যায়, ডাইজেশনের সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের একজন মানে বলিউডি তারকা সোহা আলী খান, তিনি বলছেন যে সেটারও সমাধান আছে। কি সেটার সমাধান? হচ্ছে ডাইজেস্টিভ টি।
1: আহা,
0: মানে যেটা খেলে প্রয়োজনের তুলনায়, মানে যদি তুমি বেশি খাবারও খেয়ে নাও, অতিরিক্ত কার্বোনেটেড এবং যা যা দূষিত জিনিসপত্র, সেটা ওই মানে তোমার শরীরে কিছুতেই অ্যাবজর্ব করবে না, বরং তুমি অনেকটা তরতাজা থাকবে, এবং এই ডাইজেস্টিভটি তোমার পেট ফাপার অস্বস্তি দূর করবে এবং হজম সহজ করবে। যেমন আমাদের গ্রিন টি রোগা করছে, তেমন ডাইজেস্টিভটি আমাদের হজমে সাহায্য করছে।
1: বেশ, এত কিছু তো বুঝলাম, কিন্তু শোনো, মানে যারা এই মুহূর্তে জেনজি রয়েছে এবং যারা একটু ট্রেন্ডে বিশ্বাস করো, তো এই টিগুলো তো হলো, তো এই টিকে আমি আপাতত একটু টিপটের সাইডের কি রেখে যেটা বলতে পারি
0: সেটা রেখে দিলে আর কি।
1: এক্স্যাক্টলি, তুমি গ্রিন টি যে বারবার করে বলছো, এই গ্রিন টি কে মানে গ্রিন টির পাতাকে প্রচণ্ড গুঁড়ো মিহি করেই কিন্তু তৈরি হয় মাচা টি। তো এই মাচা টি কিন্তু এই মুহূর্তে মাচা ল্যাটে, মাচা কফি ভীষণ ভীষণভাবে ইন, এবং গ্রিন কালারের দেখতে হচ্ছে একটা ফটো সুদিং বা ফটো ফ্রেন্ডলি টি বলতে পারো, তাই সবসময় খেতে অসাধারণ, মানে খুব ভালো, তোমাকে একটু ভালো ভেবে খেয়ে নিতে হবে।
0: ও আচ্ছা, ভালো ভেবে খেতে হবে, আচ্ছা বোঝা গেছে। যেমন এই আমাদের যে ছড়া কাটিংয়ের টপিকটা ছিল, সেই টপিকের সঙ্গে সঙ্গে

0: নিজেকে ভীষণ রোগা ভেবে উড়ে যাব, তেমন আমি মাচাটিকে ভীষণ ভালো ভেবে, কারণ আমি নিজে ভাবছি গ্রিন টি বিষয়টি এত খারাপ খেতে, সেটাকে আবার গুঁড়ো করে, ঠিক আছে শরীরের জন্য সবসময়, কিন্তু বস যতই বিকেল নামে, যতই ডাইজেস্টিভ টি বলো আর গ্রিন টি বলো, হয় লিকাচ্ছে আর নয় তো বাঙালি চিরকালীন একটা সুন্দর দুধ চার সঙ্গে, মানে খাও খেয়ে তারপরে, হ্যাঁ তারপরে তোমার যে বুক জ্বালা বদহজমটা হবে তখন তো বলতেই
1: হবে, এক্স্যাক্টলি, আর তখন
0: খাবি কি?
1: হ্যাঁ।

0: tequila.
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: FM রেইনবোতে
3: ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই আড্ডায় রয়েছে আর যে মধু সঙ্গে আর যে উষসী, আর ডেফিনেটলি তুমিও রয়েছো। কারণ এই যে পরি হয়ে আজকে উড়ে যাওয়ার একটা ছড়াকাটিং উষসী ফেঁদেছে আর কি। আজকে এই বিষয়টা ছিল যে হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, হঠাৎ করেই ইচ্ছে হলো উড়েই যাব আমি। তারপর উষসী,
3: তারপরে অনেকগুলো মেসেজ এসছে, এর মধ্যে শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখছে, শুভ বিকেল দিদিভাইরা, আজকের আকাশ আবার ঠিকঠাক লাগছে, কদিন বৃষ্টি বৃষ্টি যা গেল, কেমন আছো তোমরা, তোমাদের সাথে আছি।
2: হা হা, আমরা ভীষণ ভীষণ ভালো রয়েছি। আর এই বৃষ্টি, রোদ, জল, কাদা সবে মিলিয়ে চলে যাচ্ছে আমাদের।
3: আচ্ছা, নেক্সট আমাদের ছড়া কাটিংয়েই একদম এক্স্যাক্টলি মেসেজ এসছে, হঠাৎ করে ইচ্ছে হলো উড়ে যাব আমি, কিন্তু মায়ের হাতের গরম খিচুড়ির গন্ধ পেয়ে উড়াল দেওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম আমি।
2: আচ্ছা, সত্যি মানে
3: কে পাঠিয়েছে যে নাম লেখে নি, ফেলে দূর অজানায় নিজের মতো করে বাজবো কোনো এক নীল ঠিকানায়। সৌভিক ঢাকুরিয়া থেকে মেসেজটি পাঠিয়েছে।
2: বাহ, আর এরকম আরো সুন্দর সুন্দর মেসেজ করার জন্য 9903652 তোমার জন্য খোলা রয়েছে। তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো। আর আজকের বিষয়টা আরও একবার ছড়া কাটিং, হঠাৎ করেই ইচ্ছে হলো উড়েই যাব আমি, তারপর কি হলো সেটা না হয় আপাতত,
3: মানে উড়ে গেল না বোকারটা হলো, সেটা তুমি লিখে পাঠাবে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: শোনো শোনো, মানে আজকে এমন একজনের জন্মদিন নিয়ে কথা বলবো যার গান কিন্তু শুধুমাত্রই নাইনটিজেই নয়, ঠিক আছে? আজকেও পার্টি বলো, ওয়েডিং বলো, রিলস বলো, সমস্ত কিছুতেই কিন্তু সমান তালে বাজছে, বুঝলে তো?
2: তুমি যতই বলো জন্মদিন নিয়ে কথা বলবো, আমি তখন তোমাকে একটাই কথা বলবো,
1: কি?
2: না না না রে, না রে, না রে, না রে, না না না রে, না রে, না রে,
1: মানে এত খারাপ ভাবে না না না রে, না রে বলেনি আমি জানি, এবং আমার মনে হয় যে যারা আমাদের শুনছে তারাও বলছে না না না না না রে, মানে আরে বলিস না।
2: সুর কো মত সমঝো, ভাবনাও কো সমঝো।
1: বেশ, মানে বুঝতেই পারছো যে আজকে ওই নানা নাড়ে নাড়ে বা ওই তুনক তুনক তুন বা বোল তারা রারা এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কার কথায় আসছে।
2: হ্যাঁ, মানে আজকে হ্যাপি বার্থডে বাজবে না, আজকে নানা নাড়ে নাড়ে,
1: ঠিক আছে, যেটাই বাজবে না কেন তুমি
2: বাজিও না। হ্যাঁ ঠিক আছে, আমিও সহমত, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এই যে একটা, মানে আমি বেসিক্যালি যে একটা অদ্ভুত সাউন্ড এফেক্ট দিলাম, কেন দিলাম, কারণ মধু যে কথাটা বললো যে নাইনটিজ হোক বা তারপরেও স্টিল নাও আমাদের প্লেলিস্টে, রিলে, সোশ্যাল মিডিয়ায় এখনও যিনি ভীষণভাবে ট্রেন্ডিং, আজকে তার জন্মদিন।
1: একদমই তাই, এবং পপ ঘরানা বলো বা এই যে ভাংরা, এই সমস্ত বিষয়টার মধ্যে দিয়ে কিন্তু তিনি একদম তুখোর সেই ডালের মেহেন্দি, তাই না?
2: একেবারেই তাই, এবং বাংলাটাকেও যে ইন্ডিয়ান পপের মধ্যে মিশিয়ে একটা অন্য রকমের জনার তৈরি করা যায়, এটা কিন্তু উনিই করেছিলেন। হি ইজ নট অনলি সিঙ্গার, হি ইজ আ পারফর্মার অ্যান্ড জ্যাম পারফর্মার, এবং আজকে তারই জন্মদিন। এবং এই যে একটু আগে আমি যে জোরকা ঝটকাটা দিলাম সেইটাই আপাতত বাজে, আমরা তার জন্মদিন সেলিব্রেট করবো। তবে ভেবো না যে আজকে মাত্র একজনেরই জন্মদিন, জাস্ট ইয়ে শুরু কা শুরু।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি। তারপরের লাইনটা বলতে বলেছিলাম তোমাকে 9903659992। অলরেডি প্রচুর মেসেজ এসে গেছে, রোদ ঝলমলে শ্রাবণের শেষ, শুভেচ্ছা জানালাম, ভীষণ ভালো হচ্ছে কাফে কলকাতা, গানগুলো অনবদ্য বাছাই, বিষয়টিও মনে ধরার মতন। এবার ছড়াকাটিং এ আসি। হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, বিশ্ব যদি হতো একটি আকাশ, যেথায় যেতাম সেথায় কোনো লাগতো না মানি। মাধাই দাস, বহরু ঘোষপাড়া থেকে।
3: আহা, এরকম যদি সত্যি হতো মানে আমাদের কোনো রকম অর্থের চিন্তা করতে হতো না, যেখানে খুশি উড়ে যেতে পারতাম সত্যি। মানে মাঝে মাঝে মনে হয় এই যে উষশী তখন ঘোড়ার কথা বলছিল না, সত্যি আমার একটা পক্ষীরাজকে আমার চাই চাই।
2: ফাইন, ও পক্ষীরাজের ঘোড়া করে উড়ে যাবে, কিন্তু এই মুহূর্তে সুভাষ চক্রবর্তী উত্তরবাহালি থেকে কি বলছেন, মধুরিমা ছড়াকাটিং উষশী। আচ্ছা, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, এই উড়ানের সাথী হতে উড়বে কি তুমি?
3: নিশ্চয়ই কি উড়বে, এরকম কিছু একটা মানে চলো উড়ে যেতে তো মানা নেই।
2: এই তুমিটা না উনি জনগণের মাধ্যমে ছেড়ে দিয়েছেন, তাই জন্য আমি কোনো উত্তর দিলাম না।
3: আচ্ছা,
2: কিন্তু এই যে একটু আগে যে গানটা হলো, জোর কা ঝটকা হয় জোরো সে লাগা, আমি গানটা শুনতে শুনতে ভাবছিলাম এই জোর কা ঝটকা যারা বেসিক্যালি তাদের জীবনে খেয়েছেন, তারা এই গানটার সাথে কি সত্যি না জানি কতটা ভালো রিলেট করেন যেমন আমি করছিলাম।
3: আমি সেটাই ভাবছিলাম যে গানটার সাথে সাথে তুমি নিজেকে ভীষণভাবে আর কি মানে কি বলবো ওই রকম ঝটকাগুলোকে,
2: হ্যাঁ মানে ঝটকাগুলোকে আমি মনে
3: ফিল করতে করতে তুমি যাচ্ছিলে।
2: মানে এই গানটা আমরা যারা ঝটকা খেয়ে নিয়েছি তাদের জীবনের মোটামুটি জাতীয় সঙ্গীত হয়ে যেতে পারে।
3: যাকে আর বেশি কথা বাড়ালাম না, কারণ কথা বাড়ানোর মতন সময় এই মুহূর্তে আমাদের হাতে নেই। সময় বলছে যে এই ঘন্টাটা প্রায় শেষের পথে, আর আমরা কিন্তু এই ছড়া কাটিং এ মানে তোমার বিস্তারিত ছড়া নিয়ে কিন্তু আমরা আবারও ফিরে আসব পরের ঘন্টায়।
2: একেবারেই তাই, 5টা থেকে 5টা 2 একটা পুঁচকে সংবাদ বিরতি, আর সেই সংবাদ বিরতিতে উষশী আর মধুরিমা যাবে গানে গানে, আর ফিরবো অবভিয়াসলি গানে গানে। সঙ্গে থাকো, 6:30 পর্যন্ত রয়েছে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। পর্যটকদের সুরক্ষায় রাজ্য সরকার রাজ্যের সব হোমস্টে, ট্যুর অপারেটর এবং ট্যুরিস্ট বাস অপারেটরদের ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আজ কলকাতায় নবমহাকরণে সাংবাদিক বৈঠকে বলেন, এজন্য প্রয়োজনীয় মোবাইল অ্যাপ তৈরির কাজ শেষ হয়েছে, খুব দ্রুত সেটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। আলিপুরদুয়ার, হুগলি এবং নবদ্বীপের মতো ঐতিহাসিক অঞ্চলগুলিকে কেন্দ্র করে বিশেষ পর্যটন সার্কিট গড়ে তোলার কাজও শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ভাসমান মেডিকেল ইউনিট চালু করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। কলকাতায় এই মেডিকেল ইউনিট এর কাজ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। এর সঙ্গে স্পিডবোট অ্যাম্বুলেন্সও চালু করবে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কেউ অসুস্থ হলে তাকে স্পিডবোট অ্যাম্বুলেন্সের মাধ্যমে ভাসমান মেডিকেল ইউনিটে আনা হবে। রাখি বন্ধন উপলক্ষে আগামী 28 আগস্ট রাজ্যজুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে রাজ্য সরকার। এজন্য তথ্য সংস্কৃতি দপ্তর সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সদর, পুর নিগম ও

0: পৌরসভার নির্বাচিত ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন স্তরে অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপূজার আগে বন দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বেতন ও ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। কলকাতার মোহরকুঞ্জে আজ সবুজ স্বাধীনতা কর্মসূচির উদ্বোধনী মঞ্চ থেকে তিনি জানান, আগামী অক্টোবর মাস থেকে রাজ্যের প্রায় 500 জন রেঞ্জারের মাসিক বেতন 5,000 টাকা, 500 জন বিট অফিসারের বেতন 5,000 টাকা এবং 650 জন ফরেস্ট গার্ডের বেতনও 5,000 টাকা করে বাড়ানো হবে। পাশাপাশি 1,500 জন বন সহায়কের মাসিক ভাতা 10,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে টেরিটোরিয়াল আর্মির যোগাযোগ আরও নিবিড় করা এবং জাতীয় নিরাপত্তায় নাগরিকদের অংশগ্রহণের ধারণাকে সামনে আনতে কলকাতায় দুদিনের বিশেষ সেমিনারের আয়োজন করছে টেরিটোরিয়াল আর্মি। আগামী 27-28 আগস্ট নিউ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে নো ইয়োর টেরিটোরিয়াল আর্মি শীর্ষক এই কর্মসূচি। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি। এটা ছিল 9903653592 তে আজকে আমাদের টপিক কাম ছড়া কাটিং, সেটাই তুমি লিখে পাঠিয়েছো, পড়ব। তবে অলরেডি কিন্তু

0: কিন্তু সুশী আর মধুর দ্বিতীয় ঘন্টার আড্ডা শুরু হয়ে গেল তোমার সঙ্গে। আর যেহেতু জাস্ট উইকডেজ এর শুরুতেই আমরা বসে আছি, এই সপ্তাহটা কি করে কাটবে, মানে বৃষ্টিতে না মানে রোদে, এইটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের অনেক অনেক মাথা ব্যথা।
1: একদমই তাই, এবং আমার মনে হয় যে সপ্তাহর সবে শুরু, ঠিক আছে, আমি কালকে ভাবছিলাম যে ঠিক আছে মানে এত সুন্দর বৃষ্টি বাদলা হচ্ছে, মোটামুটিভাবে কালকের দিনটা বেশ একটু ছুটিতে কাজ না করে এই ধরো হ্যাঁ ভীষণ বৃষ্টি হচ্ছে যেতে পারছি না এরকম একটা বলে মোটামুটিভাবে কাটিয়ে ফেলা যাবে। তো কালকে রাত্রিবেলা যখন বৃষ্টি হলো আমার মাথায় আবার ওই কি দুষ্টবুদ্ধি যা থাকলে হয়, রাত্রিবেলা আমার মনে হলো বাহ সকালটা তো দারুণ হচ্ছে, মানে বেশ বৃষ্টি বাদলা হবে, কাজে যেতে টেতে হবে না, বা কিছু একটা বৃষ্টির সুবাদে ভালো হবে। উমা সকালবেলা জানলা খুলে ভোরবেলা দেখলাম হঠাৎ করে একটা ক্যাঁট ক্যাঁটের রোদ আমাকে হ্যালো হাই গুড মর্নিং এ সমস্ত কিছু বলছে, মানে এত অসহ্য আজকে লাগলো, এবং তাতে মনে হলো যে মানে কি কিছুই হলো না। হ্যাঁ আমি জানি যে এই কথাটা এইভাবে বলছি, কিন্তু যারা বৃষ্টি ভীষণভাবে ফেস করছো বা যাদের যা সমস্ত রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে এত বৃষ্টি হয়েছে সেখানে বাড়িতে জল ঢুকে গেছে, তারা মোটেই বিষয়টা কারোর কাছে ফ্যাসিনেশন লাগছে না, কিন্তু তাদের জন্য বলছি না সেই রকমভাবেও মাত্রাধিরিক্ত কিছু চাইছি না, কিন্তু ওই আর কি
0: মানে
1: কিছু কিছুতে যদি ফাঁক ফোকর পেয়ে যাওয়া যায়,
0: মানে ওই ওই ছোটবেলায় যেরকম আমরা রেনি ডে পেতাম না সেই রকম এখন রেনি ডে পেলে বেশ মজাই লাগে। কিন্তু মোটামুটি ওয়েদার আপডেট যা বলছে আজকে দুপুরের দিকে মানে 12টা থেকে ওই 3টে এবং ওই 4টে 5টার মধ্যে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, আর আগামীকাল এখনো অবধি ওই দুপুর 12টা থেকে 2টোর মধ্যে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু মোটামুটি বৃহস্পতি শুক্র শনি মানে এই উইকেন্ডটাও কিন্তু বৃষ্টিতে ডুবতে চলেছে, আপাতত ওয়েদার আপডেট এটাই দিচ্ছে।
1: কিন্তু আপাতত আকাশ কি বলছে সেটা আমি বলবো না, ঈশান মিত্র আর সুচিস্মিতা চক্রবর্তী বলছে দেখো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: FM রেইনবোতে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
1: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং
2: হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি 9903653992-তে। এর পরের লাইনগুলো লিখে পাঠাবে তুমি।
3: একদমই তাই। আর এই মুহূর্তে কিন্তু চলে এসেছে মনির উদ্দিন লস্কর দক্ষিণ শাঁখরাইল থেকে, তিনি লিখছেন, বলছেন, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, ভরসা আমার ডানার উপরে, চাই না কোনো প্লেন নামি দামি।
2: বাহ, এটা খুবই সুন্দর। মানে ডানায় উড়তে কে আর মানা করবে।
3: এক্স্যাক্টলি তাই। আর ডানা মেলে দিলে তো মানে তোমার যেখানে খুশি সেখানে মন চাইবে তুমি চলে যেতে পারবে। আচ্ছা, হ্যালো দুই আরজে, আমার প্রিয় দিদিরা, আমি ছোট তানিয়া খাতুন, আমি উড়ে যেতে চাই আমার দাদার কাছে, আমার দাদা আমাকে ছেড়ে আচ্ছা ভগবানের কাছে চলে গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদেরহাট ত্রিপাইপাড়া থেকে তানিয়া খাতুন লিখছে।
2: আচ্ছা,
3: এরপরে মেসেজ পাঠিয়েছে শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিংয়ে প্রবেশ করলাম। হঠাৎ করে ইচ্ছা হলো উড়ে যাব আমি, তোমায় ছেড়ে কোথায় যাব মা গো, সেরা আমার ভারতবর্ষ, আমার বঙ্গভূমি। উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে।
2: বাহ, খুব সুন্দর। আর এরকম ছড়া কাটিংয়ের ছড়া তুমিও লিখে পাঠাতে পারো। হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, তারপরের লাইনগুলো লিখতে হবে তোমায় 9903653992-তে। কিন্তু এই মুহূর্তে উষসী আর মধুরিমা রয়েছে সাড়ে ছটা পর্যন্ত। আমরা এই মুহূর্তে কোথাও উড়াউড়ি করছি না এবং আমরা আপাতত উড়ে কোথাও যাচ্ছি না। কিন্তু এই যে আজকে সপ্তাহের একদম মিডল, মানে এই যে মধ্য পর্যায়ে, এই মধ্য পর্যায়ে এলে না আমরা যারা চাকরি বাকরি করি বা যারা অফিসে যাই তারাও অত্যন্ত বোরিং ফিল করি, তাই না বলো?
3: মানে কিসের জন্য বোরিং ফিল করার? আমার যেরকম অনেক কারণ আছে, তাই আমি একচুয়ালি কোন কারণটা তুমি বলছো, এক্স্যাক্টলি
2: চুন চুনকে ও ভাবছি যে কোনটা,
3: হ্যাঁ
2: মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হয়, উইকেন্ডটা যখন আসে, মানে মেনলি বৃহস্পতিবারটা যখন হয়, আমরা তখন ভাবি কি
3: তুমি বিশ্বাস করো, তখন না মানে মনে হয় যে চারপাশের যে মানুষগুলো রয়েছে কি ভালো,
2: কি ভালো।

0: আবার সোমবারটা এলেই তাদেরকে প্রচন্ড খারাপ। হ্যাঁ এটা হয়, এটা আমরা যারা ডেলি একটা বোরিং লাইফ লিড করছি তাদের কাছে এই ব্যাপারটা হয়, সেই অফিসে যাও, বসের ঝাড় খাও, সেই প্রজেক্ট রেডি করো, বা যে যে সেক্টরে আছেন, কেউ স্কুলে পড়াচ্ছেন, কেউ কলেজে পড়াচ্ছেন, কেউ অফিসে আছেন, কেউ হয়তো অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আছেন, কিন্তু বেসিক্যালি আমরা যে কাজটা ভালোবেসে করি সেটা যখনই জবে মানে ট্রান্সফার হয় না, এবং তার সাথে একটা টাকা পয়সা, একটা মানে দেনা পাওনার ব্যাপার জড়িয়ে
1: যায়, একদমই তাই, মানে লেনদেন চলতে থাকে কোথাও একটা, কিন্তু সেখানে আমার মনে হয় যে মানে কোথাও কি নিজেকে হারিয়ে ফেলছো, মানে এরকম কখনো মনে হয়েছে?
0: হ্যাঁ সেটাই হয়, মানে চাকরির ক্ষেত্রে যেটা আমরা হয় যে অনেক টক্সিক কলিগ, অনেক টক্সিক বস, এদের মানে সামনা করতে হয়, তাদেরকে একদম ফেস টু ফেস ফেস করতে গিয়ে কখনো আমরা নিজেরা মনে হয় না মানে আমি আর এটা পারছি না, আমি আর এটা পারবো না, কিন্তু নিজেকে তো পারতেই হবে। আর সেক্ষেত্রেই কিছু ঘরোয়া সহজ টিপস রয়েছে, যেমন ধরো তোমার হয়তো মনে হচ্ছে যে না আমি কাজের জায়গায় গুরুত্ব হারিয়ে ফেলছি বা মনোবল হারিয়ে ফেলছি, তখন জাস্ট কয়েকটা একদম ছোট্ট পুঁচকে টিপস, যেমন ধরো সময়, কেউ তোমাকে 6:30 পর বলছে বসে কাজটা করে দিতেই হবে, করে দিতেই হবে, তুমি ভাবছো হ্যাঁ মানে আমার তো আর বাড়ি নেই, আমাকে তো অফিসেই থাকতে হবে, না 6:30 বেজে গেছে আমি কালকে এসে কাজটা করব। ইউ হ্যাভ টু সে নো, এবং তোমাকে টাইমটা একদম ঠিকঠাকভাবে ইউটিলাইজও করতে হবে, মানে অফিসে যেইটুকুনি সময় তুমি আছো সেই সময়টুকুনিও তুমি মেন্টালি ভেঙে পড়েছো বলে রিল দেখে সময় কাটালে হবে না, এক্স্যাক্টলি তোমার ওই কাজটা করে বেরিয়ে যেতে হবে, এবং আফটার অফিস আওয়ার্স তোমার আর কোনো কাজ করলে চলবে না।
1: একদমই তাই, এবং আমি আরও একটা বিষয় বলবো, সেটা হচ্ছে তোমার কথা বলার ধরন। এইটার ওপরে মনে হয় যে আমাদের সবার কিন্তু কম বেশি ভীষণভাবে ফোকাসড হওয়া উচিত, নিজের কথা বলার ধরনকে ভদ্র মার্জিত। হয়তো তোমার দিক থেকে মনে হচ্ছে তুমি খুব ভালোভাবেই কথা বলছো, কিন্তু অ্যাকচুয়াল জানো তো কী হয়, সবসময় আমরা সেটা করি না, এবং সেটা করি না বলেই অনেক সময় অনেকে পেয়ে বসে, হয়তো ভাবে যে তুমি নরম বা তোমাকে দিয়ে অনেকটা করিয়ে নেওয়া যেতে পারে। এই জায়গাতে তুমি যদি খুব ভদ্র মার্জিত এবং খুব দৃঢ়ভাবে কোনো কিছুতে নিজের মতামত জানাও, তাহলে তোমার ঘাড়ে কিন্তু অনেকটা বিষয় এক নম্বর চেপে যাবে না, দু নম্বর তোমাকে কেউ খুব সহজ সরল বা নরম ভাববে না, তিন নম্বর হচ্ছে কি সবার সাথে ইকুয়েশনটা তোমার খুব ভালো থাকবে।
0: একেবারেই তাই। আর আরেকটা জিনিস যেটা কদিন আগে, কদিন না কয়েক মাস আগে আমাকে এফএমেরই একজন সিনিয়র দিদি তিনি বলেছিলেন, আমি তো খুব মানে ধরো নীল জামা লাল প্যান্ট এরকম একটা মানে অদ্ভুত উদাসীন, মানে ওই হয়তো বৃষ্টি পড়ছে রোদ হচ্ছে কোনো রকমের লাঞ্চটা কমপ্লিট করে ওই হুড়োতাড়া করে জাস্ট অফিসে এসে ঢুকতে হবে এইটা মাথায়, কিন্তু সেই দিদি আমাকে বললে তুই এরকম পাগলের মতন আসিস কেন রে, আরে আমি কেন কি হয়েছে আমাকে তো দেখতে পাওয়া যাবে না, আমি তো মাইকে কথা বলবো, বললো না তোকে তো আরও 4-5 লোক বাইরের দেখছে, তুই বাসে করে আসছিস, এখানে আসছিস, আকাশবাণীতে আরও 10 লোকের সঙ্গে মিশছিস। আমি এই উদাহরণটা দিলাম এই কারণেই, পোশাক বা তোমার সাজগোজ তোমার ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যত আজেবাজে জামাকাপড় পরবে, আজেবাজে জামাকাপড় মানে আমি বলছি না যে খুব দামি জামাকাপড় পরতে হবে, ওই নীল রঙের প্যান্টটা পরলে তার সঙ্গে মানানসই রঙের কুর্তি, বা তুমি যা পরো সেইটা একটু ঠিকঠাক করে মেকআপ করা, একটা লাইট বেস লিপস্টিক পরা, একটু নিজেকে প্রেজেন্টেবল করা, এইটাও কিন্তু কাজের ক্ষেত্রে তোমাকে অনেকটা আপব্রিঙ্গিং দেবে।
1: একদমই তাই। আর এরকমভাবে তোমাকে যে দেখবে সে কি বলবে, ও মাই লাভ।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা একটা চলছে। সঙ্গে রয়েছে আর যে মধুর, আমার সঙ্গে রয়েছে আর যে উষশী। আর এই যে 5:30 বেজে গেলেই না একটা বেশ ওই টিং টিং টিং টিং টিং ব্যাপার হয়, সেই টিং টিং টিং ব্যাপারের সাথে আসে হচ্ছে
2: হ্যাট্রিক। হোয়াট ইজ দ্যাট টিং টিং টিং টিং ব্যাপার?
1: মানে টিং টিং টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তিনখানা গানের একটা ব্যাপার আসে। কিন্তু আজকে সেখানে একটা স্পেশাল ব্যাপার আছে, বুঝলে তো?
2: হ্যাঁ, মানে কি স্পেশাল ব্যাপার সেটা বলবো, কিন্তু দাঁড়াও দাঁড়াও, তার আগে একটু বাজনা বাজাতে হবে।
0: Bumper birthday, bumper birthday, bumper birthday.
1: Yes, birthday মানে আজকে এমন একজন মানুষের জন্মদিন, সেখানে কিন্তু একটা অন্য রকমের ব্যাপার রয়েছে। মানে যারা তোমরা গান শুনতে ভালোবাসো তাদের কাছে কিন্তু এই মানুষটা, মানে অ্যাকচুয়ালি যারা ভালোবাসো, কারা না গান শুনতে ভালোবাসো বলো, আমাদের সবার কাছে, সবার কাছে কিন্তু গান, সেই রচনা, মানে সমস্ত কিছু মিলিয়ে তিনি জাস্ট ভগবান, বুঝলে তো?

0: जिंदगी कुछ भी नहीं, जिंदगी कुछ भी नहीं, बस लम्हों का सफर है। कुछ खुशी के पल है, कुछ गम का असर है। हर मोड़ पर कोई याद साथ चलती है। बस दिल यही सोचता है, यही जो जिंदगी का सफर है।
1: এবং আমার মনে হয় যে আমরা সবাই বুঝতে পেরেছি এটা কার সেই লেখা, গুলজার। এবং সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা গুলজারের আসল নাম জানো?
0: কি বলো তো?
1: তার সম্পূর্ণ নাম হচ্ছে সিং কালরা।
0: আচ্ছা, আর আজকে এই যে গুলজার জন্মদিন, গুলজার সাব মানে কিন্তু শুধুমাত্র লিরিসিস্ট নন, শুধুমাত্র গীতিকার নন, আমাদের
1: চিত্রনাট্যকার, পরিচালক, মানে ভারতীয় বিনোদনের ক্ষেত্রে
0: মানে ভারতীয় কবিতার কথা যদি আসে সেক্ষেত্রে কিন্তু গুলজারের নাম করতেই হবে।
1: একদমই তাই। আর তাই ভাবলাম যে আজকে এত বড় মাপের একজন মানুষের যখন জন্মদিন, তাই তাঁকে নিয়ে আড্ডাটা খুব ছোট হলে হয় না, তাই তাঁকে সম্মান জানানোর উদ্দেশ্যেই আজকে জন্মদিনের শুভেচ্ছাকে নিয়ে আমরা আজকের ক্যাফে কলকাতার গানের হ্যাট্রিক রাখছি। তিনটে গান, তার লিরিক্সের রাখলাম তোমার জন্য। সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা উইথ আরজে মধু অ্যান্ড আরজে উষশী। FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এমন গান শুনলে মানে হট সিটে বসে থাকাটা ইটস টু ডিফিকাল্ট, কারণ ওই শেষে যখন কাজরা রে কাজরা রে, মানে লিটারেলি আমাদের হাতের মুদ্রা, সে মানে কি বলবো, পকেটের মুদ্রাকে নিয়ে একদম নাচানাচি শুরু করে দিয়েছিল।
2: হ্যাঁ, মানে বিষয়টা যেটা হয়, এইরকম তিনটে গান শুনে
1: ওরে বাবারি
2: স্টুডিওতে চুপচাপ বসে থাকা যায়? যায়, তুমি বলো যায়।
1: ও আচ্ছা আচ্ছা, আমি আসলে অন্য ভাষায় এই কথাটাই বললাম, বুঝলে তো?
2: ও আচ্ছা, অন্য ভাষায়।
1: বাংলা ভাষায় উশুশি বুঝিয়ে দিল
2: না, মানে ও বলছিল যে সিটে বসে থাকা যায় না, আমি বলছি এই সমস্ত গান শুনে স্টুডিওতেই বসে থাকা যায় না, বেশ বাইরে যেতে হয়, সন্ধেবেলা এই সময় কারোর সঙ্গে চা সফরে যেতে হয়, একটু ওই সে আমার চোখের দিকে তাকিয়ে বলবে কাজরা রে কাজরা রে তেলে তেরে কারে গিয়ে।
1: একদম একদম একদম,
2: আমার আমার অনুভূতিগুলো এইভাবেই গুলিয়ে যায়।
1: আমি বুঝতে পারছি, চা ছাঁকার পরে যে চায়ের একটা তলানি থাকে না, মানে সেই রকম ব্যাপারে এসে ঠেকেছে। কিন্তু কিন্তু কাপ মানে বা এক পেয়ালা ভর্তি চায়ের মতন যেটা এসেছে সেটা হচ্ছে 9903653992 তে তোমার মেসেজ।
2: হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, পাখির মতো মুক্ত ডানা কোথায় পাবো আমি? সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে লিখে পাঠিয়েছেন। নেক্সট মেসেজ, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, অনেকদিন দেখিনি তোকে, কষ্টগুলো জমছে বুকে, একটিবার ছাদে আসিস, তোকে দু চোখ ভরে দেখবো আমি। রূপকুমার হাওড়া থেকে।
1: আহা, মানে এটা তো একটা অন্যরকম প্রেমের বার্তা।
2: আরেকটা আরেকটা আরেকটাও আছে, শাওন বারাসাত থেকে লিখে পাঠিয়েছে, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, পাবো না খোঁজ আমার কেউ, আচ্ছা পাবে না খোঁজ আমার কেউ, খিদে পেলে ফিরবো বাড়ি। শাওন বারাসাত থেকে।
1: এটা মজা,
2: এটা আমার
1: এটা সত্যি ভালো লেগেছে। আমার যেটা মনে হয় যে মাঝে মাঝেই মনে হয় হ্যাঁ সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব, তারপরে মনে হয় যে আচ্ছা থাকবো কোথায়, খাবো কি এক্স্যাক্টলি,
2: মানে কতদিন বিরিয়ানি চাউমিন এগ রোল খাবো, তারপরে তো পেটটাও বলবে বাড়ি যাব
1: না। আমার ব্যাপারটা ঠিক উল্টোটা, কতদিন আমি না খেয়ে থাকবো, আমার তো মানে এগুলোও চাই, বিরিয়ানি চাউমিন এগ রোল এগুলোও তো আমার চাই।
2: এগুলো বাড়ির বাইরে তুমি পাবে তো
1: না? টাকা পাবো না তো, টাকা থাকবে না,
2: মোবাইলটা নিয়ে বেরোবে, তুমি অনলাইন পে করে দেবে।
1: যাকগে, সমস্ত ছেড়ে ছুড়ে গেলে আমার মনে হয় না যে আর আমার জীবনে কোনো কিছু আসবে বলে, ছুঁড়ে ছুঁড়ে মানে আমাকে বোধহয় জীবনই মারবে। কিন্তু এই মুহূর্তে সময় আমাদের থেকে একটু সরে সরে যাচ্ছে, বুঝলে তো, কারণ এই ঘন্টাটাও প্রায় শেষের পথে। আমরা কিন্তু আবারও 6:02 আরজে উশুশি আর আরজে মধু ফিরবো ক্যাফে কলকাতার আড্ডা নিয়ে, মাঝখানে থাকবে একটা নিউজ ব্রেক, আর যেতে যেতে তোমার জন্য আপাতত সাজিয়ে রেখে যাচ্ছি রাস্তায় ট্রাম লাইন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে উপভোক্তাদের সহায়তায় রাজ্য সরকার কলকাতা সহ বিভিন্ন পুরসভা ও পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের মহিলাদের নিয়ে ওয়ার্ড কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আজ কলকাতার মহাজাতি সদনে মহিলাদের পক্ষ থেকে এক ধন্যবাদ জ্ঞাপক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে অন্নপূর্ণা যোজনা বাহিনী তৈরির কথা বলেন। যেসব আবেদনকারী টাকা পাবেন না তাদের জন্য বৃহস্পতিবার থেকে অন্নপূর্ণা পোর্টাল আবার চালু করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। আবেদনকারী কোনো মহিলা বঞ্চিত হলে এই পোর্টালের মাধ্যমে তিনি আবার আবেদন জানাতে পারবেন। চলতি বছরের অক্টোবর মাস থেকে বনদপ্তরে প্রায় 500 জন রেঞ্জার, 500 জন বিট অফিসার এবং 650 জন ফরেস্ট গার্ডের বেতন 5,000 টাকা করে বাড়ানো হচ্ছে। একই সঙ্গে 1,500 জন বন সহায়কের মাসিক ভাতা 10,000 থেকে বেড়ে হচ্ছে 12,000 টাকা। কলকাতার মোহরগঞ্জে আজ সবুজ স্বাধীনতা শীর্ষক কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, পুজোর আগে এই সুবিধা কার্যকর হবে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া দিয়ে পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিরোধী দলনেতার পদে বহাল থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করার বিরুদ্ধে দায়ের করা মামলা একক বিচারপতির বেঞ্চে

0: ফেরত পাঠিয়েছে কলকাতা হাইকোর্টের শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ। স্পিকারের সিদ্ধান্ত সঠিক কিনা একক বিচারপতিকেই দুমাসের মধ্যে মামলা শুনানি করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বিচারপতি। ঝাড়খণ্ডের গুমলা জেলার দুমনি থানা এলাকায় পুলিশ 4 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠন ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের সাব জোনাল কমান্ডার রামদেব লোহরা আছে। ডুরান্ডকাপ ফুটবলে আগামীকাল প্রথম সেমিফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল এসসি দিল্লির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো ক্যাফে কলকাতা, 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।

0: বাইরের ওয়েদারটাও না মোটামুটি টুইস্ট টুইস্ট, হ্যাঁ মানে ওই কোথাও কোথাও একটু একটু বৃষ্টি হচ্ছে এরকম একটা খবর পাচ্ছি, কিন্তু এটা আমরা খুব ভালো করে জানি। বাড়িতে যাবো ঘিমি নিয়ে চান করে, তারপরে এসি চালাবো, তারপরে ওই যে ঠান্ডা লাগা গরম লাগা পুরো ব্যাপারটাই না টুইস্ট টুইস্ট। যাকে তুমি শুনছো 107 FM রেনবো ক্যাফে কলকাতা, সঙ্গে রয়েছি উষসী আর আর যে মধু। ঘড়িকাটা বলছে 6:08 আর 6:30 অবধি সঙ্গে আছি। আর শুধু যে আমরা দুজন সঙ্গে আছি তা নয়, 9903652992 দিয়ে কিন্তু তুমিও সঙ্গে আছো। নিয়ের চড়া কাটিকা দারুণ দারুণ অসাধারণ, মানে ছড়ার একটা কাব্যগ্রন্থ হয়ে যেতে পারে, ঠিক আছে, ছড়া নিয়ে ছড়া গ্রন্থ হয়ে যেতে পারে, এরকম লেভেলের ছড়া পাবে
1: একেবারেই তাই। তবে আমাদের আজকে ছড়া কাটিংয়ের যেটা ফার্স্ট লাইন ছিল সেটা তোমায় টুক করে বলে দিই, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি। আর ঘড়ির কাটা যেহেতু অলমোস্ট 6:08 বেজে গেছে, তাই জন্য তুমি যদি না পাঠিয়ে তখন এক্ষুনি পাঠাও, তার কারণ 6:30 মধ্যে আমরা যে কটা পাবো সেকটি টুকুস টুকুস করে পড়ে ফেলতে হবে। এই মুহূর্তে সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সন্ধ্যা, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, চা পকোড়া করলে তুমি আবার আসবো না আমি, ইয়ে তো বহুত আচ্ছা লাগা,
0: দারুণ খুবই ভালো।
1: হ্যাঁ, নেক্সট মেসেজ অনু ভট্টাচার্যা বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখে পাঠিয়েছে, শুভ বিকেল দুই দিদি ভাই, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, হট এয়ার বেলুনে ছোব নীল আকাশখানি, মনটা যখন খারাপ করে বাড়ির জন্য বন্ধুদের জন্য চোখের কোণে জল আসে হারানো সেই দিনগুলোর জন্য, তখন ভাবি বেলুনে চড়ে উড়ব দূর আকাশে, সব দুঃখ কষ্ট হারিয়ে যাবে নীল মেঘের পাশে, আকাশ ছুঁয়ে ফিরে আসবো আপনজনের টানে, ভালোবাসা খুঁজে নেব পরিচিত সেই গানে, যতই দূরে উড়ে যাই মন থাকবে ঘরের কোণে, বাড়ির আর বন্ধুদের কথা বাজবে হৃদয়ে বিনার সুরে।
0: আহা, আর তুমি যখন আকাশের নীল রঙে এতই উড়ে গেলে, নীল রং তো আমাদের সবার প্রিয় ছিল, দেবায়ন ব্যানার্জি এবার লাল রঙের কথা বলছে।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর এই মুহূর্তে কিন্তু জাস্ট একটা দারুণ নিউ টিউন ছিল অরিজিৎ সিং এর গলায়, আবার আপন দেখে আমরা সবাই মোটামুটি একদম আবার আপন, ওই ব্যাপারটা আমাদের সবার মধ্যে,
2: মানে আবার আপন ব্যাপারটার মধ্যে একটা নস্টালজিয়া আছে।
1: এক্স্যাক্টলি, তাই সেই মানে নস্টালজিয়া পেরিয়ে গিয়ে এখন এই জেন মোড।

0: একটুখানি দেখার বিষয়, দেখা যাক কি হয়। কিন্তু এই মুহূর্তে 9903659992 তে ছড়া কাটিয়ে তোমার ছড়া কবিতার পর্যায়ে পৌঁছচ্ছে কি?
1: হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, শুনতে শুনতে মনে হলো আরে তোমরা তো শোয়ের মহারানী লতাপাল দেগড়ি থেকে। মানে আজকে কিন্তু
0: এটা দারুণ দারুণ, মানে আজকে যতগুলো ছড়া এসেছে মানে আমাদেরকে এরকম মহারানী টহারানী বলেছো বলে নয়, বাট সব দিক থেকে,
1: হ্যাঁ হ্যাঁ মহারানী বলেছো বলেই,
0: সব দিক থেকে কিন্তু আজকে এটা ব্যাপক
1: ব্যাপক লেগেছে। হ্যালো দিদিরা, আমি প্রকাশ দে হৃদয়পুর তেঁতুলতলা থেকে ক্যাফে কলকাতা শুনছি, খুব ভালো লাগছে তোমাদের ভয়েসটা, খুব সুইট। আর এবারে ছড়াটা নিয়ে বলি, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, তোমাদের সাথে দেখা করব, মজা হবে ভারী, সন্ধ্যেবেলায় ফুচকা খাবো, রাতে যাব বাড়ি। এটাও খুব মিষ্টি ছিল, ভীষণ মিষ্টি ছিল। আর একটা ছোট্ট ছড়া এসছে, স্নেহাশিস লিখে পাঠিয়েছে, হঠাৎ করে ইচ্ছে হলো উড়ে যাব আমি, কারণ ছিল বৃষ্টিকে ছোট্ট একটা হামি।
0: আর এই হামি যখন বৃষ্টিকে দিলেই তখন গানে গানে একটু হামি
1: হামি তো লাগবেই।

0: バンパールバースデーバンパールバースデーバンパールバースデーバンパールバースデー
1: Yes, birthday celebration আমরা already করে ফেলেছি যেমন গুলজারজির জন্মদিন পালন করে ফেলেছি যেমন ডলের মেহেন্দির জন্মদিন পালন করে ফেলেছি তাছাড়াও আরও একজন স্পেশাল মানুষের জন্মদিন আজকে যিনি বলিউডে প্রচুর অভিনয় করেছেন এবং আজকে আমরা যে কাজটা করছি অ্যাজ এ রেডিও জকি উনি কিন্তু অ্যাজ এ ভিডিও জকি কাজ
2: একদমই উনি একজন ভিজে ছিলেন এবং তারপর থেকে তাঁর সিনেমার জার্নি সব কিছু মিলিয়েই এবং রণবীর সোরেকে যারা নাম শুনে এই মুহূর্তে ঠিক রিকল করতে পারছো না তাদের জন্য বলি একতা টাইগার কিন্তু তোমরা সবাই দেখেছো একতা টাইগারে আরেকজন যে অফিসার ছিলেন মানে যিনি সলমান খানের সঙ্গে একদম ইয়ারি দোস্তি মানে যিনি বিশ্বাস করেছিলেন যে ওকে এই কাজগুলো এরম এরমভাবে করানো যেতে পারে সেই ছেলেটাকে বা সেই লোকটাকে মনে পড়ছে কি

0: উনি কিন্তু রণবীর সোরে
1: আর একটা সিনেমা, হ্যাঁ হ্যাঁ বলো
0: এক্স্যাক্টলি, এবং তাকে কিন্তু
1: আজান ছিল সিনেমায়, আমরা তাকে মোটামুটি ওই ব্যর্থ প্রেমিকের ভূমিকায় দেখেছি, মানে যার সাথে বিয়ের কথা ছিল মাধুরী দীক্ষিতের, সেই মোহন শর্মার ভূমিকায় ছিলেন রণবীর সোরে, ওই বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন ওই ওই ওই ওই পাত্র,
0: একদমই তাই। আর তাই দেরি না করে আপাতত তাকে 107 FM রেইনবোর তরফ থেকে আমরা জানাচ্ছি হ্যাপি বার্থডে। আর আজকে এই তিনজন মানুষের সঙ্গে যাদের তোমাদের আজকে জন্মদিনটা তোমরা ভাগ করে নিচ্ছ, শেয়ার করে নিচ্ছ, তাদের সবাইকে হ্যাপি বার্থডে। আর আপাতত তোমার কানে রাখছি সোনু নিগম আর শ্রেয়া ঘোষালের গলায়।

0: এক্স্যাক্টলি, শোর তো এই মুহূর্তে হচ্ছে, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার শোর আর তোমার মেসেজের শোর।
1: হ্যাঁ, আজকের মতো লাস্ট মেসেজ এটাই পায়েল ব্যানার্জি ফ্রম বেলগোরিয়া লিখেছে, হঠাৎ করে উড়েই যাব, হঠাৎ করে ইচ্ছে হলো উড়েই যাব আমি, দিগন্তের পানে ডানা মেলে উধাও হব আমি। ফাইন।

0: আজকে প্রচুর দুর্দান্ত দুর্দান্ত ছড়া পেয়েছি,
1: আর এই উধাও হওয়ার আমি থেকেই আর কি বলি,
0: হ্যাঁ মানে আমাদেরকেও উধাও হতে হবে। আর ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে অলমোস্ট 6:30 কাছাকাছি ঘড়ির কাঁটা ছুটছে, তাই জন্য উষসী আর মধুরিমাকে আজকের মতন টাটা বাই বাই করতে হবে। কিন্তু আমরা খুব শিগগিরই আসছি,
1: আমরা কিন্তু খুব শিগগিরই আবার এই সপ্তাহের মধ্যেই আসছি তোমার সঙ্গে আড্ডা দিতে। তাই সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM Rainbow।

0: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
2: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর .gov.in

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলাশাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তাঁর। নদিয়া জেলার একটি বড় অংশের ভারত ভুক্তির দিন আজ 18ই অগস্ট। 17ই অগস্ট রাতে বেতারে ঘোষণা হয় করিমপুর, শিকারপুর, পলাশী সহ কৃষ্ণনগর, রানাঘাট মহকুমা ফিরছে ভারতবর্ষে। 18ই অগস্ট কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে জাতীয় পতাকা তোলা হয়। দিনটিকে স্মরণ করে আজও নানা অনুষ্ঠানের আয়োজন হয় নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে। অন্যদিকে 1947 সালের 18ই অগস্ট ভারতভুক্ত হয়েছিল মালদা। মালদায় 15ই অগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের পর 18ই অগস্ট পালন করা হয় ভারত ভক্তি দিবস। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে পরিত্যক্ত বাড়ি থেকে 10টি সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রহমতুল্লাহ পিয়াদা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কুলপি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে অভিযান চালিয়ে রহমতুল্লাহর বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়ি থেকে 10টি সকেট বোমা উদ্ধার হয়। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে উপভোক্তাদের সহায়তায় রাজ্য সরকার কলকাতা সহ বিভিন্ন পুরসভা ও পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে মহিলাদের নিয়ে ওয়ার্ড কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আজ কলকাতার মহাজাতি সদনে মহিলাদের পক্ষ থেকে এক ধন্যবাদ জ্ঞাপক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে এই প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে অন্নপূর্ণা যোজনা বাহিনী তৈরির কথা বলেন। চলতি বছরের অক্টোবর মাস থেকে বনদপ্তরের প্রায় 500 জন রেঞ্জার, 500 জন বিট অফিসার এবং 650 জন ফরেস্ট গার্ডের বেতন 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। একই সঙ্গে 1,500 জন বন সহায়কের মাসিক ভাতা 10,000 টাকা থেকে বেড়ে হচ্ছে 12,000 টাকা। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला। आप सुन रहे हैं छायालोक, छायालोक 107 FM रेनबो पर। पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 65% ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ডি এর বাকি অংশ দেওয়ার কাজও চলছে। এ পর্যন্ত দেওয়া হয়েছে 7,700 কোটি টাকার বেশি। যদিও সরকারি কর্মচারীদের একাংশ আদালতে দাবি করেন এখনও তারা বকেয়া ডিএ পাননি। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও মা বোনেদের নিয়ে রাজ্য সরকার কলকাতা সহ বিভিন্ন পুরসভার প্রতিটি ওয়ার্ডে অন্নপূর্ণা যোজনা বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা ধনধান্য অডিটোরিয়াম ও মহাজাতি সদনে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, উত্তর কলকাতার 60টি ওয়ার্ডে তৈরি এই বাহিনী মেয়েদের অধিকার রক্ষা এবং তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত ঋতব্রত ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তা ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রাও এর সিঙ্গেল বেঞ্চ সব পক্ষের হলফনামার ভিত্তিতে 2 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে। ততদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদে নিযুক্তিকে অস্থায়ী হিসেবেই গণ্য করা হবে বলে আদালত জানিয়েছে। জাতিগত শংসাপত্র যাচাই সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন, আদালত এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শংসাপত্র পুনর্যাচাইয়ের কাজ হবে না। চলতি বছরের অক্টোবর মাস থেকে বনদপ্তরের প্রায় 500 জন রেঞ্জার, 500 জন বিট অফিসার এবং 650 জন ফরেস্ট গার্ডের বেতন 5,000 টাকা করে বাড়ানো হচ্ছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার পর প্রথম 100 দিন পূর্তি উপলক্ষে রাজ্য সরকার তাদের সাফল্যের খতিয়ান পেশ করেছে। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন, নিরাপত্তা, জনকল্যাণ এবং নারী স্বনির্ভরতার মতো একাধিক ক্ষেত্রে সরকারের পদক্ষেপের কথা বিস্তারিতভাবে তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। সরকারি কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতার 65% ইতিমধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে রাজ্য সরকার। বিচারপতি সঞ্জয় কাডাল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে আজ এ সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ডিএর বাকি অংশ দেওয়ার কাজও চলছে। এ পর্যন্ত দেওয়া হয়েছে 7,700 কোটি টাকার বেশি। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যতদিন না বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ওই পদে থাকবেন বলে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। বিচারপতি কৃষ্ণা রায়ের সিঙ্গল বেঞ্চ সপক্ষের হলফনামার ভিত্তিতে 2 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে বলে জানিয়েছিলেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো বিভিন্ন রাজ্য পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে প্রায় 15 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে। গ্রেপ্তার হয়েছে 4 নাইজেরীয় বাসিন্দা। জম্মু কাশ্মীরের বিশেষ এনআইএ আদালত একটি ষড়যন্ত্র মামলায় পাক জঙ্গি গোষ্ঠীর হ্যান্ডলার মোহাম্মদ ইয়াকুব ওরফে আবু সুমামা ও আরও দুজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শ্রীনগরে তার কাছ থেকে একটি চীনা গ্রেনেড ও 15টি কার্তুজ পাওয়া গিয়েছিল। রাখি বন্ধন উপলক্ষে আগামী 28 আগস্ট রাজ্য জুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার। এজন্য তথ্য সংস্কৃতি দপ্তর সব জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্ত।
1: সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
2: 107 FM রেনবোতে শুরু হয়ে গেছে কুইজওয়ালা, এবং আজ কুইজওয়ালায় একটা তারের আওয়াজ হচ্ছে যেটা করছে আমাদের কুইজওয়ালি অপরূপা, এবং সঙ্গে রয়েছে রিয়া এবং অর্ণব।
3: বাবা, আমি তো খুব অবাকই হলাম যে এত সুন্দর করে বললি যে তারের আওয়াজ হচ্ছে কুইজওয়ালি অপরূপা। আমি বললাম তারের আওয়াজ করছে তার কাটা অপরূপা বলবি,
2: না না,
3: কারণ এই তো সবে শুরু, এখন তো সবে শুরু। শোনো না, তুমি যে শুনছো না আমাদেরকে এখন 107 FM রেনবোতে, তোমাকে আগেই আমি বলে রাখি যে এই সবে শুরু হলো। হ্যাঁ, যত রকমের লেগ পুলিং, যত রকমের পেছনে লাগা, সবটা চলতে থাকবে, অর্ণব করবে। তবে আজকে একটু আমার একটা একটা ভালো দিক হচ্ছে, আজকে রিয়াদি যেহেতু রয়েছে, রিয়া রয়েছে আর যে রিয়া, তাই আমরা দুজনে একটু পাল্লায় হয়তো ভারী দুই মহিলা আছি।
4: যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে আমি ওদের সেফ সাইডে রাখবো, কিন্তু সেটা সবসময় সম্ভব হবে না, কারণ আমি আমি যখন কেসটা খাবো তখন কিন্তু আমি উল্টে ওদের কেসটা খাওয়াবো, এটা হচ্ছে ব্যাপার। মোট কথা, আজকে রয়েছে তিনজন, অর্ণব, অপরূপা এবং রিয়া, কুইজওয়ালা নিয়ে থাকবো 12টা পর্যন্ত, এবং সেই সঙ্গে প্রচুর প্রচুর রাউন্ড থাকবে। এই রাউন্ডগুলো তোমরা খেলবে আমাদের সঙ্গে 9903653992, আমাদের ম্যাজিক্যাল নাম্বার। এই নাম্বারে সমস্ত হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ, যেটা তোমার খুশি সেটা করেই আমাদের প্রশ্নের সমস্ত উত্তর তোমরা পাঠাতে পারো। শুধু তোমাকে একটু ফাস্ট টাইপ করতে হবে, একটু কুইক টাইপ করতে হবে এবং আমাদের কাছে পৌঁছাতে হবে। আর

0: মানে করার জন্য, মানে কুইজ ওয়ালায় পার্টিসিপেট করার জন্য তোমার কয়েকটা প্রয়োজনীয় জিনিস লাগবে। সেই জিনিসগুলো কি অনু একটু বলবে?
1: সেই জিনিসগুলো হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং একটা প্যান কার্ড, এবং দুটোই নিজের নামে। অর্থাৎ আপনি যদি লালটু নামে আপনি কুইজ ওয়ালা খেলেন, আপনার পল্টু নামে প্যান কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না।
2: আচ্ছা, তাহলে লালটুদা এবং পল্টুদা সবাই শুনে নিয়েছেন যে আপনি যদি কুইজওয়ালা খেলতে চান তাহলে কিন্তু নিজের নামের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তার সাথে প্যান কার্ডের ডিটেলসটাও কিন্তু লাগছে। কারণ কুইজওয়ালা মানেই হাতে গরমা গরম প্রাইজ, আর পুজোর আগে এই গরমা গরম প্রাইজ পেতে কার না ভালো লাগে, তাই তো?
0: আর এই গরমা গরম প্রাইজটার জন্য একটা স্পেশাল শব্দ আছে আমাদের, আমরা স্পেশালি রেকর্ড করে রেখেছি সেই শব্দটা।
1: রেকর্ড করে তো আমরা রাখি নর্মালি, আজকেও কি রেখেছি?
0: রেখেছি, রেখেছি, রেখেছি তো।

Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm. র্যাপিড রিদমস নিয়ে অপরূপা, রিয়া এবং অর্ণব আমরা চলে এসেছি। আর র্যাপিড রিদমসে কি হয় না হয় আমি জানি, তোমরা জানো, তারপরেও তোমাদেরকে একটু ছোট্ট করে

0: বলে দেওয়া যে আমরা র্যাপিড রিদমসে মাত্র 10 সেকেন্ডের একটা পিস শোনাই, সেখানে গানের অন্তরা থাকতে পারে, মুখরা থাকতে পারে, আবার কখনো হয়তো শুধুই মিউজিকটা রইল তোমার গান, প্রিলিউড ইন্টারলিউড, যেখানে তোমায় গান আইডেন্টিফাই করতে বলা হতে পারে। তো আজকে র্যাপিড রিদমের প্রথম যেটা তোমাকে শোনাবো, সেখানে আমরা কিন্তু একটা গানের কিছু অংশ শোনানোর পর জানতে চাইছি সেটা কোন গান,
1: মানে গানের টাইটেল বলতে হবে, গানের নামটা তোমাকে বলতে হবে, এবং আমাদের সেই নাম্বার 9903 6 5 9 2 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা টেক্সট মেসেজ করবে, যেটা খুশি। সবার প্রথম সঠিক উত্তর টাইপ করবে, তারপর নিজের নাম আর লোকেশন, এই ফরম্যাটটা কিন্তু একটু মেনটেন করতে হবে, সঠিক উত্তর তারপর নাম আর লোকেশন।
2: বেশ, তাহলে আজকে র্যাপিড রিদমসের প্রশ্ন তোমাদের জন্য।
3: Rapid rhythms, rapid rhythms, rapid rhythms.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছ আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। Rapid rhythm, rapid rhythm, rapid rhythm. র্যাপিড রুদমস রাউন্ড আমাদের কুইজওয়ালার প্রথম রাউন্ড। এই রাউন্ডটা থেকেই আমরা কুইজওয়ালা শুরু করি এবং আজকে আমরা একটা খুব সুন্দর প্রশ্ন রেখেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন গান সেটা বলতে হবে। এবং অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে এই গানটার অনেকগুলো ভার্সন আছে এবং যারা স্পেসিফাই করেছেন তাদেরকে আমরা নিয়েছি। তো সঠিক উত্তর আমরা যেটা নিয়েছি এটা যে আমি যে তোমার 3.0, এবং আমি যে তোমার যারা লিখেছেন শুধু আমি যে তোমার তাদেরকে আমরা নিতে পারিনি আনফর্চুনেটলি। এবং কারা কারা সঠিক উত্তর দিলে তাদের নামগুলো শুনবো।
2: হ্যাঁ, যারা সঠিক উত্তর দিলেন আজকের প্রথম সেমিফাইনালিস্ট যিনি হলেন সবকিছুই বলবো, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, হর্ষ ভট্টাচার্য নবদ্বীপ থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, দেবশ্রী ভট্টাচার্য বড় বাজার থেকে, আকাশদীপ রায় হালিশহর থেকে, পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে, সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, শুভেন্দু দে বজবজ থেকে, সুদীপ রায় বরানগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সপ্তর্ষি পাল চাঁদিপুর থেকে।
1: সপ্তর্ষিকে অনেক অনেক শুভেচ্ছা। এছাড়াও আরও বেশ কয়েকজন কিন্তু সেমিফাইনালে অলরেডি উঠে বসে আছেন, তারা কারা আমরা সেটা তো বলবোই। তবে তার আগে আরও একটা প্রশ্ন র্যাপিড রিদমসের, এইবার প্রশ্ন হচ্ছে সিনেমার নাম বলতে হবে। 9903653992 হোয়াটসঅ্যাপ SMS করে জানাবেন যে এই যে গানটা আপনি শুনবেন এখন বা গানের যে 10 সেকেন্ড শুনবেন, আপনাকে এটা শুনে বুঝতে হবে যে এটা কোন সিনেমায় ব্যবহার করা হয়েছে।
2: চলো তাহলে আমরা উত্তরের অপেক্ষায় থাকি, একটা গান শুনে নিই এবং উত্তর পাঠাবেন সেই একইভাবে 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ।
3: Rapid Rhythms, Rapid Rhythms, Rapid Rhythms.

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: কুইজ খেলো জ্যাকপট জেতো জ্যাকপট জেতো শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে
2: Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.
3: র্যাপিড রিদমসের উত্তরের একেবারে বন্যা ঝড় সবই বয়ে যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা তো প্রথম দশজনের নাম তোমাকে বলবোই, তার পাশাপাশি একদম সবার আগে কে সঠিক উত্তর দিয়ে আজকে আমাদের কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে সরাসরি চলে এলে তার নামও বলবো।
4: একদম, আজকে এই রাউন্ড থেকে যে প্রথম দশজনকে আমরা বেছে নিলাম, মানে প্রথম দশজন যারা হলেন তারা হলেন নির্মাল্য দে হাওড়া থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, স্নেহা চক্রবর্তী বজবজ থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, আকাশদীপ রায় হালিশহর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, পৃথ্বী মণ্ডল ত্রিবেণী থেকে, শিল্পেন্দু চ্যাটার্জি আন্দুল থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
5: হাততালি টিম কি করছে?
4: রেডি।
5: বেশ, আমরা র্যাপিড রিদমসের তো প্রশ্ন আমাদের আপাতত আজকের মতো ডান, আবার পরের সপ্তাহে র্যাপিড রিদমস ফিরবে, কিন্তু এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সেই রাউন্ডে, যে রাউন্ডে আপনি বলেন যে অঙ্ক কি কঠিন।
1: ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।

0: ম্যাথোম্যানিয়া, অঙ্ক কষার রাউন্ড, এবং এই রাউন্ডে অর্ণবের মতো যারা অঙ্কে ভালো তারা মোটামুটি প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন আশা করি। প্রশ্নটা খুব একটা কঠিন নয়, বরং সোজাই বলা যেতে পারে। অঙ্কটা আমরা দুবার বলবো, শুনবেন ভালো করে, এবং তারপর ওই একইভাবে 9903653992 তে সঠিক উত্তর পাঠাবেন। বার্ষিক পরীক্ষায় এ 70% নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এর প্রাপ্ত নম্বর থেকে 10% কম। এবার দ্বিতীয় স্থানাধিকারী বি এর প্রাপ্ত নম্বর 630 হলে মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছিল?
1: বার্ষিক পরীক্ষায় এ 70% নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং বি পায় এ যে নাম্বারটা পেয়েছে তার থেকে 10% কম নাম্বার। দ্বিতীয় স্থানাধিকারী বি এর প্রাপ্ত নম্বর 630 হলে মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছিল?
2: কত নাম্বারের পরীক্ষা হয়েছিল
1: তুই বলবি? ফিরে এসে তো তুই সলভটা করবি।
2: দারুণ ছিল এই জোকটা। 9903653992 তে চট করে জানিয়ে দিন যে বি এর প্রাপ্ত নাম্বার 630 হলে মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছিল।
1: আচ্ছা তোর জন্য একটা অঙ্ক আছে।
2: না নেই।
1: আছে
2: না, থাকতে পারে না।
1: আছে আছে, অঙ্ক আছে।
2: দুয়ে দুয়ে চার হয়।
1: শোন,
2: ব্যাস
1: এখান থেকে আমার বাড়ির দূরত্ব, এখান থেকে আমার বাড়ির দূরত্ব যদি 15 কিলোমিটার হয়, এটা তোর যেটা কিন্তু শুধু অপূর্বর জন্য প্রশ্ন, এখান থেকে আমার বাড়ির দূরত্ব যদি 15 কিলোমিটার হয় তাহলে আমার বয়স কত?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। ম্যাথোমেনিয়া, ম্যাথোমেনিয়া।
2: হ্যাঁ, আমরা যতই আপনাকে টেনশন দিতে চাই, যতই কঠিন কঠিন অঙ্ক দিতে চাই, আপনার কাছে কোনো কিছুই কঠিন মনে হয় না। আপনি খুব ইজিলি সেটা সলভ করে দেন, তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি। কারণ হোয়াটসঅ্যাপে অঙ্কটা বলতে না বলতেই এমনভাবে ব্লিঙ্ক করতে শুরু করলো এবং মোটামুটি সবই সঠিক উত্তর। মানে আমি ভাবি যে কী ধরনের ব্রেন এদের, মানে আমি একটু যদি পেতাম তো। যাই হোক, সঠিক উত্তর হচ্ছে 1000। মোট 1000 নাম্বারের পরীক্ষা হয়েছিল এবং এই উত্তর যারা যারা দিলেন তাদের মধ্যে প্রথম 10 জনকে নিয়ে আমি আপাতত রেডি। হর্ষ ভট্টাচার্য নবদ্বীপ থেকে, কল্যাণ সাধুখা কাঁকুড়গাছি থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, অনন্ত পাল সুরাট থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, সৌভিক সরকার কসবা থেকে, চৈতালি দে হাওড়া থেকে, শিবানী যাদব কাঁকুড়গাছি থেকে, এবং যার জন্য এই রাউন্ডে জোরে জোরে হাততালি পড়বে, যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন বজবজ থেকে স্নেহা চক্রবর্তী। স্নেহার জন্য অনেক অনেক শুভেচ্ছা তো রইলই, তবে এই মুহূর্তে আরও 3 জন কিন্তু আমাদের হাততালির টিমের কাছ থেকে হাততালি পেতে চলেছেন। তারা কারা এবং তারা কি, কেন, কী জন্যে হাততালি পাচ্ছেন সেই ব্যাপারটা অপরূপা একটু বলবে।
3: হ্যাঁ, গত সপ্তাহের বং কানেকশন থেকে সরাসরি চলে এসেছেন আজকের সেমিফাইনালে নারায়ণ সাহু মহিষা দল থেকে। গত সপ্তাহের বিকেল এবং রাত দুটো সময়ের গল্প স্বল্প থেকে সরাসরি দুজন আজকের সেমিফাইনালে এসেছেন। তারা হলেন রিনি মুখার্জি হাওড়া থেকে এবং অজয় দাস মেদিনীপুর থেকে। আচ্ছা, এর পাশাপাশি আর যারা যারা আজকে আমাদের সেমিফাইনালে চলে এলেন আপাতত, তাদের নামগুলো একবার ছোট্ট করে বলে দিই। সপ্তর্ষি পাল চাঁদিপুর থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে এবং স্নেহা চক্রবর্তী বজবজ থেকে।
2: সবার জন্য আমরা 18 জনকে পাবো।
3: একদম 18 জনকে পাবো আপাতত। গত সপ্তাহের বং কানেকশন থেকে যে জন এসছেন এবং গল্প স্বল্প থেকে যে দুজন এসছেন, পাশাপাশি এখনো অব্দি যারা যারা সেমিফাইনালে উঠে পড়েছেন, সবার জন্য রইল হাততালি।
4: বেশ, ম্যাথোমেনিয়া তো আমাদের আজকের মতো ডান, কিন্তু এখনও আমাদের বেশ কিছু রাউন্ড বাকি আছে, যার মধ্যে এমন একটা রাউন্ড যেটাতে আপনাকে যেতে হবে ইতিহাসের পাতায়। থ্রোব্যাক টাইমসে আমরা কী করি? থ্রোব্যাক টাইমসে আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটু ইতিহাসের পাতা থেকে তুলে আনা কোনো ঘটনা আপনাকে শোনাই এবং সেই ঘটনা রিলেটেড কোনো প্রশ্ন আপনাকে করি।
3: আর আজকেও সেরকমই একটা খুব সুন্দর, আমাদের একটুখানি কেমন একটা গায়ের মধ্যে একটা কেমন যেন রক্তটা যেন গরম হয়ে ওঠে, রেড়ে করে ওঠে, এমনই একটা ঘটনা আজকে কিন্তু উঠে এসছে থ্রোব্যাক টাইমসে।
4: হ্যাঁ, বেশ, এবং সেটা ভালো করে মন দিয়ে শুনতে হবে। এবং যেটা প্রথম শর্ত সেটা হচ্ছে কমপ্লিট হওয়ার আগে উত্তর দেবেন না। আপনি প্রশ্নটা গেস করে একটা উত্তর দিয়ে দিলেন, না সেটা হবে না। প্রশ্ন শেষ হওয়ার পর উত্তর আসলে তবেই আমরা নেব। আপনি রেডি থাকতে পারেন উত্তর নিয়ে, কিন্তু প্রশ্ন শেষ হওয়ার পরেই উত্তরটা আমরা নেব। তো ভালো করে মন দিয়ে শুনুন এবং তারপর উত্তর পাঠানোই 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন,
5: ১৯৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার হয়ে ইংরেজদের কাছে পরাজিত হন। তখন থেকেই এদেশে ব্যাপক সম্পদ লুণ্ঠন করতে থাকে ইংরেজরা। 1765 সালে ইংরেজরা দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, ওড়িশার দেওয়ানি লাভ করে। বাংলার নবাবের হাতে থাকে নামে মাত্র প্রশাসনিক ক্ষমতা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনা আদায়ের নামে সীমাহীন শোষণ আর লুণ্ঠন করে।

0: পাশাপাশি সেই সময় অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। ফলে 1770 সালে সৃষ্টি হয় ভয়াবহ দুর্ভিক্ষ। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, 1770 সালের দুর্ভিক্ষকে আমরা কী নামে চিনি? উত্তর পাঠান 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ অথবা ফোন মেসেজ করে।
1: Throwback times.

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: কুইজ খেলো জ্যাকপট জেতো জ্যাকপট জেতো শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে
2: থ্রোব্যাক টাইমস এর উত্তর এবং উত্তর যারা দিয়েছো তোমাদের প্রত্যেকের নাম নিয়ে আমরা চলে এসেছি। প্রথম 10 জনের নাম তো বলবোই, আর পাশাপাশি সবার আগে যে সঠিক উত্তর দিয়েছো তার নাম বলবো, কারণ সে সরাসরি চলে গেছো আজকের সেমিফাইনালে।
3: সঠিক উত্তরটা
2: বলে ফেলো।
3: ছিয়াত্তরের মন্বন্তর, একদমই তাই, এবং সবাই মোটামুটি ঠিকঠাকই উত্তর দিয়েছেন। প্রথম 10 জন যারা, তারা হলেন সূর্য মজুমদার হাওড়া থেকে, মুন্না সর্দার বাঁকড়া থেকে, সৌভিক সরকার কসবা থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, স্বদেশ দে মাকুড়া থেকে, সুদীপ্ত কর মাসদ্রোণী থেকে, দিলীপ মণ্ডল উলুবেড়িয়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে হাততালি পেতে পেতে সেমিফাইনালে যাচ্ছেন অরিজিৎ মাইতি গোপালপুর থেকে।
4: বেশ, আমাদের বেশ কয়েকটা রাউন্ড তো হয়ে গেল এবং এর মধ্যে আমরা মোটামুটি 10 জনকে পেয়ে গেছি।
2: না, আমরা
4: 4 জনকে পেয়েছি।
2: হ্যাঁ, মানে আগের 3 জন এবং এখন অবধি 4 জন,
4: 7 জনকে পেয়েছি আমরা। এরপর চলে যাব আমাদের সেই রাউন্ডে, যে রাউন্ডে আপনাকে একটু বইটই পড়তে হবে আর কি।
5: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
4: আজকে তো সাহিত্য সাফারিতে আমরা নর্মালি কি করি, আমরা উপন্যাস, নাটক, গল্প, বেশ কিছু জায়গা থেকেই আমরা প্রশ্ন রাখি, কিন্তু যেহেতু আজকে অপরূপা প্রশ্ন করেছে সেহেতু অবভিয়াসলি মানে এটা গল্প উপন্যাস নাটক হবে না, কবিতা থেকেই প্রশ্ন টশ্ন হবে।
3: একদম একদম।
2: এটা কি হালকা করে আমাকে বুঝিয়ে দেওয়া হলো যে তুই গল্প পড়িস না?
4: না, আমি বুঝিয়ে দেওয়া হলো তুই কবিতাটা পড়িস আর কি।
2: ঠিক আছে, কয়েনের এপিট আর ওপিট এর ব্যাপার, আমি তো ধরে নিচ্ছি তুই আমাকে হালকা করে একটুখানি গল্প না পড়ার ওই
4: না না একেবারে,
3: এবং লোকজন শোনার জন্য যেরকম অপেক্ষা করছে আমরাও কিন্তু অপেক্ষা করছি।
4: না, আমি অপেক্ষা করছি না, চালু হবে, আমি বাড়ি যাব।
3: ওকে, আমি করছি।
2: আচ্ছা ডান, তাহলে আজকে সাহিত্য সাফারিতে তোমাকে একটা কবিতার অংশ শোনাচ্ছি এবং জানতে চাইছি,
4: বলতে হবে যে কার গলায় শুনছে নাকি,
2: এবং বলতে হবে কবিতাটার নাম কি।
4: ও, নাম বলতে হবে, ঠিক আছে। 9903653992 তে হোয়াটসঅ্যাপ এসএমএস করে আপনি জানাবেন যে নাম কি, মানে কবিতার নাম,
2: কবিতার নাম কি, আর যদি কবির নামও বলে দিতে পারেন সেটা তো বোনাস ব্যাপার। সবার
4: কিন্তু অত টাইপ করার সময় নেই, তাড়াতাড়ি বল,
3: টাইপ করতে গেলে আবার দেরি
2: হয়ে যায়। তাহলে
4: কি চাস সেটা বল আগে,
3: ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট।
2: হ্যাঁ, তাহলে কবিতার নামটাই শুধু পাঠাতে হবে,
4: কবিতার নামটাই শুধু পাঠাতে হবে, ঠিক আছে, শোনাই। চলো, কোথায় গেল কবিতা? এই তো কবিতা।
5: লাইট ক্যামেরা ডাই লাইট সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।

0: তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বাহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর।
1: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

शाहितो सफारी, शाहितो सफारी, शाहितो सफारी, शाहितो सफारी।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: কুইজ খেলো জ্যাকপট জেতো জ্যাকপট জেতো শুনছো আর খেলছো কুইজওয়ালা কুইজওয়ালা 107 FM রেইনবোতে
2: সাহিত্য সাফারি রাউন্ডে আমরা ছিলাম এবং কি উত্তরটা কি হবে অপরূপা?
3: সঠিক উত্তর হচ্ছে বোঝাপড়া।
4: একদম। আর সেই বোঝাপড়ার যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সবার নাম আমরা বলবো, মানে প্রথম দশ জনের নাম বলবো, কারণ সবাই বলতে হলে তো একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং একই সাথে বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, তাই আমরা সবসময় প্রথম দশ জনের নাম বলি এবং সেখান থেকে সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছেন তাকে নিয়ে চলে যাই সরাসরি একেবারে সেমিফাইনাল রাউন্ডে।
3: যারা যারা সঠিক উত্তর দিয়েছেন প্রথম দশজন: তিতু জানা চামড়াইল থেকে, হর্ষ ভট্টাচার্য নবদ্বীপ থেকে, বরুণায়ন দাস বেলঘড়িয়া থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, স্বদেশ দে বাঁকুড়া থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, দেবশ্রী ভট্টাচার্য বড়বাজার থেকে, রূপসা রং ঘনশ্যামবাটি থেকে, পলাশ সাউ বজবজ থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন উলুবেড়িয়া থেকে দীপ মণ্ডল।
2: আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে।
1: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
2: অড ওয়ান আউট যে রাউন্ডে, এই রাউন্ডে আমরা কি করি?
4: এই রাউন্ডে আমরা পাঁচটা অড, মানে পাঁচটা শব্দ বলি, সেখান থেকে তোমায় খুঁজে নিতে হয় যে এই পাঁচটার মধ্যে কোনটা অড ওয়ান।
2: ঠিক,
3: একদম।
2: এবং ব্যাপারটা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমরা যেভাবে ভাববো সেভাবেই কিন্তু তোমায় ভাবতে হবে, মানে আমরা যে অ্যাঙ্গেল থেকে অড ভাববো সেই অ্যাঙ্গেল থেকেই তোমাকে ওয়াই মানে ভাবতে হবে যে কেন ওটা অড আর কি, নাহলে কিন্তু আমাদের সঙ্গে উত্তর না মিললে আমরা কিন্তু নেবো না।
4: ঠিক,
3: একদম। এক্ষেত্রে আজকে অড ওয়ান আউটে যে প্রথম পাঁচটা শব্দের নাম আমরা রেখেছি সেগুলো হচ্ছে নুন গোলমরিচ, মানে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো।
2: নুন গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, এর মধ্যে কোনটা অড আপনাকে বলতে হবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। আর আমাদের যে ইনস্টা হ্যান্ডেল 107 FM কলকাতা সেটা ফলো করতে ভুলবেন না, কারণ খুব শিগগিরই সেখানে কিন্তু ইনস্টা কুইজের প্রশ্ন আসছে।

0: Odd One Out. Odd One Out.
1: অড ওয়ান আউট, আমাদের যে অড ওয়ান আউট রাউন্ড, সেই রাউন্ডে প্রথমে জিজ্ঞেস করেছিলাম নুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এর মধ্যে কোনটা অড। সঠিক উত্তর?
2: সঠিক উত্তর নুন।
1: ভুল উত্তর কি আমরা পেয়েছি এটাতে?
2: একটা দুটো পেয়েছি, ইগনোরেবল।
1: আচ্ছা,
2: নুন সঠিক উত্তর, এবং তার কারণ হচ্ছে এটি বাদে বাকিগুলো হচ্ছে মশলা, এবং একজন লিখেছেন যে বাকিগুলোকে গুঁড়ো করতে হয়, এটাকে গুঁড়ো করতে হয়। টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, তরুণ মণ্ডল দিল্লি থেকে, শামীম শাহজি উত্তর চব্বিশ পরগনা থেকে, সুদীপ সরকার হাওড়া থেকে, ঘনশ্যাম দাস ভূপতিনগর থেকে, স্বদেশ দে বাঁকুড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে।
1: এইবার আমরা চলে যাব আমাদের সেই রাউন্ডে, যে রাউন্ডটা আমরা মোটামুটি অড ওয়ান আউট রাউন্ডের মাঝে খেলি। সেটা আমাদের কি রাউন্ড একটু মনে করিয়ে দিই। সেটা হলো আমাদের ইনস্টা রাউন্ড। এই রাউন্ডে আমরা অন এয়ার প্রশ্ন বলবো না,
3: না উত্তরও বলবো না, কিন্তু যারা সঠিক উত্তর দেবে তাদের নামগুলো বলবো।
1: এক্স্যাক্টলি, সঠিক উত্তর দেবে কি হবে?

0: সঠিক উত্তরটা দেবে আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা। সেখানে আমরা একদম টাটকা টাটকা পোস্ট করে দিয়েছি, সেই পোস্টে যেতে হবে, প্রশ্নটা দেখতে হবে এবং উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে নয় DM করে জানাতে হবে। তাই সেই উত্তরটা DM করে জানানোর পর যারা যারা সঠিক উত্তর দেবে তাদের আমরা নাম বলবো। কিন্তু মনে রেখো, ইনস্টা কুইজ কিন্তু ইনস্টাগ্রামেই খেলা হয়, এর উত্তর যদি হোয়াটসঅ্যাপ বা ফোন মেসেজে আসে আমরা কিন্তু তাদের নাম নিই না। তাই ইনস্টা যদি এখনও ইনস্টল না করে থাকো তাহলে চটপট নিজের স্মার্টফোনে ইনস্টাগ্রামটা নামিয়ে ভালো, কারণ না হলে তো তুমি একটা নয় দুটো ইনস্টা কুইজের রাউন্ড থেকে নিজেকে দূরে রেখে দিয়েছো।
1: বেশ, তাহলে আমরা ইনস্টাগ্রামের প্রশ্ন তো ইনস্টাগ্রামে পেয়ে যাচ্ছেন এবং আমরা একটা গানে যাবো, গানের পর ফিরে আসছি কারা কারা সঠিক উত্তর দিলেন এবং তাদের নামগুলো নিয়ে।

0: ইনস্টা কুইজ নিয়ে আমরা তো ফিরবো, মানে ইনস্টা কুইজে কারা কারা সঠিক উত্তর দিলেন তাদের নামগুলো নিয়ে ফিরবো। তবে তার আগে গত দু সপ্তাহের উইনার যারা হলেন তাদের সঙ্গে তারা যে এলেন, এসে যে কী রকম আড্ডা দিলেন সেটা একটু শুনে নেওয়া যাক। বলুন,
1: আজ আমরা কুইজওয়ালার আবার একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিজয়ী দুই পর্বের। কে কে রয়েছেন আমাদের সঙ্গে?
2: নমস্কার, আমি হাওড়ার সাঁতরাগাছি থেকে বলছি, সঞ্জীব কুমার মজুমদার।
3: নমস্কার, আমি স্মিথ মণ্ডল বলছি, আমি এসেছি পূর্ব মেদিনীপুর জেলার দাড়িবেড়িয়া গ্রাম থেকে।
1: আচ্ছা, আজ এই আমরা যেদিন স্টুডিওয় বসে কথা বলছি, বেশ একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, দুর্যোগপূর্ণ দিন, তো এত দূর থেকে আপনারা এসেছেন, বিশেষ করে স্মিথ, আসতে অসুবিধা হয়নি তো? ট্রেন পেয়েছিলে?
3: ট্রেন পেয়েছিলাম, এবার যদি রেকর্ডটা এর থেকে একটু বেশি দেরিতে হতো তাহলে হয়তো যেতে প্রবলেম হতো, কিন্তু তেমন সমস্যা হয়নি।
1: আচ্ছা বেশ, এবার আসবো সঞ্জীব বাবুর কাছে। কুইজওয়ালাকে নিয়মিত শোনা হয়?
2: হ্যাঁ, আমি মোটামুটি কুইজওয়ালা শুনি, আমি গত দু বছর ধরে এটা কন্টিনিউয়াস শুনি। বাহ,
1: বিজয়ী হয়ে আকাশবাণীতে আসা বোধহয় এই প্রথম?
2: এই প্রথম।
1: তাহলে কেমন লাগছে?
2: খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আকাশবাণীতে এই প্রথমবার এসে আমার খুবই আনন্দ লাগছে।
1: আর স্মিথ?
3: আমি রিসেন্ট এক দু মাস হলো আমার বন্ধুদের থেকে জানতে পারলাম, আকাশবাণী সম্পর্কে জানি, তবে এই যে কুইজ সম্পর্কে এক দু মাস হলো জানতে পেরেছি। ফার্স্ট অফ অল বিজয় হয়ে তো আমি মানে বিশ্বাসই করতে পারছিলাম না, তারপরে যখন নাম অ্যানাউন্স হলো এবং ভালো লাগছে খুবই, চাইতাম, ভালো লাগছে খুবই।
1: তাহলে স্মিথ, অল্প দিনের মধ্যে খেলেই বিজয়ী হয়েছে?
3: হ্যাঁ হ্যাঁ।
1: তাহলে এটা একটা অন্যরকম অনুভূতি?
3: হ্যাঁ, অন্যরকম, খুবই অন্যরকম।
1: আচ্ছা, আমি সঞ্জীব বাবুর কাছে জানতে চাইবো, সঞ্জীব বাবু কি করেন?
2: আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি।
1: আচ্ছা, আর তার ফাঁকে ফাঁকে রেডিও শোনেন?
2: হ্যাঁ, তার ফাঁকে ফাঁকে মঙ্গলবার দিন তো মাস্ট আমি কুইজওয়ালাটা শুনি।
1: আর স্মিথ কি করো?
3: আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি, বিটেক করছি।
1: আচ্ছা,
3: কম্পিউটার সায়েন্সে।
1: কোথা থেকে, মানে কোন কলেজ থেকে?
3: এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি।
1: আচ্ছা, ওখান থেকে বাড়ি বাড়ি থেকেই যাতায়াত করা হয়?
3: হ্যাঁ, বাড়ি থেকে করি, না হলে ওখানেও থাকা হয় মাঝে মাঝে।
1: বেশ, তো পড়াশোনার ফাঁকে ফাঁকে রেডিও শোনা হয়?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, কোন রাউন্ডটা প্রিয় স্মিথের?
3: যেহেতু আমি ইনস্টা কুইজ থেকে উঠেছি, ওইটা আমার মানে একটা সব থেকে ভালো, আর ডিটেকটিভ ডায়েরিটাও খুব পছন্দের রাউন্ড।
1: বেশ, প্রিয় ডিটেকটিভ কে?
3: রিসেন্ট আমি শুনলাম সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা, ফেলুদা সিরিজ, কৈলাসে কেলেঙ্কারি, ফেলুদা সব থেকে পছন্দের।
1: আচ্ছা, আর সঞ্জীব বাবুর কোন রাউন্ডটা প্রিয়?
2: আমার তো সবকটা রাউন্ডই ভালো লাগে, তার মধ্যে ভয়েস ভিশন থেকে উঠেছি, ভয়েস ভিশন, ডিটেকটিভ রাউন্ড, ম্যাথামেটিক্স, সবকটা রাউন্ডই আমার খুব ভালো লাগে।
1: অঙ্ক করতে ভালোবাসতেন?
2: হ্যাঁ, মোটামুটি ভালো রাস্তা।
1: আর আপনি যে প্রাইভেট সংস্থাটিতে চাকরি করেন সেখানে কি হিসেব পত্র?
2: সেখানে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করি।
1: তাহলে অঙ্কটা আরো বেশি প্র্যাকটিস হয়ে থাকে।
2: একদম।
1: আর স্মিথ তো ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা করছো, কিন্তু কুইজওয়ালার

0: যে ধরনের প্রশ্ন বা যে রাউন্ডগুলো থাকে একদম জেনারেল নলেজ বা একটু পড়াশোনা বেস্ট, তো তাহলে এই যে চাকরির ইঞ্জিনিয়ারিং এর পড়ার পাশাপাশি এই ধরনের পড়াশোনাও চলতে থাকে?
1: চলতে থাকে বলতে, এখন তো মোবাইল, গুগল বা নিউজ টিউজ শর্টস এর মাধ্যমেই সব কিছু আমরা পেয়ে যাই। এখন কোথায় কেমন নিউজ কি হচ্ছে সেখান থেকে অনেকটা আসে,
0: ফোনের মাধ্যমে অনেকটা পাওয়া থাকে আর কি। বাহ,

0: আর কি প্ল্যানিং চলছে।
1: হ্যাঁ,
0: আর সঞ্জীব বাবু পরিবারে কে কে আছে?
1: পরিবারে আমার বাবা মা দিদি, আমার ওয়াইফ, আমার একমাত্র ছেলে আছে, আর এনাদের নিয়েই আমাদের সংসার।
0: তাহলে ছেলে নিশ্চয়ই পুরস্কারের অর্থ দেখে কিছু দাবি করবে?
1: ছেলে তো বিশেষ করে যে টাইপিং গুলো করে, ছেলে আমার খুবই হেল্প করেছে। হয়তো উত্তর আমি দিতে পেরেছি, কিন্তু ছেলে টাইপিং এর ব্যাপারে খুব এক্সপার্ট ছিল,
0: আমাদের আকাশবাণী এফ এম রেইনবো এফ এম গোল্ড এর বাকি অনুষ্ঠান ও শুনবেন এবং আবার খেলবেন। ধন্যবাদ।
2: ধন্যবাদ।
3: শুনছো আর খেলছো উইজওয়ালা, উইজওয়ালা 107 FM রেনবোতে।
4: ইনস্টা কুইজের যে উত্তর সেটা তো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই পাওয়া যাবে, তো সেটার জন্য আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখতে হবে 107 FM রেনবো কলকাতা, এবং সেখানে আরও একটা প্রশ্ন আসবে, দেরি আছে, এখনও দেরি আছে। আপাতত যেটা ব্যাপার সেটা হচ্ছে যে উত্তর কারা কারা সঠিক উত্তর দিলেন,
5: যারা যারা সঠিক উত্তর দিলেন প্রথম 10 জন, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সপ্তপর্ণী পাল চিংড়িঘাটা থেকে, শান্তম দাস দাড়িবেড়িয়া থেকে, মল্লিকা সাউ সরকার বজবজ থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, পরমা মিত্র ভবানীপুর থেকে, দেবশ্রী ভট্টাচার্য বড় বাজার থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, এবং এই রাউন্ড থেকে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, আমাদের সেমিফাইনালিস্ট হয়ে যাচ্ছেন, তাজপুর থেকে অর্পণ মাইতি। টিম হাততালি, আমরা একটু হাততালি দিতে পারি?
4: আমরা এবার চলে যাব আমাদের আগের রাউন্ডে, যে রাউন্ডে আমরা ছিলাম
3: অড ওয়ান আউট, অড ওয়ান আউট,
4: অড ওয়ান আউট। রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে যে পাঁচটা অড জিনিসের নাম বলি, তার মধ্যে একটা আইডেন্টিফাই করতে হয়। অলরেডি একটা প্রশ্ন করে ফেলেছি এবং আরও একটা প্রশ্ন করব।
6: আসি আরও একটা প্রশ্ন, যেটা সেটা হচ্ছে যে আবারও পাঁচটা শব্দ তোমাকে বলবো, সেই পাঁচটা শব্দের মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা অড ওয়ান, কোন শব্দটা তোমার একটু অড মনে হচ্ছে। তাহলে বলে ফেলি পাঁচটা প্রশ্ন, মানে পাঁচটা শব্দ।
4: চলো চলো।
6: আপেল, পেঁপে, লিচু, পেয়ারা, কমলালেবু।
4: আপেল, পেঁপে, লিচু, পেয়ারা, কমলালেবু, এর মধ্যে কোনটা অড? আমাদের সঙ্গে কিন্তু আপনাদের আইডিয়া মিলতে হবে, নাহলে হবে না
5: একদম। এবং উত্তর পাঠাবেন 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। অড ওয়ান আউট, অড ওয়ান আউট।
1: অড ওয়ান আউট আজকের মতো ডান, কিন্তু তার আগে বলতে হবে উত্তরটা কি।
2: উত্তরটা না আমার বড্ড কঠিন লেগেছে অর্ণব, আমি না হলে সহজেই বলে দিতাম যে হ্যাঁ এদের মধ্যে লিচু অড ওয়ান, কারণ বাকিগুলো রঙিন, লিচু সাদা।
1: লিচু সাদা কেন হবে, লিচুর বাইরেটা তো অন্যরকম।
2: ও হ্যাঁ তাই তো। ও হাততালি, অপরূপা তুমি ক পেয়েছো। চলো রিয়াদি তুমি বলো।
3: কথা হচ্ছে লিচুটাই অড, কিন্তু লিচুটা কেন অড, কারণ বাকিগুলোতে একাধিক বীজ থাকে, লিচুতে মাত্র একটি বীজ।
2: ও দারুন, কারা সঠিক উত্তর দিয়েছেন?
3: হ্যাঁ, যারা যারা সঠিক উত্তর দিয়েছেন মানে বুঝতে পেরেছেন এই আইডিয়াটা, প্রথম দশজন সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, সৌরীন্দ্র কুমার রক্ষিত চন্দননগর থেকে, মাধবী রায় হরিপাল থেকে, কল্যাণ সাধুখা কাঁকুরগাছি থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, সূর্য মজুমদার হাওড়া থেকে, নন্দদুলাল চিত্রকর সারদা পার্ক থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন অনুপ তপাদার হাওড়া থেকে।
1: বেশ, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কি দাঁড়ালো,
3: দাঁড়ালো যে আমরা মোটামুটি এখনো অবধি বোধ হয় দশজনকে পেলাম,
1: দশজনকে পেয়ে গেছি
2: একদম।
1: আমরা এরপর চলে যাব আমাদের পরের রাউন্ডে, যে রাউন্ডে আপনাকে দেওয়া হবে তিনটে ক্লু, কিন্তু তার মধ্যেই আপনাকে উত্তর দিতে হবে।
2: থ্রি পয়েন্ট পাজলে যে তিনটে ক্লু আমরা দেব, সেই তিনটে ক্লু আমরা একটা একটা করে ক্লু বলবো, একটা করে গানের ব্রেক, তারপর আবার ফিরে এসে প্রথম এবং দ্বিতীয় ক্লু রিপিট করে আবার গান, তারপর আবার প্রথম দ্বিতীয় রিপিট করে নতুন একেবারে তৃতীয় নম্বর ক্লু দেব। তবে এই রাউন্ডে যেটা ব্যাপার যে প্রথম দুটো গেস করে বা প্রথমটা গেস করে যদি আপনি সঠিক উত্তর পাঠিয়ে দেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি পরে দেখি যে প্রথমটা গেস করে একটা উত্তর দিয়েছিলেন আবার পরে তিন নম্বরটা শুনে ওটা এডিট করে দিয়েছেন বা ডিলিট করে নতুন করে পাঠিয়েছেন তাহলে কিন্তু গণ্ডগোল আছে, কারণ তাহলে আমরা আপনার নামটা মানে সঠিক উত্তর যারা দিচ্ছেন তাদের লিস্টে ধরবো না, তাই তো রিয়াদি?
3: একদম তাই, এবং এই যে ব্যাপারটা বলে দিল অপরূপা সেই অনুযায়ী আপনি উত্তর পাঠাতে থাকুন এবং আমাদের ক্লুগুলো ভালো করে মন দিয়ে শুনুন, এটাই হচ্ছে প্রথম কথা। তার ক্লু তো শুনবেন এবং উত্তর পাঠাবেন একইভাবে 9903653992 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। আজকের থ্রি পয়েন্ট পাজলের প্রথম ক্লু, ভারতবর্ষের এই লেকে স্নান করবার জন্য 52টি ঘাট রয়েছে।
1: ভারতবর্ষের এই লেকে স্নান করার জন্য 52টি ঘাট রয়েছে, কোন লেকের কথা বলা হচ্ছে? উত্তর পাঠাবেন
2: 9903653992 এই নম্বরে ফোন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে।

0: 3 point puzzle.
1: হিন্দুদের কাছে এই লেক খুব পবিত্র, কারণ ভগবান ব্রহ্মার সাথে এই লেকের একটি যোগসূত্র রয়েছে।
2: এবার বলতে হবে আপনাকে যে কোন সেই লেক। 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে

0: पॉइंट पजल, थ्री पॉइंट पजल।
1: দুটো ক্লু তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু আরও একবার রিপিট করে দিই। দুটো ক্লু ছিল ভারতবর্ষে এই লেকে স্নান করার জন্য 52টা ঘাট রয়েছে, এবং সেকেন্ড ক্লু ছিল হিন্দুদের কাছে এই লেক খুব পবিত্র কারণ ভগবান ব্রহ্মার সাথে এই লেকের একটি যোগসূত্র রয়েছে। এবার থার্ড অ্যান্ড ফাইনাল ক্লু
2: বলছে রাজস্থানের আজমের শহরের কাছে এই লেক অবস্থিত।
3: রাজস্থানের আজমের

0: শহরের কাছে এই লেক অবস্থিত। আজকের থ্রি পয়েন্ট পাজলের ফাইনাল ক্লু, এবার সঠিক উত্তরটা চটপট পাঠিয়ে চলে এসো আমাদের সাথে সরাসরি সেমিফাইনালে, তাই তো? মানে প্রথম যে জন উত্তর দেবে সেই জন।
1: একদম।
2: তাকড় দিন দিন তাকড় দিন দিন তাকড় দিন দিন তাকড় দিন দিন তাকড় দিন দিন তাকড় দিন দিন তাকড় দিন কেটে দাগ দিগিন দা কেটে দাগ দিগিন দা কেটে দাগ

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: থ্রি পয়েন্ট পাজলের আমরা কিন্তু আর কোনো ক্লু দেবো না, আমরা দিয়ে দিয়েছি যা দেওয়ার, এবার উত্তর বলতে হবে।
3: আজকে থ্রি পয়েন্ট পাজলের যে উত্তর সেটা হচ্ছে পুষ্কর লেক, পুষ্কর লেক বা পুষ্কর লেক। এই উত্তর আমাদের প্রথম যে দশজন দিয়েছেন তাদের নামগুলো একটু বলে দিই।
4: স্বদেশ দে মাকুড়া থেকে, শ্রাবণী পাল মেট্রোপলিটন থেকে, অরিজিৎ জান।

0: না গড়িয়া থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, জয়দেব মণ্ডল নূরপুর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, শুভশ্রী কারফা হুগলি থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সূর্য মজুমদার হাওড়া থেকে।
1: বেশ, এখনও কিন্তু আমাদের বেশ কিছু রাউন্ড বাকি আছে। এখন একটা ইনস্টা কুইজ রাউন্ড বাকি আছে, এখনও ভয়েস ভিশন আছে, লাইটস ক্যামেরা ডায়ালগ আছে। কাজেই চিন্তা করার কারণে যারা এখনও উঠতে পারছেন না তাদের জন্য সুযোগ কিন্তু আসবে। আপাতত ভয়েস ভিশন,
2: ভয়েস ভিশনে আবারও আপনাকে একটুখানি চিনে ফেলতে হবে, আমরা কার গলা আপনাকে শোনাচ্ছি আজকে ভয়েস ভিশন। আজকে কেন, যে কোনো মঙ্গলবার কুইজওয়ালায় ভয়েস ভিশন দুটো রাউন্ডে থাকে। তো আজকে ভয়েস ভিশনের প্রথম রাউন্ডে আপনাকে যার কণ্ঠস্বরটি শোনাচ্ছি তার কণ্ঠস্বর আইডেন্টিফাই করে আমাদেরকে 9903653992 ফোন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে সঠিক উত্তরটা পাঠাতে হবে।
1: তাহলে প্রথমে আমাদের কার ভয়েস থাকছে চিনতে হবে, বুঝতে হবে আপনাকে। দেখা যাক পারে কিনা।
3: আমি জানি না ওই দুটো মাটেরিয়াল কেমন ছিল, বাট আমি এই মাটেরিয়ালটা নিয়ে ভীষণ কনফিডেন্ট আছি। আমি ভীষণ আশাবাদী, ভীষণ এক্সাইটেডও আছি। আমার মনে হয়েছে যে বেশ ইন্টারেস্টিংলি স্টোরিটা উইভ করা হয়েছে এবং স্টোরির মধ্যে অনন্ত সিংহর ক্যারেক্টারটা দারুণ ভাবে ইভলভ হচ্ছে, এমন ভাবে ইভলভ হচ্ছে আমি জানি না সে ঠিক না ভুল, আমি জানি না সে ভালো না খারাপ, কিন্তু যাই আছে না কেন আমি তার প্রেমে পড়ে গেছি।
4: Voice Vision

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। ভয়েস ভিশন, ভিশন, ভিশন,
1: ভয়েস ভিশন মানে কণ্ঠস্বর চেনার খেলা। এবং আপনাদের এই খেলা আমরা এতবার কুইজওয়ালায় খেলেছি যে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়েই গেছে যে কত সহজে এটা খেলা যায় আর কি। আজকে যার ভয়েস শুনিয়েছিলাম নান আদার দ্যান জিৎ, মানে অভিনেতা জিৎ। এবং যারা যারা চিনতে পারলেন, সঠিক উত্তর দিতে পারলেন, প্রথম দশজন হচ্ছেন সাহেব মুন্সি ডেবরা থেকে, শ্রীকান্ত ধারা হাওড়া থেকে, তিতু জানা চামড়াইল থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, তরুণ মণ্ডল দিল্লি থেকে, অনরণ্য ত্রিপাঠী পশ্চিম মেদিনীপুর থেকে, শুভ মণ্ডল সুভাষগ্রাম থেকে, মেহেন্দি হাসান খান আন্দুল থেকে, উত্তম হাইত পাথর প্রতিমা থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে পৌঁছে যাচ্ছেন জয়দেব মণ্ডল নূরপুর থেকে।
2: ভয়েস ভিশন কিন্তু একটা নয়, আবারও একটা প্রশ্ন রয়েছে, যেমনটা অপূর্ব বললো একটু আগে। এবং এবারেও আবারও কি সোজা, খুব এতটাই সোজা রেখেছি যতটা প্রথমটা রেখেছিলি?
3: আমি একটু সোজাই রেখেছি।
2: বেশ, ভালো করে মন দিয়ে শুনুন কার ভয়েস, তারপর জানান আমাদের 9803653992 তে হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে।
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।
4: আমি যাদেরকে অ্যাকচুয়ালি ট্রু ব্লু ইন্টেলেকচুয়াল বলে মনে করি, আমি তাদের সঙ্গে তিনটের বেশি লাইন বলার আমার যোগ্যতা নেই। এবং আমি খুব অবাক হতাম ছোটবেলায় যে কেন এটা বলা হচ্ছে আমাকে। মানে আমার ভিতরে খামতি বোধ আছে একটা, যে আমি একজন শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের মতো পড়াশোনা করা মানুষ নই, আমি একজন সুধীর চক্রবর্তীর মতো পড়াশোনা করা মানুষ নই। আমার তো এরকম মনে হতো আর কি নিজেকে, যে এ বাবা আমার তো, আমি তো যোগ্যই নই। এবং সত্যি আমি অত পড়ুয়া নই, অত আমি পড়িনি কোনোদিন।
0: Voice Vision, Voice Vision, Voice Vision.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: ভয়েস ভিশন রাউন্ড আমাদের খতম, কিন্তু তার আগে যে রাউন্ড, এই রাউন্ডে কারা কারা সঠিক উত্তর দিলেন সেটা বলবো, কিন্তু তারও আগে সঠিক উত্তরটা কি সেটা অপরূপে বলবো।
3: পরমব্রত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের ভয়েস শুনিয়েছি এবং তোমার কাছে জানতে চাইছি এটা কার কণ্ঠস্বর, চটপট বলে ফেলো। তো তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তাদের মধ্যে প্রথম 10 জনের নাম আমরা বলবো।
4: হ্যাঁ, সঠিক উত্তর এটা প্রায় সবাই দিয়েছে।
3: হ্যাঁ,
4: প্রথম 10 জন হচ্ছেন মৌসুমি সরকার মধ্যমগ্রাম থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, কল্যাণ সাধুখা কাঁকুরগাছি থেকে, লিপি সরকার সরসুনা থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, অয়ন ঘোষ বারুইপুর থেকে, শ্রীকান্ত ধারা হাওড়া থেকে, শান্তম দাস পূর্ব মেদিনীপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন প্রশান্ত দলাই পূর্ব মেদিনীপুর থেকে।
2: প্রশান্ত দলাই পূর্ব মেদিনীপুরের জন্য থাকছে জোরে হাততালি। বেশ, আমরা চলে যাব আমাদের পরের রাউন্ডে। যাই,
3: হ্যাঁ যাই,
2: চলো যাই।
5: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
2: এই রাউন্ডে আমরা কি করি?
4: এটা আমাদের ফিল্মি রাউন্ড। এই রাউন্ডে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোনো সিনেমার একটা ছোট্ট অংশ আপনাকে শোনাই এবং সেখান থেকে কিছু প্রশ্ন রাখা হয়। অভিনেতার নাম কি, সিনেমার পরিচালকের নাম কি, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন রাখা হয় এবং সেটা খুবই সহজ কিছু রাখা হয়। তো এখানেও আমরা দুটো রাউন্ড খেলবো। প্রথম আমরা যে সিনেমার অংশ শুনবো সেটা কি বাংলা না হিন্দি, সেটা কি বলবে?
2: সেটা বাংলা না হিন্দি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু সেটা বলবে আমরা বলবো?
3: হ্যাঁ, আমরা বলে দিতেই পারি
2: না। বলবো না।
3: আচ্ছা বলবো না?
4: আচ্ছা বলবো
3: না।
4: আচ্ছা,
2: শুনে তো বুঝতে পারবে হিন্দি না বাংলা, কি জিজ্ঞেস করবি সেটা বলো।
4: ওকে, প্রশ্নটা বলো তাহলে।
3: প্রশ্নটা হচ্ছে যে এই যে ডায়লগটা তুমি শুনবে সেটা কোন সিনেমার ডায়লগ?
4: সিনেমার নাম বলতে হবে,
3: সিনেমার নাম বলতে হবে।
4: 9903653992 আমাদের সেই ম্যাজিক্যাল নাম্বার, কিন্তু একই রয়েছে এখানে। যত দ্রুত, যত জলদি তুমি উত্তর পাঠাবে তত তোমার প্রথম 10 জনের মধ্যে আসার সম্ভাবনা থাকবে এবং জ্যাকপটের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
2: সিনেমার নাম তাহলে পাঠিয়ে দাও।
5: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
6: एक माँ के तड़पते हुए दिल ने तुझे अपने सीने से लगाकर बेटा कहा, यह बेकार की बात है? क्या उस माँ के आंसुओं में तुझे ममता नहीं दिखाई दी? क्या वो माँ झूठी है? उसका प्यार धोखा है? उसका बरसों का इंतजार एक स्वांग है?
7: लेकिन ऐसा भी तो हो सकता है कि मैं उस औरत के बेटे का हम शक्ल बनकर पैदा हुआ।
5: लाइट कैमरा डायलॉग।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
1: কেন বাজে? কি বলছিলি তুই? কী সব বলছিল বাজিটা যে, কাকে বলছিলি বল?
2: তুই
1: বলিস নি
2: লাইটস ক্যামেরা অ্যাকশনে কারা কারা সঠিক উত্তর দিয়েছে রিয়াদি, যে ইগনোর করো।
3: ক্যামেরা অ্যান্ড ডায়ালগ, যারা সঠিক উত্তর দিলেন তাদের নামগুলো বলি। প্রথম দশজন, আচ্ছা সঠিক উত্তরটা কি আমরা বলেছি?
1: ও 11:10 বাজে বলছিলি।
2: হ্যাঁ,
1: আমি বাজেটা শুনে ভাবলাম কাকে বাজে বলছে।
2: তোর সাথে পাঙ্গা নিতে হবে,
3: একটু কনটেক্সটে ফিরি।
2: হ্যাঁ, কনটেক্সটে ফিরতে হবে, আর আমাকে খুব শিক্ষিত হতে হবে রিয়াদি, না হলে এই এই অর্ণব তমজিৎ এদের মাঝখানে বসা যায় না, লিটারালি বসা।
4: মানে তুই অশিক্ষিত?
2: আমি ডেফিনেটলি, আমি এটা স্বীকার করছি, আমি অশিক্ষিত।
4: আমি অশিক্ষিত কিন্তু আমি কখনো স্বীকার করি না,
2: কারণ এই অর্ণব তমজিতের সাথে বসতে হলে এরা আমাকে যখন তখন অ্যাটাক করে আর আমি কাউন্টার অ্যাটাক করতে পারি না, শিক্ষার অভাব। চলো ছাড়ো রিয়াদি, এদের দুজনকে ইগনোর করে আমরা এগিয়ে যাই। তো গত যে মানে প্রথম যে লাইটস ক্যামেরা অ্যাকশন, তার সঠিক উত্তর হচ্ছে ডায়লগ, লাইটস ক্যামেরা ডায়লগ। তার সঠিক উত্তর হচ্ছে করণ অর্জুন। কারা কারা সঠিক উত্তর
3: দিয়েছেন? প্রচুর মানুষ, তাদের মধ্যে প্রথম দশজনকে বেছেছি। প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, আবির জানা বারুইপুর থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, স্বপ্না কর্মকার বারাসাত থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, রাজেশ ভার্মা বেহালা থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, রাজকুমার রায় হরিপাল থেকে, এবং হাততালি পেতে পেতে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সবার প্রথম সঠিক উত্তর দিয়ে অনন্ত পাল সুরাট থেকে।
1: তো ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে করণ অর্জুন এলো।
2: অর্ণব এবং তমজিৎ করণ অর্জুনের থেকে কম না, তবে ওখানে মা খুশি হতেন ওই দুজনকে দেখে, আমি এখানে ভীষণ অখুশি মা রূপী অপরূপা এই দুটো করণ অর্জুনকে দেখে। আজকের যে প্রশ্নটা, কার গলা শুনতে পাচ্ছি?
3: আচ্ছা, কজনের গলা শুনবো এখানে? একজনেরই।
2: হ্যাঁ, একজনেরই গলা শুন, মানে আমরা একটা কাজ করি, গলা শোনার গল্পটাতে যাবই না, কারণ যেহেতু আমাদের ভয়েস ভিশনে আমরা গলাই শুনি, গলাই আইডেন্টিফাই করতে, এটার মধ্যে আমরা চলো সিনেমাটাকেই আইডেন্টিফাই করি। যে ডায়লগটা শুনছি সেটা কোন সিনেমার ডায়লগ বলতে হবে তোমার?
3: সিনেমার নামই বলতে হবে। 9903653992 সবার প্রথমে সঠিক উত্তর, তারপর নিজের নাম আর লোকেশন।
0: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
5: बड़ी बड़ी अदालतों में ऊंची आवाज के साथ जिसकी उंगली उठती हो वहां हाथ जोड़कर माफी मांगे अच्छा नहीं लगता।
6: मुझे मत मारो, मैं कोर्ट में तुम्हारे लिए कुछ भी कर।
0: लाइट कैमरा डायलॉग,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে। লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
1: লাইটস ক্যামেরা ডায়লগে আমি জানতাম যে আমাকে তো অনেকক্ষণ ধরে অপবাদ দেওয়া হচ্ছে, অপরূপা কী সহজ, এটাও কি সহজ, এটাও কি সহজ। আমি জানতাম যে লাইটস ক্যামেরা ডায়লগের এই দ্বিতীয় প্রশ্নটা হালকা কঠিন হলেও অনেকের মনে হতে পারে, তো সেটাই হয়েছে আমরা উত্তর একটু কম পেয়েছি না রিয়াদি?
2: হ্যাঁ, একটু কেন মানে বেশ খানিকটা কম পেয়েছি আমরা, সময়ের মধ্যে পাঁচজনকে পেয়েছি যারা সঠিক উত্তর দিতে পেরেছেন। সঠিক উত্তরটা বলো।
1: সঠিক উত্তরটা হচ্ছে সিনেমার নাম সালাখে, এবং আমরা ওখানে সানি দেওলের কণ্ঠস্বর শুনছিলাম। তো সালাখের পাঁচজন সঠিক উত্তরদাতার নাম আমরা এবার বলবো।
2: চলো বলি আমরা, যারা সিনেমার নাম সঠিক বলতে পেরেছেন। প্রথম যে কজনকে পেলাম, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, রাজকুমার রায় হরিপাল থেকে, সেবাব্রত মাইতি নন্দকুমার থেকে, হাফিজা মোল্লা সুন্দরবন থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন শুদ্ধজিৎ গণ কসবা থেকে।
3: হাতালির টিম বলছে যে একটু নাম রিং দাও, আমরা এখন একটু নাম লিখছি, নাম লেখার পর আমরা তারপর হাততালি দেব। বেশ, আমরা এখন আমাদের ইনস্টা কুইজে চলে যাব। আমাদের ইনস্টা কুইজের যে রাউন্ড, আরেকটা প্রশ্ন বাকি আছে, সেখানে চলে যাব।
1: ইনস্টা কুইজে যাওয়ার আগে বলে রাখি, এই যে যে নাম্বারটা আপনাকে দিয়েছি, সেই নাম্বারটা এই যে ইচ্ছে হলেই মাঝে মধ্যে একটু ফোন করে ফেলছেন না, দেখুন ভালোই লাগছে সত্যি কথা বলতে। আপনার সাথে গল্প করতে পারলে, আড্ডা দিতে পারলে তো ভালোই লাগতো, কিন্তু কলটা আমরা রিসিভ করব না, এবং এটা যদি বারংবার হয় তাহলে হয়তো আমরা একটুখানি হালকার ওপর দিয়ে নাম্বারটাকে ব্লকও করে দিতে পারি। তাই এই কাজটি করবেন না প্লিজ, উপায় নাই। আপাতত শুধু এই নাম্বারটা 9903653992 শুধু হোয়াটসঅ্যাপ এবং ফোন মেসেজের জন্যেই থাকে, কল আমরা রিসিভ করতে পারি না।
2: আর আপাতত যেটা করব, আমাদের ইনস্টা হ্যান্ডেল 107

এটাও টোটালি ভিজুয়াল কুইজ, ইনস্টাগ্রামে প্রশ্ন পোস্ট হয়ে গেছে এবং আপনি ওখানে ডিএম বা ডিরেক্ট মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তর টাইপ করবেন, নিজের নাম আর লোকেশন টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন। কমেন্ট করবেন না এবং আমাদের হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজেও উত্তর দেবেন না, শুধুমাত্র ডিএম করে আমাদের ইনস্টা হ্যান্ডেলেই উত্তর পাঠাবেন।

0: ইনস্টাকুইজের উত্তর এবার আমরা আবারও ইনস্টাগ্রামেই পোস্ট করবো, 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল। আর এই যে দেখো আমাদের এত এত রাউন্ড থাকে পুরো কুইজওয়ালা জুড়ে, সেই রাউন্ডগুলোর মধ্যে কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট রাউন্ড ইনস্টাকুইজ, যে দুটো রাউন্ড থেকে নিজেকে বঞ্চিত রাখার কোনো মানে হয় না। তাই এক্ষুনি অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর আর আইফোন হলে অ্যাপেল স্টোরে গিয়ে চটপট ইনস্টাগ্রামটা ইনস্টল করে একটা আইডি ক্রিয়েট করে ফেলো। তাহলে যেটা হবে, আমাদেরকে তুমি ফলো করবে 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, আর আমাদের ইনস্টা কুইজের দুটো চমৎকার সেকশনে তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে। আজকের সেকেন্ড অ্যান্ড লাস্ট ইনস্টা কুইজ, তার উত্তরও পোস্ট করা হয়ে গেছে এবং সেই ইনস্টা কুইজে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম।
1: প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিলেন, কাকলি মুখার্জি বেহালা থেকে, অয়ন দলুই হাওড়া থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, আশিস জানা বারুইপুর থেকে, সৌমাল্য দে হাওড়া থেকে, সৌরভ গুহ বাগুইয়াটি থেকে, সুলগ্না বসু বরানগর থেকে এবং শুভশ্রী কারফা হুগলি থেকে। আর সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন গোপা দত্ত নিউ আলিপুর থেকে।
2: আর আমরা যাচ্ছি আস্তে আস্তে আমাদের আজকের কুইজওয়ালা প্রিলিমস এর শেষ রাউন্ডে।
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
2: ডিটেকটিভ ডায়েরি কিন্তু আমাদের রহস্যের রাউন্ড, যে রাউন্ড আপনাকে সুযোগ দেয় গোয়েন্দা হওয়ার।
0: আর সেই গোয়েন্দা হওয়ার সুযোগ আপনি নিশ্চয়ই হাতছাড়া করবেন না। আজকে ডিটেকটিভ ডায়েরিটা একটুখানি মন দিয়ে শুনলেই খুব সহজে উত্তর পাঠাতে পারবেন আপনি। আর আমি জানি প্রথম 10 জন হতে মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা আমায় করতে হবে, তাই সরাসরি চলে যাই আজকে ডিটেকটিভ ডায়েরির যে প্রশ্নটা আছে
2: সেখানে। চলো
3: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
4: সুদীপ্তা ওর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় ওর কলেজের 4 জন বন্ধুকে নিমন্ত্রণ করে। সপ্তমীর দিন সকাল থেকেই খুব বৃষ্টি হওয়ায় সবাই সেদিন বাড়ির ভেতরেই আটকে ছিল। হঠাৎ বেলা 11টা নাগাদ সুদীপ্তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির ছাদে। স্বভাবতই সকলের সন্দেহ গিয়ে পড়ে 4 জন বন্ধুর দিকেই। পুলিশ এসে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অনির্বাণ জানায় ও তখন বাড়ির ভেতরে বই পড়ছিল। রিয়া জানায় ও তখন ওর অফিস কলিগের সঙ্গে চ্যাট করছিল। সৌমিক জানায় ও তখন সবে পুষ্পাঞ্জলি দিয়ে লুচি আলুর দম খেতে বসেছিল। মেঘলা জানায় ও তখন বাগানে বসে পূজা বার্ষিকী পড়ছিল। সাথে সাথে পুলিশ বুঝতে পারে অপরাধীর পরিচয়। আপনিও কি বুঝতে পেরেছেন? কিভাবে সেটাও বলতে হবে। জানান আমাদের 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ফোন মেসেজ করে।
3: Detective Diary, Detective Diary, Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: সুদীপ্তা ওর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় ওর কলেজের চারজন বন্ধুকে নিমন্ত্রণ করে। সপ্তমীর দিন সকাল থেকেই খুব বৃষ্টি হওয়ায় সবাই সেদিন বাড়ির ভেতরেই আটকে ছিল। হঠাৎ বেলা 11টা নাগাদ সুদীপ্তার মৃতদেহ পাওয়া যায় বাড়ির ছাদে। স্বভাবতই সকলে সন্দেহ গিয়ে পড়ে চারজন বন্ধুর দিকেই। পুলিশ এসে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে। অনির্বাণ জানায় ও তখন বাড়ির ভেতরে বই পড়ছিল। রিয়া জানায় ও তখন ওর অফিস কলিগের সঙ্গে চ্যাট করছিল। সৌমিক জানায় ও তখন সবে পুষ্পাঞ্জলি দিয়ে লুচি আলুর দম খেতে বসেছিল। মেঘলা জানায় ও তখন বাগানে বসে পূজা বার্ষিকী পড়ছিল। সাথে সাথে পুলিশ বুঝতে পারে অপরাধীর পরিচয়। আপনিও কি বুঝতে পেরেছেন? কিভাবে সেটাও বলতে হবে। জানান আমাদের 9903653992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন মেসেজ করে।
0: Detective Diary. Detective Diary. Detective.

0: কি সহজ ভুলতে পারা যায় না। মন আমার মশাল শরীর জলে
1: উড়ে যাক পৃথিবী রাতে,
0: যে কথায় কবিতা জন্মাত সে কথায় শিরায় শিরায় বেশ এক একটা কথার ছোবলে বলে

0: ডিরেক্টেড ডায়েরিতে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম এবং সেই প্রশ্নটা নিয়ে অনেকের অনেক রকম উত্তর এসেছে এবং সঠিক উত্তরটা আমরা বলে দেব। সঠিক উত্তর এখানে মিথ্যে কথা বলছে, টেক একদম ডিরেক্টলি বলা যায় যাকে, সেটা হচ্ছে মেঘলা, কারণ ও বাগানে বসে পুজো বার্ষিকী পড়ছে বৃষ্টির মধ্যে, এটা বিশ্বাসযোগ্য নয়। আরেক কিছু কিছু মানুষ জানিয়েছেন যে পুষ্পাঞ্জলি দিয়ে লুচি আলুর দম খেতে বসেছিল এবং যেটা এটা বাড়ির পুজো এবং এখানে কিন্তু অনেক সময় সপ্তমীতেও পুষ্পাঞ্জলি হতে পারে,
1: কারণ এই অ্যান্সার সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই পুষ্পাঞ্জলি হতে পারে।
0: নর্মালি আমরা দেখেছি অষ্টমীতে বেশি হয় কিন্তু তাছাড়া অনেক জায়গাতেই কিন্তু সপ্তমীতেও হয়।
1: অবশ্যই
2: তো সঠিক উত্তর হচ্ছে মেঘলা। মেঘলা যেহেতু বলছে যে বৃষ্টির মধ্যে পূজা বার্ষিকী পড়ছিল, তো কারা কারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের নাম বলার আগে আমি একটা দারুণ উত্তর পেয়েছিলাম যেটা আমি শেয়ার করতে চাই।
1: বলো।
2: একটা উত্তর পেয়েছিলাম যেখানে উনি বলেছেন যে বাজে কথা, পূজোর দিন কেউ বই পড়ে না। তো আমার ওই উত্তরটা খুব ভালো লেগেছে। যাই হোক, এবার আমরা তাহলে সঠিক উত্তরদাতাদের নামে যাই। শিবাশী সাহা সোদপুর থেকে, অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে, মৌমিতা সিংহ হাওড়া থেকে, রিন্টু নিউ আলিপুর থেকে, শঙ্কর চন্দ্র দেব বারাসাত থেকে, আবির জানা বারুইপুর থেকে, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে এবং রাজকুমার রায় রাজকুমার রায় হরিপাল থেকে সঠিক উত্তর দিয়েছেন। আর আজকে এই সেগমেন্ট থেকে, ডিটেকটিভ ডায়েরি থেকে, সরাসরি চলে যাচ্ছেন আমাদের সেমিফাইনাল রাউন্ডে রাজকুমার রায় হরিপাল থেকে।
0: আমরা দেখতে দেখতে আমাদের সমস্ত সেমিফাইনালিস্টদের পেয়ে গেলাম এবং আমরা কতজনকে পেলাম? 18 জনকে পেয়ে গেছি আশা করি।
2: হ্যাঁ, আশা করা যায়। 18 জনকে পেয়ে গেছি। আমি সবার নামগুলো একবার বলে দিই ছোট করে। বং কানেকশন থেকে পেয়েছি, গত সপ্তাহের বং কানেকশন থেকে পেয়েছি নারায়ণ সাহু মহিষাদল থেকে, গল্প স্বল্প থেকে পেয়েছি রানী রিনি মুখার্জি হাওড়া থেকে এবং অজয় দাস মেদিনীপুর থেকে। আজকের পরপর যে সেগমেন্টগুলো থেকে আমরা যাদেরকে পেয়েছি তাদের নামগুলো বলে দিই। সপ্তর্ষি পাল চাঁদিপুর থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, আচ্ছা স্নেহা চক্রবর্তী বজবজ থেকে, অরিজিৎ মাইতি গোপালপুর থেকে, দীপ মণ্ডল উলুবেরিয়া থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, অর্পণ মাইতি তাজপুর থেকে, অনুপম তপাদার হাওড়া থেকে, সূর্য মজুমদার হাওড়া থেকে, জয়দীপ মণ্ডল নূরপুর থেকে, প্রশান্ত দালাই পূর্ব মেদিনীপুর থেকে, অনন্ত পাল সুরাট থেকে, শুদ্ধজিৎ গণ কসবা থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে এবং রাজকুমার রায় হরিপাল থেকে।
1: হ্যাঁ, 18 জন একদম কমপ্লিট।
0: এই 18 জনকে নিয়ে আমরা খেলবো আমাদের সেমিফাইনাল রাউন্ড, যার নাম নিউজ ফ্ল্যাশ। নিউজ ফ্ল্যাশ।
1: নিউজ ফ্ল্যাশ। নিউজ ফ্ল্যাশ আমাদের সেমিফাইনাল রাউন্ড, এবং যে 18 জনের নাম একটু আগে বলা হলো, শুধুমাত্র সেই 18 জনের জন্যেই এই রাউন্ড। এটা আমরা যে বেসিসে খেলি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, তার উপর থেকে আমরা প্রশ্ন করি এবং আপনাকে ওই একইভাবে উত্তর দিতে হয়। 9903653992 টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে সবার প্রথম সঠিক উত্তর টাইপ করবেন, তারপর নিজের নাম আর লোকেশন। চেষ্টা করবেন খুব দ্রুত উত্তর দিতে, কারণ এটা সেমিফাইনাল রাউন্ড, এখানে কিন্তু কম্পিটিশনটা আরও কঠিন। শুধুমাত্র এই 18 জনই উত্তর দেবেন যাদের নাম একটু আগে বলা হলো। আজকে নিউজ ফ্ল্যাশে প্রশ্ন থাকছে, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে স্পাইডারম্যানের ভূমিকায় কে অভিনয় করেছেন?
2: আরও একবার প্রশ্নটা বলে দিই, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে স্পাইডারম্যানের ভূমিকায় কে অভিনয় করেছেন?
0: উত্তর পাঠান 9903653992 তে। হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে আমরা ফিরছি তিনজন ফাইনালিস্টের নাম নিয়ে।

0: Lightning Round! Lightning Round! Lightning Round! Lightning Round! লাইটনিং রাউন্ডে তো আমরা চলে এসেছি, কিন্তু তার আগে নিউজ ফ্ল্যাশের উত্তরটা বলে দিই। নিউজ ফ্ল্যাশে জিজ্ঞেস করেছিলাম, সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে স্পাইডারম্যানের ভূমিকায় কে অভিনয় করেছেন? রাইট অ্যান্সার ইজ টম হল্যান্ড। এবং এবার বলবো যে ফাইনালে কারা কারা উঠলেন আজকে আমাদের সেমিফাইনালিস্টদের মধ্যে থেকে। কারা কারা উঠলেন
1: আজকে সেমিফাইনালিস্ট যারা হলেন, তারা হলেন স্নেহা চক্রবর্তী, অনুপ তপাদার এবং সূর্য মজুমদার। এই তিনজনে মিলে এবার খেলবেন ফাইনাল রাউন্ড।
0: হাততালি টিম বলছে এখন হাততালি দেবো না, একেবারে ফাইনাল জিতলে তারপর হাততালি দেবো, এখন হাততালি দেবে না। যাই হোক, তো আমরা একটু চটপট এই তিনজনের জন্য নিয়মটা বলে দিই। খুব সোজা নিয়ম, ঠিক উত্তর দিলে প্লাস ফাইভ, ভুল উত্তর দিলে মাইনাস ফাইভ। উত্তর কীভাবে দেবেন? আমরা পাঁচটা প্রশ্ন করবো, 1 2 3 4 5 করে হোয়াটসঅ্যাপে লিখে ফেলুন, এবং তারপর প্রথম প্রশ্নের পাশে প্রথম প্রশ্নের উত্তর, এবং অ্যাকর্ডিংলি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ প্রশ্নের পাশে সেগুলোর উত্তর লিখে নাম্বারের পাশে উত্তরটা লিখবেন। নিজে নিচে নিজের নাম এবং লোকেশন এবং খুব ইম্পর্টেন্ট কলিং নাম্বারটা দেবেন, যে নাম্বারে কল করলে আপনাকে পাওয়া যাবে। এবার এই যে আপনি দেবেন উত্তর, ঠিক উত্তর দিলে প্লাস ফাইভ, ভুল উত্তর দিলে মাইনাস ফাইভ, এখানে একটা ফ্যাকড়া আছে, সেটা মনে রাখতে হবে। সেটা কী ফ্যাকড়া? টাইম। আপনাকে খেয়াল রাখতে হবে খুব ফাস্ট আপনি উত্তর দিচ্ছেন কিনা। আমরা প্রশ্ন করার সময় আমাদের একটা টাইমার শুরু হবে, এবং সেই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ অবধি আমরা প্রশ্নগুলো রিপিট করব। টাইমার শেষ হওয়ার পর যেই গান শুরু হবে তখন থেকেই প্রতি মিনিটের জন্য আপনাদের 3 পয়েন্ট করে কাটা যাবে। কাজেই বুঝতেই পাচ্ছেন, আপনি যদি 5টা প্রশ্নের সঠিক উত্তর দেন কিন্তু 2 মিনিট লেটে দেন, তাহলে আপনার 5টা 25 থেকে 6 পয়েন্ট কেটে 19 স্কোর হয়ে যাবে। সেক্ষেত্রে 4টে প্রশ্নের উত্তর যিনি সবার আগে দেবেন তিনি কিন্তু 20 স্কোর করে হয়ে যাবেন উইনার। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। আমরা শুরু করতে পারি আজকে প্রশ্ন?
1: একদম,
0: চলো প্রশ্ন।
1: প্রথম প্রশ্ন, মালগুড়ি ডেজ গ্রন্থের রচয়িতা কে? দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তৃতীয় প্রশ্ন, তিতাস একটি নদীর নাম, কার লেখা? চতুর্থ প্রশ্ন, প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশে খেলা হয়েছিল? পঞ্চম প্রশ্ন, H2O কে আমরা কি নামে চিনি? প্রশ্নগুলো আরও একবার করে দিই। মালগুড়ি ডেজ গ্রন্থের রচয়িতা কে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তৃতীয় প্রশ্ন, তিতাস একটি নদীর নাম, কার লেখা? চতুর্থ প্রশ্ন, প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশে খেলা হয়েছিল? পঞ্চম প্রশ্ন, H2O কে আমরা কি নামে চিনি?
0: প্রশ্নগুলো আরেকবার খুব ফাস্ট। মালগুড়ি ডেজ গ্রন্থের রচয়িতা কে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? তৃতীয় প্রশ্ন, তিতাস একটি নদীর নাম, কার লেখা? চতুর্থ প্রশ্ন, প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশে খেলা হয়েছিল? এবং লাস্ট প্রশ্ন, H2O কে আমরা কি নামে চিনি?
2: কারা কারা উত্তর দেবেন সেই তিনটে নাম আরো একবার বলে দাও।
1: তিনটে নাম স্নেহা চক্রবর্তী বজবজ থেকে, অনুপ তপাদার হাওড়া থেকে, এবং সূর্য মজুমদার হাওড়া থেকে।

0: Bong Connection. Bong Connection. বং কানেকশন আমাদের বাংলা ও বাঙালির উপর থেকে প্রশ্ন রাখার রাউন্ড, এবং এই রাউন্ডে যিনি সবার আগে উত্তর দেন তিনি চলে যান আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনাল।
1: আর আজকের বং কানেকশনে যে প্রশ্ন তা হলো, হর্ষবর্ধন গোবর্ধন এই দুই চরিত্র কোন বিখ্যাত বাঙালির সৃষ্টি?
2: আরও একবার বলি, হর্ষবর্ধন গোবর্ধন এই দুই চরিত্র কোন বিখ্যাত বাঙালির সৃষ্টি? উত্তর পাঠাবেন 9903653992 তে হোয়াটসঅ্যাপ করে, এবং সবার প্রথম যিনি সঠিক উত্তর দেবেন তিনি চলে যাবেন আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে।
1: তাহলে আর দেরি না করে আমরা সরাসরি করতে থাকি।
0: আমরা যেটা করবো, আমরা উত্তরগুলো একটু বলে দেবো।
1: হ্যাঁ, আচ্ছা, উত্তরগুলো আজকে যে ফাইনাল রাউন্ডের উত্তরগুলো, এক প্রথমটা হচ্ছে মালগুড়ি ডেজ গ্রন্থের রচয়িতা আর কে নারায়ণ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী নদী, তিতাস একটি নদীর নাম কার লেখা জিজ্ঞেস করেছিলাম, অদ্বৈত মল্লবর্মণ, প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশে খেলা হয়েছিল, উরুগুয়ে, এবং H2O কে আমরা কী নামে চিনি, জল।
2: হ্যাঁ, এই পাঁচটা প্রশ্ন যাদের মধ্যে করা, মানে যাদেরকে করা হয়েছিল আমাদের তিনজন ফাইনালিস্ট, এবং এবার সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত জেনে নেবার যে কোন জন আজকের উইনার হচ্ছেন এবং জ্যাকপট জিতে ফেলছেন।
0: হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে তার আগে আপাতত আমরা বং কানেকশনের উত্তরটা বলে দিই। বং কানেকশনের উত্তরটা হচ্ছে যে আমরা জিজ্ঞেস করেছিলাম হর্ষবর্ধন গোবর্ধন কোন দুই, মানে এই দুই চরিত্র কোন বিখ্যাত বাঙালি সৃষ্টি, সঠিক উত্তর শিবরাম চক্রবর্তী। এবং সঠিক উত্তর সবার আগে দিয়ে চলে যাচ্ছেন আগামী সপ্তাহে সেমিফাইনালে ভাদুরিয়া থেকে সমৃদ্ধা সরকার। এইবার আমরা চলে যাব আমাদের যে ফাইনাল রাউন্ড, সেখানে কে কী স্কোর করলো। সেখানে ব্যাপারটা হচ্ছে তিনজনেই উত্তর দিয়েছেন, একজন একটু লেট করেছেন, একজন কাছাকাছি একই টাইমে দিয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কিন্তু একজন পাঁচটা একজন চারটে, এইভাবে খেলাটা জমেছে আর কি। তো প্রথমেই যাব আমরা সূর্য মজুমদারের কাছে। সরি, সূর্য মজুমদার হাওড়া থেকে, উনি চারটে প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন কিন্তু এক মিনিট লেটে দিয়েছেন, সেই জন্য ওনার স্কোর কি দাঁড়িয়েছে 17। তারপর আমরা যাব স্নেহা চক্রবর্তীর কাছে, উনি পাঁচটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন কিন্তু এক মিনিট পরে, আবারও ওনার স্কোর গিয়ে দাঁড়িয়েছে 22। আবারও যাব, নেক্সট যাব লাস্ট অনুপ তপাদারের কাছে হাওড়া থেকে, উনি পাঁচটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে উনি দু মিনিট লেট করে ফেলেছেন, সেজন্য ওনার স্কোর গিয়ে দাঁড়িয়েছে 25-6, 19। অর্থাৎ আজকের কুইজওয়ালার উইনার হয়ে গেলেন বজবজ থেকে স্নেহা চক্রবর্তী। অনেক অনেক শুভেচ্ছা স্নেহাকে, এবং আজকে অনেকেই খেললেন, অনেকেই পার্টিসিপেট করলেন, সবাইকেই শুভেচ্ছা জানালাম,
2: এবং প্রচুর নতুন নাম আমরা পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমাদের অনুপ্রেরণা দেয় এই বিষয়টা। কুইজওয়ালা পৌঁছে যাক আপনার কাছে, কুইজওয়ালা থেকে কিন্তু জ্যাকপট জেতার একটা বিরাট সুযোগ থাকে। আজকে যেমন স্নেহা জিতে গেল জ্যাকপট, এবং স্নেহার সঙ্গে FM রেনবোর তরফ থেকে যোগাযোগ করে নেওয়া হবে এবং কিভাবে তুমি তোমার জ্যাকপট কালেক্ট করবে এবং কিভাবে রেনবো স্টুডিওতে এসে আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভের সঙ্গে কথা বলবে, সব কিছুর জন্যই তোমার কাছে ফোন যাবে। এই রকম আরও আরও অনেক জ্যাকপটের জন্য প্রতি মঙ্গলবার কুইজওয়ালা ফিরবে এবং টিম কুইজওয়ালা প্রচুর প্রশ্নে ঝুলি নিয়ে থাকবে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: ঘড়ির কাঁটা বলছে রাত 12টা বেজে গিয়েছে, আর রাত 12টা বেজে যাওয়া মানেই ক্যালেন্ডারের পাতা গেছে উল্টে। আজ বুধবার, আর তোমাকে দিন শুরু করছি বা রাত শুরু করছি বা তারিখ শুরু করছি, যাই বলি না কেন, সেই তারিখে সেই দিনে তোমাকে বলছি তুমি শুনতে কি চাও আমাকে জানাও। 9903659992 তে তোমার জন্য অপেক্ষায় রয়েছে আর্যতম জিৎ। এই রাতে তুমি শুনতে কি চাও আমাকে জানাও।

অঞ্জন দত্তের এই গানটা যতবার শুনি ততবার মনে হয় যে হেরে যাওয়াগুলো সব ইগনোর করব, যাবতীয় নেগেটিভ সেগুলোকে ইগনোর করে আমরা জেতার রাস্তায় ফিরে আসব। আর তেমনই আমি বারবার ফিরে আসি তোমার কাছে।

করতে চাই তুমি শুনতে কি চাও। জয়দীপ রায় তেজাব সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে একটা গান শুনতে চেয়েছেন, এবং মধ্যমগ্রাম থেকে মৌসুমি সরকার রপ্তা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শুনতে চেয়েছেন দরাসল আতিফ আসলামের কণ্ঠে। আর শুধু তোমারই জন্য সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শ্যামল গাঙ্গুলি শুনতে চেয়েছেন একটি গান, ব্যাক টু ব্যাক। এই দুটো গানের, এই তিনটে গানের ওপারে আমি আবারও ফিরছি তোমার রিকোয়েস্ট সঙ্গে নিয়ে। সঙ্গে থাকো 9903659922 তমজিৎ তোমারই অপেক্ষায়।

প্রচুর গানের রিকোয়েস্ট অলরেডি এসে পড়েছে, এবং আমি তো তোমাকে শোনাচ্ছি। আবার আপন টু থেকে ড্রিথ রায় শুনতে চেয়েছে একটা গান, তন্ময় ভবানীপুর থেকে আজও অর্ধাঙ্গিনী থেকে শুনতে চেয়েছে তুমি মনে হয় চলে যাবে, এবং জগজিৎ সিংয়ের ঝুঁকে ঝুঁকে সিনাজার এই গানটা শুনতে চেয়েছে স্নেহাশিস চক্রবর্তী ফ্রম মধ্যমগ্রাম, আর শোনাতে চেয়েছে দুর্গানগরের মিষ্টি বন্ধু স্নেহাকে। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে আমি আবারও ফিরছি তোমার পছন্দের গান নিয়ে, কারণ

কথা তো বলতেই হবে, আর কথা বলবার জন্যই তো তোমার কাছে আমি এসেছি। শ্রেয়ান রায় আমতলা থেকে শুনতে চেয়েছেন কফি হাউসের সেই আড্ডাটা মান্নাদের কণ্ঠে। শিলাজিতের কণ্ঠে বৃষ্টির গান শুনতে চেয়েছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। এবং বালি থেকে সব্যসাচী মিত্র শুনতে চেয়েছেন শ্রাবণী সেনের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত। ব্যাক টু ব্যাক এই তিনটে গানের ওপারে আমি তোমার সঙ্গে তো ফিরছি, চেষ্টা করব তোমার পছন্দের গান যতটা সম্ভব শোনানোর। তুমি সঙ্গে থাকছো তো?

হঠাৎ আকাশ টুকরো টুকরো কিছু বৃষ্টি, গোমড়া আকাশ হঠাৎ থামার মতো হ্যাংলা, গোলপার ভরা ভিজে রাধা চূড়া, হলদে রাস্তা ঝাপসা আমাকে সামলা।

0: কে এখন?
1: তোর কি ফোন খারাপ? আমার মন খারাপ। তোর কি ফোন খারাপ?

উপচে পড়ছে বৃষ্টি ঠিক তোর মতো, কি করবো আমি কাকের মতোই থতমত বারবার।

বৃষ্টিকে বলে চিন্তি হতে পারতিস।

ঘড়ির কাঁটা বলছে সময় আর হাতে নেই। এবার শুনতে কি চাও থেকে আস্তে আস্তে চলে যেতে হবে। আর তবে আমি কিন্তু ওসব যাচ্ছি না, তোমার সঙ্গে রাত তিনটে পর্যন্ত থাকবো। যেতে যেতে বন্দিতা দেবের রিকোয়েস্টে রইল কুমার শানু এবং সাধনা সরগমের কণ্ঠে এই গানটি।

সময় নেই, ঘড়ির কাঁটা বলছে একটা বেজে গেছে, আর একটা বেজে যাওয়া মানে সময়টা এখন সুররঞ্জনীর। সুররঞ্জনীতে প্রথমে শুনবেন পম্পা মুখার্জির খেয়াল রাগিশ্রী রাগে, এবং তারপর শুনবেন পণ্ডিত সুদীপ কুমার চট্টোপাধ্যায়ের বাঁশি দরবারি কানাড়া রাগে। ব্যাক টু ব্যাক এই দুটি শাস্ত্রীয় সঙ্গীতের ওপারে আমি আবারও ফিরছি আপনার কাছে, আপনার সঙ্গে কথা হবে গানে গানে।

0: ঘড়ির কাঁটা বলছে রাত 1:59, প্রায়। এবং আমরা এখন যাব আপকে লিয়েতে, কিন্তু তার আগে আপনাকে জানিয়ে দিই আপনি সুররঞ্জনীতে কি শুনলেন। প্রথমে শুনলেন রাগে শ্রী রাগে পম্পা মুখার্জির খেয়াল, এবং তারপরে সুদীপ কুমার চট্টোপাধ্যায়ের বাঁশি দরবারি কানাড়া রাগে। এবার আমরা যাব হিন্দ ফিল্মের গানের অনুষ্ঠান আপকে লিয়েতে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ব্যাক টু ব্যাক তিনটে গান রইল তোমার জন্য।

ঘড়িকাঁটা বলছে 2:08, তুমি শুনছো আপকেলি আর যে তোমাদের সঙ্গে এই রাতে। এরপর বিশাল মিশ্র, তুলসী কুমার এবং তারপর জাভেদ আলী, অ্যান্ড দ্য নেক্সট সং বাই অরিজিৎ সিং।

এরপরে জাভেদ আলীকে শুনছিলাম, এরপরে অরিজিৎ সিং, এবং তারপর রাঘব চৈতন্য এবং সোহা সিং সিতারা। ব্যাক টু ব্যাক 2026-এর সব গান, অসাধারণ সব গানের স্রোতে ভাসতে ভাসতে তোমাকে বলছি আপকে লিয়ে, এই সমস্ত গান তোমারই তো জন্য।

অসাধারণ সব গানের সঙ্গে ভাসতে ভাসতে আমরা চলেছি আজ আপকে লিয়েতে। এরপরে জুবিন নাটিয়াল, তারপর দেখা যাক আর কারা কারা থাকছেন সঙ্গে।

ঘড়ির কাঁটা বলছে সময় আর নেই, মানে তমজিৎকে আপাতত টাটা বাই বাই বলতে হবে, কিন্তু আপকে লিয়ের জার্নি জারি থাকবে তোমার সঙ্গে, কারণ সৌম্য অলরেডি স্টুডিওতে এসে পড়েছে, কথা হবে গানে গানে, নেক্সট কোনো প্রোগ্রামে নিশ্চয়ই কথা হবে। ভালো থাকবে, ভালো রাখবেও। যেতে যেতে শ্রেয়া ঘোষাল এবং অনুপম রায়ের কণ্ঠে দ্য জার্নি সং।

রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আসর আমরা শুরু করলাম হিরো ছবির দুটি গান দিয়ে। প্রথম গানটি ময় চৌহান এবং প্রিয়া পাঞ্চালের কণ্ঠে, পরের গানটি আমরা শুনলাম আমল মালিক এবং পলক মুচ্ছালের কণ্ঠে। এরপর কহীঁ প্যার না হো যায় ছবির সাউন্ড ট্র্যাক থেকে দুটি গান শুনব। প্রথম গানটি কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে এবং তারপরের গানটি সোনু নিগম এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

লাভ ছবির সাউন্ডট্র্যাক শুনছিলাম দুটি গান, দুটি গানই গাইলেন এসপি বালাসুব্রমণিয়াম এবং চিত্রা। এরপর আমরা শুনব ছায়া ছবি থেকে দুটি গান, প্রথম গানটি উদিত নারায়ণের কণ্ঠে এবং তারপরের

স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টা বেজে 2 মিনিট হয় 20 সেকেন্ড। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে আমরা শুনব রাগ গুণকেলি এবং তারপর শুনব রাগ ললিত। গুণকেলি রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী উজ্জ্বল দত্ত এবং তারপর সেতারে রাগ ললিত বাজিয়ে শোনাবেন শিল্পী মিতা নাগ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান আনন্দধ্বনি, তাঁর কথা তাঁর সুর। আজকের সকালের প্রথম নিবেদন শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে রবীন্দ্রনাথের গান, সঙ্গে ডক্টর রাজীব চক্রবর্তী।

শিল্পী সুচিত্রা মিত্রর কণ্ঠে শুনছিলাম রবীন্দ্রনাথের এই গানটি। সঙ্গে ছিলেন ওস্তাদ আমজাদ আলী খান। আনন্দধ্বনির আসরে এরপর শোনাব শিল্পী রমা মণ্ডলের কণ্ঠে রবীন্দ্রনাথের গান।

গানটি আমরা শুনছিলাম শিল্পী নীলিমা সেনের কণ্ঠে। পরের গানটি শুনব শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে।